0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আকাশবাণী কলকাতা, আজ বৃহস্পতিবার, দোসরা আশ্বিন, 1948 শকাব্দ, 24শে সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ, 6ই আশ্বিন, 1433 বঙ্কাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 5:28 হয়ে 1 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:29 হয়ে 21 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:58 হয়ে 4 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ সন্ধ্যা পর্যন্ত পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার এবং সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এরপর ক্রমশই গতিবেগ হ্রাস পাবে। আগামীকাল বাতাসের গতিবেগ 45 থেকে 55 কিলোমিটার এবং সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আজ সন্ধ্যা পর্যন্ত সমুদ্র অত্যন্ত উত্তাল থাকার সম্ভাবনা এবং আগামীকাল এই তীব্রতা কিছুটা হ্রাস পেয়ে সমুদ্র উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলসহ উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 40 সেকেন্ড। একটু পরেই সকাল 6:00 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ।
1: ব্যক্তি কোনো বিচ্ছিন্ন একক না, বরং ভিন্ন ভিন্ন বহু ব্যক্তির সমন্বয়ে গঠিত এক পূর্ণেরই অংশ মাত্র। এই পূর্ণই হলো সমাজ। ব্যক্তি ও সামাজিক পূর্ণত্বের সম্পর্ক হলো অঙ্গাঙ্গী, অর্থাৎ ব্যক্তি নিজেকে পরিপূর্ণভাবে উপলব্ধি করে সমাজের মধ্য দিয়ে, এবং সমাজ তার অগণিত মানুষের প্রত্যেকের বিভিন্ন কাজের উপলব্ধির মধ্য দিয়ে সমন্বিত জীবনের আস্বাদ লাভ করে। ব্যক্তি ও সমাজ পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল। আমাদের জ্ঞান অনুসারে মানুষকে অন্যান্য প্রাণীর থেকে পৃথক রূপে চিহ্নিত করেছে তার যুক্তি, আবেগ, ইচ্ছা, তার আত্মানাং সিদ্ধি ক্ষমতা, তার প্রেম, তার আত্মত্যাগের শক্তি, এবং এই সব কিছুই বিবর্তিত হচ্ছে তার সমাজ জীবন ও সম্পর্কের মধ্যে দিয়ে। ব্যক্তির আত্মবিকাশ ও আত্ম উপলব্ধির শ্রেষ্ঠ মাধ্যম হল সমাজ। সমাজের সর্বোত্তম বিকাশ লাভ ঘটে ব্যক্তি মানবের কার্যকলাপ দ্বারা। ব্যক্তি ও সমষ্টি সামাজিক বন্ধনের টানা ও পোড়েন। যত মহৎ ও উদার জীবনই হোক না কেন, কোনো ব্যক্তি বিশেষের জীবনের মূল্য তার নিজের উপর নির্ভর করে না, নির্ভর করে কেমন করে তা ব্যক্ত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, অর্থ সমন্বিত হচ্ছে, এবং সামাজিক ইতিহাস ও ধারাবাহিকতার গোপন প্রবাহ তার মধ্যে প্রবেশ করে, তার দ্বারা বিশ্বজনীন উদ্দেশ্য অর্জনের জন্য কিভাবে তাকে গড়ে পিটে নিচ্ছে এরই উপর। এই উদ্দেশ্যটি হল জাতির অধিতব্য বিষয়। এই কথা মনে রাখলে প্রতিটি ব্যক্তির জীবনের বিশেষ মূল্য আছে। এক সময় মনে করা হতো যেসব মহামানব তাদের সমসাময়িক ঘটনা প্রবাহের উত্তুঙ্গ উর্মিমালায় দাঁড়িয়ে রয়েছেন তাদের জীবনী ইতিহাস, তখনও পর্যন্ত ব্যক্তি ও সমাজের পারস্পরিক অভিব্যক্তির অঙ্গাঙ্গী সম্পর্কটির পূর্ণ উপলব্ধি ঘটেনি। আধুনিক সমাজবিজ্ঞান তাই আধুনিক বাস্তববাদকে গুরুত্ব দিয়েছে, যার প্রকৃত উদ্দেশ্য হল ব্যক্তিগত পাপ ও অপরাধের আদিজনক যে স্তূপীকৃত সামাজিক স্বেচ্ছাচার ও অবিচার, তার তলার থেকে সাধারণ মানুষের সার্বজনীন শুভবোধকে খুঁজে বের করা। তাই একজন ব্যক্তির জীবন যত তুচ্ছাতিতুচ্ছ হোক না কেন, যদি আমরা সেটিকে সামগ্রিক সামাজিক আন্দোলনের বহিঃপ্রকাশ রূপে বিশ্লেষণ করি, তাহলে তার সাধারণ বৈশিষ্ট্যের বাইরে একটি সুদূর প্রসারী উৎকর্ষ চোখে পড়বে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে প্রতিটি জীবনের কথাই এক একটি সামাজিক ইতিহাস।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী সুনীতা বিশ্বাস।

প্রথমে সুনিতা বিশ্বাস, পরে শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি, কালিম্পং, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ, পাঠে স্বাগতা মণ্ডল মল্লিক। সকাল 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এন্ডোস্কোপিক সার্জারি বিষয়ে বলবেন ডাক্তার অমিত ঘোষ। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় বিদিশা রায় ও অমরেশ মুখোপাধ্যায়। প্রমিতা মল্লিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8:00 জানা অজানা ছাতু ছত্রাক মাশরুম, বলবেন ডক্টর অভিক সামন্ত, শুনবেন প্রথম পর্ব। 8:05 নজরুল গীতি শিল্পী স্নিগ্ধদেব সেনগুপ্ত। 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম শিশির কুমার বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। 9:00 গানে গানে শুনবেন প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও প্রিয়াশা চক্রবর্তী। 12:00 গৌরব চৌধুরীর কণ্ঠে রজনীকান্তের গান। 12:15 লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা। 12:33 গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান, সুপ্রতিষ্ঠিত পুরুষ সফলতার কাহিনী, এই বিষয়ে প্রভাত শীলের সঙ্গে কথা বলেছেন সুব্রত চক্রবর্তী। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 2:30 আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলাপচারিতায় বেলতলা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রুমা অধিকারী, সঙ্গে দুজন ছাত্রী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনে চম্পামণি বেশরা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রথমে স্বরচিত কবিতা পাঠে বিজয় টুডু, এরপর লোকগীতি পরিবেশনায় মতিলাল কিস্কু, বুলবুলি হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণবাণী, আমাদের চাষের অভিজ্ঞতা, আলোচনায় শঙ্কর বাইন, জিতেন সরকার, লক্ষ্মীকান্ত সরকার, সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ থেকে পাঠ করে শোনাবেন বলরাম গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, এরপর অসীমা চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর সংক্ষিপ্ত জীবন কথা, এই বিষয়ে প্রদীপ্তা কুণ্ডু স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। 9:30 প্রমিতা মল্লিকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 9:45 শ্যামাসঙ্গীত শিল্পী মোনালিসা সরকার। 10:10 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, বধিরতা প্রতিরোধ ও চিকিৎসা, এই বিষয়ে সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার। এরপর নিশ্চিহ্ন হোক টিবি, এই বিষয়ে সাক্ষাৎকার শুনবেন রেকর্ড করে এনেছেন শেখ ইমরান আলী। 10:30 নজরুল গীতি স্নিগ্ধদেব সেনগুপ্তর কণ্ঠে। 10:45 আধুনিক গান শিল্পী দেব কুমার ঘোষ। 11:00 লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা। 11:10 পরম্পরা, পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার গ্রহণ করেছেন আশিস গিরি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত প্রমিতা মল্লিকের কণ্ঠে। 6:35 রামচরিত মানস। 6:45 দ্বিজেন্দ্র গীতি শিল্পী গৌরব চৌধুরী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। 8:30 শ্যামাসঙ্গীত শিল্পী মোনালিসা সরকার। সুখবিলাস বর্মার কণ্ঠে লোকগীতি 8:50। 9:10 রসধারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী প্রসেনজিৎ সেনগুপ্ত। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত প্রমিতা মল্লিকের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিনব্যাপী বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। 7:45 দর্পণ, 8:00 হিন্দি ছবির গান, 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 11:10 হিন্দি ছবির গান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ MV কেপ দাওয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI এবং সীমান্তরক্ষী বাহিনী BSF এর যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সমরকন্দে ফিডে দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডে ইংল্যান্ডকে 2.5 পয়েন্টে হারিয়েছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবাযাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পর কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17 সেপ্টেম্বর এই যাত্রার সূচনা হয়েছিল। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণের কাছে পৌঁছে দিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন জেলা, শহর, তালুক ও গ্রামে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সরকারি পরিষেবা। এর অধীনে স্বচ্ছতা অভিযানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 7 অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে।
1: সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত 1 দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণ, ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয়, বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরও সহজ করে তোলা। সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
0: জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে প্রাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L16 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সভায় শ্রী জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বে যে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, দক্ষিণী বিশ্ব তার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য L69 এবং C10 গোষ্ঠীর সদস্যরা ক্রমাগত সোচ্চার হচ্ছে। উল্লেখ্য, L69 গোষ্ঠী হল উন্নয়নশীল দেশগুলির যৌথ মঞ্চ, যার লক্ষ্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সর্বাত্মক এবং জরুরি সংস্কার। অন্যদিকে C10 বা কমিটি অব টেন হল আফ্রিকার 10টি রাষ্ট্রকে নিয়ে গঠিত একটি কমিটি, যার মূল লক্ষ্য নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে আফ্রিকার যৌথ অবস্থান এবং দাবিকে বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরা। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। গত সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চলে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দেয় তাকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত রবিবার নিউ ইয়র্কে পৌঁছান। বৈঠকের পর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও আমেরিকা কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক অগ্রাধিকার ও আসন্ন বহুপাক্ষিক উদ্যোগ নিয়ে যৌথভাবে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বর মাসে মায়ামিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নিউ ইয়র্কে গতকাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানান। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, এই সম্মেলনে পুতিন শুধু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নন, অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গেও মত বিনিময়ের সুযোগ পাবেন। তিনি রুশ প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন। 5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই আমন্ত্রণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, ওই জাহাজে থাকা 20 জন ভারতীয় নাবিকের মধ্যে 19 জনকে উদ্ধার করা সম্ভব হলেও এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রক। বিদেশমন্ত্রক আরও জানিয়েছেন যে ওমানের ভারতীয় দূতাবাস বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। উদ্ধার করা নাবিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ওমান কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যৌথভাবে কাজ করছে। বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর লাগাতার এই ধরনের হামলা অত্যন্ত উদ্বেগের বিষয়। উত্তেজনা প্রশমন ও দ্রুত শান্তি ফিরিয়ে আনতে ভারত আবারও আলোচনা ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর DRI এবং সীমান্তরক্ষী বাহিনী তাদের যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় 17 কোটি টাকা মূল্যের এই সোনা উদ্ধার করা হয়। মন্ত্রক জানিয়েছে, চলতি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের কাছে BSF জওয়ানরা দাবিহীন অবস্থায় থাকা 3.15 কেজি ওজনের 27টি বিদেশি সোনা উদ্ধার করেন। পরে কাস্টমস আইন 1962 অনুযায়ী DRI সেগুলি বাজেয়াপ্ত করে। অন্য একটি অভিযানে পশ্চিমবঙ্গের হাতখোলা গ্রামের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে BSF প্রায় 1.16 কেজি ওজনের 10টি বিদেশি সোনা উদ্ধার করেছে। ভারতীয় বিমান বাহিনীর জন্য 160টি স্যাটেলাইট, স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন এবং আনুষঙ্গিক সরঞ্জাম কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রক ভারত ডায়নামিক্স লিমিটেডের সঙ্গে 810 কোটি টাকারও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। আজ নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অস্ত্রগুলির সরবরাহ 2027-28 থেকে 2028-29 অর্থবর্ষের মধ্যে সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আজ কলকাতা পৌঁছাবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। মন্ত্রক জানিয়েছে, এর মধ্যেই সড়কপথে NAFED এবং NCCF এর সঙ্গে মোবাইল ভ্যানের মাধ্যমে রাজ্যে প্রায় 1400 মেট্রিক টন পেঁয়াজ প্রতি কেজি 35 টাকা দরে বিক্রি করা হয়েছে। সমরকান্দে ফিডে দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডে ইংল্যান্ডকে 2.5 পয়েন্টে হারিয়েছে ভারত। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ও আর প্রজ্ঞানন্দ জয়ী হয়েছেন। প্রজ্ঞানন্দ নিকিতা ভিতুগপকে এবং গুগেশ ড্যানিয়েল হাওয়ার্ড ফার্নান্ডেসকে পরাজিত করেন। অর্জুন এরিগাইসি মাইকেল অ্যাডামসের সঙ্গে ড্র করেন। নিহাল সারিন লুক ম্যাকসনের কাছে হেরে যান। মহিলাদের বিভাগে জার্মানিকে 3.5 পয়েন্টে হারিয়েছে ভারত। সপ্তম রাউন্ডেও জয় পেয়ে টানা 7টি ম্যাচে জয়ের নজির গড়েছেন বি সবিতা শ্রী। অলিম্পিয়াডে এখনও পর্যন্ত 7টি ম্যাচের 7টিতেই জয়ী একমাত্র খেলোয়াড় তিনি। কোনেরু হাম্পি, দিনারা ভ্যাগনার এবং দিব্যা দেশমুখ হানামারি ক্লেককে হারান। সবিতা শ্রী পরাজিত করেন লারা সুলজেকে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। ওমানের পূর্ব উপকূলে বাণিজ্যিক জাহাজ এমভি কেভদাবের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। ঘটনায় নিহত

0: এক ভারতীয় ক্রু সদস্য। খবর এখানে শেষ হলে পরবর্তী সংবাদ সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ। প্রথমে জানিয়ে দিচ্ছি কলাই চাষের কথা। ভাদ্র মাস কলাই বোনার জন্য উপযুক্ত সময়। কলাইয়ের উন্নত জাতগুলি হল কালিন্দি B76, কৃষ্ণা, বসন্ত বাহার, PDU1, উত্তরা IPU 941, শারদা W108, T9, WB110 প্রভৃতি। প্রতি কেজি বীজের সাথে ম্যানগোজে 75% 3 গ্রাম বা থাইরাম 75% 2 গ্রাম বা ক্যাপ্টান 75% 2 গ্রাম হারে ভালোভাবে মেশালেই বীজ শোধন হয়ে যাবে। বীজ শোধনের অন্তত 7 দিন আগে বীজের সঙ্গে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। সারিতে বুনলে সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার এবং চারা থেকে চারার দূরত্ব 15 সেন্টিমিটার রাখতে হবে। একরে 10 থেকে 12 কেজি বীজ দরকার। একর প্রতি 8 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফেট ও 16 কেজি পটাশ সার দিন। যে বন্ধুরা অড়হর চাষ করছেন তাদের বলছি, মূর্ছি রোগ দেখা দিলে 2.5 গ্রাম মেটাল এক্সেলের সাথে ম্যানকোজে বা 0.75 মিলি প্রোপিকোনাজল স্প্রে করতে হবে। শুঁটি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালফান স্প্রে করতে হবে। খরিফ ভুট্টার ক্ষেত্রে পাতা মোড়া রোগ দেখা দিতে পারে। পাতা মুড়ে দিয়ে তার থেকে সবুজ অংশ খেয়ে ফেলে এই রোগটি হলে, এবং প্রতি লিটার জলে 1 মিলি ফিপ্রোনিল বা 0.75 গ্রাম অ্যাসিফেট গুলে এক্ষেত্রে স্প্রে করতে হবে। শুঁয়োপোকার আক্রমণও দেখা দিতে পারে, সেক্ষেত্রে প্রতি লিটার জলে 2 মিলি ডাইমিথয়েট গুলে স্প্রে করতে হবে। হেক্সাকোনাজল গুলে স্প্রে করতে হবে। ব্যাকটেরিয়া জনিত কাণ্ড পচা রোগ দেখা গেলে কাণ্ডের মাটি সংলগ্ন অংশ নরম হয়ে পচে যায় ও পাতা হলুদ হয়ে শুকিয়ে যায়। এবং মনে রাখবেন, বীজ শোধন করতে হবে এবং জল নিকাশি ব্যবস্থা থাকা অত্যন্ত প্রয়োজন। জানিয়ে দিই আউশ ধান চাষের কথা। মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে, ক্ষেত্রে স্বল্পমেয়াদী জাতের ক্ষেত্রে শতকরা 5টি মাঝের পাতা বা শীষ যদি শুকিয়ে যায় তবে ফিপ্রোনিল 5SC 1 মিলি বা ফ্লুবেনডানিমাইট 20% WG 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। দানাদার কীটনাশক হিসাবে একর প্রতি 12 কেজি কার্বোফুরান 3G বা 4 কেজি ফ্লোরেট 10G প্রয়োগ করা যায়। ধানের দানায় দুধ অবস্থায় গন্ধি পোকার আক্রমণ দেখা যায়। এই পোকার পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দুই অবস্থায় ধানের ক্ষতি করতে পারে। যদি গড়ে প্রতি 5টি গুচ্ছিতে 1টি পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ পোকা দেখা যায় তবে বেলা 11টার পরে ক্লোরোপাইরিফস 1.5% গুঁড়ো প্রয়োগ করে প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারে। জানিয়ে দিই আমন ধানের কথা। মধ্যমেয়াদী আমন ধানের ক্ষেত্রে চাপান সার হিসেবে রোয়ার 15 থেকে 20 দিন পর 14 কেজি নাইট্রোজেন সার চাপান হিসেবে মাটিতে মিশিয়ে দিন। রোয়ার 40 থেকে 45 দিন পরে আবার দ্বিতীয় চাপান সার হিসেবে 7 কেজি নাইট্রোজেন সার মাটিতে মিশিয়ে দিন। জমি তৈরির সময়ে অনুখাদ্য প্রয়োগ করা সম্ভব না হলে বিশেষত নিচু জমির ক্ষেত্রে চিলিটেড জিঙ্ক প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মিশিয়ে রোয়ার 3 সপ্তাহ ও 6 সপ্তাহে প্রয়োগ করতে পারেন। এই সময়ে আমন ধানের খোলা পচা রোগ দেখা দিতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রোগের লক্ষণ দেখা গেলে ভ্যালিডামাইসিন 3% 2 মিলি বা প্রোপিকোনাজল 25% 0.75 মিলি স্প্রে করা যেতে পারে। রোয়া জমিতে পাখি বসবার জন্য বাঁশের কঞ্চি বিঘা প্রতি 3 থেকে 4টি বসিয়ে দিলে পাখি ল্যাদা জাতীয় পোকার পূর্ণাঙ্গ মথ খেয়ে পোকা নিয়ন্ত্রণ করবে এবং ধানে বাগদিদা

0: গলাপচা, ব্যাকটেরিয়াজনিত ধসা ইত্যাদি রোগ দেখা দিলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়া এই সময়ে পাতা মোড়া পোকা, মাজরা পোকা, পামড়ে পোকার আক্রমণ বেশি মাত্রায় হয়, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবারে সেই আখ চাষের কথায়, বর্ষাকালে রোগ পোকার উপদ্রব বৃদ্ধি পায়। এই সময়ে রোগাক্রান্ত গাছ তুলে পুড়িয়ে ফেলতে হবে। গাছের পাতা থেকে পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করে দিতে হবে। আখের শুকনো পাতা ব্যবহার না করে সবুজ পাতা দিয়ে আখ গাছ বেঁধে দিতে হবে। পোকার নিয়ন্ত্রণে নিম জাতীয় ওষুধের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নিয়মিত মাঠ পরিদর্শন করে সুপারিশ মতো ওষুধ প্রয়োগ করতে হবে। মাজরা জাতীয় পোকা নিয়ন্ত্রণে প্রতি লিটার জলে 0.75 গ্রাম অ্যাসিফেট বা 2 মিলি কার্বোসালফান বা 3 গ্রাম ডাইফেনথাইউরন গুলে স্প্রে করা যেতে পারে। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ।
1: এখন কৃষিকাজের জন্য আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-20 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও। 7-11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু এক জায়গায়। আরও জানানো হচ্ছে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: একটি ঘোষণা মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 12 বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তাদের পেনশন সংক্রান্ত সমস্যা বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS উইদিন ব্র্যাকেট CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 12, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময় গুগল মিটে মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 03322120250 অথবা 2212-0612 কিংবা 2212-0500-তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় এন্ডোস্কোপি।

0: সার্জারি ও ক্রেনিওটমি, এই নিয়ে একটি কথিকা বলছেন নিউরোসার্জন ডাক্তার অমিত ঘোষ।
1: এন্ডোস্কোপিক নিউরোসার্জারি বা ব্রেন সার্জারি, এখানে মিনিমালি ইনভেসিভ সার্জারি বলে, মানে আগেকার দিনে যেমন বড় করে কাটতে হতো, এই এন্ডোস্কোপিক নিউরোসার্জারিতে যে সুবিধাটা, বড় কাটাছেঁড়া করতে হয় না, ছোট ফুটো করতে হয়, ছোট ওপেন করতে হয়,

0: সব অপারেশন নয়, যেমন পিটুইটারি টিউমার, ব্রেনের মধ্যে যদি ব্লাড ক্লট হয় সেই ব্লাড ক্লটটা, এবং যদি কোনো অন্য যার হাইড্রোকেফালাস বলে একটা রোগ আছে যেখানে ব্রেনে জল জমে যায়, এই ধরনের যদি টিউমার হয়, কিংবা যদি ইন্ট্রাভেন্ট্রিকুলার টিউমার, আমাদের ব্রেনে যে জল থাকে ক্যাপাসিটি যেটা ভেন্ট্রিকল বলে, যেখানে জল জমে থাকে, সেই কম্পার্টমেন্টে যদি কোনো টিউমার হয় সেইগুলোকে এন্ডোস্কোপিক সার্জারি করে রিমুভ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে পিটুইটারি সার্জারি, যেটা মোস্ট কমন টিউমার এন্ডোস্কোপিক সার্জারির জন্য, যেটাতে নাক দিয়ে এন্ডোস্কোপ ঢুকিয়ে দেওয়া হয় এবং ঢুকিয়ে দিয়ে এই যে পিটুইটারি টিউমার এইটাকে রিমুভ করে দেওয়া হয়, যাতে করে হেডে স্কালে কোনো কাটাছেঁড়া করতে হয় না এবং শরীরের অন্য কোনো জায়গাতে খুব একটা কাটাছেঁড়া করতে হয় না, নাকের মধ্য দিয়ে ঢুকিয়ে টিউমারটাকে রিমুভ করে দেওয়া হয়। এটাকে বলে এন্ডোস্কোপিক ট্রান্সনেজাল পিটুইটারি টিউমার রিসেকশন। আরেকটা এক্সাম্পল বা উদাহরণ হলো থার্ড ভেন্টিকুলোস্টমি, এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টমি। ইউজুয়ালি দু বছরের বেশি বাচ্চাদের জন্য যাদের হাইড্রোকেফালাস হয়েছে বা ব্রেনে জল জমে গেছে তাদের জন্য আইডিয়াল এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টমিতে। একটা সুবিধা হচ্ছে আগেকার দিনে যেমন এন্ডোস্কোপি ছিল না, তখন শান্ট অপারেশন করতে হতো, মানে একটা টিউব লাগাতে হতো যে টিউবটা ব্রেনের জলটাকে পেটের মধ্যে ড্রেন করতো, পেট থেকে জলটা শুষে নিত শরীর। সেই ডিভাইসটা লাগানোর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো সেটা ইনফেকশন হতে পারে, যেহেতু সেটা ফরেন বডি, এবং সেটাতে ব্লক হতে পারে। টিউবটা যখনই ব্লক হবে আবার অপারেশন করে টিউবটা চেঞ্জ করতে হবে। এন্ডোস্কোপিক থার্ড ভেন্টিকুলোস্টমিতে সেরকম সেই ডিভাইস রিলেটেড কমপ্লিকেশন যেইগুলো, সেইগুলো আমরা অ্যাভয়েড করতে পারছি, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তিন নম্বর হচ্ছে যে ভেন্ট্রিকুলার টিউমার যেগুলো, যেমন কমনলি কোলয়েড সিস্ট। কোলয়েড সিস্ট যেমন আগে অপারেশন করতে হতো, বড় করে কেটে ব্রেনের মধ্য দিয়ে গিয়ে তাতে ব্রেন ড্যামেজ বেশি হতো, মানে যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাতেই ড্যামেজ বেশি হতো, এখন এন্ডোস্কোপ হওয়ার ফলে সেই এন্ডোস্কোপিক সার্জারি খুব কম ফুটো করে, কম কাটাছেঁড়া করে ঢুকে যাওয়া যায়, এবং এই যে কোলয়েড সিস্ট যেটা ভেন্ট্রিকলের মধ্যে এই ওয়াটার কম্পার্টমেন্টের মধ্যে থাকে সেইটাকে রিমুভ করে দেওয়া যায়। তো এই যে অ্যাডভান্টেজ, মিনিমালি ইনভেসিভ সার্জারি যেখানে আমাদের কাটাছেঁড়াও বেশি করতে হচ্ছে না, ব্লাড লস কম হচ্ছে, ব্যথা যন্ত্রণাও কম হচ্ছে, এবং এই টিউমারটাকে সহজেই রিমুভ করে দেওয়া যাচ্ছে। তো এই এন্ডোস্কোপিক সার্জারি, এটা হচ্ছে আমাদের এই সুবিধাগুলো আমরা পাচ্ছি। এবং এন্ডোস্কোপিক সার্জারি স্পাইনাল কর্ডেও আজকাল করা হচ্ছে, স্পাইনাল কর্ডে যে ডিস্ক প্রোল্যাপস, স্লিপ ডিস্কের জন্য যে সার্জারি আগে আমাদের ওপেন করে করতে হতো, এখন সেটা এন্ডোস্কোপ দিয়ে আমরা করে দিই, যাতে করে পেশেন্টের হসপিটাল স্টে কমে যায়, একদিন বা দুদিন থাকতে হয়, অনেক সময় দিনের দিনই বাড়ি চলে যেতে পারে, এবং সেটা খুব কম সময়ে ছোটো কেটে করে দেওয়া যায়। তো এটাই এন্ডোস্কোপিক সার্জারির সুবিধা।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল এন্ডোস্কোপিক সার্জারি ও ক্রেনিওটমি। কথিকাটি বললেন নিউরোসার্জন ডাক্তার অমিত ঘোষ। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: সেটা বোঝা যাচ্ছে না, তাই তো?
1: ঘোরতর বর্ষা।
0: হ্যাঁ, আসলে শরতের নীল আকাশকে ঢেকে দিয়েছে বর্ষার কালো মেঘ। তবে এসবের মাঝেও কিন্তু মা আসছেন, আর তার প্রস্তুতিও চোখে পড়ছে চারপাশে।
1: হয়তো কারো কারো মন খারাপ করছে, মনে হচ্ছে যে পূজোর আনন্দটা কি তাহলে আমাদের একেবারে এবার মাটি হয়ে গেল। তাদের বলবো, না মন খারাপ করবেন না, আমরা তো আশা নিয়ে বাঁচি, তাই না?
0: অবশ্যই
1: আশা রাখবো। মেঘ কাটবে, আলো আসবে,
0: আলো আসবে,
1: ভিজে উঠবে আলোর বেনু।
0: একদম, নতুন দিন আসুক, সবাই নতুন করে বাঁচি, নতুন উদ্যম নিয়ে আসন্ন উৎসবের দিনগুলোর জন্য একরাশ আলো ঝলমলে শুভেচ্ছা তো আপনাদের জন্য অবশ্যই রইল। আর এই সঙ্গে বর্তমানে চারপাশে যা আবহাওয়া, তাতে তো একটা শরীর খারাপের আশঙ্কা থেকেই যায়।
1: একদম।
0: হ্যাঁ, তাই শরীরে এবং মনে কিন্তু সবাইকেই ভালো থাকতে হবে। আসলে নিজেরা যদি ভালো না থাকি, পাশের মানুষগুলোকেই বা ভালো রাখি কী করে বলুন তো?
1: ঠিক।
0: তাই সবার কুশল কামনা করে শুরু করছি আজকের প্রাত্যহিকে। আর শুরুতেই আজকের দিনের কথা, আজ ২৪শে সেপ্টেম্বর।
1: সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যেই অচেনাকে চেনার স্বপ্ন দেখাতে ভালোবাসতেন প্রখ্যাত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। তাই পর্তুগালের রাজা যখন আদেশ দেন আফ্রিকার দক্ষিণ দিক থেকে ভারতে আসার রাস্তা খুঁজে বের করতে হবে, মৃত্যু ভয়কে দূরে সরিয়ে সেই প্রস্তাব গ্রহণ করতে তিনি দ্বিধাবোধ করেননি। ১৪৯৭ সালের ৮ জুলাই যে সমুদ্র যাত্রা শুরু, মে মাসের ২০ তারিখে বহু ঝড় ঝঞ্ঝা পেরিয়ে তা নোঙর ফেলেছিল কালিকটে। ভারতের সঙ্গে বাণিজ্যের লক্ষ্যে ১৪৯৯ সালে ১৩টা জাহাজ আসে ভারতে, গড়ে ওঠে পর্তুগিজ কলোনি। পর্তুগিজ রাজার জন্য ভাস্কো দা গামা এদেশ থেকে নিয়ে যান শাল, সিল্ক, মশলা, মণিমাণিক্য আরও কত কি। তার সেই সব কাজ কালিকটের রাজা যে খুব ভালো চোখে দেখেছিলেন তা নয়, কিন্তু ভালো কাজের পুরস্কার হিসাবে পর্তুগালের রাজা স্বাভাবিকভাবেই তাকে নানা অভিজ্ঞান দিয়েছিলেন। ইউরোপের বাজারে পর্তুগালকে প্রতিষ্ঠিত করেছিলেন ভাস্কো দা গামা। ১৫২৪ সালের আজকে তিনি শেষবারের মতো ভারতে আসেন ভাস্কো দা গামা।
0: কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সহকারী সম্পাদক গোকুল নাগ প্রয়াত হন ১৯২৫ সালের আজকের দিনে। ঐতিহাসিক কালিদাস নাগের অগ্রজ গোকুল নাগ মানুষ হয়েছিলেন গোঁড়া ব্রাহ্ম পরিবারের আবহাওয়ায়। তাঁর লেখা কথিকা সংকলন রূপরেখা, ছোটগল্প সংকলন মায়ামুকুল, অনুবাদ রচনা রাজকন্যা উল্লেখযোগ্য। ১৯২৫ সালে জীবনের শেষ বেলায় প্রকাশিত তাঁর একমাত্র উপন্যাস পথিক আধুনিক উপন্যাসের পথিকৃত হয়ে রয়েছে। আজ গোকুল নাগের প্রয়াণ দিবসে তাঁকে আমাদের শ্রদ্ধা।
1: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নানা ঘাত প্রতিঘাত আত্মত্যাগ সশস্ত্র সংগ্রামের ঘটনায় মোড়া। এমনই একটি ঐতিহাসিক ঘটনা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যার সঙ্গে জড়িয়ে রয়েছেন মাস্টারদা সূর্য সেন আর তাঁর অনুগামীদের আত্মত্যাগের ইতিহাস। ১৯৩০ থেকে ১৯৩২ এই ২ বছর সশস্ত্র আন্দোলন পেয়েছিল এক নতুন দিশা। চট্টগ্রামের টেলিগ্রাফ আর টেলিফোন অফিসকে উড়িয়ে দেবার পরিকল্পনা, ইউরোপীয় ক্লাবের ওপর হামলা, অস্ত্রাগার অধিকার, রেল লাইন ধ্বংস করা, এসবই ছিল মাস্টারদার মস্তিষ্ক প্রসূত। দুঃসাহসিক সেই দলের সদস্য ছিলেন গণেশ ঘোষ, লোকনাথ পল, নরেশ রায়, অনন্ত সিং, কল্পনা দত্ত প্রমুখের সঙ্গে দুঃসাহসী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার। 1932 সালের আজকের দিনে, অর্থাৎ 24শে সেপ্টেম্বর, অগ্নিকন্যা প্রীতিলতার নেতৃত্বে 8 জনের একটি দল আক্রমণ করেন ইউরোপিয়ান ক্লাব। লক্ষ্য ছিল ব্রিটিশ শাসকদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া। প্রীতিলতার নেতৃত্বে সেই প্রয়াস ব্যর্থ হয়নি, কিন্তু প্রীতিলতা ফিরে আসেননি। তার আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

0: সুপ্রভাত বন্ধুরা।
1: সুপ্রভাত। শরৎ এসে গেছে, তাও বেশ কিছুদিন হয়ে গেছে, তবে প্রকৃতির যা হাবভাব তাতে কিন্তু

এইভাবেই দেশমাতৃকার বীর সন্তানদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। দেশমাতৃকার সেই সমস্ত বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন প্রাত্যহিক দেশবন্দনা আজ সমবেত কণ্ঠে।

0: সমবেত কণ্ঠে দেশবন্দনা শুনলেন।
1: পথ চলতে চলতে আমাদের আকাশবাণীও শতবর্ষের পথে, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আর DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না কিন্তু প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়।
0: আর চিঠির ঝাঁপি খোলার সময় তো হয়ে আসছে, তবে তার আগে চিঠি লেখার বিষয়টা আরও একবার বলে দিই। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে আপনারা লিখছেন ভুল বদল এই বিষয়ে। রুমাল থেকে বিড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবেই। গা ঘিন ঘিনে শুঁয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটি পোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভুল বদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে লিখুন না প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhampi.air@gmail.com, chithirjhampi chithirjhampi.air@gmail.com। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে ভুল বদল। চিঠির ঝাঁপি খুলব, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আজ চিঠি পড়া শুরু করব যার চিঠি দিয়ে, তার নাম নিবেদিতা চক্রবর্তী। পূর্ব বর্ধমানের কুরুম্বা পূর্ব গোপালপুর থেকে তিনি আমাদের চিঠিটি পাঠিয়েছেন। প্রিয় প্রাত্যহিকী, কিছু মানুষ হঠাৎ করে বদলে যায় না, তারা ধীরে ধীরে বদলায়। আমরা শুধু অনেক দেরিতে সেটা বুঝতে পারি। একদিন যে মানুষটা আমাদের কণ্ঠের আওয়াজ শুনে সামান্য মন খারাপও বুঝে ফেলত, আজ সেই হয়তো আমাদের নীরবতাটুকু বুঝতে চায় না। একদিন যার কাছে নিজের কষ্টের কথা বলতে দ্বিতীয়বার ভাবতে হতো না, আজ তার কাছে দুটো কথা বলার জন্য মনে হয় আমি কি বিরক্ত করছি। এটাই হয়তো ভুল বদল। সবচেয়ে কষ্টের বিষয় মানুষ বদলে যাওয়াটা নয়, কষ্ট হয় এই ভেবে যে যাকে আমরা এতটা আপন ভেবেছিলাম তার কাছে হয়তো আমরা কোনোদিনই ততটা আপন ছিলাম না। কখনো কখনো আমরা মানুষকে হারাই, হারিয়ে ফেলি সেই মানুষটির পুরনো রূপটাকে। সামনে একই মুখ থাকে, একই নাম থাকে, একই সম্পর্কের পরিচয় থাকে, শুধু আগের সেই মায়াটা থাকে না। তখন অনেক প্রশ্ন মনে আসে, আমি কি কোনো ভুল করেছিলাম, আমার কি কোনো অভাব ছিল, আমি কি বেশি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কিছু মানুষ আমাদের জীবনে আসে ভালোবাসা দেওয়ার জন্য, ভালোবাসার মূল্য শেখানোর জন্য। তাই কেউ ভুল বদলালে আজকাল আর খুব অবাক হই না, শুধু একটু চুপ হয়ে যাই। আগের মতো অভিযোগ করি না, অভিমানও করি না। ভুল বদলানো মানুষটার জন্য কাঁদতে কাঁদতে একদিন আমরা নিজের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলি। মানুষের ভুল বদলাতে পারে, সম্পর্কের রং বদলাতে পারে, সময় বদলে যেতে পারে, কিন্তু নিজের সরলতা, ভালোবাসা আর মানবিকতাকে যেন কখনো বদলে না ফেলি। কারণ পৃথিবীতে সবাই ভালো থাকবে না, তবুও আমাদের ভালো মানুষ হয়ে থাকাটাই তো জীবনের সবচেয়ে সুন্দর জবাব। চিঠিটি পাঠিয়েছেন নিবেদিতা চক্রবর্তী, গ্রাম কুরুম্বা, পোস্ট পূর্ব গোপালপুর, জেলা পূর্ব বর্ধমান থেকে।

ভুল বদল, এই নিয়ে আপনাদের অনুভব, নানান রকম অনুভব অনুভূতির মিশেলে আমরা প্রাত্যহিকীর পথ পাড়ি দিচ্ছি। এবারের চিঠিতে আসি, লিখেছেন অসিত কুমার দিয়াসি, মহতাপুর মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, ভুল বদল শব্দবন্ধটির ভুল অর্থ হল বহিরঙ্গ বা বেশভূষা, আর বদল যার অর্থ হল পরিবর্তন, আক্ষরিক অর্থে কোনো ব্যক্তির বহিরঙ্গের পরিবর্তন। সময়ের সাপেক্ষে এই পরিবর্তন হল জীবনের শাশ্বত সত্য। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন এই পরিবর্তন হল সৃষ্টির প্রাণ, সজীবতা ও সৌন্দর্য। মাটি ভেদ করে ওঠে যে নব অঙ্কুর, তার রূপান্তরেই নিহিত আছে মহাদ্রুমের আগামী। প্রকৃতির কিংবা জীবনের এই রূপান্তর অনিবার্য ও অবশ্যম্ভাবী। জায়ন্তে বর্ধন্তে অবক্ষয়ন্তে মৃয়ন্তে, এই হল অপরিবর্তনীয় জীবনচক্র। কিন্তু আক্ষরিক অর্থে নয়, ভুল বদল শব্দটি অন্য এক গভীর ব্যঞ্জনায় ব্যবহৃত হয়, যার অর্থ হল আকস্মিক আমূল পরিবর্তন। তা শুধু বহিরঙ্গে নয়, চিন্তা চেতনায় আদর্শে দর্শনে ও মূল্যবোধে। এই রূপভেদ নৈসর্গিক নয়, আত্ম আরোপিত।

ও উদ্দেশ্য প্রণোদিত। এই পরিবর্তনের নির্মুখে আছে স্বার্থপরতা, আদর্শহীনতা, নির্লজ্জ চাটুকারিতা ও উচ্চাকাঙ্ক্ষার রং। সেই স্বার্থসিদ্ধির জন্যই তার এ যেন নতুন সাজ। যে কথা আগে বলেছি, যে বিশ্বাস, যে মূল্যবোধের বাণী একদা ছড়িয়েছি, তা হঠাৎ জলাঞ্জলি দিয়ে আজ তার বিপ্রদীপে অবস্থান করছি। এ যেন সেই বৃদ্ধ শার্দুলের গল্প, যে প্রচার করছিল অহিংসার বাণী আর সুযোগ বুঝেই নিজের উদ্দেশ্য সাধন করেছিল। তাই ভুল বদল বা ভুল পাল্টানোর মধ্যে মহত্ত্ব নেই, আছে সঠতা, তঞ্চকতা, স্বপ্নপূরণ ও কার্যসিদ্ধির আকাঙ্ক্ষা। আমাদের এই ঘুণ ধরা গলিত সমাজ ব্যবস্থায়, আদর্শহীন রাজনীতিতে, এমনকি আমাদের কর্মক্ষেত্রে প্রভুর প্রসাদ লাভের জন্য এই ভুল বদল অহরহ দেখছি। যেখানে নীতি নেই, আদর্শ নেই, সত্য নেই, শুধু আছে স্বপ্নপূরণের গোপন অভিপ্রায়। প্রাত্যহী কি এ জীবনে কত চেনা মানুষকে যে ভুল পাল্টাতে দেখলাম, তারই অত্যা নেই। উচ্চাকাঙ্ক্ষাহীন, স্বপ্নহীন, একটা আকাট হয়ে সেই পুরনো ভুলেই আমি আজও বিভোর হয়ে আছি। আঁকড়ে আছি সেই আদ্যিকালের জীর্ণ বিশ্বাসকে, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। নমস্কার, আন্তে অসিত কুমার দিয়াসী, মহাতাপুর, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে।

পরের চিঠি সুমেধা রজক বেরিন্ডা পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন। বন্ধু প্রাত্যহিকী, জাদুকর বা বহুরূপী কিংবা নিতান্তই আমাদের টোলের গাধা পিটিয়ে ঘোড়া বানানোর কৌশল রপ্ত করা গুরুমশাই, এদের সকলেরই ভুল বদল করার বা করানোর ক্ষমতা দেখে আমরা বিস্মিত হই। এই বিরাট পৃথিবীর রঙ্গমঞ্চে প্রকৃতিও তার জাদুর ছোঁয়ায় কখনো ঘনঘোর বর্ষা, কখনো শরতের সোনালী রোদের মিষ্টি হাসি, এই সব আমাদের নিত্যদিনের সঙ্গী। তবে কিছু কিছু মানুষ তাদের জীবনপথের এমন আমূল বাঁকবদল করেন যে তা দেখে আমাদের হতভম্ব হতেই হয়। এই ধরো, আজ আমরা আয়রনম্যান চরিত্রটিকে সকলেই চিনি। কেউ কেউ হয়তো তার মুখোশের আড়ালে থাকা মানুষটিকেও চিনি। হ্যাঁ, আমি রবার্ট ডাউনি জুনিয়রের কথাই বলছি। বিশ্ববিখ্যাত এই চরিত্রে অভিনয় করার আগে তিনি নাকি ছিলেন মাদকাসক্ত এবং জেলেও গিয়েছিলেন। সব হলিউড পরিচালকেরা তাকে বাদ দিয়েছিলেন, তবে একবার সমুদ্র সৈকতে বসে বার্গার খাবার সময় তিনি অনুভব করেন মাদকাসক্তির কারণে তার স্বাদ গ্রহণের ক্ষমতা চলে গেছে। সেই দিনই তিনি সমস্ত মাদক সমুদ্রে বিসর্জন দেন। আর তারপর তিনি যে ভুল বদল করেন তার জন্যই আমরা পেয়েছি আজকের আয়রনম্যানকে। সেই রকমই আমাদের ইতিহাসে সম্রাট অশোকের চন্দ্রশোক থেকে ধর্মাশোক হওয়া, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠা, অথবা অঙ্গুলিমালের ভগবান বুদ্ধের সংস্পর্শে এসে বদলে যাওয়া, সবই তো ভুল বদলের জ্বলন্ত নজির। তবে এসব ভুল বদল কাঙ্ক্ষিত, শুভ। এই রকম ভুল বদলগুলির জন্যই পৃথিবী আজও সুন্দর। চিঠিটি পাঠিয়েছেন সুমেধা রজক, গ্রাম পোস্ট বেরেন্ডা, পূর্ব বর্ধমান থেকে।

0: হীরালাল ঘোষ, আপনি লিখেছেন খাগ বৈকুণ্ঠপুর পাঁচাল বাঁকুড়া থেকে। লিখছেন, সকালবেলার বন্ধু প্রাত্যহিকী যদুর হঠাৎ রাজকীয় জীবনযাপন, বাড়ি গাড়ি প্রতিপত্তি, অথচ ওর বাবার তেমন কিছুই ছিল না। খড়ের চাল, মাটির ঘর, পাড়ার সবাই বলাবলি করে ওর এত রোজগারের উৎস কি? থাক সে কথা, মানুষ বর্তমান দেখে। যদুর বিয়ে হয়ে গেল এক ধনীর ঘরে একমাত্র কন্যা অপর্ণার সঙ্গে। অপর্ণা বেশ সুখে স্বাচ্ছন্দ্যেই ছিল, কিছু টের পায়নি। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? পরে অপর্ণা দেখে পাওনাদারের আসা যাওয়া, সাধারণ মানুষ থেকে ব্যাংক কর্মীর। সেদিন এক ভদ্রলোক এসে বলেন, ফেরেববাদ যদু ঘরে আছে? যদু ঘরেই ছিল। অপর্ণাকে বলে, বলে দাও বাড়িতে নেই। মিথ্যে কথা দিয়ে কদিন আড়াল করবে শুনি। ভদ্রলোক গালিগালাজ করে বলে যান, টাকাটা যেন দিয়ে আসে। এসব দেখে অপর্ণার জীবন ঝালাপালা। যদু ভাবে গৃহবাস আর নয়, পরবাসে যেতে হবে। পরের দিন কাক ভোরে নিরুদ্দেশ, গঙ্গার ঘাটে মাথা মুন্ডন করে স্নান সেরে সাধু হয়ে গেল। কে ধরে দেখি, অপর্ণা ভাবে, ধন সম্পদ দেখে আমার বাবা প্রলোভিত। বুঝল না শ্রমের না চুরির, 5 বছর অতিক্রান্ত। ঘরে ফিরে গেলে বাবার মানহানি। অপর্ণা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব কাগজ, তাতে যত অপকর্ম আছে সব কিছুর খতিয়ান। পুলিশের সমন আসে মাঝে মাঝে, বাড়ি ক্রোক হয়, চকচক করলেই শোনা হয় না সে প্রবাদ তো আর মিথ্যা নয়। একদিন খবরে শুনে নানা অপকর্মে জড়িত সাধু ধরা পড়েছে কাশীর দশাশ্বমেধ ঘাটে। আসলে অপকর্মের শাস্তি একদিন না একদিন পেতেই হয়, রূপ রং পরিবর্তন করে তা বদলানো যায় কি? আমাদের সমাজে এমন কত না রূপের রূপান্তর, আমরা কি জানি সেসব খবর? এই আলোতে হাওয়াতে নির্লিপ্ত হয়ে মিশে আছে ভালো মন্দ। ভালোকে গ্রহণ করলে জীবন আনন্দময়, কালো ভ্রমর বসন্ত পাখি কালো রূপ বদল করে কি? মিষ্টি মধুর গানে ভরিয়ে দেয় মন প্রাণ। আসলে রূপ যৌবন বা অর্থ নয়, সুকর্মেই এই জীবন হতে পারে মহান। দীর্ঘ জীবনে সংশোধনাগারে যদুর এই উপলব্ধি, সৎপথে যে রোজগার হয় তা অমৃত, বাকি সব বিষ। সে বিষ ছড়িয়ে পড়ে শরীরে মনে সমাজে সংসারে। হীরালাল ঘোষ, আপনার চিঠি পড়লাম। আপনি লিখেছেন খাগ বৈকুণ্ঠপুর পাঁচাল বাঁকুড়া থেকে।
1: পরের চিঠি জয়শ্রী মাইতি বেহালা কলকাতা থেকে পাঠিয়েছেন। সুচেতনা প্রাত্যহিকী, শাশুড়িবিহীন শ্বশুরালয়ের একমাত্র পুত্রবধূটি নিজ গুণে অচিরেই সকলকে আপন করে নিয়েছিল। শ্বশুরমশায় গত হওয়ার পরও পুত্রকন্যাকে নিয়ে গড়ে উঠেছিল তাদের সুখের সংসার। মাঝে মধ্যেই সুস্বাদু রান্না করে ননদ পরিজনদের আন্তরিক আমন্ত্রণে বাড়িতেই বসাত আনন্দের আসর। কিন্তু এমন প্রাণবন্ত আন্তরিক দরদি মেয়েটির হঠাৎ হল কি? আগের মতো আর কথা বলে না, হাসে না, রাতে ঘুমোয় না, পরিবার পরিজনকে এড়িয়ে চলে, কথায় কথায় আত্মহননের কথা বলে। রোজই অফিস ফেরত স্বামী কিছু বোঝানোর চেষ্টা করলে ওঠে অবিশ্বাসের ঝড়। স্বামী স্ত্রীর নিত্যদিনের বাদানুবাদও আর প্রতিবেশীদের কান এড়ায় না। রক্তের সম্পর্কের নিকটজনদের সন্দেহের তীর প্রথমে গিয়ে বিঁধল সমাজসেবী সুপুরুষ স্বামীটির ওপর, যারা এতদিন ছিল

পরিবারের শুভানুধ্যায়ী অতি আপনজন, তারাই যেন রাতারাতি স্বামীর প্রতিপক্ষ হয়ে দাঁড়াল। সুপরামর্শের বদলে আইনি পদক্ষেপের সাথে পত্নীর প্রতি সমব্যথী হয়ে তারা দাঁড়াতে চাইল তার বাপের বাড়ির পাশে। মুখরোচক গল্পের জাল বুনে ভেঙে গুঁড়িয়ে দিল স্বামীর তিলে তিলে গড়ে তোলা সম্মানের সেতু। স্ত্রী ও প্রতিবেশী পরিজনদের এই ভয়ানক ভুল বদল দেখে স্বামী বিস্মিত, দিশেহারা, দুমড়ে মুচড়ে যেতে লাগল এতদিনের বিশ্বাস। কন্যা ও নাবালক পুত্রের ভবিষ্যতের কথা ভেবে তার চিন্তার আকাশে ক্রমশ জমতে লাগল কালো মেঘ। পরিস্থিতি জটিল আকার নেওয়ায় স্ত্রীকে নিয়ে স্বামী ছুটলেন কলকাতার এক নামী চিকিৎসকের কাছে। কথা বলে তিনি বুঝলেন অলীক কল্পনা, হ্যালুসিনেশন তথা বিভ্রম, ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস স্ত্রীর মধ্যে প্রকট। আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু জানালেন তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, প্রয়োজন একান্ত মানবিক সাহচর্য ও ভালোবাসা। সেই দিনটি থেকেই অভিযোগ, অপবাদ কিংবা সামাজিক চাপ থেকে নিজেকে দূরে রেখে স্বামী মানুষটির বাকি জীবনের একমাত্র ধ্যান জ্ঞান হয়ে উঠল ধৈর্য আর নিরলস প্রচেষ্টায় স্ত্রীকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। প্রার্থনা, সফল হোক ওর লড়াই, আর মুহূর্তে ভুল বদলানো প্রতিবেশী পরিজনদের হোক শুভ বুদ্ধির উদয়। শুভেচ্ছা জানিয়ে চিঠিটি আমাদের পাঠিয়েছেন জয়শ্রী মাইতি, বেহালা, কলকাতা থেকে।

0: অনঙ্গ মোহন ঘোষ খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে লিখেছেন এবারের চিঠি। বন্ধু প্রাত্যহিকী, ঘুম থেকে উঠে জলের বোতলটা সবে ধরেছি, রান্নাঘর থেকে বেরিয়ে চিলের মতো ছোঁ মেরে বোতলটাকে নিয়ে বেসিনে জল ঢালতে ঢালতে চিৎকার। কতবার বলেছি তোমায় বাসি জল খাবে না?
1: বাসি জল? কালকে রাতেই তো ভরলে।
0: হ্যাঁ হ্যাঁ, ওই বাসি জল খেয়ে যদি শরীর টরীর খারাপ করে তখন কি হবে শুনি?
1: তাহলে ট্যাঙ্কির সব জল?
0: অত শত জানি না, যা বলছি তাই শোনো। হ্যাঁ, আমার শ্রীমতী, যার দিনের বেশিরভাগ সময় বালতি বোতলে জল ভরতে ফেলতেই কেটে যায়। অনেক বুঝিয়েছি, সারাদিন এভাবে জল নষ্ট না করে একটু খবর টবর শোনো, পেপার দেখো, তাহলে বুঝতে পারবে মাটির নিচের জলস্তর দিন দিন কেমন নেমে যাচ্ছে। কত মানুষ সামান্য জলের জন্য হাহাকার করছে, কিন্তু কে শোনে? 2020 সালের মে মাস, বিধ্বংসী আমফান ঝড়ে সুন্দরবন সহ বিভিন্ন এলাকার মানুষজন তীব্র জলকষ্টে ভুগছে। সেদিন চায়ের কাপ নিয়ে পেপারের জন্য অপেক্ষা করছি, কলিং বেলের আওয়াজ। গিন্নি গেট থেকে কাগজটা হাতে নিয়ে এক ঝলক তাকায়। আদুল গায়ে ছোট্ট একটা শিশু একটুখানি পানীয় জলের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে কাঁদছে। প্রথম পাতার এই ছবি দেখে থমকে দাঁড়ায় সে, তারপর চেয়ারে বসে ভালো করে খবরটা পড়তেই তার চোখের কোণ চিকচিক করে ওঠে। বলে, একটু জলের জন্য মানুষ এত হাহাকার করছে আর আমি ছি ছি ছি। বন্ধু প্রাত্যহিকী, মানুষটা কেমন যেন বদলে গেল। সে এখন বেশ কিছু ছেলে মেয়েকে নিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষকে জল সংরক্ষণের জন্য সচেতন করে। রাস্তার দুধারে ভাঙা কলগুলি থেকে যাতে জল পড়ে নষ্ট না হয় তা দেখে, বাড়ির ব্যবহৃত জল কিভাবে অন্য কাজে লাগানো যায় তার ব্যবস্থা করে। আর আমি এই বদলে যাওয়া মানুষটিকে দেখে গেয়ে উঠি, যে যেন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর

সোনার কাঠি ছুঁয়ে দাও, আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। অনঙ্গ মোহন ঘোষ, খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে ছিল আপনার চিঠি।

0: সত্যি আলোকের ঝর্ণাধারায় ধৌত হয়ে আমাদের মনের যাবতীয় কালিমা, যাবতীয় মলিনতা দূরে যাক। ভুল বদলের যে গ্লানি, যে হতাশা, যে দুশ্চিন্তার মেঘ আমাদের মনের আকাশকে ছেয়ে রয়েছে, তা কেটে গিয়ে নতুন আশার আলোর সূর্য ঝলমলিয়ে উঠুক, এই কামনা। কিন্তু স্টুডিওর ঘড়ি তো অন্য কথা বলছে, সে বলছে চিঠির ঝাঁপি আজকের মতো বন্ধ করতেই হবে। তাই চিঠির ঝাঁপি বন্ধ করে আমরা চোখ রাখি আকাশ বাতাসের খবরে।
1: আজ আকাশ বলছে সারাদিনই সে মুখ ভার করে থাকবে, সারাদিনই আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্যও কিন্তু সতর্কবার্তা রয়েছে।
0: হ্যাঁ, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে আজ সন্ধ্যা পর্যন্ত পশ্চিম মধ্য সংলগ্ন বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়োয়া হওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার এবং সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এরপর ক্রমশই গতিবেগ হ্রাস পাবে। আগামীকাল বাতাসের গতিবেগ 45 থেকে 55 কিলোমিটার এবং সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আজ সন্ধ্যা পর্যন্ত সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে এবং আগামীকাল এই তীব্রতা কিছুটা হ্রাসবে, সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সহ উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর স্টুডিওর ঘড়িও কিন্তু আমাদের নিষেধ করছে যে আমাদের প্রাত্যহিকী থেকে বিদায় নিতে হবে, আর কথা বলার জন্য নিষেধ করছে সে আমাদের। তাই প্রাত্যহিকী থেকে আজকের মতো বিদায় নিই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি বিদিশা রায়,
0: আর আমি অমরেশ মুখোপাধ্যায়।
1: সবার দিন খুব খুব ভালো কাটুক।
0: নমস্কার, সবাই খুব ভালো থাকুন।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে বাদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা এবং সে কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম এর ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি গত রাতেই স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি সতর্কতা। এশিয়ান গেমসে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে। ইতিমধ্যেই আজ দুটি পদক এসেছে।

ভারতের ঝুলিতে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে বদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবা যাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবা যাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17ই সেপ্টেম্বর এই যাত্রা সূচনা হয়েছিল। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণের কাছে পৌঁছে দিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন জেলা, শহর, তালুক ও গ্রামে যাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সরকারি পরিষেবা। এর অধীনে স্বচ্ছতা অভিযানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 7ই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সভায় শ্রী জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বে যে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, দক্ষিণ বিশ্ব তার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্য L69 এবং C10 গোষ্ঠীর সদস্যরা ক্রমাগত সোচ্চার হচ্ছেন। উল্লেখ্য, L69 গোষ্ঠী হল উন্নয়নশীল দেশগুলির যৌথ মঞ্চ, যার লক্ষ্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সর্বাত্মক এবং জরুরি সংস্কার। অন্যদিকে C10 বা কমিটি অফ 10 হল আফ্রিকা 10টি রাষ্ট্রকে নিয়ে গঠিত একটি কমিটি, যার মূল লক্ষ্য নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে আফ্রিকার যৌথ অবস্থান এবং দাবিকে বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরা। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা নিয়ে নিষেধাজ্ঞামূলক লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট নিয়ে ভারত তার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছে। গত সন্ধ্যায় রাষ্ট্রসংঘ সাধারণ সভার অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে এই আইনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন। বৈঠকে দুই নেতা ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপসাগরীয় অঞ্চল ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই আইনে স্বাক্ষর করেছেন। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস ক্রয়কারী দেশগুলির ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দিয়েছে তাকে। এর জবাবে নতুন দিল্লি স্পষ্ট জানিয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ডিসেম্বর মাসে মায়ামিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নিউ ইয়র্কে গতকাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও একথা জানান। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, এই সম্মেলনে পুতিন শুধু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই নয়, অন্যান্য বিশ্বনেতার সঙ্গেও মতবিনিময়ের সুযোগ পাবেন। তিনি রুশ প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন। 5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই আমন্ত্রণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা এবং সে কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। ভারত বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং নাগরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বিদেশ মন্ত্রক বলেছে, ভারতে আসা বাণিজ্যিক জাহাজ MV কেপদাওতে থাকা 20 জন ভারতীয় ক্রু সদস্যের মধ্যে 19 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে বাঁচানো যায়নি। মাস্কটে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ভারতীয় নাবিকদের দ্রুত ফিরিয়ে আনতে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে ওমান কর্তৃপক্ষের সঙ্গে, যদিও কে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। জম্মু কাশ্মীর নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC সাম্প্রতিক যৌথ বিবৃতিতে ভারত সম্পর্কে করা মন্তব্যকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার অধিকার OIC নেই। জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে। উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে এই সত্য বদলানো যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম এর ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দপ্তর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে পণ্য পরিষেবা শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সরকারি ক্রয়ে স্বচ্ছতা, দক্ষতা এবং ব্যয় সাশ্রয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যে সব দপ্তর ও সংস্থাকে অবিলম্বে জেমে অনবোর্ডিং এর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর, ডিআরআই এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় 17 কোটি টাকা মূল্যের এই সোনা উদ্ধার করা হয়। চলতি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের কাছে বিএসএফ জওয়ানরা দাবিহীন অবস্থায় প্রায় 3 কেজি 1500 গ্রাম ওজনের 27টি বিদেশি সোনার বার উদ্ধার করে। পরে কাস্টমস আইন অনুযায়ী সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি গত রাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে দিয়ে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করেছে। অগ্রভাগটি স্থলভাগে প্রবেশ করার পর ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় 2 ঘন্টা ধরে চলতে থাকে। এটি আগামী 12 ঘন্টায় অতি গভীর নিম্নচাপ হিসেবে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তী 24 ঘন্টায় তা ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে ওড়িশার দক্ষিণের জেলাগুলিতে আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়া। এদিকে বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত। মোতায়েন করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলে 33টি দল। দুর্যোগপূর্ণ জেলাগুলির স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আজ ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার। এদিকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 2 চব্বিশ পরগনা সহ একাধিক উপকূলীয় জেলাগুলিতে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে। ইতিমধ্যেই আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াও ঝ্যাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রশিবীনা দেবী রূপো পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রোয়ার্স সতনাম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। পুরুষদের ডাবল স্কালস বিভাগে এটিই ভারতের প্রথম পদক। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের বলরাজ পানওয়ার অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন। আজ একাধিক বিভাগে ভারতীয় খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতার জন্য নামছেন। ক্যানয় স্প্রিন্ট ইভেন্টে পুরুষদের কোয়াক 4 500 মিটার ফাইনালে নামছে ভারত। খেলা শুরু সকাল 8:10 রাজু রাওয়াত এবং জ্ঞানেশ্বর সিং পুরুষদের ক্যানয় ডাবলসে সকাল 8:30 খেলতে নামবেন। হকির পুল এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে ভারতীয় পুরুষ দল। খেলা শুরু সকাল 11:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ওয়াদনগর থেকে বারাণসীগামী সেবাযাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ গত রাতেই স্থলভাগে প্রবেশ করেছে। এশিয়ান গেমসে আজ ইতিমধ্যে 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে আজ বৈঠকে বসছেন। নিউটাউনে আদানি গোষ্ঠীর 2000 শয্যার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই সরকারি কর্মচারীদের 2008 থেকে 15 এই 7 বছরের বকেয়া মহার্ঘ ভাতা এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত। রাজ্য সরকার অক্টোবর মাসের প্রদেয় বেতন, পেনশন ইত্যাদি ওই মাসের 15 তারিখেই মিটিয়ে দেবে। সরকারি পণ্য ও পরিষেবা কেনার ক্ষেত্রে রাজ্য সরকার গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেমের ব্যবহার বাধ্যতামূলক করেছে। তৃণমূল কংগ্রেস থেকে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জনের সাংসদ পদ খারিজের বিষয়ে লোকসভার অধ্যক্ষকে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের প্রায় সব জেলাতেই আজও বৃষ্টির পূর্বাভাস। আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল আজ ক্যালকাটা কাস্টমস ক্লাবের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনে বেঙ্গল সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীর 2000 শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানেই এই বৈঠক হওয়ার কথা। এই হাসপাতালের 1000 শয্যা দরিদ্র ও দুস্থ মানুষদের জন্য সংরক্ষিত থাকবে, বাকি 1000 শয্যা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। রাজ্যে লগ্নি পরিস্থিতি খতিয়ে দেখতে দিন দশেকের মধ্যে রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে আসবে। মুকেশ আম্বানিও খুব শীঘ্রই এরাজ্যে আসবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মিলন মেলা প্রাঙ্গণে গতকাল তিনি বলেন, রিলায়েন্স 4-5টি ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী, পাশাপাশি আগ্রহ প্রকাশ করেছে জিন্দাল গোষ্ঠীও। শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানান। কর্মসংস্থানের ভিত্তিতে বিভিন্ন শিল্প সংস্থাকে উৎসাহ ভাতা দেবে রাজ্য সরকার। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে গতকাল 33টি শিল্প সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তরের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়ে বলেন, পূর্বতন সরকার শিল্প স্থাপনে ইনসেন্টিভ শব্দটিই মুছে দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার এজন্য চলতি অর্থবছরের 8 মাসের বাজেটে 5000 কোটি টাকা বরাদ্দ করেছে।
1: The BJP led government introduced incentives in our 8-month budget. The economical condition in West Bengal are very poor. Lekin hum log 5000 crore ka ek chota provision rakha hai incentives ke liye. Kitna invest karega uske upar incentives nahi hum log de sakta hun. Kitna employment aap log dega uske upar hi aapka incentives hum log dene wala hai.
0: পুজোর আগেই সরকারি কর্মচারীদের 7 বছরের বকেয়া মহার্ঘ ভাতা এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 2008-এর 1 এপ্রিল থেকে 2015-এর 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার অর্থ চলতি মাসেই দিয়ে দেওয়া হবে বলে অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে। গ্রুপ এ, বি ও সি কর্মীদের বকেয়া দিয়ে সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। এই টাকা 2028 সালের 31 মার্চের পরই তোলা যাবে। সংশ্লিষ্ট কর্মীর অবসর, মৃত্যু বা পদত্যাগের মতো বিশেষ পরিস্থিতিতে নিয়ম শিথিল করা হবে। যাদের অবসর নেবার 3 মাস বাকি রয়েছে তাদের ক্ষেত্রে এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। গ্রুপ ডি কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। এর আগে চলতি বছরে 31 মার্চ সরকারি কর্মীদের 2016 জানুয়ারি থেকে 2019-এর 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা একই নিয়মে দিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের অক্টোবরের বেতন, পেনশন, মজুরি, স্টাইপেন্ড, সাম্মানিক এবং পারিবারিক পেনশন ওই মাসের 15 তারিখেই মিটিয়ে দেওয়া হবে। রাজ্যের অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি গ্র্যান্ট ইন এইড বা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও ওই দিন পুজোর মাসের বেতন পেয়ে যাবেন। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী অক্টোবরের বেতনের সঙ্গেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা এবং পেনশন প্রাপকদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর প্রদান করা হবে। সরকারি পণ্য ও পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেমের ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দপ্তর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে পণ্য ও পরিষেবা শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের মাধ্যমেই সংগ্রহ করতে হবে। সরকারি ক্রয়ে স্বচ্ছতা, দক্ষতা এবং ব্যয় সাশ্রয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় ইজ অফ ডুইং বিজনেস, একটি প্রতিবেদন। সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত এক দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণ, ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয়, বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরও সহজ করে তোলা। সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
2: প্রত্যেকটা মানুষকে লোন দেওয়ার সিস্টেম হয়েছে, ব্যাংক থেকে ইউপিআই এসছে, বিদেশি বিনিয়োগ ঘুরু করে আপনারা দেখছেন ভারতবর্ষে বাড়ছে, বহু জিসিবি কোম্পানি ভারতবর্ষে আসছে,

0: আসন্ন উৎসবের মৌসুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুদ ভান্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আজ কলকাতা পৌঁছবে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে যোগান আরও মজবুত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস থেকে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জনের সাংসদ পদ খারিজের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের বিষয়ে লোকসভার অধ্যক্ষকে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। সংবিধানের 10ম তপশিল অনুযায়ী অধ্যক্ষকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলায় গত মাসে সুপ্রিম কোর্ট ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ দেয়। স্পিকারের তরফে লোকসভার সচিবালয় থেকেও সাংসদদের নোটিশ পাঠিয়ে 22 সেপ্টেম্বরের মধ্যে ওই বিষয়ে তাঁদের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল, কিন্তু নোটিশের উত্তর দিতে গতকাল ফের অধ্যক্ষের কাছে এক মাস সময় চেয়েছেন ওই সাংসদরা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের নির্বাচনী হলফনামাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে কংগ্রেস। আইনজীবী ঋজু ঘোষাল বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, হাসিরানী রথের জন্ম এবং মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক রয়েছে। যে নথিপত্র তিনি কমিশনে জমা দিয়েছেন সেই অনুযায়ী তাঁর বয়স 61 বছর, অর্থাৎ 1965 সাল নাগাদ তাঁর জন্ম। অথচ স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী তিনি ওই বছর 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন। আজ এই মামলার শুনানি হতে পারে। বেসরকারি হাসপাতালগুলিতে অস্বাভাবিক বিল তৈরির প্রবণতায় লাগাম টানতে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড রেগুলেটরি কমিশন। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু আকাশবাণীকে জানিয়েছেন, বেসরকারি নার্সিংহোম হাসপাতালগুলির তথাকথিত লুকোনো খরচের বিষয়ে একাধিক অভিযোগ এসেছে। এ ব্যাপারে একটি নির্দেশিকা জারি করার প্রস্তুতি চলছে। কেশ সংগ্রাহক ও রপ্তানিকারকদের ব্যবসাকে একটি সমন্বিত রূপ দিতে চলেছে রাজ্য সরকার। কলকাতায় গতকাল হিউম্যান হেয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, বহু প্রান্তিক মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে এই পেশায় যুক্ত থেকে দিন যাপন করেন, অথচ রাশিয়া চীন প্রভৃতি দেশে রপ্তানি করে কেশ সজ্জার প্রাকৃতিক এই উপাদান থেকেই বহু বিদেশি মুদ্রা আমদানি হয়। এই ব্যবসার প্রসারে সরকারি শিল্প তালুকে একটি ক্লাস্টার তৈরি করে ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে একটি সুসজ্জিত পরিকাঠামো গড়ে দেওয়া হবে বলে তিনি জানান। অতিগভীর নিম্নচাপটি গতরাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্য দিয়ে কলিঙ্গপত্তনমের দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করেছে। আগামী 12 ঘণ্টায় অতিগভীর নিম্নচাপ হিসেবে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এরপর পরবর্তী 24 ঘণ্টায় তা ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে প্রায় সারা রাত কলকাতা এবং তার আশেপাশের এলাকায়, বিশেষ করে উপকূলের জেলা গুলিতে বৃষ্টি হয়েছে। আজও রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। 126তম আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল আজ মাঠে নামবে প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস ক্লাব। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে বিকেল 3টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন বিনিয়োগ টানার লক্ষ্যে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে আজ বৈঠকে বসছেন। নিউ টাউনে আদানি গোষ্ঠীর 2000 সজ্জার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিতা মল্লিক।

0: ছাতু ছত্রাক মাশরুম ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনবেন আজ জানাও জানায়। বলছেন অধ্যাপক অভীক সামন্ত।
1: মাশরুম কথাটা হয়তো আমরা অনেকেই শুনেছি। সাধারণভাবে একে ব্যাঙের ছাতা বলা হয়। বর্ষাকালে খড় মাটি গাছের গুঁড়ির উপর হঠাৎ গজিয়ে উঠতে দেখা যায় নানা ধরনের মাশরুম। অনেকেই হয়তো এগুলো দেখেছি, আবার কেউ কেউ খেয়েছিও। দেখতে সাধারণ হলেও মাশরুমের জগৎ কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময় এবং বিজ্ঞানসম্মতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাশরুম শুধু সুস্বাদু খাওয়ার নয়, এটি প্রোটিন, বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং তুলনামূলকভাবে কম ক্যালোরিযুক্ত খাদ্য। কিন্তু প্রশ্ন হল, সব মাশরুম কি খাওয়া যায়? এর উত্তর হল না। প্রকৃতিতে পাওয়া সব মাশরুম ভোজ্য নয়। কিছু প্রজাতি অত্যন্ত বিষাক্ত হতে পারে, তাই অপরিচিত বা বুনো মাশরুম শুধুমাত্র দেখে চিনে নিয়ে খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোন মাশরুম ভোজ্য, কোনগুলো বাণিজ্যিকভাবে চাষ করা হয়, মাশরুমের কত ধরনের প্রজাতি রয়েছে, কিভাবে নিরাপদে মাশরুম চাষ করা যায়, মাশরুম খেলে আমাদের শরীরে কি কি উপকার হতে পারে, কিভাবেই বা মাশরুম সংরক্ষণ করে রাখা যায়, মাশরুম রান্না করার সময় কিভাবে তার পুষ্টিগুণ যতটা সম্ভব বজায় রাখা যায়, আমাদের প্রশ্নগুলোর উত্তর জানতে হবে। ভারতবর্ষে বর্তমানে বটন বা বোতাম, ওয়েস্টার বা ঢিংড়ি, প্যাডিস্ট্রো বা পোয়াল, মিল্কি বা দুধ, ব্ল্যাক ইয়ার বা কালোকান এবং শিটাকে সহ বিভিন্ন ধরনের ভোজ্য মাশরুম বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। মাশরুম শব্দটির উৎপত্তি নিয়ে বিভিন্ন মত থাকলেও এর সঙ্গে প্রাচীন গ্রিক শব্দ মাইক্সের সম্পর্ক রয়েছে, যার অর্থ ছত্রাক। সাধারণভাবে মাশরুম বলতে এমন কিছু ছত্রাককে বোঝানো হয় যাদের দৃশ্যমান ফলনশীল দেহ বা ফ্রুটিং বডি মানুষের খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য। তবে মনে রাখতে হবে, সব ছত্রাকই মাশরুম নয় এবং সব মাশরুমই ভোজ্য নয়। বাংলা ভাষায় মাশরুমকে ছাতু কিংবা প্রচলিতভাবে ব্যাঙের ছাতা বলা হয়, যদিও ব্যাঙের ছাতা নামটির সঙ্গে ব্যাঙের কোনো প্রত্যক্ষ বৈজ্ঞানিক সম্পর্ক নেই। সম্ভবত বর্ষাকালে স্যাঁতস্যাঁতে পরিবেশে হঠাৎ মাটিতে বা বিভিন্ন জৈব পদার্থের উপর ছাতার মতো আকৃতি গজে ওঠার কারণেই লোকমুখে এই নামটির প্রচলন হয়েছে। বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতায় মাশরুমকে খাদ্য, ঔষধি এবং কখনও কখনও ধর্মীয় বা সাংস্কৃতিক উপাদান হিসেবে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশরে মাশরুমকে বিশেষ মর্যাদা দেওয়া হতো। ভারতীয় পুরাণে বর্ণিত শক্তি বাড়ানোর পানীয় সোমরস মাশরুম থেকেই তৈরি হতো বলে অনেক বিজ্ঞানীর মত। মাশরুম চাষের ইতিহাসও বেশ প্রাচীন। বিশেষ করে পূর্ব এশিয়ায় বহু শতাব্দী ধরে বিভিন্ন ধরনের ভোজ্য মাশরুমের চাষ হয়ে আসছে। পরে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে মাশরুম চাষ ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ভারতেও গত কয়েক দশকে মাশরুম গবেষণা ও বাণিজ্যিক চাষের উল্লেখযোগ্য প্রসার ঘটছে। হিমাচল প্রদেশের সোলানে অবস্থিত মাশরুম গবেষণা প্রতিষ্ঠান ডাইরেক্টরেট অব মাশরুম রিসার্চ ভারতে মাশরুম গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের জলবায়ু অনুযায়ী বিভিন্ন ধরনের মাশরুম চাষ করা হয়। পশ্চিমবঙ্গের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বিশেষ কিছু প্রজাতি তুলনামূলকভাবে ভালোভাবে চাষ করা সম্ভব। তবে কোন প্রজাতি চাষ করা হবে তা নির্ভর করে তাপমাত্রা, আর্দ্রতা, স্থানীয় বাজার, চাষের প্রযুক্তি এবং বছরের সময়ের উপর।
0: ছাতু ছত্রাক মাশরুম প্রথম পর্ব শুনলেন জানাও জানায়। বললেন অধ্যাপক অভীক সামন্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী স্নিগ্ধদেব সেনগুপ্ত।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ। দৃষ্টিহীনতা বিশেষ কোনো সমস্যা নয়, আর পাঁচটা অন্যান্য সমস্যার মতোই। এটা প্রমাণ করেছেন নদিয়া জেলার পাড়ুয়া গ্রামের শিশির কুমার বিশ্বাস। গত উত্তরণ অনুষ্ঠানে ওঁর জীবনে এগিয়ে চলার এই কাহিনীর বেশ কিছুটা শুনিয়েছিলাম, আজ শুনুন বাকিটা।
1: 12 এখন ডেটটা মনে আছে, 90 সালের 17 আগস্ট থেকে আমি রিডার ইউজ করে পড়া শুরু করলাম। ওখান থেকে আমি আস্তে আস্তে পড়ার মধ্যে ফিরে এলাম এবং টেস্টে আবার প্রথম হয়ে গেলাম। তখন আমার হেডমাস্টার কথা বারবার মনে পড়ছে, হেডমাস্টার আমাকে কি দেখে বলেছিল জানি না, যে তুমি আবার প্রথম হবে। দর্শন 2 মাস পড়েছিলাম, আর কোনো জায়গায় টিউশনি করতাম না। পরে একটা দাদার কাছে ইংরেজিতে হেল্প নিয়েছিলাম 2 মাস। টেস্ট পরীক্ষার পরে আমার 3 মাস যথেষ্ট পড়াশোনা করেছিলাম। পরে আমি উচ্চ মাধ্যমিকেও আমি ওই স্কুলে প্রথম হয়ে গেলাম আর্টস এবং সায়েন্সের মধ্যে। এবার আমার চিন্তা হলো আমি কি নিয়ে পড়বো বা কোথায় ভর্তি হবো। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ছিল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সরাসরি পড়া যেত। ভাবলাম যে দর্শন নিয়ে পড়লাম, প্রেসিডেন্সি কলেজে আমি দেখবো, ট্রাই করে যে যোগ্য হতে পারি আর কি। তা সেই মতো আমি এই 3 জায়গায় ফর্ম ফিল আপ করেছিলাম, বাংলা আর দর্শনে। শেষমেশ বাংলাতেই গিয়েছিলাম, 3 জায়গাতেই চান্স পেয়েছিলাম। শেষমেশ ভর্তি হলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্স নিয়ে। যাই হোক, ওখানে পড়া শুরু হলো। ওখানে আমি হোস্টেলে ছিলাম 1 বছর, তারপরে আমি বাড়িতে যাতায়াত করতাম। কিন্তু আমার ওই ভর্তি হয়ে না আর ভালো লাগতো না। ভালো লাগতো না বলতে, বাংলা আমি পারি না তা না, বাংলা বরাবরই আমি নিজে লিখতাম, ভালো নম্বর পেতাম, কিন্তু সায়েন্স বেস ছিলাম। তারপর ওখানে দর্শনটা ভালো লাগতো, কথা সায়েন্স ভালো লাগতো। এর মধ্যে আবার হচ্ছে একটা বান্ধবীর সাথে পরিচয় হলো, ওর নাম মমিতা ঘোষ, এখন ও একটা কলেজের অধ্যাপিকা।

এবারও আমাকে বলল যে তুই ভেলোরে গেছিস মাদ্রাজে আর কি, না যেতে পারিনি, এরকম যোগাযোগ একটা হয়েছিল মাধ্যমিক পরে আর কি। তারা বলেছিল যে ওখানে যেতে 50-60 হাজার টাকা খরচ হবে, তা তখন ওই 50-60 হাজার টাকা এতটাই দুর্মূল্য, বাবা প্রাইমারি স্কুলে চাকরি করতো এবং কয়েকগুলি জমি আমাদের ছিল, সব বেঁচে হতে গেলে সন্দেহ ছিল, মানে এরকম ওই টাকাটার মূল্য ছিল, বাবা সব বেঁচে কিনে কি করে যাবে। তারপরে ও বান্ধবী বললো তোকে কে বলেছে এসব, এত টাকা লাগবে না, আমি আমার মামার ছেলে ওখানে অপারেশন করেছিল, মামার কাছে সুন্দর বাড়িতে গিয়ে গিয়ে শুনে তোকে সব বলবো। তারপরে শুনে টুনে আমাকে বললো না অত টাকা লাগবে না, অপারেশন না হলে লাগবেই না, আর যদি অপারেশন হয় তাহলে পরে আমার মামার সাথে যেতে বলেছে, দেখা করেছি বলে দেবে মামাকে, তোমার বাড়ির পাশে মামার বাড়ি ছিল, তারপরে কথা বলে বলে যে যদি অপারেশন হয় তাহলে আমি টাকার ব্যবস্থা এখানে করে দেবো, তোমার বাড়িতে এসে তারপরে তোমার ব্যবস্থা করো, এখন এমনি যাও। ভাবতে পারিনি যে এত লোক ভালো হয়। তারপরে আমরা গেলাম আমার মামার সাথে, আর মামার বন্ধু নিয়ে গেছিল আমাকে, তখন 200 টাকা ভিজিট, সারাদিন ধরে আমাকে অন্তত 8-10 জন ডাক্তার দেখেছিলেন, মেডিকেল বোর্ড বসেছিল, গ্লুকোমা ডিপার্টমেন্টে যিনি হেড লেডি ডাক্তার, অনেকক্ষণ দেখে দেখে তারা বললো অপারেশন করা যাবে কিন্তু দৃষ্টিশক্তি কতটুকু ফিরবে তার নিশ্চয়তা নেই, শেষমেশ অপারেশনটা হলো না আর কি। তারপর পড়াশোনা করছিলাম কিন্তু ওই পার্ট ওয়ানে পড়াশোনাটা ঠিক হলো না, টিউশনও করতাম না। এইবার আমি পার্ট টু তে একটু মনোযোগ দিয়ে আবার পড়লাম, পরে আবার কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে আমি 3 জন আমি চলে এলাম আর কি। তখন আমি ভাবলাম যে আমি তো পড়লে আবার বাংলা তো ভালো রেজাল্ট করতে পারবো, বাংলা নিয়ে দুটো না চলছিল কেটে গেল আর কি। আমি এমনিতে আবার গুছিয়ে গেছি, পড়াশোনা করলাম, এমএ পার্ট ওয়ানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলাম। কল্যাণীতে আমি এমএ করলাম, ওখান থেকে এমএ করে 96 বেরোলাম, 97 আমি কিন্তু স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, তার আগে নেটটাও দিয়েছিলাম, নেটটাও হয়নি কিন্তু স্লেট পরীক্ষাটা দিলাম। ইতিমধ্যে আমি বিএড এ ভর্তি হয়েছিলাম শিমলায়। আমি এই ছাত্র জীবনে কিন্তু এরকম একাধিক বন্ধু বান্ধবের যথেষ্ট হেল্প পেতাম, যার ফলে আমার অতটা সমস্যা হয়নি যাতায়াত করতে। প্রথমে আমি যাতায়াত করতে পারবো না বলে আমি ছিলাম ওখানে হোস্টেলে, তারপর দেখলাম না আমার বন্ধু বান্ধব জুটে গেল, আমরা বাইরে থেকে যাতায়াত করবো, সেভাবে যাতায়াত করে আমি পড়লাম। বিএড পড়তে পড়তে কিন্তু আমি এদিকে লেট পাস করে যাই, তখন আমি তো ভাবলাম যে বিএড করছি মানে আমি তো কলেজে যাবো, বিএড করছি তো স্কুলে হলে হবে না, এরকম একটা ব্যাপার। তারপরে তো কলেজ সার্ভিস পাস করলাম, 98 পাস করে গেলাম, 97 পরীক্ষা দেওয়া ছিল, পিএইচডি করার ইচ্ছা ছিল, ইউনিভার্সিটিতেও যোগাযোগ করলাম, ডক্টর সত্যজিৎ রা আমার স্যার ছিলেন, ওনার আন্ডারে আমি পিএইচডি তে ভর্তি হলাম। ওই বিষয়টা ছিল আমার দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যকৃতি, আর এর মধ্যে আরো ঘটনা ঘটে, যেটা হচ্ছে প্রথম স্কুল সার্ভিস পরীক্ষা হয়েছে 1998 সালের 10ই মে, আমার ডেটটা মনে আছে, 8ই মে পর্যন্ত বিএড এর পরীক্ষা ছিল, এবার ওই একটা দিন ছিল 9ই মে, আর আমি একটা বই কিনে রেখেছি, ওই একদিন আমি টিম আমার এক ছাত্রীকে বলেছিলাম যে ওই দিন আমার হয়ে মানে ওই বইটা যা থাকবে পড়ে দিচ্ছিলাম, টাইম দিয়ে পড়ে দিয়েছিল। আমি প্রথম পরীক্ষাতেই বর্ধমান জোনে আমি 3rd হই, মানে উইদাউট বিএড। তারপরে তো ইন্টারভিউতে যাই, ইন্টারভিউ নেওয়া হয়, তারপরে ইন্টারভিউর পর আমি অ্যাপয়েন্ট লেটার পেয়ে গেলাম হচ্ছে ওই নবদ্বীপ হিন্দু হাই স্কুলে, 99 সালে জানুয়ারির দিকে পেয়েছিলাম, আমি কলেজে জয়েন করে গেলাম। তারপরে সোনডাঙ্গা হাই স্কুলে অ্যাপয়েন্ট লেটার ছাড়লো, এবার আমি তো কলেজে জয়েন করলাম, হরিণঘাটা মহাবিদ্যালয়ে জয়েন করলাম আমি 2001 সালের 1 মার্চ, পিএইচডিটা 2009 সালে কমপ্লিট করলাম। আর চাকরি জীবনে 2012 সালে অ্যাপ্লাই করেছিলাম, প্রথম হরিণঘাটা মহাবিদ্যালয়ে আমি ন্যাশনাল সেমিনারটা নিয়েছিলাম, 1,50,000 টাকা স্যাংশন হয়েছিল, স্বামী বিবেকানন্দ সাহিত্য সংস্কৃত এই টাইটেলের উপরে আনা হয়েছিল, আর একটা মাইনর রিসার্চ প্রজেক্ট করেছিলাম গ্রাম উন্নয়ন ও নারী প্রগতি এরকম টাইটেলের উপর করেছিলাম, বেশ কিছু আর্টিকেল লিখেছি, আর একটা বই আমার আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক ও ডাকঘর, আর একটা বই আমি আঞ্চলিক ইতিহাস লিখেছিলাম, আমি যে গ্রামে জন্ম ওই গ্রামে কোনো প্রামাণ্য তথ্য সেভাবে কেউ লেখেনি, ওটা যদিও ছোট আকারে ওই 50-52 পাতা হবে। আর কৃষ্ণগঞ্জে ব্লাইন্ড স্কুল থেকে আমি পড়েছিলাম, তো ওখানে যে প্রিন্সিপাল ছিলেন আমার সাথে খুব ভালো সম্পর্ক, যে আমি যখন এমএ পড়তাম তখনও কি পড়াতে হতো, মানে আমি এই শুক্রবারে যেতাম শনিবারে আসতাম, এরকম চাকরি পাওয়ার পরে আমার এক ছাত্র যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তো, ও আবার একটা ওখানে যোগাযোগ হয়েছিল রামকৃষ্ণ মিশনের স্যারের সাথে, তা আমাকে বললো যে উনি বলেছেন যে একটা বিবেকানন্দের উপরে একটু কালচার হবে, স্টাডি হবে সপ্তাহে অন্তত একদিন, তাহলে আমার বাড়িতে জায়গা নেই, আমার বাড়িতে করতাম, যে আপনার বাড়িতে যদি হতো তাহলে এখানে শুরু করা যায়, তো ওর প্রেরণা এবং আমার মনে একটা ইচ্ছা ছিল এরকম ধরনের যদি কিছু করা যায়, তখন আমরা খুললাম এনজিও প্রগতি পাঠচক্র হচ্ছে, ওটা 2008 সাল থেকে চলছে এখনো পর্যন্ত। এখন আমরা প্রথম দিকে ওই গরিব ছাত্রদের বই টই দিতাম আর কিছু খাতাপত্র দিতাম, এভাবে চলতো, কোচিং সেন্টারটা খুলেছিলাম, পরবর্তীকালে ওটা বেশিদিন চালানো যায়নি, পরিবেশ সচেতনতামূলক কাজ করতাম। তারপরে শিক্ষক দিবসে আমরা কিছু গুণী শিক্ষক যারা বিশেষ করে রিটায়ার্ড পার্সন তাদেরকে আমরা ওই বছরে 1-2 জন বা 3 জন এরকম আমার মানে সাধ্য মতো দেওয়া হতো আর কি, আর ওই অনুষ্ঠানে আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও করতাম। তারপরে আমাদের যারা

0: মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন স্কুল, এখানে পাঁচটা স্কুল আছে, তাদেরকে সম্বর্ধিত করা হতো। তো এখন চলছে, কিন্তু সীমিত বলতে এখন ছেলেপিলের মানে সমস্যা, এখন যেহেতু একটি মাত্র সন্তান এবং পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, এটা ইয়াং ছেলেপিলে পাওয়া একটু মুশকিল হয়। তবু চলছে, এখন করা হয়। যেমন আমাদের প্রতি বছর রাখি বন্ধন উৎসব চলছে, আমরা স্পেশালি এবল বিশেষভাবে সক্ষম, অক্ষম নয়, এই বার্তাটা কিন্তু সবাইকে দিতে হবে। মানে এখন সবাই বুঝতে পারছে না, আমি অনেকে অক্ষম বললে আমি কিসের অক্ষম, বিশেষভাবে সক্ষম, তাহলে তাদের মধ্যে অ্যাবিলিটি আছে, তাহলে সেই অ্যাবিলিটিটাকেই কাজে লাগাতে হবে। এবং পরিস্থিতি যেমনই হোক না কেন, লড়াইটা থামালে হবে না এবং আশাহত হলে হবে না, চেষ্টা করতে হবে। এই ধরনের বিভিন্ন সংস্থা আছে, নিজে না পারলে এই সংস্থার কাছাকাছি পৌঁছাতে হবে, সেই সংস্থার হাত ধরে বা যারা সাহায্য করে তাদের সাহায্যটা নিতে হবে। অনেকেই সাহায্য করে, নিজের চেষ্টা না করলে সাহায্য পাওয়া যাবে না, বাধা থাকবে। যারা তথাকথিত স্বাভাবিক সুস্থ তাদেরও বাধা আছে, বাধা একই জন্য একই রকম। অর্থাৎ বাধা থেকে ভয় পেলে হবে না, সাহস করে এগোতে হবে, এবং যার যেমন যোগ্যতা আছে নিশ্চয় সে কোনো না কোনো জায়গায় সে দাঁড়াতে পারবেই। আমার তো মনে হচ্ছে আগামী দিনে এমন দিন আসছে, ওই যে প্রতিবন্ধী বা ডিজেবিলিটি যে এটা তো মানে এতটাই মিনিমাম জায়গায় চলে যাবে, কিছু তো সমস্যা থাকবে, কিন্তু এই যে বৈজ্ঞানিক আবিষ্কার তাকে এতটাই সক্ষম করে তুলবে যে খুব একটা মনে হবে না। আমি তো এরকম বলি যে স্বর্গ কি আছে, তো মরতে যা পেলাম স্বর্গের থেকেও বেশি, মানে শুধু আমার ব্যক্তিগত না, মানে সমাজের কথাই বলছি। বৈজ্ঞানিক যে উন্নতিতে এসেছে, আমরা যদি মানুষ হতে পারি, আমরা যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমরা এই মরতেই স্বর্গের থেকেও বেশি আছে।
1: দুটি পর্বে শুনলেন শিশির কুমার বিশ্বাসের জীবন যুদ্ধের গল্প। গ্রন্থনা মিতালী ভট্টাচার্য, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার, রাগ ললিত, শিল্পী সৌমাল্য চক্রবর্তী, তবলা সহযোগিতায় রূপক মিত্র। শুনুন ললিত রাগে সেতার।

ললিত রাগে সেতার শুনলেন। শিল্পী সৌমাল্য চক্রবর্তী, তবলা সহযোগিতায় রূপক মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 12-তে বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইটিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে প্রথমে ইন্দিরা ছায়াছবির গান, মান্নাদের কণ্ঠে প্রথম গানটি।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে বাদনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে গতরাতে একটি স্লিপার বাসে আগুন লাগার ঘটনায় অন্তত 9 জন যাত্রীর মৃত্যু হয়েছে। পুজোর আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের 2008-15 এই 7 বছরের বকেয়া মহার্গবাতা এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত। বঙ্গোপসাগরে সৃষ্ট অতিগভীর নিম্নচাপটি গতরাতেই স্থলভাগে প্রবেশ করেছে। এর প্রভাবে আজ ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা। এশিয়ান গেমসে আজ 2টি পদক জিতেছে ভারত। মহিলাদের সান্ডা উসুতে রসিবিনা দেবী রূপ পেয়েছেন। পুরুষদের ডাবলস স্কালস ইভেন্টসে রোয়ার্স সতনাম সিং এবং সলমান খান ব্রোঞ্জ জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেবাযাত্রীদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পর কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17 সেপ্টেম্বর এই যাত্রার সূচনা হয়েছিল। তৃণমূল স্তরে জনসংযোগ বাড়াতে এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সাধারণের কাছে পৌঁছে দিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন জেলা, শহর, তালুক ও গ্রামে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন সরকারি পরিষেবা। এর অধীনে স্বচ্ছতা অভিযানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 7 অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরেনসেনের সঙ্গে সাক্ষাতে ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে

বিনিময় করেন। চলতি বছরের গোড়ার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ড সফরের সময় দেওয়া প্রতিশ্রুতির দিকগুলিও পর্যালোচনা করা হয়। ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভান্তুলেনের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে কথা বলেন। অপর এক বৈঠকে ডক্টর জয়শঙ্কর স্লোভেনিয়ার বিদেশমন্ত্রী তোমাস কাজেরের বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সুযোগ খতিয়ে দেখেছেন। ভারত ক্যারিকম বিদেশমন্ত্রীদের বৈঠকে জয়শঙ্কর উন্নয়ন সংক্রান্ত নানা দিক পর্যালোচনা করেন। স্বাস্থ্য সুরক্ষা, প্রশিক্ষণ, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ নানা বিষয়ে সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে কথা হয়। শ্রী জয়শঙ্কর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলির সঙ্গে জলবায়ু, স্থিতিশীলতা, মহাকাশ, সুসংগত উপকূল ও সামুদ্রিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করেছেন। তিনি বলেন, এল নিনোর প্রভাব এবং আন্তর্জাতিক সৌরজোটে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারত প্রস্তুত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেন্ট লুসিয়ার বিদেশমন্ত্রী আলভা ব্যাপটিস্টের সঙ্গে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক L69 গোষ্ঠীর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। সভায় শ্রী জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বে যে অভূতপূর্ব পরিবর্তন হচ্ছে, দক্ষিণী বিশ্ব তার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। বিশ্বজুড়ে সংঘাত এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার প্রসঙ্গ উত্থাপন করে এর আশু সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলা এবং সেই কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। ভারত বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং নাগরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বিদেশমন্ত্রক বলেছে, ভারতে আসা বাণিজ্যিক জাহাজ MV Cape Dauতে থাকা 20 জন ভারতীয় ক্রু সদস্যের মধ্যে 19 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও একজনকে বাঁচানো যায়নি। মাস্কটে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর এবং সীমান্তরক্ষী বাহিনী তাদের যৌথ অভিযানে বাংলাদেশ থেকে পাচার করা প্রায় 12 কেজি বিদেশি সোনা উদ্ধার করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে সোনা পাচার রুখতে একাধিক অভিযান চালানো হয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় 17 কোটি টাকা মূল্যের এই সোনা উদ্ধার করা হয়। মন্ত্রক জানিয়েছে, চলতি মাসের 20 থেকে 21 তারিখের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্ত সড়কের কাছে BSF জওয়ানরা দাবিহীন অবস্থায় প্রায় 3.15 কেজি ওজনের 27টি বিদেশি সোনা উদ্ধার করেন। পরে কাস্টমস আইন 1962 অনুযায়ী DRI সেগুলি বাজেয়াপ্ত করে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে গতরাতে একটি স্লিপার বাসে আগুন লাগার ঘটনায় অন্তত 9 জন যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মধ্যরাতের দিকে জেওয়ার থানার অন্তর্গত দয়ানাথপুর গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বিহারে নিবন্ধিত বাসটি প্রায় 35 জন যাত্রী নিয়ে নয়ডা থেকে আগ্রার দিকে যাচ্ছিল। আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। চালক বাসটিকে রাস্তার পাশে থামালেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন বাড়ার সাথে সাথে যাত্রীরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন। আতঙ্কিত যাত্রীদের অনেকে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসেন, তবে 9 জন বাসের ভেতর আটকে পড়ে আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে জেওয়ার থানার পুলিশ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং উদ্ধার কাজ শুরু করে। পুলিশ এই ঘটনায় FIR দায়ের করে তদন্ত শুরু করেছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেওয়ার চেষ্টা চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুত ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আজ কলকাতা পৌঁছাবে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই ট্রেনের মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ পেঁয়াজ পৌঁছানোর ফলে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে যোগান আরও মজবুত হবে। ইতিমধ্যেই সড়কপথে NAFED এবং NCCF এর ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে রাজ্যে প্রায় 1400 মেট্রিক টন পেঁয়াজ প্রতি কেজি 35 টাকা দরে বিক্রি করা হয়েছে। অতিরিক্ত এই পেঁয়াজ পৌঁছালে বাজার দর নিয়ন্ত্রণে আসবে এবং মৌসুমি মূল্য বৃদ্ধি রোখা সম্ভব হবে। কলকাতার কোলে মার্কেট, মেছুয়া বাজার, মানিকতলা, রামপুরী ও শ্যামবাজার সহ 25টিরও বেশি স্থানে ইতিমধ্যেই এই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পুজোর আগেই সরকারি কর্মচারীদের 7 বছরের বকেয়া মহার্ঘ ভাতা এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2008-এর 1 এপ্রিল থেকে 2015-31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার অর্থ চলতি মাসেই দেওয়া হবে বলে অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে। গ্রুপ এ, বি ও সি কর্মীদের বকেয়া DA সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF অ্যাকাউন্টে জমা পড়বে। এই টাকা 2028 সালের 31 মার্চের পরই তোলা যাবে। সংশ্লিষ্ট কর্মীর অবসর, মৃত্যু বা পদত্যাগের মতো বিশেষ পরিস্থিতিতে নিয়ম শিথিল করা হবে। যাদের অবসর নেওয়ার 3 মাস বাকি রয়েছে তাদের ক্ষেত্রে এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। গ্রুপ ডি কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। সরকারি পণ্য পরিষেবা কেনার ক্ষেত্রে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেমের ব্যবহার বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত দপ্তর, অধীনস্থ অফিস এবং সংস্থাকে পণ্য পরিষেবা শুধুমাত্র ওই প্ল্যাটফর্মের মাধ্যমেই সংগ্রহ করতে হবে।
কথা বলার ক্ষেত্রে যাদের প্রতিবন্ধকতা আছে তাদের জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে সাংকেতিক ভাষা। আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবসে গতকাল নদিয়ায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নদিয়ার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল বলেছেন, এইসব মানুষদের নানা প্রয়োজনে সরকারি

0: থানা হাসপাতাল কোর্ট কাছারিতে যেতে হয়, সেক্ষেত্রে দোভাষীর অভাব অনেক সময় তারা সমস্যার সম্মুখীন হন।
1: যদি এরকম কোন কেস আসে আমাদের কাছে, দেখাচ্ছে সে ডিফেন্ডাম, উকিল ও ভাষা বোঝে না, আমিও বুঝবো না, তখন সেক্ষেত্রে অবশ্যই ইন্টারপ্রেটার যিনি আয়ও থাকেন তাকে আমরা বলি টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর অ্যান ইন্টারপ্রেটার। তখন আসবে আয়ও মানে ইনভেস্টিগেটিং অফিসার, উনি অ্যারেঞ্জ করেন একজন ইন্টারপ্রেটার, অ্যাপ্লিকেশন করতে আমরা সেটা অ্যালাউ করি। তখন ইন্টারপ্রেটার নিয়ে এসে সেই মানে তার বডি ল্যাঙ্গুয়েজ বা যেভাবে বলতে চায় ইন্টারপ্রেটার সেটাকে বুঝে আমাদেরকে ডিকটেট করেন। করলে এটা আমার মনে হয় যারা এই ধরনের মানুষ তারা উপকৃত হবেন, বিচার পাবেন। বিচারকও সেটা তাদের না ভাষাটা না বুঝলে
0: তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে যে ভারতের রিজার্ভ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলির শাখা, অফিস, এটিএম এবং কারেন্সি চেস্ট 27 সেপ্টেম্বর রবিবার দিন সম্পূর্ণ খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতিগভীর নিম্নচাপটি গতরাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্য দিয়ে কলিঙ্গাপত্তনমের দক্ষিণ পশ্চিম দিক থেকে স্থলভাগে প্রবেশ করে। অগ্রভাগটি স্থলভাগে প্রবেশ করার পর ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় 2 ঘণ্টা ধরে চলতে থাকে। এটি আগামী 12 ঘণ্টায় অতিগভীর নিম্নচাপ হিসেবে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এরপর পরবর্তী 24 ঘণ্টায় তা ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে ওড়িশার দক্ষিণের জেলাগুলিতে আজও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়া। এদিকে বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত। মোতায়েন করা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের 33টি দল। দুর্যোগপূর্ণ জেলাগুলির স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, 224 পরগনা সহ একাধিক উপকূলীয় জেলাগুলিতে। বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এশিয়ান গেমসে ভারত নিজেদের দক্ষতা বজায় রেখেছে। ইতিমধ্যেই আর 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের ঝিয়াংঝাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রসিবিনা দেবী রূপো জিতেছেন। এর আগে পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে রোয়ার সতনাম সিং এবং সালমান খান ব্রোঞ্জ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। পুরুষদের ডাবল স্কালস বিভাগে এটি ভারতের প্রথম পদক। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের বলরাজ পানওয়ার অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন। টেবিল টেনিসে ভারতের সৃজা আকুলা এবং সিন্ড্রেলা দাস মহিলাদের ডাবলসে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। রাউন্ড অফ 16 পৌঁছেছেন ভারতের দিয়া চিতালে এবং যশস্বিনী ঘোরপারে। অন্যদিকে ভারত 400 মিটার মিক্সড রিলে ফাইনালে উঠেছে। স্কোয়াশ মিক্সড ডাবলে ভারত জোসানা চিনাপ্পা এবং ভেলাভান সেন্থিল কুমার স্বদেশীয় সুরাজ চান্দ ও সামিনাকে 11-7, 11-10 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেবা সংকল্প অভিযানের অধীনে ভাবনগর থেকে বারাণসীগামী সেবা যাত্রার অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে বাসে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। খবর এখানেই শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। ভাদ্রের শেষ সঙ্গতে মুষল বারিধারায় মুছে যাচ্ছে শহর গ্রামের গ্রীষ্মের ক্লান্তি। স্মৃতিমেদর বৃষ্টিতে বিগত যাপনের স্মৃতি হাতড়াচ্ছে নাগরিক মন। নিত্যযাপনের মাঝে ফেলে আসা অতীতের খানিক পুরনো রোমন্থন। বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হলেও বর্ষা বিদায়ের কালে উজাড় জলধারা ভেজাচ্ছে ব্যারাক স্কোয়ার গোড়া বাজার। গ্রামে প্রান্তরে সুখা ভৈরব থেকে মৃতপ্রায় খালবিলও কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে নির্মাণ করছে শ্রাবণের কাল। 17 সেপ্টেম্বর ভাদ্রের শেষ বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত আতশবাজিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক লক্ষ মানুষের সমাগমের মধ্যে দিয়ে শেষ হয়েছে মুর্শিদাবাদের নিজস্ব ঘরানার উৎসব, ঐতিহাসিক বেড়া উৎসব। প্রায় 323 বছর আগে নবাবী আমলে গঙ্গাবক্ষে আলোকমালায় সজ্জিত নানান নৈবেদ্য সহ জলদেবতাকে তুষ্ট করতে তোপধ্বনি সহ বিশেষ এই জলযান বেড়া ছাড়ার রীতি সূচনা করেন তৎকালীন নবাব মুর্শিদ কুলি খাঁ। তারও আগে বেড়া উৎসব পালন হতো ঢাকায়। মূলত দিল্লির বাদশাহদের জলপথে খাজনা পাঠানো নৌবহর যাতে দস্যু বা প্রাকৃতিক বিপর্যয় না পড়ে তারই মনস্কামনায় জলদেবতা খাজা খিজিরের সন্তুষ্টি আদায়ে এই বিশেষ আচার পালন করা হতো। প্রতিবছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসব অনুষ্ঠিত হয়। তখন নবাব বাদশাহ পরে ব্রিটিশ অভিজাতরা বেড়া উৎসবের প্রধান অতিথি থাকতেন। এখন রাজ্য সরকারের উদ্যোগে সরকারি তহবিল থেকে আয়োজন হয় এই লোক উৎসবের। এবছর রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, লালবাগ এস্টেটের কর্তা বর্তমান নবাব পরিবারের সদস্যরা ও জেলা প্রশাসনের কর্তারা সহ বিশিষ্ট জনেরা হাজারদুয়ারি ইমাম

0: বাড়া সংলগ্ন তোপখানা ঘাটের সূচনা করেন এই উৎসবের। সোনার প্রদীপ জ্বালানো, জলযানে নদী ভ্রমণ আর আলোর রসনায়ে রাতভোর আলোকিত হয়েছিল নবাবনগরী লালবাগ। 17ই সেপ্টেম্বর মুর্শিদাবাদে অকাল দীপাবলি হয়ে উঠেছিল আশীর্বাদ কি দিয়া উদযাপন। জেলার গ্রাম প্রান্তর সহ ছাড়াও হাজারদুয়ারি, ওয়াসেফ মঞ্জিল, কিরীটেশ্বরী মন্দির, বহরম কলেজ ঘাট সহ মুর্শিদাবাদের 11টি ঐতিহাসিক স্থানে একই সঙ্গে জ্বলে ওঠে হাজারে হাজারে দিয়া। মুর্শিদাবাদ জেলার স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা বানিয়েছিলেন 10 লক্ষ মাটির প্রদীপ। আশীর্বাদ কি দিয়া কর্মসূচির আওতায় সেই প্রদীপই জ্বলে উঠেছিল জেলার 250টি গ্রাম পঞ্চায়েত এবং 8টি পৌর এলাকায়। আলোকিত হয়েছিল 22টি বিধানসভা ও 26টি ব্লকের 5,314 বর্গ কিলোমিটার নবাবভূম। লালবাগের 2 ঐতিহাসিক ইমারতে 7,000-এর বেশি প্রদীপ জ্বালানো হয়। বহরমপুর ব্যারাক স্কোয়ার চৌতারায় প্রদীপ প্রজ্বলন করেন জেলা শাসক আর অর্জুন। অন্যদিকে বহরমপুর কলেজ ঘাটেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রদীপ জ্বালান বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, মহকুমা শাসক সমীরণ বারিক ও আইসি সন্দীপ সেন। শহরের বহু মানুষ এদিন কলেজ ঘাটের অকাল দীপাবলিতে সামিল হন। উৎসব আর চাপা উত্তেজনায় মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দামামা বেজেছে। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 15 জন প্রার্থী। এর মধ্যে বিজেপির শাখারব সরকার, কংগ্রেসের আবদুল্লাহিল কাফি, মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের সেফুজ্জামান শেখ, সিপিআইএমের সৈয়দ আসাদ আলী এবং বিধায়ক হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির গোলাম নবী আজাদ রয়েছেন। উল্লেখ্য, 2026-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের নওদাও রেজিনগর কেন্দ্র থেকে জয়ী হন হুমায়ুন কবির। পরে রেজিনগর আসন থেকে তিনি পদত্যাগ করেন। এই রিজের নিয়ম মোতাবেক সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যে নন্দীগ্রামের পাশাপাশি এই কেন্দ্র ঘিরেও মানুষের কৌতূহল তুঙ্গে। জেলার প্রত্যন্ত গ্রাম ইসলামপুরের ঢেঁকা রায়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ বন্দ্যোপাধ্যায়ের অবসরকে স্মরণীয় করে রাখতে গত 7ই সেপ্টেম্বর ইসলামপুর গ্রাসরুট লেভেল ফুটবল অ্যান্ড এনভায়রনমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি ও ঢেঁকা রায়পুর হাইস্কুলের যৌথ উদ্যোগে স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মুর্শিদাবাদের মহারাজ কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিপ্লব বন্দ্যোপাধ্যায়। এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল, চক ইসলামপুর SCM হাইস্কুল, পাহাড়পুর ইউনিয়ন হাইস্কুল, চক সরস্বতী বিদ্যা মন্দির, বোরাকুলি জুনিয়র হাইস্কুল সহ বেশ কয়েকটি বেসরকারি স্কুল ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের পরবর্তী অংশ। এই পর্বে জ্যাকপট ছায়াছবির গান, প্রথমে থাকছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: জুবিন গার্গের কণ্ঠে। চিরদিনই তুমি যে আমার ছবিরে গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে। সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা, টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে গানের ভেলা।

বাংলার লোকগীতি, বাংলার মাটির গান, বাংলার মাটির সুরে গান, যে গান যে গানে মিশে আছে বাংলার নিজস্ব আচার, প্রেম, ভালোবাসা, রীতি, দুঃখ সবটা, সেই মাটির গন্ধ মাখা মাটির গান নিয়ে প্রতি বৃহস্পতিবারের এই গানের ভেলা, লোকগীতির গানের ভেলা। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের। এই গানের ভেলায় বাংলার লোকগীতের নানান ধারা নিয়ে যেমন আমরা কথা বলি, শুনি এক একদিন এক এক ধারার গান, তেমনি কোনো কোনো দিন শুনি লোকগীতের আর এক রূপ, লোকগীতি নাট্য। তাও গীতিনাট্যও শোনাই কখনো কখনো, কারণ এক ঘন্টার এতটা সুন্দর চাঙ্ক সত্যি আর অন্য কোনো সময় পাওয়া যায় না গানের ভেলা ছাড়া। আমাদের শ্রোতা বন্ধুরাও মাঝে মাঝে ফিরে শুনতে চান বেশ কিছু গীতিনাট্য। আসুন আজকের এই গানের ভেলায় তেমনই একটি লোকগীতিনাট্য শুনি। আসলে গীতিনাট্য তার যদি আমরা বলি আইডিয়া, সেটা প্রথম আমরা পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। একের পর এক গীতিনাট্য তিনি আমাদের উপহার দিয়েছেন, চণ্ডালিকা, সাপমোচন, বাল্মীকির প্রতিভা। কিন্তু বাংলার আনাজ কানাচে ছড়িয়ে থাকা এই যে লোককাহিনীগুলি, যে সকল লোককাহিনীকে কেন্দ্র করে গড়ে ওঠে গান, সুরে সুরে সেই কাহিনী বলা, কখনো তা ময়মনসিংহ গীতিকা, কখনো বা তা ভাটিয়ালির সুরে সুরে তৈরি হয়ে যায়, এমনভাবে কত না লোকনাট্য, লোকগীতিনাট্য। তার কিছু আমরা পেয়েছি, অবশ্যই এক্ষেত্রে আমাদের কৃতজ্ঞ থাকতে হয় দীনেন্দ্র চৌধুরীর কাছে, কারণ তিনি কিন্তু আমাদেরকে একের পর এক উপহার দিয়েছেন বেশ কিছু মন ভালো করা এবং কালজয়ী বলতেই হয় কালজয়ী গীতিনাট্য। তেমনই একখানি শোনাবো আজ দীনেন্দ্র চৌধুরীর সঙ্গীত পরিচালনায় তার সুরে লোকগীতিনাট্য কাজল রেখা।

মন বেসাত করে আনলাম ঘরে অনেক ধন রতন, তাই আমার কিছু বন্ধুজন করেছি আজ নিমন্ত্রণ।

0: বুদ্ধি বটে মাথায় ধন্য মানি।
1: ওগো রাজা,
2: কে?
1: আমি তোমার রানী।
2: কি হয়েছে খুলে বলো, কিছু তো না জানি।

কাজল রেখার কথা রেখো মনে। আসলে এমন সব গল্পগুলো লোককথা হিসেবে ছড়িয়ে থাকে আমাদের বাংলার মাটির কোনায় কোনায়। তারাই বাংলার মাটির সুরে জারিত হয়, আর তখনই তৈরি হয় এমন লোকনাট্য, লোকগীতি নাট্য। শোনালাম কাজল রেখা, দীনেন্দ্র চৌধুরীর সুর এবং অবশ্যই তার সঙ্গীত পরিচালনায় অরুন্ধতী হোম চৌধুরী, ইন্দ্রাণী সেন, ভূপেন হাজারিকা সহ আরও একঝাঁক গুণীজনেরা কণ্ঠ দিয়েছেন এই গীতিনাট্যে। তাদের মধ্যে অনেকে নেই আজ আর আমাদের সঙ্গে, রয়েছেন কেউ কেউ, কিন্তু এই সৃষ্টির সঙ্গে, আমাদের বাংলার মাটির সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছেন তারা তাদের শিল্পের মধ্য দিয়ে। কাজল রেখা শুনলেন গানের ভেলায়।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান।

0: শান্তি,
1: একদম একদম শান্তি, মানে এই যে যে এই যে তুমি চায়ের কাপে চুমুকটা দিলে,
0: এর চেয়ে শান্তি কিছুতে আছে
1: না? কিছুতে নেই।
0: এই তো শান্তি, বাইরে ঝরবে বৃষ্টি আর মনের ভেতর তৃপ্তি। তৃপ্তি আনবে কে? চা ছাড়া আবার কি?
1: বাও, নাইস অর্ণব, দিন দিন অর্ণব এই যে স্কিল বেড়েই চলেছে, ভালো।
0: আমি শার্পনিং এই যে পর্যায়েটা সেটা চালিয়ে যাচ্ছি,
1: আর
0: সেই শার্পনিং করা, ব্রেনের শার্পনিং করার একমাত্র যে ঔষধ, যে যাকে বলি মহৌষধ আমি, তার নাম চা। চা চা,
1: একদম একদম।
0: লোকে বলে চাচা আপন প্রাণ বাঁচা, আর আমি বলি চা আমায় বাঁচা। এবার তোমরা ভাবছো এসব কি হচ্ছে যাতা? কোনো যাতা হচ্ছে না বস, যা হচ্ছে তা হচ্ছে চায়ের গুণগান।
1: চায়ের গুণগান। আজকে আমরা গোটা সময়টা, মানে এই যে 11টা থেকে 12টা, গোটা সময়টা জুড়ে চায়ের গুণগান করব, এবং চা যে আমাদের যে কোনো বিপদে বাঁচিয়ে দেয় এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলব।
0: এই শুধু বাঁচাটা চায় না, আনন্দ দেয়, হইহুল্লোড়,
1: মানে ওই আর কি।
0: আমি আজ একটা সুন্দর ক্যাপশন লিখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আনন্দে চা, দুঃখে চা, হইহুল্লোড়ে চা, সেলিব্রেশনে চা, মন খারাপে চা, টেনশনে চা, একাকিত্বে চা, একঘেয়েমি কাটাতে চা, সর্বত্র শুধু চা চা চা। আজকে সেই নিয়েই হবে আমাদের চা নিয়ে বাঁচার গল্প, আর সেই চা নিয়ে আড্ডা আজকে ঐতিহ্যের আড্ডাতে। তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব ব্যান প্রিয়াশা এই একটা ঘন্টার আড্ডায়। এবার এই আড্ডাটা কি করে তোমরা জয়েন করবে জানো? নতুন কিছু নয়, পুরনো ব্যাপার, তাও একটু পুরনো কাশুন্দি ঘাটি। 03322107325 ইজ দ্য নাম্বার, আই রিপিট 03322107325। সেখানে কি করতে হবে জানো? ক্রিং ক্রিং ফোন করতে হবে, আমাদের সঙ্গে আড্ডা দিতে হবে, আর তার সঙ্গে আমাদের
1: আমাদের যেমন কোনোদিনই কোনো মুহূর্তে চলে না, তোমারও কি ঠিক তাই? সেটাই আমাদের জানাও, অবশ্যই আমরা তোমার কমেন্ট পড়বো। ফোন করতে পারো অর্ণব যেমন বললো,
0: একেবারেই। এবং ঐতিহ্যের আড্ডা মানে জানো যে শুধুমাত্র যে আমাদের রোজকার দিনে যা হচ্ছে তা নিয়ে তো কথা হবেই, তা নিয়ে আড্ডা হবে, মন খুলে আড্ডা হবে, তবে শুধু তা নয়, চায়ের ব্যাপারে কিছু মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব খুব ভারী ভারী ব্যাপার স্যাপার নয় বটে, চা যেমন সব কিছুকে হালকা করে, আমরাও হালকা করেই বলবো। তবে চা নিয়ে তোমাদের নিশ্চয়ই অনেক ইমোশন, অনেক স্টোরি, অনেক কিছু জড়িয়ে আছে, সেই সবটা শেয়ার করতে পারো আমাদের।

0: সঙ্গে আর শেয়ার শোনা, মানে শেয়ার করলে সেটা প্রাণ খুলে শোনার জন্য তো রয়েছি এই দুজন অর্ণব আর প্রিয়াশা। কিন্তু বাকিদের অপেক্ষায় থাকবো আমরা, কারণ আমাদের ফোন লাইন আমরা চাই সারাক্ষণ করুক ব্লিঙ্ক আর কমেন্ট বক্স হয়ে যাক ফ্লাডেড, কারণ কারণ অবশ্যই আড্ডাটা চলতে হবে এই একটা ঘন্টা। এই যে বাইরে লোকে আমাকে চারিদিকে, আমি ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি আমার লোকে ট্যাগ করছে, আমার লোকে মেনশন করছে।
1: হ্যাঁ তুমি যেভাবে এসেছো অর্ণব,
0: হ্যাঁ আমি আজকে আকাশবাণীতে ঢোকার পরেও একজন আমাকে জিজ্ঞেস করলো তুমি এসে গেছো, আমি বলছি আমি অনেক আগে এসে গেছি এবং আমি এসে গেছি এবং আমার এটা বোধহয় জানা ছিল যে আমি এসে যাবো, ওই জন্য এর মধ্যে এই কয়েকদিনের মধ্যে আমাকে বারবার আসতে হচ্ছে।
1: অর্ণব যেভাবে আসছে, যেভাবে আর কি ঘটতে, মানে যেভাবে আর কি ঝড়টার বইয়ে নিয়ে আসছে এবং অদ্ভুতভাবে, আরও একটা জিনিস বন্ধুদের বলি, সেটা হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া খুলি এবার প্রত্যেকে তো প্রত্যেকের ফ্রেন্ড লিস্টে আছি, তো আমরা আমাদের গোটা ফ্রেন্ড মানে সার্কেলটা সবাই বোধ হয় একবার করে অর্ণবকে ট্যাগ করে ফেলেছি।
0: সাঁতারটা জানি না তাই হেঁটে আসলাম, কিন্তু বাকিরা সাবধানে থেকো কারণ এই ওয়েদারটা একটু অবশ্যই গড়বড় করছে, কিন্তু এটার একটা ভালো দিকও আছে যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে পারি। সেটা হচ্ছে দেখো এত সুন্দর বৃষ্টি, যার আজকে ওয়ার্ক ফ্রম হোম করার সৌভাগ্য হয়েছে সে বাড়িতে বসে আছো এবং ল্যাপটপ বা কম্পিউটার,
1: যাদের যাদের সৌভাগ্য হয়নি, যাদেরকে এই বৃষ্টিতে কাদা জল পেরিয়ে অফিসে যেতে হবে,
0: একদমই তারা হচ্ছে, তারা যেমন আমরা আমাদের কথায় আসছি, তবে তারা তো এক কাপ চা নিয়ে নিশ্চয়ই এখন বসেছো আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছ, আমরাও কিন্তু একদম মানে ওই আমরা এটা থেকে পার পেতে পারি না, চায়ের হাত থেকে পার পাওয়া যায় না। এই যে আড্ডাটা দিতে আসলাম আমরা, ঠিক এর 5-7 মিনিট আগে প্রিয়াশার মাথায় কেরা নড়ে উঠলো, প্রিয়াশা বললো যে চা খেতে হবে, চা খেতে হবে, চা যারা ভালো লাগছে না, ভালো লাগছে না,
1: এটা আমার রোজই হয়, এটা আজকে নতুন।
0: এবং আমি ওকে বললাম দাঁড়া দাঁড়া শোটা শেষ হোক তারপর আমরা যাই, না না না এখনই যেতে হবে, এখনই যেতে হবে বলে আমরা প্রায় ছুটলাম ক্যান্টিন পর্যন্ত চা খেতে। তো সেই চাটা খেয়ে চাটা নিয়ে মানে একদম গলা পর্যন্ত চা নিয়ে এসে বসেছি এখন তোমাদের সঙ্গে আড্ডা দিতে। তো সেই আড্ডা চলবে, আর সেই আড্ডায় যেটা সবসময় বলি তোমাদের আমাদেরকে সঙ্গ দিতে হবে, জানি অনেক আড্ডা হবে, জানি অনেক গল্প, অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ততক্ষণ বলবো যে এই আড্ডায় সঙ্গ দিতে পারি আমরা দুজন আর এক কাপ সুন্দর চা, তাই তাকে ছুঁয়ে নাও আর সেই ছোঁয়ার গল্প, প্রাণ ভরে ভালোবাসার মানুষকে ছোঁয়া এবং প্রাণ ভরে ভালোবাসার চাকে ছোঁয়ার গল্প, দুটোই হবে একসঙ্গে। তার কারণ এই মুহূর্তে আমাদের প্লেলিস্টে যে গানটা তোমাদের জন্য ওয়েট করছে, দ্যাট ইজ অরিজিৎ সিং এর কণ্ঠে তোমাকে ছুঁয়ে দিলাম। ফিরছি এক্ষুনি এই আড্ডায়, তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি অর্ণব আর প্রিয়াশা, কোথাও যেও না, এই সুন্দর গানটা শুনে ফিরে এসো আড্ডা দিতে।

0: তোমার ঠোঁট, তোমার গলা ছুলো প্রিয় চাকে? আমাদের তো ছুঁয়ে ফেলেছে, এবং আমাদেরকে ছুঁতে পারবে কিন্তু ফোন লাইনে আসলে, মানে অবশ্যই কথায় কথায় ছুঁবে। 0332210725 ইজ দ্য নাম্বার। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে আজকের অনুষ্ঠানের পোস্টারের যে কমেন্ট বক্স সেটা খোলা রয়েছে অনলি তোমার জন্য।
1: আর অর্ণব বলতে বলতে ফোন লাইনে বন্ধু চলে এসেছে।
0: নেই চা নিয়ে কি আড্ডা হবে শুরুতেই, কে রয়েছে আমাদের সঙ্গে? না না না,
1: আরে যখনই প্রথম ফোনটা আমরা ধরি কেন পাওয়া যায় না?
0: চায়ে চুমুক দিতে দিতে এমন মিসটাইমিং হলে চা মহাশয় রাগ করবে কিন্তু। আচ্ছা ফোন লাইন ব্লিঙ্ক করছে, সত্যি সত্যি শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে।
1: নমস্কার,
0: কে রয়েছে চায়ের আড্ডায় শুরুতে? এ কেমন বিচার বলো তো, ছি ছি ছি ছি ছি। আচ্ছা আমরা তাহলে চা নিয়ে আড্ডায় আসি। যে এত রকম চা টা নিয়ে কথাবার্তা হয়, যে কেউ লেবু দিয়ে খেতে ভালোবাসে, কেউ দুধ চা খেতে ভালোবাসে, কেউ আদা দিয়ে চা খেতে ভালোবাসে, কেউ এলাচ দিয়ে চা খেতে ভালোবাসে,
1: কেউ আবার কিছু দিয়ে না, শুধু গরম জলে চা পাতা ফুটিয়ে খেতে ভালোবাসে,
0: যেটাকে আমি চাই মানি না। আবার কেউ নানা রকম ফ্লেভার টেভার চা খায়। আমি নিজে জানো তো খেয়েছি, আমি গোলাপ ফুলের চা খেয়েছি,
1: ভালো খেতে,
0: ভালো খেতে। তার থেকে একটা ইন্টারেস্টিং চা খেয়েছি, জবা ফুলের চা,
1: সেটা কিন্তু

0: এক্স্যাক্টলি খেয়েছি, সত্যি খেয়েছি, এবং সেটা কিন্তু গোলাপের চাটা তো বিখ্যাত মোটামুটি, তার থেকে বেশি ভালো খেতে। খারাপ লাগে না, কিন্তু ওই নানান রকম লোকে চকলেট চা, আইসক্রিম চা, অমুক তুসুক, এইসব আমার বাড়াবাড়ি লাগে।
1: তো চা মানে ওই চা দুধ এবং ওই কড়া করে মিষ্টি দিয়ে একদম ভাঁড়ে করে খেতে হবে, তা নাহলে চাটা ঠিক
0: এক্স্যাক্টলি মাটির ভাঁড়ে চায়ের যে টেস্ট সেটা এনহ্যান্সড হয়। এই যারা পাওনি তারা স্বর্গ সুখ মিস করেছো, যারা চা খাও না তাদেরকে আমি ঠিক মানে ঠিক মানতে পারি না আমি আর কি। যাই হোক, তবে এই যে এত চা চা চা চা করছি, তবে এই চায়ের আগমন কোথা থেকে, কোত্থেকে আসলো বলো তো চাটা?
1: দেখো প্রথম কথা হচ্ছে এই যে চা কিভাবে এলো মানে ভারতবর্ষে এবং গোটা পৃথিবীতে কিভাবে এলো সেটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আর কি কথাবার্তা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখালেখি আছে। কিন্তু বলা হয় লোককথায় যে চীনা সম্রাট শেন নং এর গল্পেও শোনা যায় যে গরম জলে একবার চা পাতা পড়ে গেছিল মানে ভুলবশত, এবং সেইখান থেকেই চায়ের আবিষ্কার হয়েছিল। সেই গরম জল যখন ছেঁকে খাওয়া হয়েছিল তখন মনে হয়েছিল যে
0: এটা কিন্তু আজকের কথা না, এটা সেই খ্রিস্টপূর্ব 2737 সাল নাগাদ, মানে অত আগে, মানে কবে থেকে মানুষ বাঁচতে শুরু করেছে ভালো করে, আমি তো বলবো চা পাওয়ার পর থেকে। তো এই যে সেটা মোটামুটি ওই যে বললো কয়েক ফোঁটা মানে কয়েক পাতা চা জলের মধ্যে পড়ে যায় এবং তারপর দেখা যায় জলের রংটা গন্ধটা আপাট করে পাল্টে গেল ওই গরম জলের মধ্যে একটু ফুটতেই। তো এই যে মজাটা সে পেয়ে গেল সে মজা আজও আমরা নিচ্ছি। তবে এটা গল্প, এই গল্প মানে প্রমাণিত যে তা নয় আর এখন প্রমাণ করা হয়তো পসিবল নয়, কবেকার কথা,
1: কবেকার কথা।
0: তবে জানো মজার হিসেবে, মজার বিষয় আমি শুরুতে বললাম না, চাকে তো আমি শুধু ওষুধ বলি না, আমি বলি মহৌষধি, একে বলি আমি জীবনদায়ী ওষুধ।
1: হ্যাঁ,
0: তো এটা কিন্তু সত্যি সত্যি চা এক সময় ওষুধের মতোই পান করা হতো। যেমন আমি তোমায় বলতে পারি যে চীনের একটা লেখাতে আমরা কিন্তু সেটা চায়ের উল্লেখ পাই যে এখানে ওই ওষুধের মতো ওরা খাওয়া হচ্ছে, এবং বিভিন্ন ধর্মীয় আচার, বিভিন্ন সামাজিক আচার যেগুলো তার মধ্যে কিন্তু ওটা ইনভলভ ছিল। এখন যেমন আমরা বলি যে এক কাপ চা খেলে একটু মাথাটা খুলবে, মানে আমি তো বলেই থাকি, বাকিরাও বলে, তো সেটা কিন্তু আদতেই সত্যি বলে ধরে নেওয়া হতো, মানে সেই মুহূর্তে সেই সময়কার কথা বলছি।
1: এখন আমরা সত্যি বলেই মানি, এবং তোমাদের বলি এই যে যখন আমরা বিভিন্ন মানে বিভিন্ন শোয়ে তো আমরা এক এক দিন আসি, এই যে শৌকি নিয়ে আমরা তোমার সঙ্গে গল্প করব, এইটা ভাবার সময় যখন আমাদের মাথা কাজ করে না তখন অর্ণব সবার আগে এটাই বলে, চল এক কাপ চা খাই, দেখবি মনে পড়ে যাবে।
0: এটা তোমার একটা মজার কথা বলি, কালকে তুমি ছিলে না, সেটা হচ্ছে চা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন আজকে চা নিয়ে আড্ডা দেবো এটা ঠিক করলাম, সেটার পেছনে গল্পটা সবার সঙ্গে শেয়ার করি। কালকে বেশ বৃষ্টি টিষ্টি হচ্ছে আজকের মতোই, আমরা সেকশনে বসে আমাদের রুমে বসে আমরা ভাবলাম যে একটু চা তো খাই, চা তো মাঝে মধ্যে বানানো হয় আমাদের নিজেরা মিলে, একটু কফি বানানো যাক, কিনে খেতেই পারি, বানানোর মজা হবে। বানাতে গেলাম, আমি বেশ দায়িত্ব নিয়ে কফি টফি বানাতে শুরু করলাম তাতে বেশ, এবং ফ্লাস্ক ওই মানে ইলেকট্রিক কেটল ছিল আর কি, ইলেকট্রিক কেটলের মধ্যে ওই গরম জল ফুটিয়ে খানিকটা তার মধ্যে আমি আবার ওই গরম জলটার মধ্যে দুধ গুঁড়ো দুধ মেশালাম, মিশিয়ে ওটা ফোটাতে সরাতে শুরু করলাম। এবার ভাবলাম ঠিক আছে ধীরে সুস্থে পাবো, ওটা অন্য কাপে আমি চাটাই কফিটা গুলি দিয়ে তারপর মেশাবো, এই সমস্ত করবো, ওটার অনেক প্ল্যান ট্যান রয়েছে, নিজেকে বেশ বড় শেফ মনে হচ্ছে। এই মুহূর্তে দুধটা কি করলো আমার সঙ্গে, দুধটা আমার সঙ্গে গদ্দারি করে ফেললো, সে দুধটা উতলে উঠে চারদিক ছড়িয়ে টড়িয়ে একসাথে কি
1: অবস্থা।
0: এবার সেটা একবার হলো, সেটা মুছে টুছে গেলাম, যা অনেকটা নষ্ট হলো, আবার খানিকটা জল দেওয়া হলো, আবার খানিকটা দুধ দেওয়া হলো, এবার আমি রেডি, এখন সামনে দাঁড়িয়ে রয়েছি আর তাক করে একটু ফুটে উঠে আমি ধরে নেবো। এক সেকেন্ডের জন্য ফুটে উঠলো যে সুইচ অফ তুলে নিয়েছি, ও মা হাতে তুলে নিয়েছি, হাতে তোলা অবস্থাতেই কেটলি থেকে দেখি ফুটে ফুটে পড়ে গেল, আবার পড়ে গেল সবটা। মানে এটা বুঝিয়ে দিল ভাই, তোমার দুঃসময়, তোমার দুঃসময় হোক, তোমার হাত নড়বড়ে হোক, তোমার হাতে কফি তখন থাকবে না, থাকবে কিন্তু চা।
1: কিন্তু না, তোমার হাতে কোনোটাই মানে তুমি বানিয়ে করবে
0: সেটা, আমি খারাপ চা করি না, বাজে গপ্প দিচ্ছে, এই সমস্ত বাজে গপ্প না দিয়ে ভালো ভালো গপ্প যারা দিতে পারবে ফোন লাইনে এসে তারা ফোন লাইনে চলে এসো। দেখতে পাচ্ছি ফোন লাইন ব্লিঙ্ক করছে, কে রয়েছে আমাদের সঙ্গে আড্ডায় শুনবো।
1: নমস্কার।
2: নমস্কার অর্ণব।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছি।
0: হ্যাঁ, তোমার নামটা?
2: বোলানা ফলদার।
0: হ্যাঁ বলো।
2: তুমি কি অ্যাকচুয়ালি চা বানাতে পারো?
0: সত্যি পারি, আমি মিথ্যে বলছি না, আমি এখনো অব্দি একটা বর্ণ মিথ্যে বলিনি। তুমি পারো তো? দারুণ কথা বলে দিয়েছে। চা কে এমন সময় কাজে লাগে, মাঝে মধ্যে যখন খুব টেনশন হচ্ছে তখন মনে হচ্ছে এই ধরো চা খেয়ে নি, সব টেনশন যাবে উড়ে। তো সব টেনশন সত্যি উড়ে যাক এবং চা কে সঙ্গে রাখি, তাহলে আমাদেরও ভালো লাগবে আর কি। তোমাদেরও সেটা বললাম যে চা কে সঙ্গে রেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। এবং চা নিয়ে যদি কথা হয় তখন দুটো বিষয়ে চায়ের খুব উঠে আসে ইন্ডিয়ান চায়ের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে আসাম চা, একটা হচ্ছে দার্জিলিং চা। এবার এই যে আসাম চা দার্জিলিং চা বললাম, এখানে একটা ছোট্ট গপ মানে গপ্প শেয়ার করার আছে আমার। সেটা হচ্ছে ১৬শতকে যখন পর্তুগিজরা এবং ডাচ বণিকরা এবং তাদের মাধ্যমে ইউরোপে যখন চা পৌঁছতে শুরু করলো, মানে এশিয়া থেকে যাচ্ছে চাটা, এবং তখন কি হলো, তখন কিন্তু ইউরোপে বেশ মানে বেশ জনপ্রিয় হতে থাকলো চা।
1: হ্যাঁ, চা ইউরোপে জনপ্রিয় হওয়ার পরে মানে এই যে যখন ব্রিটিশরা এলো ভারতবর্ষে, তারপর আস্তে আস্তে কিন্তু ভারতে চাটা এত পপুলার হলো।
0: হ্যাঁ, কিন্তু এখানে একটা কিন্তু আছে, এই আজকে আমরা ৫ টাকা ৬ টাকা ৭ টাকা ১০ টাকা দিয়ে চা খাচ্ছি, এই কিন্তু ইংল্যান্ডেও পসিবল ছিল না সে সময়। কেন ছিল না? জনপ্রিয় হলো বটে, কিন্তু তখন চা এত দাম ওখানে ছিল চায়ের যে সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল,
1: চাষ কম হতো না।
0: হ্যাঁ, তখন একটা স্টেটাস সিম্বল ছিল এটা, যে
1: দাদা
0: পাতা তো যায়, কিন্তু আমরা ৫ টাকা তো চা পাই, তো এইটা কিন্তু তখন ছিল না। কিন্তু তারপরে আস্তে আস্তে তারা বুঝতে শুরু করলো যে একটা জায়গা রয়েছে আসাম বলে, সেখানে নাকি যে প্রাকৃতিক উপায়ে চা তৈরি হয়, যেখানে দার্জিলিং মানে এই যে আমাদের ইস্টার্ন সাইডটা রয়েছে, নর্থ ইস্টার্ন সাইডটা, এখানে চা মোটামুটি এমনিতেই তৈরি হচ্ছে।
1: হ্যাঁ, এবং সেই সময়টা যখন এই আসামে চাটা উৎপাদন করা শুরু হলো সেটা প্রায় ১৮৪০ ওই টাইমটা, মানে তুমি ভাবো আজকে কতগুলো বছর আগে,
0: আজ থেকে বহু বছর, প্রায় ১৮৪ বছর মতন আগে। ভাবা যায় কি সুন্দর বিয়োগ করলাম। এইবার বিষয়টা হচ্ছে যে আসামের চা যে আমাদের কাছে এত বিখ্যাত, তার কারণটা ওই যেটা বললাম, ইউরোপরা ইউরোপিয়ানরা কিন্তু মানে এখান থেকে এসে চাটা নেয় এবং সেটা তাদের ইউরোপে বিখ্যাত করে, পরবর্তীকালে ভারতে বিখ্যাত হয়েছিল আস্তে আস্তে, তাদের ক্ষেত্রে আরেকটু বেশি ব্যাপারটা ইনস্টিগেট করে।
1: একদমই,
0: কিন্তু এখানে একটা কিন্তু আছে, আসাম নিয়ে এত কথা বলি, আসামের চা যতই অসম হোক আর একটা চা আমাদের ইমোশন, এবং আরো একটা জিনিস ছাড়া ইনকমপ্লিট থেকে যায়, সেটা না হলে সবকিছুর মধ্যে একটা ফাঁক থেকে যাবে, আমরা সেটা চাই না। তার কারণ যদি তুমি রাতে ট্রেন ধরে দার্জিলিং মেল হোক কিংবা ওই কাঞ্চনকন্যা হোক, কোনো একটা রাতে ট্রেন ধরে তুমি জার্নি করছো আর যা মানে বুঝতে পারছো যে কালকে সন্ধ্যেটা কাল কাটবে দার্জিলিং মেল রোডে, এবং পরের দিন ভোরবেলা গিয়ে আমি কাঞ্চনজঙ্ঘা দেখবো প্রথমবারের জন্য, সবার মনে তখন কি চলে? অসাধারণ একটা আনন্দের অনুভূতি, এবং কানে কি চলে? অবশ্যই দার্জিলিং ফ্রম অঞ্জন দত্ত। সো সেটা ছাড়া চা নিয়ে আড্ডা কমপ্লিট হতে পারে? একদম নয়, থাকবে দার্জিলিং তোমাদের জন্য আমাদের তরফ থেকে, এবং অবশ্যই আমাদের প্রিয় অঞ্জন দত্তর তরফ থেকে। এনজয় করো, ফিরছি এক্ষুনি।

0: দার্জিলিংকে ছাড়া চায়ের গল্প ইনকমপ্লিট, তাই সেই ইনকমপ্লিটনেসকে একটু ঢেকে দিতে শোনালাম অঞ্জন দত্তর দার্জিলিং। আর এই মুহূর্তে যে জিনিসটা ছাড়া আমাদের আড্ডা থাকে ইনকমপ্লিট, তোমরা বলে থাকো, তোমরা বারবার আবদার করে থাকো, সেই আবদার মেটাতে আমরা চলে এসেছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে। সুতরাং কানে শুনতে পাচ্ছ, চোখে দেখতে পাচ্ছ, আর কি চাই? এবার শুধু চাই হাতে এক কাপ চা। তো সেটা নিয়ে বসে পড়ো আমাদের সঙ্গে আড্ডা দিতে, কারণ আজকে ঐতিহ্যের আড্ডায় হচ্ছে চাই চাই, চা নিয়েই আড্ডা চাই।
1: আর আমাদের এই আড্ডা মানে আমরা চা যেহেতু আমরা চাই, সেই কারণে আমরা একদম শুরু থেকে চায়ের কাপ নিয়ে আর কি এসেছি স্টুডিওতে, এবং বন্ধুরাও যে চা চায় তার প্রমাণ আমাদের কমেন্ট সেকশন, প্রচুর প্রচুর কমেন্ট এসছে এবং আমরা খুব খুশি হয়ে গেছি। মানে আমাদের দলে যে এতগুলো মানুষের যোগ দিচ্ছে, এই যে কেউ বলেনি এখনো পর্যন্ত আমি চা খাই না, এতেই আমরা খুশি হয়ে গেছি।
0: হ্যাঁ, যারা বলে তাদের দিকে আমি কিরম ভাবে তাকাই জানো, যারা লাইভে আছে তাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে এটা আমার রিয়াকশন থাকে। তো বুঝে নাও ব্যাপারটা খুব স্বাভাবিক, কারণ আমি খুব চা ভালোবাসি, এটা পিয়াসাও ভালোবাসে। আমরা অ্যাকচুয়ালি আমাদের মনে আছে, আমাদের একটা জায়গায় গিয়ে সেখানকার পার্টিকুলার একটা ভিউ নিতে নিতে একটা বারান্দার, ভেবে দেখো একটা পাহাড়ের ছোট্ট গ্রাম, আমি বলেই দিই বন্ধুদের, পাহাড়ের একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামে তুমি নদীর আওয়াজ শুনে ঘুমোচ্ছ সারা রাত, পাহাড়ি নদীর শনশন আওয়াজ,
1: পাশ থেকে একটা বড় ওয়াটারফল চাইকে পড়ছে,
0: এবং সেই ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে তুমি ঘুমোচ্ছ, এবং ঘুম থেকে উঠে তুমি জাস্ট বারান্দাটায় আসলে বারান্দায় এসে দেখতে পাচ্ছ চারদিক সবুজে সবুজে সবুজ, এবং এক একটা পাহাড়ের লেয়ার, এবং তার মাঝখানে একটুকরো মেঘ এসে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছে, তখন তোমার হাতে কি চাই? অবশ্যই এক কাপ চা।
1: একদম।
0: এবং এত সুন্দর এক্সপিরিয়েন্স যারা এনজয় করতে চাও তাদেরকে বলবো অবশ্যই পাহাড়কে ভালোবাসো আর চাকে ভালোবাসো। সেই চা নিয়ে আজকে ঐতিহ্যের আড্ডায় রয়েছে এই দুজন, অর্ণব এন্ড প্রিয়াশা, আর সেই আড্ডায় তোমরা অনেকগুলো গল্প শেয়ার করেছো, যেখানে দেখতে পাচ্ছি সৌমেন দাস একটা লম্বা মেসেজ পাঠিয়েছে, বলছে যে আজকের যুববাণীর ঐতিহ্য অনুষ্ঠানে চা নিয়ে গল্প হবে, আমি প্রতিদিন সকালে বড় এক কাপ ও সন্ধ্যায় বড় এক কাপ চা চাই চাই, নাহলে মনটা খুব খুঁতখুঁত করে, আমার মেজাজ ঠিক করার জন্য এর চাটা চাই আর কি, অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে শুনছি, থ্যাংক ইউ সো মাচ সৌমেন দাস।
1: পূবালি
0: বিশ্বাস বলছে চায়ের সঙ্গে আমার কলেজ জীবনের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে, যে কোনো মরশুমে এক কাপ ধোয়া ওঠা গরম লাল চা বড্ড প্রিয়।
1: আমি বলি আমরা পুজোর সময় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই মানে পুজোর আর কি দেখি যে কোথায় কি পুজো হচ্ছে না হচ্ছে, এবং সেটা তোমাদেরকেও শোনাই। তো একবার অর্ণবের ইউনিভার্সিটিতে, অর্ণব যে ইউনিভার্সিটিতে পড়তো, আমরা পুজোর এরকম খোঁজ খবর নিতে গেছি, তো অনেকটা দূর আর কি চলে গেছে, আশেপাশে একটা চায়ের

0: নিয়ে গেলাম ওখানে, তো আমাদের চূড়ান্ত আড্ডা চলে ওখানে সারা দিন রাত, মোটামুটি আমাদের ফাইন আর্টসের স্টুডেন্টরা গান বাজনা হই হুল্লোড় গিটার নিয়ে এবং সারাদিন চা আড্ডা সবকিছু চলে। ওকে নিয়ে গেলাম সেখানে চা খাওয়ালাম, প্রীতিশদার ক্যান্টিন ছিল, প্রীতিশদার ক্যান্টিনে চা খাইয়েছিলাম।
1: শুধু চা না, তার পাশে পরোটা চিলি চিকেনও খেয়েছিলাম।
0: আর একটা মজার গল্প বলি, এখানে ওই যে বললো না কলেজ জীবনের এ জড়িয়ে রয়েছে, ইউনিভার্সিটির আগে আমি যে কলেজে পড়তাম সেই কলেজে একটা মজার ঘটনা আছে। সেই কলেজের ঠিক নিচেই একজন চা বিক্রি করেন,
1: পড়াশোনা বাদে কলেজে বাদবাকি যা কিছু হয় সব কিছু অর্ণব করতে
0: না, অবশ্যই সব করতে হবে নালে চলবে,
1: পড়াশোনাটা বাদে।
0: আরে ক্লাসের ফাঁকে যা খেতাম, এবার চায়ের ওই যে দোকানটা না ছোট্ট দোকান, সেই দোকানদারের নাম কি ছিল এনি গেস?
1: আমি আমার মনে ছিল বাট মনে
0: পড়ছে, হ্যাঁ সেই চায়ের দোকানদারের নাম দুখিদা।
1: ইয়েস, আমরা আগের বছর গিয়েছিলাম ঘুরতে ঘুরতে।
0: সেই দুখিদার মুখে সব সময় লেগে থাকতো একটা অমলিন হাসি, মানে যে হাসিটা দিয়ে চেনা যায় তো এটা দুখিদা। এবং মজার বিষয়, তিনি এত সুন্দর চা বানান, এখনো বানান, আমি মাঝে মধ্যে যাই ঘুরে ফিরে আবার তার চা খেলে, দুখিদার চা কিন্তু আমাদেরকে সুখী করে দিত। তো অবশ্যই চায়ের সঙ্গে কলেজ জীবনে অনেকে গল্প জড়িয়ে আছে। সুরজিৎ দেবনাথ বলছে সঙ্গে আছে, হ্যাঁ বল।
1: হ্যাঁ অর্ণব, আমরা একটু আগে বলছিলাম না যে এই যে চা ইউরোপ থেকে ভারতবর্ষে এলো, এই যে এখানে এসে চাষবাস শুরু হলো আসাম থেকে দার্জিলিং, এবং এই যে আমাদের চা খাওয়া, এই যে দোকানে দোকানে আড্ডা, এই যে প্রত্যেকের কারোর না কারোর সঙ্গে কোনো না কোনো স্মৃতি জড়িয়ে যাওয়া, এটার ফলে যেটা হলো এই চা আস্তে আস্তে শুধুমাত্র যে চা চাষ হচ্ছে বা প্রাকৃতিক উপায়ে চা উৎপাদন হচ্ছে সেটুকুই সেখানে কিন্তু সীমাবদ্ধ নেই, কোথাও না কোথাও কিন্তু একটা সামাজিক বন্ধনও এবং সেই ঐতিহ্যটাও কোথাও না কোথাও তৈরি হয়েছে। সেই কারণেই আর কি আমরা আজকে ঐতিহ্য অনুষ্ঠানে চা নিয়ে কথা বলতে পারছি।
0: একেবারেই। এবং এই যে চাটা নিয়ে যে কথা হচ্ছে, যে দার্জিলিং এর চা নিয়ে কথা বললাম আমরা, দার্জিলিং এর চায়ের একটা ঐতিহাসিক গুরুত্ব যেমন রয়েছে বললাম শুরুর দিকের কথাটায়, একটা জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্সও রয়েছে। আমরা জানি যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেয়েছে কিন্তু দার্জিলিং এর চা,
1: একদমই তাই।
0: সুতরাং সেটা একটা আমাদের আনন্দের বিষয়। তো এই পাহাড়ের উচ্চতা, মাটি, আবহাওয়া, বৃষ্টিপাত সব মিলে যে একটা মায়াবী পরিবেশ তৈরি হয় তাকে আরো বেশি মায়াবী করে আমাদের প্রিয় চা,
1: আমাদের প্রিয় চা। আর শুধুমাত্র যে মানে দার্জিলিং এর চা বা শুধুমাত্র যে চা দার্জিলিং এ আটকে আছে এরকম চা তো নয়, ডুয়ার্স এর কথা কি করে বাদ দি, উত্তরবঙ্গের কথা কি করে বাদ দি, মানে এই যে এরকম একটা বৃষ্টির দিনে চা নিয়ে কথা বলছি সেখানে নর্থ বেঙ্গলকে তো কোনোভাবেই লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না,
0: অসম্ভব। সে ডুয়ার্স এর চা হতে পারে, মানে এত এত চা বাগান। আমাদের লাইভ অনেক কমেন্ট আসছে, সবাইকে রিপ্লাই দেবো, চিন্তা নেই, অনেকগুলো কমেন্ট আসছে,
1: যখন লাইভে যাব তখন রিপ্লাই দেবো।
0: হ্যাঁ না, লাইভে এত আড্ডা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। আর সূচনা আমাদের চায়ের গল্পটা শুনে বললো যেটা কালকে ঘটেছে, যে আজকে তো ভালো চা খেলে অর্ণব দা, আর ঝড় হয়ে
1: আজকে তো নিজে বানাইনি না, ওই জন্য ভালো চা খেয়েছে।
0: আর বলছে ঝড় হয়ে ধেয়ে আসছে না তো, কেন ধেয়ে আসছো বলো তো? তার আগে সুমিতা বলেছে যে আমাদের এতক্ষণে অ্যাপে শুনছিল এবং হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল, আর এই মুহূর্তে আমাদের লাইভে রয়েছে। সুমিতা থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। আর সৌভিক বলছে সে আজকে খেয়েছে রসগোল্লা ও তন্দুরি চা, দারুণ। ও আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো, খুব ভালো, ভালো।
1: আচ্ছা একটা মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার পেয়েছি, সেটা হচ্ছে মিন্টু দালাল লিখেছে যে তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা, পশ্চিমবাংলার কোন চা বিখ্যাত বলতে পারলে পুরস্কার আছে? আমরা তো বলে দিয়েছি পুরস্কারটা পাঠাও,
0: বলে দিয়েছি পুরস্কারটা
1: পাঠাও, কি পুরস্কার আছে?
0: অফিসের অ্যাড্রেস তোমরা জানো, বলতে চাইতে পেয়ে যাও,
1: তোমরা জাস্ট পাঠিয়ে দাও, আর আমাদের দুজনের নামটা লিখে পাঠাবে, না হলে ওটা কোথায় চলে যাবে?
0: তুমি আমাদের পুরস্কার যদি সশরীরে দিতে আসো তোমাকে ভালো চা খাওয়াবো, একদম বলে দিলাম, চলো পাক্কা
1: ক্যান্টিনে নিয়ে গিয়ে।
0: আচ্ছা আরো অন্য কথা হতে পারে, ভালো চা খাওয়াবো আমি না প্রত্যেকটা জায়গায় যে ভালো চায়ের জায়গাগুলো আর কি, চা দোকানগুলো এগুলো চিনে রাখি এবং আমি স্টপেজ মারি যেতে যেতে, যেখানে যাই সেখানে ওই চায়ের দোকানে একটা স্টপেজ থাকে আমার ফর শিওর। এমন মজার মজার চা নিয়ে গল্প তোমাদের নিশ্চয়ই অনেক আছে, কে শেয়ার করবে আমাদের সঙ্গে ফোন লাইনে, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: কে বলছো, কোথা থেকে বলছো?
2: চা রেডি করেছো তো?
0: হ্যাঁ খাওয়া হয়ে গেছে,
2: আকাশবাণী ভবনে এসেছো ভিজে ভিজে,
0: সত্যি তাই।
2: এখানে তো কালো মেঘ করে আছে।
0: আচ্ছা,
2: আমি হুগলি জেলার জাংলিপাড়া রাজাপুর থেকে জগন্নাথ দে বলছি।
0: বেশ বেশ, শুনতে থাকুন আর অবশ্যই চা নিয়ে মজার মজার গল্প শেয়ার করুন। অনেকে বলছে, অমৃতা চক্রবর্তী বলছে ভালোই লাগছে, আর বলছে দারুণ
1: আমাদের না অনুষ্ঠান।
0: হ্যাঁ, আর সুমিতা বলছে দারুণ জমে গেছে চায়ের ইতিহাস শুনে, তেমন অনুষ্ঠান
1: ভালোই লাগছে, এটা শুধু ভালোই লাগছে দেখতে পাচ্ছি আমি কোরআন করে।
0: আমরা ধরে নিচ্ছি সবটাই ভালো লাগছে, এই ভালো লাগার আড্ডা চলবে, তার কারণ এমন অনেক অনেক আড্ডা জমে রয়েছে যেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। আর অবশ্যই যেটা থাকবে একটা সুন্দর

0: গান, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে গানটা তোমাদের শোনাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের আরও একজন প্রিয় শিল্পীর গান, যে যাকে ছাড়াও এই আড্ডা কমপ্লিট হতো না, ওয়ান অ্যান্ড অনলি শিলাজিৎ মজুমদার। একটা ভীষণ মজাদার গান, জাস্ট মজা নাও গানটার, আর ফিরে এসো আমাদের সঙ্গে আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছে অর্ণবার প্রিয়াশা, আর এই মুহূর্তে রয়েছে শিলাজিৎ মজুমদারের কণ্ঠে অ্যান্টেনা।
1: Do wear your seat belts for a safe drive.

পাঁচটা কাক বাংলা গান খাচ্ছে খাক, পাঁচটা কাক রসটা পাক, টাকটা ডুম ডুম ডুম ডুম ডুম ডুম টা টাক।

বাজালাম অ্যান্টেনা, ছটা কাক বাংলা গান গান গান গান খাচ্ছে খাক।

0: কেউ বলছে লেবু চা ভালো লাগে, কেউ বলছে দুধ চা ভালো লাগে, কেউ বলছে আদা দিয়ে লিকার চা ভালো লাগে, আবার কেউ বলছে এই মাত্র সৌরজা বলছে কফি ভালো লাগে। সবার নিশ্চয়ই চা কফি ভালো লাগে, চাটা ম্যাক্সিমাম বলেছে ভালো লাগে। সো আমারও চা ভালো লাগে,
1: আমাদেরও ভালো লাগে মাটির ভাড়ে একদম দুধ দিয়ে চা দিয়ে চিনি দিয়ে একদম যেটা।
0: অর্জুন সিং বলছে হাই হ্যালো কেমন আছো তোমরা, অনুষ্ঠান দারুণ হচ্ছে, বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনে গন্তব্য চেন্নাই যাবে, চেন্নাই যেতে যেতে চা নিয়ে গল্প শুন জিনিসটা শুনবে। অরিত্র বন্দ্যোপাধ্যায় বলছে ভীষণ ভালো লাগছে তোমাদের।

0: শুনতে জার্মানি থেকে সুপ্রভাত, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে জার্মানিতে পাঠালাম অনেকটা ভালোবাসা আর এক কাপ চা ভার্চুয়ালি। এবার আমরা ফিরবো আবারও আড্ডায়, ঐতিহ্যের আড্ডায়। চা নিয়ে অনেক কথা হচ্ছিল, চা নিয়ে আরো অনেক কথা হবে।
1: চা নিয়ে যে কথাটা এই মুহূর্তে আমার বলতে মানে বলতেই হবে আর কি, সেটা হচ্ছে চায়ের দোকানের আড্ডাটা। সেটা তো আমরা কোনোভাবে মিস করতে পারি না। মানে চায়ের দোকানে যে আড্ডাটা শুরু হয় সেটা কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে
0: এই কেউ ধরতে পারে না। তখন শুধু মনে হয় যে ধরবো ধরবো করছি, ধরতে পারছি না যে কোথায় শুরু হয়েছিল কোথায় শেষ হয়েছিল। আমাকে জানো তো গতকালকে, সব কালকে,
1: সবই গতকাল হয়েছে, যেদিন আমি আসি না সেদিন সব হয়।
0: কালকে হল না, কালকে আমাকে একজন বলছিল যে চা চা চা নিয়ে আড্ডা দিবি। আমি বললাম তুই জানিস, নামগুলো বলছি না, বড় বড় মানুষদের নাম নিয়েছিলাম আমি, বড় বড় মানুষদের লিটারালি বললাম তুই জানিস চা ছাড়া এ তৈরি হতো না, বড় একজন সিঙ্গারের নাম নিলাম, চা ছাড়া ও তৈরি হতো না, বড় একজন নায়কের নাম নিলাম, এ ছাড়া চা ছাড়া ইনি তৈরি হতেন না, বড় একজন ক্রিকেটারের নাম নিলাম। বলছে মানে? আমি বলছি দেখ, আড্ডা না দিলে এদের লাইফে এত সুন্দর সুর আসতো, এত সুন্দর কথা আসতো, এত সুন্দর খেলার ইন্সপিরেশন আসতো, আসতো না?
1: সেই জন্যই অর্ণব ইন্সপিরেশন নিয়ে একেবারে সবার জীবনে এসে পড়েছে।
0: এই যে বললো, এই ধরে ফেলেছে কিন্তু হিন্টটা, অভিনন্দন বলছে কফি হাউসের আড্ডা, তুমি ধরে ফেলেছো নামগুলো। বেশ, এমন আড্ডা চলুক, এমন আড্ডায় যারা জয়েন করতে চাও তারা ফোন লাইনে চলে এসো। আর যেটা বলছিল যে এই যে চায়ের দোকানের আড্ডা, সত্যি এমন অনেক চায়ের দোকান বিখ্যাত কিন্তু আমাদের কলকাতায়, সেগুলো আমাদের কলকাতার এই মুহূর্তে ঐতিহ্য, যেখানে কত স্বাধীনতা সংগ্রামী রীতিমতো আসছেন রেগুলার, ওই চা একটু আলুর চপ এগুলো খেতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু একটি চায়ের দোকানে আসতেন, সেই চায়ের দোকানটা এখনো বিখ্যাত এবং সেই চায়ের দোকানে এখনো তার ছবি দেখা যায়।
1: এবং এরকম অজস্র দোকান রয়েছে।
0: উত্তম কুমার যে চায়ের দোকানে আসতেন নিয়মিত প্রায়, সেই দোকানে উত্তম কুমারের ছবি লাগানো রয়েছে। মানে সেখানে গেলে আমরা যেন এক মুঠো ইতিহাস ছুঁয়ে দেখতে পারি
1: একদমই,
0: এবং সত্যি ঐতিহ্যকে ছুঁয়ে দেখা এভাবেই তো সম্ভব, আর কিভাবে যেতে পারে,
1: এইভাবেই সম্ভব। আর একটা জিনিস তুমি ভেবে দেখো, আমরা আমরা প্রত্যেক দিন তো কোনো না কোনো একটা টাইমে একটা পজ খুঁজি, মানে কোথাও না কোথাও গিয়ে আমাদের ব্রেক দরকার হয়। আর ওই ব্রেকটা যদি হয় চায়ের দোকান, হতে পারে তোমার অফিস কলিগের সঙ্গে তুমি চা খেতে গেছো, হতে পারে বন্ধুদের সঙ্গে গেছো, হতে পারে প্রিয় মানুষের সঙ্গে গেছো, হোয়াট এভার, যার সঙ্গে যাও, কিন্তু ওই চায়ের দোকানটা মানে যেখান থেকে তুমি প্রত্যেক দিন চা খাও, সেইটা কোথাও না কোথাও গিয়ে আমাদের কাছে পজ বাটনের মতোই কাজ করে
0: একেবারে। এবং একটু আগে কথা বলছিলাম যে বিভিন্ন রকম চা আমরা খাই সেখানে, অবশ্য দুধ চা, লিকার চা, দুধ চায়ের ক্ষেত্রে আসাম চাটা বেশি আর কি আমাদের চলে। আসাম চায়ের কথা একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে 19 শতকের কথা। ব্রিটিশরা আসামে বাণিজ্যিকভাবে চা উৎপাদনের সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন এবং শুরুও করেছিলেন। সেখানে একজন ব্যক্তির নাম বলতে হয়, অনেকের নাম যখন আসছে তখন এর নামটা না বললে অন্যায় হবে, রবার্ট ব্রুস। এই রবার্ট ব্রুস কিন্তু এই এই চায়ের ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ। 1823 সালে আসামের সিংফ জনগোষ্ঠীর কাছে চা সম্পর্কে তিনি জানতে পারেন, এমনটা তিনি লিখেছেন, এবং এই লেখাগুলো না পেলে আমরা জানতে পারতাম না এই বিষয়গুলো। তো সেখানে কিন্তু এই শুধুমাত্র ব্রিটিশরা এসে চা বানালো এতটা সহজ নয় বিষয়টা, এর পেছনে ভারতীয় সেই যে জনগোষ্ঠী তাদেরও ভূমিকা রয়েছে, তারা ছাড়া কিন্তু তার কাছে খবরটাই পৌঁছতো না।
1: এবং এই যে চা উৎপাদন, এই যে প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি অঞ্চলে চা উৎপাদন হচ্ছে, সেখানেও কোথাও না কোথাও কি ওই অঞ্চলের মানুষগুলোর একটা বিরাট বড় ভূমিকা।
0: এবং খুঁজলে দেখবে, এই যে বললাম চা চীনের কথা বা বিভিন্ন বিভিন্ন জায়গায়, এমন কত জায়গায় রয়েছে এমন অনেক পানীয় যেগুলো আমরা চিনি না, জানি না, সেখানে সেখানকার জনগোষ্ঠী কিন্তু সেটা পান করে
1: একদম।
0: সুতরাং এমন অনেক কিছু নিশ্চয়ই খুঁজলে পাওয়া যায়, নিজের পরিবেশকে নিজের চারপাশকে খুঁজলে চায়ের মতো এমন অমূল্য অনেক কিছুকে পাওয়া যেতে পারে। যেমন ফোন লাইন হাতরালে এখন পেতে পারি এক বন্ধুকে, ফোন লাইন করছে ব্লিঙ্ক, আমরা শুনবো 03322107325 নাম্বারে কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার,
2: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল বলছি।
1: হ্যাঁ
0: বলুন।
2: আসামে চাই হোক আর দার্জিলিং এরই চাই হোক, যদি বৃষ্টির জল ধরে চা খাও দেখবে যে কফির থেকেও দারুণ লাগে খেতে দুধ চা, এইটুকুনি বললাম।
0: ভীষণ ইন্টারেস্টিং কথা শুনলাম, বৃষ্টির জলকে জমিয়ে চা বানাতে হবে। আচ্ছা, আমি জানি না,
1: বৃষ্টির জলকে জমিয়ে না বানালেও ধরো চায়ের কাপটা নিলে দোকান থেকে দিয়ে বৃষ্টির জলটা টুক করে ভারে পড়লো,
0: পাতলা হয়ে যাবে।
1: না না, এটাই বলতে চাইছে বন্ধু, তোমাকে বৃষ্টির জল জমিয়ে চা বানাতে বলেনি অর্ণব, আবার তুমি ইলেকট্রিক কেটলি উতলে ফেলে দিলে।
0: ব্যাপারটা কি বললাম, বৃষ্টি ভিজতে ভিজতে চা খেতে বলছে,
1: ভিজতে ভিজতে মানে
0: চায়ের কাপটায় জল পড়ে গেলে তো চাটা পাতলা হয়ে যাবে।
1: চা কেন পাতলা হবে এক ফোঁটা জলে?
0: আরে তোমরা বোঝো তো, আমি জানি তোমরা বোঝো। যেখানে দেখতে পাচ্ছি রেবা জগন্নাথ দেব বলছে চা রেডি করো আসছি, চলে এসো চলে এসো একসাথে আড্ডা দেওয়া যাবে,
1: খাওয়াবো,
0: খাওয়াবো, আমি ভালোই করি অভিনয়।

চন্দন বন্দ্যোপাধ্যায় বলছে এ বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, উই আর বিগ ফ্যান অফ ইউর অল অফ ইউ, কারণ আমরা তোমাদের ছাড়া এই আড্ডা তো কমপ্লিট করতে পারি না। চা দোকানে ছোট্ট রেডিওতে গান ভেসে আসছে, মাটির ভারে দুধ চা খাচ্ছি আর একটা আমারও প্রিয় প্রজাপতি বিস্কুট, এইরকম বৃষ্টি, আহা কি সুন্দর, সত্যি কথা নিশ্চয়ই এটা এই প্রজাপতি বিস্কুট ছাড়া কমপ্লিট হতো না। থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। আর অবশ্যই এমন অনেক অনেক গল্প রয়েছে, সেই গল্পগুলো আমরা তোমাদের শোনাবো, তার মধ্যে একটা

0: তোমারও মনে থাকবে এটা, আমরা ক্রস করছিলাম উত্তরপ্রদেশ, তখন একটা স্টেশনে আসার আগে আমি এবং আমাদের সঙ্গে আরো একজন সহযাত্রী, আমাদের খুব পছন্দের মানুষ, আমরা দুজন গেটের কাছে চলে যাই। আমরা বলি যে তোরা দাঁড়া, একটা দারুণ চা খাও। আমরা জানি ওই স্টেশনটা, স্টেশনটার নাম বিখ্যাত, নামটা বিখ্যাত মির্জাপুর, সেখানকার চা আমরা খাবো। এবং সেখানে একটা সুন্দর মাটির বাড়ি, আমরা ওই দু মিনিট ট্রেন দাঁড়াবে, তার মধ্যে এই যে এই যে ছুটে গিয়ে চা কিনে নিয়ে আসা পাঁচ ছ কাপ, এইটার মধ্যে যে থ্রিল, সেটাও কিন্তু এই চা ছাড়া অসম্পূর্ণ।
1: এবং ওখানে আমার মনে আছে ওখানে ব্যাক টু ব্যাক দু কাপ চা খেয়েছিলাম, মানে একটা মানে দুটো করে ভার নিয়ে আসা হয়েছিল,
0: জিভে জল আসছে আমার, চায়ে জিভে জল আসে। তো এমন চা নিয়ে অনেক গল্প আমাদের ঝুলিতে রয়েছে, নিশ্চয়ই তোমাদেরও রয়েছে, আমাদের সঙ্গে শেয়ার করো। কারণ মজার বিষয় হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে এই ভারত কিন্তু হচ্ছে অন্যতম বড় চা উৎপাদক দেশ, এবং টি বোর্ড ইন্ডিয়া এর তথ্য অনুযায়ী কিন্তু ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক দেশ, এবং বুঝতেই পারছো। এবং তার সঙ্গে আরো একটা ইন্টারেস্টিং তথ্য দিই, এই যে আমরা জানি যে বললাম কেউ দুধ চা, কেউ লিকার চা, কেউ আদা দিয়ে লিকার চা, কেউ একটু এলাচ দিয়ে চা, কেউ রোজ টি, কেউ জবা ফুলের চা, এত রকম চা খাই। তার মধ্যে মোস্ট অফ দ্য কাইন্ড অফ টি সেটা হচ্ছে গিয়ে লিকার চা, লিকার চা বা র চা যেটাকে আমরা বলি। তো সেই চা উৎপাদনে কিন্তু, ব্ল্যাক টি উৎপাদনে কিন্তু পৃথিবীর বৃহত্তম চা উৎপাদক দেশ এবং চা ভোক্তা দেশ, মানে পছন্দ করি আমরা আমাদের এই ভারতবর্ষ।
1: তো এই ভারতের হচ্ছে, তুমি ফার্স্টে বলছিলে না যে চা কে মেডিসিনের, মানে মেডিসিন হিসেবে ব্যবহার করা হতো, এটা কিন্তু বলা হয় তুমি যখন কোনো বই বা ইত্যাদি ঘাঁটবে, এখনো বলা হয় চা খেলে কিন্তু কখনো কারো শরীর খারাপ হয় না। হ্যাঁ, মানে বলে দিই, এক্সপেরিমেন্টাল চা নয়, একদম চা পাতা দিয়ে জল দিয়ে ফুটিয়ে যদি তুমি ওটা খাও, ওটা সত্যি মেডিসিনের কাজ করে। মানে ওই যে আমরা যেভাবে চা খাই ওই চাটার কথা আমি বলছি না,
0: না না, আমরা যেটা খাই তা তো খারাপ নয়, সব মানবে না,
1: মেডিসিনের কাজ করে না,
0: সব রকম ভাবে চা খাবে। এবং যেমন বললাম যে ভারত হচ্ছে ব্ল্যাক টির সবচেয়ে বড় উপভোক্তা এবং উৎপাদক দেশ, তাদের এই ভারতে ছড়িয়ে রয়েছে এত এত মানুষ, তাদের প্রিয় হবে না চা, কি করে হতে পারে?
1: আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে শুধুমাত্র চা খেতে আমরা ভালোবাসি এরকমটা নয়, চায়ের সাথে আমরা সিঙ্গারাটাকে মিস করে যাচ্ছি।
0: আচ্ছা, চা হতে পারে, সিঙ্গারা হতে পারে, চায়ের সঙ্গে আলুর চপ হতে পারে, চায়ের সঙ্গে মুড়ি হতে পারে, চায়ের সঙ্গে আড্ডা হতে পারে, যে আড্ডাটা চলছে, যে আড্ডাটা চলবে আরো বেশিক্ষণ নয়, 14-15 মিনিট চলবে। সো যারা এখনো জয়েন করোনি জয়েন করে নাও, কারণ একটা সুন্দর গান তোমাদের জন্য ওয়েট করছে এই মুহূর্তে, যে গানটা ছাড়া সকাল ইনকমপ্লিট, যে গানটা ছাড়া এক কাপ চা ইনকমপ্লিট, কারণ এখন শোনাবে ভূমি বারান্দায় রোদ্দুর রইল তোমাদের জন্য। ফিরছি এক্ষুনি গানটার পরে, কোথাও যেও না, অর্ণপ্রিয়া আশা রয়েছি তোমাদের সঙ্গে আড্ডায়।

0: ফিরে এলাম আবারও আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর প্রিয়াশা, আর তোমরা শুনছো একটা অসাধারণ চায়ের আড্ডা। ইয়েস, আই বিলিভ যে আড্ডা জমে উঠেছে যেমনটা তোমরা বলছো, তোমরা বললে আমরা একটু আনন্দ পাই এই আর কি। তোমরা কমেন্ট করে জানিও আমাদের কমেন্ট বক্সে, অর্থাৎ পোস্টারে কমেন্ট বক্সে, কিংবা আমাদের মেল করো যুববাণী কলকাতা@gmail.com এ যে তোমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগছে, কোনো সাজেশন থাকলে। সৌমেন আবারও বলছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছে এই আড্ডাটা এতটা তোমাদের সঙ্গে জমার কারণে। অভিনন্দন বলছে প্রিয়াশা তোমার সঙ্গে দেখা হয়েছে, বাট অর্ণবদার সঙ্গে দেখা হচ্ছে না, করে নাও দেখা। অভিনন্দন বলছে দেখা হয়েছে, ভাবা যায়, ভুলে গেছে, সেলিব্রিটি ফিলিং, সেলিব্রিটি। আচ্ছা, আমরা আরো দু একটা ছোট ছোট মজার গল্প বলি তোমাদেরকে। আমরা যে টি ব্যাগ ব্যবহার করি না, বিভিন্ন রকম টি ব্যাগ, এটার বেশ একটা জনপ্রিয়তাটা হওয়ার সময় একটা গল্প আছে। 20 শতকের সময়, সেই সময় আমেরিকার একজন চা ব্যবসায়ী যার নাম থমাস সুলিভান, তার নামে টি ব্যাগ, তার নামই টি ব্যাগের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ জানো তো। তার কারণ তিনি নাকি ছোট্ট একটা সিল্কের ব্যাগে চা পাতার নমুনা পাঠাতেন ক্রেতাদের কাছে, তার যিনি ক্রেতা, কারণ তিনি তো ব্যবসায়ী ছিলেন। তো সেই পুরো ব্যাগটাই নাকি গরম জলে ডুবিয়ে চা বানাতে শুরু করেন, মানে ভুল করে অবশ্যই, তার যারা খদ্দের আর কি তারা। তো মজার বিষয় হচ্ছে সেই থেকে আমরা শুরু করে দিলাম যে তার মানে চাটা কোনো নরম কাপড়ে, নরম কাগজে যেটা গলে যাবে না, এমন কিছুতে ডুবিয়েও খাওয়া যেতে পারে। মানে সমস্ত নতুন কিছুর শুরুটা ওই একটা ছোট্ট ভুল থেকেই হয়।
1: আমরা কিন্তু আজকে এখানে বসে এতক্ষণ ধরে গল্প করতে পারছি, অন্যতম কারণটা ওই চা, ওই ভুল
0: সত্যি একটা ভুল। আর এই মুহূর্তে ফোন লাইনে আরো এক বন্ধু এসেছে, ভুল না করে ঠিক নাম্বার ডায়াল করে কে রয়েছে আমাদের সঙ্গে শুনবো ফোন লাইনের উপরে।
1: হ্যালো,
0: কে বলছো? নমস্কার, বলুন।
1: বন্ধুদের থেকে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় আমরা জানতে পাচ্ছি, বৃষ্টির জলে চা,
0: এগুলো সত্যি জানতাম না। থ্যাংক ইউ এগুলো আমাদের জানানোর জন্য। তবে আমাদের ওই চা নিয়ে গল্প আর খুব বেশিক্ষণ আমরা চালাতে পারবো না, কারণ সত্যি সময়টা একেবারে শেষ, মন খারাপ করে।

0: সুন্দর আড্ডা যখন শেষ করতে হয়,
1: তবে শেষ করার সময় একটা ছোট্ট কমেন্ট দেখতে পেয়েছি, সেটা হচ্ছে রামদীপ্তি ব্রহ্মা, তিনি লিখছেন যে শুনতে শুনতে চা বানাচ্ছি আরো একবার, সকাল থেকে ছবার হয়ে গেছে। এটা শুনে আমি যে কি আনন্দ পেলাম, মানে সকাল থেকে যে কতবার চা খাই, কতবার চা খাই তার কোনো ইয়ত্তা নেই।
0: সত্যি তাই। একটা মজার বিষয় জানো, চা থেকে একটা বিপ্লব হয়েছিল, একটা বেশ গুরুত্বপূর্ণ আনন্দ আন্দোলন তৈরি হয়েছিল, যেটাকে আমরা জানি 1773 সালে আমেরিকার বোস্টনে একটা ব্রিটিশ চায়ের ওপর কতটা মানে কর আরোপের জন্য কিন্তু প্রতিবাদে একটা ঘটনা ঘটেছিল, যেখানে আমরা দেখতে পাই যে ব্রিটিশ চা কোম্পানির বোঝাই করা জাহাজে উঠে 342টি টি চেস্ট, যেটাকে আমরা বলি বড় আর কি, যেটা বাল্ক, সেটা সমুদ্রে ফেলে দেওয়া হয়। এবং আমরা জানি এর যে প্রতিবাদ সেটা বস্টন টি পার্টি নামে পরিচিত, এবং আমেরিকান রিভলিউশনের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী ঘটনা এটা। সো এরকম ইন্টারেস্টিং, এমন অনেক ইন্টারেস্টিং ঘটনা রয়েছে আমাদের বাস্তব জীবনেও চা নিয়ে। চা আড্ডা তৈরি করে, চা প্রেম তৈরি করে, চা বন্ধুত্ব তৈরি করে, চা মন খারাপের সঙ্গী হয়, চা আনন্দ উল্লাসের সঙ্গী হয়, চা সেলিব্রেশনের সঙ্গী হয়, চা কত কত ছোট ছোট ভুল থেকে নতুন পথ খুলে দেওয়ার, নতুন পথ বানিয়ে দেওয়ার কারিগর তৈরি হয়।
1: একদমই তাই। আর চায়ের মানে চায়ের সঙ্গে আড্ডা দিতে দিতে যখন আড্ডাটা ফুরিয়ে আসে, যখন আমাদের মনে হয় যে এবার তো উঠতে হবে, এবার তো বাড়ি যেতে হবে, তখন মন খারাপও হয়
0: একেবারেই। তাহলে সেই মন খারাপকে সঙ্গে নিয়ে আজকে একটু বিদায় নিতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু তবু যেতে যেতে একটা কথাই বলে যাব, চা চাই, চাই চাই, মন খারাপে আনন্দে ভালোবাসায় সবটাতে তোমাকে চাই এবং চা চাই। তাই শেষ কথা, শেষ গান, সুমন চট্টোপাধ্যায় বলছে তোমাকে চাই এক কাপ চা, আমি তোমাকে চাই,
1: আমরাও তোমাকেই চাই,
0: তোমাকেই চাই, আবারও চাইবো অন্য কোনো দিন এমনই আড্ডায়। আজকের মতো বলি টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, এবং অবশ্যই সেই ভালোবাসায় জড়িয়ে রেখো তোমার প্রিয়, ভীষণ প্রাণ প্রিয় এক কাপ চাকে। আজকের মতো টাটা, আজকে আমাদের মন খারাপের সঙ্গী হবে চা, সেই চাটা এনজয় করি, আর বাকিরাও এই সুন্দর গানটাকে এনজয় করো, যা নিয়ে এতক্ষণ কথা হলো, এক কাপ চা হাতে সেই আনন্দের কথা, উল্লাসের কথা তোমার জন্য।

আমি তোমাকে চাই, ডাইনেও বাই আমি তোমাকে চাই, দেখা না দেখাই আমি তোমাকে চাই।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রজনীকান্তের গান শুনবেন গৌরব চৌধুরীর কণ্ঠে।

0: শুনলেন রজনীকান্তের গান গৌরব চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: এখন গ্রামীণ সংবাদ,
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কলকাতার নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীর 2000 শয্যার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারতে এর আগে এ ধরনের হাসপাতাল তৈরি করা হয়নি। 51 একর জমিতে হাসপাতালটি তৈরি হবে। প্রস্তাবিত এই হাসপাতালটির 1000 শয্যা দরিদ্র ও দুস্থ মানুষদের জন্য সংরক্ষিত থাকবে। অনুষ্ঠানে শিল্পপতি গৌতম আদানি বলেন, তারা পশ্চিমবঙ্গে শিল্পোন্নয়নে শরিক হতে আগ্রহী। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যে শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগ করার জন্য তিনি এরপর বৈঠকে বসবেন। নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে খেজুরির 2007 সালের একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোয় উষ্মা প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, 22 তারিখ আদালত মৌখিক নির্দেশ দিয়েছে 12 অক্টোবর পর্যন্ত তাকে কোনো নতুন মামলায় গ্রেফতার করা যাবে না। ওই দিন আদালতকে খেজুরির এই মামলাটির বিষয়ে জানানো হয়নি। বিচারপতি কংগ্রেস প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়টিও উল্লেখ করেন। জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ অঞ্চলে হাতির হানা এড়াতে ধানের পরিবর্তে মাকনা চাষ করে কৃষকদের যথেষ্ট আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন অঞ্চলে বুনো হাতির উপদ্রবে ফসলের যথেষ্ট ক্ষতি হতো। তিস্তা নদীর অববাহিকায় নিচু জমিতে মালদহ থেকে আসা কয়েকজন কৃষকের পরামর্শ কাজে লাগিয়ে স্থানীয়রা মাকনা চাষ শুরু করেছেন। প্রতি বিঘায় বীজ বপন ও পরিচর্যা বাবদ ব্যয় হয় প্রায় 15-20 হাজার টাকা। ভালো ফলন এবং উপযুক্ত বাজার দর থাকলে সমস্ত খরচ বাদ দিয়েও বিঘা পিছু 70-80 হাজার টাকা লাভ হবে বলে আশা করা হচ্ছে। কালিম্পংয়ে এ মাসের 18 তারিখ আফগান নাগরিক সৈয়দ বেলালকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে মালবাজারের প্রসেনজিৎ ও মেটালির আসলাম খান নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা নকল শংসাপত্র তৈরি চক্রের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ। জানা গেছে, জলপাইগুড়ির মালবাজার পুরসভা থেকে বেলাল এদের সাহায্যে নকল জন্ম শংসাপত্র সংগ্রহ করে, তারপর সেটি ব্যবহার করে সে আধার ও প্যান কার্ড তৈরি করে। দক্ষিণ চব্বিশ পরগনার আরও একটি পঞ্চায়েত বিজেপির ক্ষমতায় এসেছে। মথুরাপুর 1 নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হলেন বিজেপির রাজু হালদার। 16 জন সদস্যের মধ্যে তৃণমূল কংগ্রেসের 4, বিজেপির 4 ও সিপিএমের 2 জন সদস্য সর্বসম্মতিক্রমে 6 নম্বর মণ্ডলের সভাপতি বিজেপির রাজু হালদারকে উপপ্রধান নির্বাচিত করেন। এর আগে এই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, পরে অনাস্থা এনে তাকে অপসারিত করা হয় পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে। নিম্নচাপের জেরে গত 2 দিন দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জুড়ে, সঙ্গে বইছে দমকা বাতাস। গঙ্গাসাগর বকখালি সৈকতে সিভিক ডিফেন্স কর্মীরা মাইকিং করে প্রচার চালাচ্ছে। নদী ও সমুদ্র উত্তাল থাকায় সুন্দরবনের একাধিক ফেরি পরিষেবা আজ সারাদিন বন্ধ। পূর্ব মেদিনীপুরের দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণিতেও পর্যটকদের উত্তাল সমুদ্র থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। নদিয়া শান্তিপুরের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙনে অন্তত 9টি পরিবারের ঘরবাড়ি গঙ্গাগর্ভে বিলীন হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোথাও কোথাও।

0: ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতে একই সঙ্গে জানানো হয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায়। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
1: গ্রামবাংলার যুব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।
2: এত কই ঋষি পদেই করিলা পুনতি, গেলা চলি সত্য কাম ঘন অন্ধকার পুনবিধি দিয়া, পদব্রজ হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালুতিরি সুপ্ত সৌম গ্রাম্য প্রান্তে জননী কুঠিরে করিলা প্রবেশ, ঘরে সন্ধ্যা দীপ জ্বালা দাঁড়াই দুয়ার ধরি জননী জবলা, পুত্র প্রত চাই হেরি তারি অখ্যান করি, কহিলেন তারি কল্যাণ কুশল।
1: আজকের মূলত এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বলা ভালো এমন একজন মানুষকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশেষ করে গ্রামীণ এলাকা যে সমস্ত যুব বন্ধুরা রয়েছেন, তারা কোথাও হলেও যেন মনে হয় দিশাহীন। পড়াশোনা, কলেজ লাইফ, তারপর আরও বিভিন্ন কর্মসংস্থানের খোঁজে বিভিন্ন উদ্দেশ্যে এ রাজ্যে সে রাজ্যে করে বেড়াচ্ছেন। মনে হয় তারা ঠিক দিশা দেখতে পান না, কোথায় কিভাবে কি করা উচিত বা কি করলে ভালো হবে। অথচ এই গ্রাম থেকে উঠে আসা এমন কিছু মানুষ রয়েছেন যাদের কর্মকাণ্ড যুববন্ধুদের কাছে দৃষ্টান্ত হয়ে রয়েছে এবং দৃষ্টান্ত হতে পারে, এবং যাদের জীবনের এই চড়াই উতড়াই পথ পেরিয়ে যে লড়াই, সেটা শুনে আপনারা বোধহয় অনেকেই অনুপ্রাণিত হবেন এবং মনে করবেন যে আমরাও যদি চেষ্টা করতে পারি, আমরাও যদি কঠোর পরিশ্রম করি, আমরা সফল হব। আজকের আমরা আমাদের মধ্যে পেয়েছি এমন একজন সফল ব্যক্তি, যিনি আপনাদেরই মতো গ্রামীণ এলাকা থেকে বহু বছর আগে উঠে এসে আজকে তিনি সফলতার শীর্ষে, যাকে দেখে অনেকে অনুপ্রাণিত হন, যার বিভিন্ন কর্মকাণ্ড, যার দেখানো পথে বহু মানুষ আজকের জীবন জীবিকার একটা সঠিক দিশা দেখতে পাচ্ছেন, রুজিরুটির একটা ব্যবস্থা করে খেতে পাচ্ছেন। আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা পেয়েছি প্রভাসশীল। প্রভাসবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আর আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। শুরুতে যে কথা বলছিলাম যে গ্রামীণ এলাকা থেকে উঠে আসা এমন কিছু মানুষদের কর্মকাণ্ড যা আমাদের গ্রাম বাংলার যুব বন্ধুদেরকে অনুপ্রেরণা যোগায়, ঠিক তেমনি আপনার সঙ্গে যখন আমাদের রেকর্ডিং এর পূর্বে আলোচনা হচ্ছিল যে শুনলাম আপনি একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষ, তাই শুরুতে আপনার কাছ থেকে একটু আপনার পরিচয় সম্পর্কে একটু জানব।
2: পরিচয়, আমি হাওড়া জেলার ছেলে, আমার বাড়ি আমতা থানার অন্তর্গত আমতা 2 নম্বর ব্লক গাজীপুর গ্রাম। গ্রামটি মূলত কৃষি নির্ভরশীল এবং আমার পরিবার কৃষির সঙ্গে যুক্ত। প্রত্যন্ত একদম প্রান্তিক একটি খুব দরিদ্রশীল কৃষক পরিবারে আমার জন্মগ্রহণ হয়। বাবা যিনি ছিলেন, এখন তিনি নেই, উনি কিছু করার, এই নতুন কিছু করার, এই চাষবাস এইসবের ব্যাপারে ওনার একটা খুব মানে মুভমেন্ট ছিল। আনফর্চুনেটলি আপনারা অনেকেই জানেন গ্রাম বাংলার ওই আজ থেকে বিফোর 40 ইয়ার্স, 40 বছর আগে ওই বছরে 2 বা 3 বার করে বন্যা হতো, অর্থাৎ কৃষি রবি ফসল এগুলো আমাদের কাছে দুঃস্বপ্ন ছিল। তো কোন রকমে ওই কষ্ট করতে করে থাকতাম। তো যেভাবে হোক স্কুলের গণ্ডি মাধ্যমিক পাস করার পর আমি HS করি, তারপর আমার ওই বাড়ির আমার এক কাকা উনি SISI স্মল ইন্ডাস্ট্রি সার্ভিস ইনস্টিটিউশনে চাকরি করতেন। তা উনি বললেন, দেখ চাষি এরম ভাবে তো থেকে লাভ নেই, তা কিছু হাতের কাজ করার জন্য ট্রেনিং নিতে হবে। তো আমি লোহা কিরকম জানি না, ওই চাষের জাস্ট এত দারিদ্রের মধ্যে সংগ্রাম করে বাঁচাচ্ছি, অন্তত দেখি যদি কিছু হয়। তা ওখান থেকে আমি মেকানিক্যালে ডিপ্লোমা করি।
1: সেটা কি আপনার ওই গ্রামের কোন জায়গা থেকে?
2: না, ওটা কল্যাণী ITI, অনেকেই জানেন, ওইখান থেকে আমি ডিপ্লোমা করি। তো সেটা 6 মাস বা 1 বছরের ট্রেনিং ছিল ওই সময়। তারপর তো ব্যাক টু প্যাভিলিয়ন, টু হোম, আবার দেশ, আবার চা।

0: আবার বন্যা, আবার দারিদ্র। তারপর আমি চলে এলাম হাওড়ায়, এবং হাওড়ায় ওই যে ছমাস ট্রেনিং নেবার পর একটি প্রাইভেট কোম্পানি, তাদের দু তিনজন কাজ করে বা তাদের যে কর্ণধার ছিলেন তিনি হয়তো উনি ওখানকার মিস্ত্রি ছিলেন, তো ওনার কাছে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে সেরকম কাজ বাজ করলাম। হাওড়া স্টেশন থেকে আমি ওই রাত কাটাতাম এরকম প্রায় তিন চার মাস।
1: তার মানে তখন কি বাড়িতে যাতায়াত করতেন?
0: না, আমার একটা উদ্দেশ্য ছিল আমি কিছু করব। বাড়িতে আমি ছেলে, আমার দিদির, আমরা তিন দু ভাই এক বোন, তো দিদি আমি এবং আমার ভাইয়ের ডিফারেন্স একে দশ বারো বছর করেছিলেন। তখন আমি দেখলাম যে আমি কিছু করতে হবে, মানে ঠিক সত্যি কথা বলতে খুব আরো কষ্ট করে আমি, যারা শুনছেন এই প্রোগ্রাম বিশেষ করে যুবক সম্প্রদায়ের আমি বলি, এগুলো মানুষের জীবনে আপনার এই জার্নিটা আমি করেছি কিন্তু স্ট্রাগল বলে না, এটা আমার ডিউটি ছিল করতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে একটা লক্ষ্যে পৌঁছাতে হবে, এইরকম একটা উদ্দীপনা আমার মনের মধ্যে। এবং তার চেয়ে বড় কথা, আমি তো বাড়িতে থাকলে বন্যায় ডুবে যায়, আমাকে তো ওই আধবেটা কোনোদিন সারাদিন উপবাস, কোনোদিন জল, কোনোদিন তখন ওই সরকার কেন্দ্রীয় সরকার মাইলো ভুট্টা ওই সময় দিতে ওইগুলো খেয়ে।
1: আচ্ছা, তখন কি ওই লঙ্গরখানাটা না ওই গ্রামের দিকে ছিল?
0: হ্যাঁ, ও মানে প্রচুর ছিল, ওই করে হতো, মানে গ্রামের ওই সময় আজ থেকে চল্লিশ বছর আগের অবস্থা যারা গ্রাম বাংলা থেকে উঠে এসছেন তারা জানেন কি নিদারুণ
1: পরিস্থিতি ছিল তখন।
0: মানে আমাদের বাস ধরতো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বা আমি যে স্কুলে পড়তাম আমার বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার ডিস্টেন্স পায়ে হেঁটে আসতে হতো, তাও ওই চাষে টিফিনের বা বাবাকে টিফিনটা দিয়ে স্কুলের ব্যাগটি নিয়ে, তারপর ওই কাঁধে ব্যাগ চড়িয়ে ওই রাস্তা, তারপরে নদী পেরুনা নৌকায় ওই নদী পেরিয়ে আবার দু কিলোমিটার হেঁটে ওই পীতাম্বর স্কুল, বা এখন সবচেয়ে পপুলার জায়গাটা অনেকেই চিনবেন আমতার যে রেলওয়ে স্টেশন ওইখানে স্কুল। তো তার চেয়েও তো অন্তত দেখি যদি কিছু চেষ্টা করতে পারি, কাজ করি।
1: নিজের মধ্যে খিদেটা ছিল একটা সময় যখন দুর্ভিক্ষের মধ্যে পড়ে যে খিদেটা মিটত না, সেই খিদে না মেটার খিদেটা কোথাও একটা আপনার মধ্যে অনুপ্রেরণা দিয়েছিল?
0: অবশ্যই,
1: যে আমাকে কিছু করতে হবে।
0: অবশ্যই, মানে আমি কিছু আমাকে করতে হবে, আমার কোন অ্যাম্বিশন মানে এই নয় আমি গাড়ি করব বাড়ি করবো তা নয়, মানে প্রথম ছোট ছোট করে স্বপ্নগুলো যে আমি নিজে ভালো কাজ শিখবো, আমি নিজে একজন ভালো মেকানিক হব, এবং তার সাথে সাথে আমি সংগ্রাম করে আমি নিজে সততার সঙ্গে পরিশ্রম করে আমি কিছু করব, এই একটা আমার ইচ্ছা ছোটবেলা থেকে ছিল।
1: লড়াই করার মানসিকতাটা সেই গ্রাম থেকেই পেয়েছিলেন?
0: হ্যাঁ, পরবর্তীকালে এগুলো প্রসঙ্গে আলোচনায় যদি সময় থাকে আমি বলবো, কারণ আমি ওই ক্লাস ফোর থেকে আমি একজনের খুব ফলোয়ার ছিলাম, এটা পরবর্তীকালে আমি রামকৃষ্ণ মিশনে যখন দীক্ষিত নিই, আমার গুরুদেব স্বামী স্বরণানন্দজি মহারাজ, আমার কোনো পরিচয় ছিল না, আমি যেতাম না, কিন্তু ওই ছবি ওই স্বামীজির আমি ওই ছবি, আর তখন খাতা পাওয়া যেত, ওই খাতার উপরে কিছু লেখা দিত স্বামীজির কিছু পিচ থাকতো, আমার ওইগুলো খুব অনুপ্রাণিত করতো যে আমাকে নিজেকে চেষ্টা করলে কেন পারবো না, পারবো। উনি ৪৯ বছর বয়সে গোটা পৃথিবীটাকে উনি দাবিয়েছেন, চেনেন, তো আমি আমার ক্ষমতা অনুযায়ী করবো, আমি পৃথিবীতে আমার মতো এসছি, কিন্তু এই বাবা মা দারিদ্র এই সংসারের একটা এই চিন্তাটা থেকে আমাকে বেরোতে হবে, এই জায়গাটা থেকে আমাকে বেরোতে হবে, এইটা আমার একটা দৃঢ়তা আমার মনের মধ্যে তখন খুব পেয়ে বসেছিল।
1: তারপরে হাওড়াতে এসে ওই থাকা শুরু করলেন?
0: হাওড়াতে এসে তবেই দেখলাম যে চাকরি করে আমার জীবনে কিছু হবে না, আমি যখন কাজ একটু শিখে গেলাম, সেখানেও একটা ব্যাপার আছে, যখন যেখানে কাজ করতাম এই হাইড্রোলিক নিয়ে, আমার মেইন ব্যবসা আমি হাইড্রোলিক মেশিন তৈরি করি, এগুলো ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্টে লাগে, ধরুন এই রেল লাইন, রেল ইন্ডাস্ট্রিজ, অডিয়েন্স কোম্পানি ফ্যাক্টরিগুলোতে, স্টিল প্ল্যান্ট বেসিক্যালি, তারপর আপনার ওয়াটার প্ল্যান্ট যেসব লাইনগুলো আছে এইসব জায়গাগুলো টেস্টিং পারপাস এগুলো লাগে, হাই প্রেশার এগুলো ডেভেলপ করে মানে অ্যাপ্লাই করা হয়।
1: আচ্ছা,
0: তো শেখার পর আমি দেখলাম যে আমি চাকরি করে গতানুগতিক হয়তো কিছুটা ভালো হবে, তাতে করে আমি যে জন্য এসছি আমার বাবা মার মুখে একটু হাসি ফোটাবো বা আমার ফিউচারটাকে নিয়ে চিন্তা করব, আমাকে স্বাধীনভাবে কিছু করতে হবে। আমার খুব মনে আছে আজ থেকে প্রায় হয়ে গেল আমার ৪৫ বছর হবে, আমি হাওড়ার ব্রিজের উপর থেকে ৬৫ টাকা দিয়ে প্রথম পারিশ্রমিক ওই মাইনে নিয়ে আমি র্যাঞ্চ কিনেছিলাম, ওই র্যাঞ্চ কিনে তখন আমি সাইকেল একটা কেনার আমার ক্ষমতা ছিল না, আমি ওই র্যাঞ্চ কিনে নিয়ে ব্যাগে নিয়ে হেঁটে হেঁটে শামবাজার, এদিকে সাউথের দিকে বেহালা পেহালা এইসব অঞ্চল ইন্ডাস্ট্রিয়াল যে জোনগুলো আমি হাতে করে মেশিন সারতাম, ওই একটু একটু করে হাওড়া স্টেশনে দু তিন মাস এইরম করতে করতে করতে অনেক স্ট্রাগল।

0: অনেক জার্নি করেছি, অনেক জার্নি করেছি, স্ট্রাগল মানে আমার একটা ডিউটি ছিল। আমি মনে করি যে খুব ওই এটা কষ্ট করে একটা পেরোতে হয়েছে তা নয়, আমি মানে পুকুরে স্নান করতে নেমেছি, সাঁতার জানতে হবে আমাকে, পার হবো আমার যদি, তা ওই করে করে করে তারপরে আমি একটি ছোট্ট মানে 10 ফুট বাই 5 ফুট, তখন ছিল 15 টাকা রেন্টালে আমি
1: মানে ভাড়া নিয়ে দোকান করলেন,
0: ভাড়া নিয়ে ফ্যাক্টরি দোকান তো না এটা।

0: হেভি কম্পোজিট বর্তমানে বিশাল বড় ওনাদের কোম্পানি, ওনারা আমাকে বিশ্বাস করে আমার কাজের উপর ওনারা আমাকে কাজ দেন। তারপর একটা একটা একটা একটা কাজ করতে করতে করতে করতে করতে করতে করতে একটু একটু একটু একটু একটু করে নিজের জায়গা কিনলাম, সেখানে প্রায় 20-25 জন চাকরি করে।
1: বর্তমানে আপনার অবস্থা কি?
0: বর্তমানে এখন আমি আমার দুটো কোম্পানি, হাইড্রোলিক ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেখানে হাইড্রোলিক মেশিন হয় অল ওভার ইন্ডিয়াতে, আমরা মূলত অডিয়েন্স ফ্যাক্টরি, স্টিল প্ল্যান্ট এবং এই জায়গাগুলো সাপ্লাই করি, এবং আরেকটি আমরা এই লকডাউনের ঠিক আগে আমরা একটি প্রোডাক্ট ইন্ডিয়ান রেলের একটা আইটেম আমরা ম্যানুফ্যাকচারিং করি, ব্রেক সিস্টেম, যেটা সেফটি আইটেম, যেটা কোচে লাগে এবং ওয়াগানগুলোয় লাগে, সেটা আমরা করি। তার কোম্পানির নাম প্রিসিশন বিল্ডিং ওয়ার্কস।
1: আজ থেকে কয়েক দশক আগে যখন আপনি 10x5 ফুটের একটা ছোট্ট ফ্যাক্টরি তৈরি করলেন, সেই 10x5 ফুটটা আজকের কত বাই কত হয়েছে?
0: আজ আমার যে ফ্যাক্টরিটা প্রিসিশন বিল্ডিং এর প্রায় 2 বিঘের ওপর ফ্যাক্টরি,
1: দুবিঘের ওপর ফ্যাক্টরি।
0: আর যেটা হাইড্রোলিক, যেটা তারপরে, যেটা মানে আগে ওই 10x10 এর পরে যেটা, সেটাও প্রায় 10x15 কাঠার ওপর ফ্যাক্টরি।
1: তাহলে তখন 10x5 এর ঘরে আপনি ছিলেন একাই মালিক, একাই লেবার, একাই সবকিছু?
0: একদম একদম একদম।
1: আজকে সেখানে কজন লেবার রয়েছে?
0: এখন আমার প্রিসিশন বিল্ডিং যেটা আছে, রেলের কাজ যেটাই করায়, প্রায় 120-125 জন শুধু ওয়ার্কার আছে, 15-20 জন স্টাফ আছে, আর হাইড্রোলিকে 25-30 জন ওয়ার্কার আছে, 5-7 জন স্টাফ আছে।
1: এই যারা স্টাফ, এদের কথা বলছেন, এরা কি সব এই এতদ অঞ্চলের মানুষজন নাকি আপনার গ্রামীণ এলাকার কোন?
0: না, আমি হাতে ধরে ধরে গ্রাম থেকে হাতে ধরে ধরে আমি নিজে কাজ জানি বলে, আমি কিছু কোয়ালিফিকেশন আছে তাদের, যারা সেখানে শিখতে পারবে, আমি হাতে গ্রাম থেকে নিয়ে এসে নিজে হাতে তাদের কাজ শিখিয়ে, আমার কাছে 15-16 বছর করে কাজ করছে, এবং আজকের দিনে তারা ভালো একটা আর্নিং করছে, তাদের ফ্যামিলি এনজয় করছে, বিলং করছে, কোনো প্রবলেম নেই।
1: মানে আপনি যেহেতু গ্রামে থেকে উঠে এসেছেন, সেই জন্য আপনার টানটা সেই গ্রামের ছেলেমেয়েদের
0: প্রতি? এখনো মিস করি খুব আমার। এটা তো আপনি এই দিকে দেখলেন, এছাড়াও আমরা ছোটবেলা থেকে আমাদের আমরা যাত্রা, অ্যাকচুয়ালি এটাই স্বপ্ন ছিল আমার, নাটক, থিয়েটার, যাত্রা, এগুলো আমরা খুব ওতপ্রোত।
1: গ্রামীণ এলাকার একটা রক্তে মিশে রয়েছে,
0: রক্তের সাথে। আমরা ক্লাস তখন 2-3 পড়ি, আমি কাবলিওয়ালা বই করছি যখন ক্লাস 3 পড়ি।
1: আচ্ছা,
0: তো তখন থেকে কন্টিনিউ, এবং আমাদের একটা টিম আছে যেটা আমরা কিছু প্রোগ্রামও করতে যেতাম, এবং বছরের 4-5 শত আমাদের যাত্রার হয়, গত বছরও হয়েছে। তো এখন এই ব্যবসা এই জন্য, এবং এই যাত্রা শিল্পটা ওই শহরের সঙ্গে গ্রামের কি হয়েছে, এখন ওই সভ্যতার মানে আলো গেছে নাকি কি গেছে জানি না, মানে যাত্রা শিল্পটা এখন সেইভাবে ঠিক
1: সবকিছু বোধ হয় আমাদের এই আধুনিকতার ঢেউটা
0: একদম
1: গ্রামের মধ্যে গিয়ে মানে তছনছ করে ফেলেছে সবকিছু, সংস্কৃতি জিনিসটা আস্তে আস্তে অপসংস্কৃতি পরিণত।
0: হ্যাঁ, তবু আমি আমার মনে হয় এখনো আমরা, আমি গত বছরই আমি শো করে এলাম আমার গ্রামেই, প্রায় এখানে 5-7 হাজার লোক হয়েছিল, কিন্তু এই যাত্রার রুচি বা তার যাত্রার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য গ্রাম বাংলার মানুষ এই যাত্রা থেকে আজ থেকে 15-16 বছর আগে কিন্তু এটা ছিল না।
1: যাত্রার রুচি বা প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচি পরিবর্তনের কারণে। আজকাল দেখুন এই প্রযুক্তির যেভাবে আমাদের উন্নতি হয়েছে, এখন হাতের মুঠোর মধ্যেই সবকিছু এসে গেছে, এবং তাদের মানুষের গ্রামীণ এলাকার মানুষদের রুচিটাও বদলে গেছে। এখন ওই আপনার মোবাইলের মধ্যে নানান রকম যে যার প্রয়োজনীয় জিনিস দেখতে পাচ্ছে, সবকিছু করতে পারছে, তাদের মধ্যেই যে গ্রামের এক জায়গায় বসে একটা আখড়া মতো হলো বা কোনো অনুষ্ঠানে গ্রামীণ এলাকায় যাত্রা হবে, সেখানে বহু মানুষ সমাগম হবে, একটা আনন্দ উৎসব হবে, সেই জিনিসটা বোধহয় মানুষের মধ্যে নেই।
0: মেবি হতে পারে, এগত মতামত, একটা জিনিস ভালো ছিল, আছে এবং থাকবে, যাত্রাতিক। ধরুন আজকে ব্ল্যাঙ্ক বাস, আমরা রামানন্দ সাগরের কৃপায় আর ওই বিআর চৌকার কৃপায় মহাভারত রামায়ণের কি কিরম রাবণ দেখতে, রাম কিরম দেখতে, আর কর্ণ কিরম দেখতে, এগুলো জেনেছি। এখন যাত্রার যেসব আছে, আমি কাউ কোনো আর্টিস্টকে ছোট করছি না, এই যে প্যাটার্ন বলছেন মোবাইল দেখছে, যাত্রাটিক যে যাত্রার যে ঘরানাটা একদম চেঞ্জ হয়ে গেছে এখন, তার চেয়েও ভালো। আমি যাত্রায় কেন, আমি 4 দিয়ে দিক ফাঁকা, আমি আর তার চেয়েও তো আমি ওই মডার্ন টেকনোলজি, কম্পিউটারের যুগে আমি সিনেমা দেখব, সিরিয়াল তো এখন বাড়ির একটা ব্যাপার হয়ে গেছে, সেটা না। যাত্রা ঠিক জায়গাটা এখনো কিন্তু ভালো জিনিস নেবে, আপনি ভালো পৌরাণিক পালা করুন যাত্রা নেবে, আমার গ্রামে তো এখনো না, মানে আমার গ্রামে এখন মোবাইল, আমরা অনলাইন ব্যবসা চলে, দোকান বাজার সব হয় যখন,

0: তারপর আধুনিকের ছোঁয়া গেছে, যাত্রাটাকে যাত্রার মতো করতাম। আপনি বলুন লাস্ট পাঁচ সাত বছর কোথায় হিস্ট্রিক্যাল বই কোথায়, কে কটা আর্টিস্ট আজ করবে বলুন?
1: আসলে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সবকিছু পরিবর্তন হচ্ছে এবং তারাও যারা যাত্রা আর্টিস্ট তাদের মতো করে নিজেদেরকে মানে গ্রামীণ এলাকার মানুষদেরকে মনোরঞ্জন করার জন্য নিজেদেরকে বদলাতে হচ্ছে। এখন বলতে গেলে সেইভাবে গ্রামীণ এলাকার যে সংস্কৃতিগুলো আপনাদের সময় ছোট থেকে দেখে আসার যে সংস্কৃতি সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে।
0: বলছেন শান্তিগোপাল গেছে 25,000-30,000 লোক, গঙ্গাপুত্র বিশ্ব হয়েছে 20,000 লোক দাসনগরের মাঠে, আমতা ফুটবল খেলার মাঠে ব্লক যাত্রার টিকিট ব্লক হয়েছে। আমার প্রশ্ন মানে আমি আবার বলছি, ওই সিরিয়াল প্যাটার্নের ওই আর্টিস্ট বা এই যাত্রার সঙ্গে ঢুকে পড়ে যাত্রার 12টা বাজিয়ে দিয়েছে।
1: এটা তো একটা অন্য দিক গেল যাত্রার বিভিন্ন রকম চড়াই উতরাইয়ের গল্প, কিন্তু আপনার জীবনে যে চড়াই উতরাইয়ের গল্প আমরা শুনতে বসেছি এবং আমাদের যে যুব বন্ধুরা যারা শুনছেন আজকের আমাদের অনুষ্ঠান, আপনি তো এত একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন এবং রেলের মতো কোম্পানিতে সাপ্লাই দিচ্ছেন বা অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন রকম আপনাদের প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখাশোনা করছেন, কিন্তু আপনার এই এত ব্যস্ততাময় জীবন থেকে এই যে বিনোদনের যে সময়টা সেটা কোথা থেকে বের করেন?
0: আমার ভালো লাগার জিনিস, এটা আমার ভালো লাগা। যেমন আমি সকালে উঠে আমার গীতা দুপাত আমার পড়া, এটা আমার অভ্যাস, যাত্রা আমাকে করতে হবে। আজও আমি ব্রাহ্মণ কবিতার আমি কিছু ওই স্নান করার পর প্র্যাকটিস করছিলাম। সামনে 25শে বৈশাখ আছে, আমরা ব্যবসায়ী একটা সমিতি আছে, সেখানে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি এবং সেখানে আমরা আবৃত্তি করি, সোশ্যাল কালচার এগুলো রেখেছি। আমরা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রির মধ্যে যে অ্যাসোসিয়েশন সেখানে আমরা সোশ্যাল কালচার রাখি, তো আমরা নাটক করি।
1: মানে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, আজকের এমন একজন মানুষকে পেয়েছি যিনি একদিকে কর্মঠ, একদিকে সংস্কৃতিবান একজন মানুষ এবং যার ভালো লাগা, তার প্রতিটা কথাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদি আমার কোন জিনিসের প্রতি ভালো লাগা থাকে, একটা সময় যখন তিনি গ্রামে ছিলেন, গ্রামে থেকে তার মনে হয়েছে আমাকে কিছু করতে হবে, এই করতে হবে এই যে প্যাশনটা নিয়ে তিনি এগিয়ে এসেছিলেন, হাওড়াতে রাত কাটিয়েছেন প্ল্যাটফর্মে, সেই ভালো লাগা থেকে তিনি আজকের এই জায়গাতে দাঁড়িয়েছেন। আবার এই ব্যস্ততাময় জীবন থেকে তার একটা ভালো লাগার নেশা যে যাত্রা বা কোন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তার জন্য নিজের সময় বের করা, এটা একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা। যারা আমরা অধিকাংশ যারা শহরাঞ্চলে থাকি তাদের কাছে কোথাও সময় বের হয় না, এগুলো কখন করব, এগুলো কি হবে, কিন্তু যদি ভালো লাগা থাকে আর ভালোবাসা থাকে তাহলে নিশ্চয়ই সময়টা আপনিই বেরিয়ে আসে, কি বলেন প্রভাষবাবু?
0: একদম। দেখুন এখানে দুটো জায়গা আমি বলি, যারা শুনছেন এই আজকের প্রোগ্রাম যুব সম্প্রদায়কে বিশেষ করে বলি, নিজের কাছে আগে নিজেকে সৎ হতে হবে, সবচেয়ে প্রথম দরকার,
1: খুব দামি কথা।
0: নিজের কাছে যদি নিজে সৎ না হওয়া যায় আর আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি নিজেকে সম্মান করতে শিখুন এবং আপনি পারবেন, এই বিশ্বাসটা রাখুন আপনি পারবেন। আর তার সঙ্গে সঙ্গে আমরা গ্রাম বাংলা থেকে উঠে আসা বলে নয়, এখন হচ্ছে শহরও তো হয়, আমি যেখানে হাওড়ায় থাকি সেখানেও হয়। আপনার ভালো লাগার জিনিসগুলোকে আপনাকে যদি আপনি মনের মধ্যে এগুলো করতে থাকেন কি হয়, আপনি কাজ করার প্রেরণা মানে আপনার এনার্জিটা বাড়বে। আর তার সাথে সাথে কি হবে, জীবনে তো বাঁচার আনন্দটুকু পেতে হবে, আমরা তো একদিন পৃথিবীতে
1: সবার করতে হবে, ব্যস্ত সবাই থাকবে, কিন্তু যদি না মানসিক শান্তি থাকে, মনের রসদ না থাকলে কিন্তু সবকিছু ফিকে হয়ে যাবে। সামনে তো আপনি তো বললেন যে কবিগুরুর জন্মদিন আসছে, বিভিন্ন জায়গায় পালন হবে এবং আপনাদের যে ব্যবসায়ী সমিতি রয়েছে সেখানেও তো আপনারা পালন করবেন,
0: একদম।
1: তার জন্য কিরকম প্রস্তুতি নিয়েছেন একটু শোনা যাক আমাদের।
0: না সেরকম প্রস্তুতি
1: সম্প্রদায় একটু শুনুক,
0: আমরা ব্যবসায়ী লোক তো কি হয় দেখুন, গেস্ট আসেন এখন ওই যা হয়, আমাদের কিছু আর্টিস্ট আছে চেনা, তাদের যারা প্রফেশনাল তাদের নিয়ে আসা হয়, তো আমাদেরও শখ হয়। অনেক ব্যবসায়ী লোক আছে তারা লোহার সঙ্গে যুক্ত, তো এই গীতিনাট্য ফীতিনাট্য করে। আমার একটু আবার যাত্রা আবৃত্তির ছোটবেলা থেকে নেশা ছিল আর কি, মানে আমার বই পড়াটা ছিল আমার একদম ক্লাস 4-5 থেকে। আমি যখন মানে ডিপ্লোমা করি ইঞ্জিনিয়ারিং ITI, তখন আমি সামটাইম খুব কম সময়ের জন্য, আমার মনে আছে আজ দেখেন 40-45 বছর, আমি মনোজবৃত্তের গ্রুপে ঢুকেছিলাম সুন্দরম,
1: সেখানে
0: ভালো লাগাটা ছিল। তখন আমি মানে হাওড়া স্টেশন আমি রাত কাটাচ্ছি কিন্তু যাত্রাটা আমি দেশে করছি, কিন্তু
1: হ্যাঁ সেটাই বললাম যে ভালো লাগাটা তার প্রতি
0: অবশ্যই
1: মনের যে টান,
0: এটা
1: তার জন্যই সময়টা কোথা থেকে বের হবে সে সময়ই বলে দেবে।
0: এখনো আছে,
1: এবারে সামনে তো অনুষ্ঠান রয়েছে, তার জন্য পরিকল্পনা প্রস্তুতি কিভাবে নিচ্ছে?
0: রবীন্দ্র জয়ন্তী এটা আমাদের সারা বছর আমরা অন্য কাজ করি, শুধু রবীন্দ্র জয়ন্তী এটা তো 25শে বৈশাখ নয়, সমস্ত দুষ্ট ছাত্রদের তাদের আমরা বই দিই এবং আমরা কম্বল ইত্যাদি বিতরণ করি, এবং যাদের স্কলারশিপ ভালো রেজাল্ট করে আমাদের ওই অঞ্চলে

0: তাদের আমরা স্টাইপেন একটা ব্যবস্থা করি, মেধাবী যারা গরিব ঘর থেকে এসছে। এর সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন গণবিবাহ, অনেক গরিব মানুষ আছে তারা কন্যাদের কন্যাদায়গ্রস্ত তারা দিতে পারে না, আমরা এরকম 25-30 পেয়ার করে দিই। এবং আমরা গণ উপানয়ন, অনেক ব্রাহ্মণ ঘরে আছে তারা পৈতে দিতে পারে না বাচ্চাদের, এগুলো করি। আর 25শে বৈশাখ মূলত এগুলো হয়, তার সঙ্গে দু একটা কবিতা কবিতা বলি,
1: দু একটা থেকে একটু ছোট্ট কিছু লাইন আপনার মুখ থেকে শুনি।
0: কবিতার প্রথমটা বলি, আমি ব্রাহ্মণ কবিতাটা একটু তৈরি করেছি আর কি, মানে এটা কেন করেছি এটা একটা অদ্ভুত ব্যাপার আছে জানেন। এটা বোধহয় আমাদের সম্ভবত আমরা যখন পড়েছি 9 বা 10 এটা ছিল আমাদের সাবজেক্টে, তা বাংলায় গরমকালের ছুটি বলতাম, গ্রীষ্মের ছুটিটাকে ওই হাতে লেখা করতে দিত ফাঁকি মারবে না পারার জন্য। তা তখন এই ব্রাহ্মণ কবিতাটার প্রকৃত মর্মটা কি তখন বুঝতাম না। তারপরে সামনে জীবনের এই জায়গায় এসে যখন দেখলাম এটি ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ উপনিষদের একটি ভালো গল্প থেকে নিয়েছিলেন, জবলার গল্প থেকে।
1: আচ্ছা,
0: তা ওই জায়গায় আমি একটুখানি একটুখানি বলি জায়গাটায়। এত কই ঋষি পদেই করিলা পুনতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার পুনবিকি দিয়া, পদব্রজ হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালুতিরি সুপ্ত সৌম গ্রাম্য প্রান্তে জননী কুঠিরে করিলা প্রবেশ, ঘরে সন্ধ্যা দীপ জ্বালা দাঁড়াই দুয়ার ধরি জননী জবলা, পুত্র প্রত চাই হেরি তারি অঘ্রাণ করি, কহিলেন তারি কল্যাণ কুশল, বালক কহিলা দিদি কহ গো জননী মোর পিতার কি নাম কোন বংশে জনম, গিয়েছিল দীক্ষাতরে গৌতমের কাছে। গুরুদেব কহিলেন বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্ম বিদ্যা লাভে, মাতো কি গোত্য আমার শুনি কথা মৃদুস্বরে অবনত মুখে, জননী কহিলা তারি যৌবনীর দারিদ্র দুঃখে, বহু পরিচর্যা করি পাইয়াছি তুরি, জন্মেছিস ভক্তিহীনা জবলার ক্রোহে, গ্রত্য তব নাহি জানি তা তো। এবি থাক,
1: বাহ অসাধারণ।
0: আর
1: এটা তো গেল, এবং আপনার যেটা রক্তে মিশে রয়েছে এবং ছোট থেকেই যেগুলো করে আসছেন এবং এখনো পর্যন্ত নেশাটা রয়েছে, যাত্রা, যাত্রার কোন একটা পার্ট।
0: আমার মনে হয় এই জায়গাটায় আমি এই সামাজিক সোশ্যাল বইয়ের আমি কিছু বলব। আমি একটা হিস্ট্রিক্যাল আমরা করেছিলাম বোধ হয় তাজমহল, আমার শাহজাহানের একটু ডায়লগ মনে আছে। আমার প্রথম এই ব্যবসা করতে এসে আমার অনেক ত্যাগ হয়েছে, আমি গান ফান জানতাম, বাবর হুমায়ুন মহামতি আকবরের স্বপ্ন দে গড়াই মোঘল সাম্রাজ্য, স্বার্থের লোভে ক্ষমতার নেশায় একে তোমরা ভেঙে টুকরো টুকরো করো না, বয়স হয়েছে আমার কালের দুরন্ত গতি, ললাটে কে দিয়েছে আমার বার্ধক্যের ছাপ, এবার আমার অবসর নেবার পালা, তাই আমার জ্যেষ্ঠ পুত্র মহামতি দ্বারাকে রাজ সিংহাসনে বসিয়ে আমি বিশ্রাম নিতে চাই। এইরকম একটা ডায়লগ ছিল ব্যাসিকদের জন্য,
1: অসাধারণ, গায়ে কাঁটা দেওয়ার মতো সংলাপ। এবং অবসর নিতে চাই সেই কথা রেস ধরে বা বিশ্রাম নিতে চাই, আমরাও বিশ্রাম নিতে হবে আমাদের, আমাদের ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে। এবং আজকের আমরা এমন একজন মানুষকে পেলাম যারা একাধারে লোহা নিয়ে, একদম প্রচন্ড শক্ত জিনিস নিয়ে যাদের কাজ কারবার, কিন্তু মনটা তাদের সবসময় রঙিন হয়ে রয়েছে, মনটা নরম হয়ে রয়েছে, সংস্কৃতি প্রবণ একজন মানুষ, এবং যিনি গ্রামীণ এলাকা থেকে উঠে এসে আজকের সফলতার শীর্ষে অবস্থান করছেন, ভারতবর্ষের রেলওয়ে কোম্পানির মতো বিভিন্ন জায়গায় তাদের প্রোডাক্ট তারা সাপ্লাই দেন, প্রভাশীল। এবং তার এই যে জীবন যুদ্ধের কাহিনী, আশা করছি আপনাদেরকে অনেকের অনুপ্রেরণা যোগাবে। আপনারা তার কথা থেকে বারবার শুনতে পেলেন যে যদি নিজের মধ্যে ভালো লাগা থাকে, নিজের যে খিদেটা যদি থাকে যে আমাকে কিছু করতে হবে, সে যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, যে আমাকে কিছু করতেই হবে, এই মানসিকতা যদি থাকে তাহলে কোনো বাধা বাধাই নয়। অনেক ধন্যবাদ প্রভাষবাবু, এত সুন্দরভাবে আপনার জীবনের সফলতার গল্প আমাদের সঙ্গে, আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে, বিশেষ করে গ্রাম বাংলার যুব বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবার জন্য, আর সেই সঙ্গে আমাদের আছে স্টুডিওতে আসার জন্য।
0: নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকবেন,
1: আপনিও ভালো থাকুন, আপনার ব্যবসা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, আপনার মনোরঞ্জনের যে সমস্ত খোরাকগুলো সেগুলো আরো বৃদ্ধি পাক, আপনার মুখ থেকে বহু মানুষ তারা রসস্বাদন করুক, এই কামনা রইল। আজকের আর সময় নেই, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান গ্রাম বাংলা।

0: বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান। আমরা কথা বললাম সফল পুরুষ প্রভাস শীলের সঙ্গে, তার সফলতার কাহিনী নিয়েছিলাম আমি সুব্রত চক্রবর্তী। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোন অনুষ্ঠানে। নমস্কার।
1: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্জে। এখন শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজকের প্রথম শিল্পী পীযূষ কান্তি সরকার।

0: শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেস ওয়েতে বাসে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু, শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের 2 গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বিদর্ভ, সিকিম, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। এশিয়ান গেমসে আজ 2টি পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসে পদকজয়ী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যেই সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ভাটনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারী সেবাযাত্রীদের সঙ্গে মত বিনিময় করে একথা বলেন। তিনি বলেন, সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই পরম কর্তব্য। এই আদর্শকে জীবন পথ প্রদর্শক করে তুলতে হবে।
2: হম সেবা কর করকে হি সেবা কা সন্দেশ দেঙ্গে। হামারে আচরণ সে লোগো কো পতা চলে কি রাজনীতি মে সত্তা কিতনি হি কিউ না বড়ি হো জায়, লেকিন হামারা মার্গ সেবা কা হি রহেগা। হম কভি ভি সেবা কে মার্গ সে নহি বিচলিত হোঙ্গে। কিতনে হি উচ্চে শিখর পর পৌঁছেঙ্গে, লেকিন সেবা পরমো ধর্ম ইস ভাব কো লেকে আগে বড়েঙ্গে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই সবচেয়ে বড় চালিকা শক্তি। তিনি বলেন, PM কিষাণ হোক বা PM সূর্যঘর যোজনা, এই ধরনের অসংখ্য সরকারি প্রকল্প প্রান্তিক স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রী বলেন, সেবার মানসিকতা থাকলেই 4 কোটি দরিদ্র মানুষ পাকা বাড়ি পেয়েছেন।
2: আমাদের কিষাণকে পাস পিড়িও সে বানা হওয়া জ্ঞান কা ভণ্ডার হয়। বেস্ট নলেজ কো হর দিন আপনে জীবন মে আপনাতে হ্যায়। হমে ইন অনুভবো সে ভি সিখনা হ্যায়। আগর অনুভব করতে তো ভারত কি বিবিধতা কি অনুভূতি হতি, আর উন সে ভি বিবিধতা মে ভি একতা কে ভি দর্শন হোতা হ্যায়। ও হমে হিন্দুস্তান কে হর কোণে মে পৌঁছানে হি হ্যায়। এক জগহ সে দূসরি জগহ পৌঁছানা হ্যায়। এক গাঁও কা আচ্ছা প্রয়োগ দূসরে গাঁও কে কাম আয়ে। এক যুবা কা সমাধান দূসরে যুবা কি তাকত বনে।
1: সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। গত 17ই সেপ্টেম্বর এই যাত্রার সূচনা হয়েছিল। আগামী 7ই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতা শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় ইজি অফ ডুইং বিজনেস একটি প্রতিবেদন।
3: সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত 1 দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণ, ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয়, বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা। সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
4: প্রত্যেকটা মানুষ

0: আজকে লোন দেওয়ার সিস্টেম হয়েছে, ব্যাংক থেকে ইউপিআই এসছে, বিদেশি বিনিয়োগ ঘুরু করে আপনারা দেখছেন ভারতবর্ষে বাড়ছে, বহু জিসিসি কোম্পানি ভারতবর্ষে আছে, বহু ডিফেন্স কোম্পানি, বহু স্পেস কোম্পানি ভারতবর্ষে ইনভেস্ট করছে, ইজ অফ ডুইং বিজনেস এবং মুদ্রা লোন ভারতবর্ষকে একটা অন্য ডাইমেনশনে নিয়ে গেছে।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকের ফাঁকে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে সাক্ষাতে ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে মত বিনিময় করেন। ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোতেনের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে কথা বলেন। অপর এক বৈঠকে ডক্টর জয়শঙ্কর স্লোভানিয়ার বিদেশমন্ত্রী তোমাজ কাজেরের বাণিজ্য, বিনিয়োগের বিভিন্ন সুযোগ খতিয়ে দেখেছেন। ভারত ক্যালিকম বিদেশমন্ত্রীদের বৈঠকে জয়শঙ্কর উন্নয়ন সংক্রান্ত নানা দিক পর্যালোচনা করেন। শ্রী জয়শঙ্কর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলির সঙ্গে জলবায়ু স্থিতিশীলতা, মহাকাশ, সুসংগত উপকূল ও সামুদ্রিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর আলোকপাত করেছেন। গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে গতরাত একটি স্লিপার বাসে আগুন লাগার ঘটনায় অন্তত 9 যাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মধ্যরাতের দিকে জেওয়ার থানার অন্তর্গত দয়ানাথপুর গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রেটার নয়ডার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক জ্ঞাপন করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী মৃতদের নিকট আত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন 2,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। রাজস্থানের যোধপুরে গত সন্ধ্যায় একটি রাসায়নিক কারখানায় লাগা আগুনে কমপক্ষে 13 দমকল কর্মী জখম হয়েছেন। ড্রাম ভর্তি রাসায়নিক মজুদ থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে আগামী 27 সেপ্টেম্বর দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি খোলা থাকবে। 28 থেকে 30 সেপ্টেম্বর ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের 3 দিনের যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের 2 গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এদিন শিবসেনা মামলার কথা মনে করিয়ে দিয়ে অহেতুক দেরি না করার পরামর্শ দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি হবে। সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের কতদিন সময় লাগতে পারে তা কমিশনকে জানাতে হবে আগামী সপ্তাহে। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান G4 গোষ্ঠীভুক্ত 4 দেশের বিদেশমন্ত্রীরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ UNSC-র দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে। এক যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে তারা বলেন নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী উভয় শ্রেণীতেই সদস্য সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজনীয়। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে জ্বালানি ও শস্যের চাহিদার মতো বিষয়গুলিকে মাথায় রেখে রাশিয়া ও ইউক্রেনের মতো একটি সীমিত যুদ্ধবিরতির সম্ভাবনা খতিয়ে দেখতে তারা আগ্রহী। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন সংঘর্ষরত 2 দেশে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বিদর্ভ, সিকিম, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। এশিয়ান গেমসে আজ 2টি পদক এসেছে ভারতের ঝুলিতে। চীনের জিয়াও ঝাংয়ের কাছে হেরে মহিলাদের 60 কেজি সান্ডা উশু বিভাগে ভারতের রসিমিনা দেবী রূপ পেয়েছেন। এর আগে পুরুষদের ডাবলস কার্লস ইভেন্টে রোয়ার্ড সত্তম সিং এবং সলমান খান ব্রোঞ্জ পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। বিদেশ

0: প্রধানমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করেছেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কলকাতার নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালিতে 51 একর জমিতে প্রস্তাবিত 2000 শয্যা বিশিষ্ট হাসপাতাল আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস হয়েছে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশে এর আগে এ ধরনের হাসপাতাল তৈরি করা হয়নি। প্রস্তাবিত এই হাসপাতালের 1000 শয্যা দরিদ্র ও দুস্থ মানুষদের জন্য সংরক্ষিত থাকবে, বাকি অর্ধেক শয্যা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে। রোগীদের সঙ্গে থাকা পরিজনদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হবে। এছাড়াও এখানে একটি মেডিকেল কলেজ ও উন্নত মানের গবেষণাগার থাকবে।
2: 50% বেড গরিব মানুষদেরকে ফ্রিতে চিকিৎসা দেবেন যারা অর্থনৈতিক ভাবে দুর্বল, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এটা গোটা ভারতবর্ষে কোথাও নেই। এই ধরনের হাই স্ট্যান্ডার্ডের হসপিটালে 2000 বেডের মধ্যে 1000 বেড ফর পুয়ার পিপল।
1: শিল্পপতি গৌতম আদানি বলেন, পশ্চিমবঙ্গ বিভিন্ন দিক থেকে সম্ভাবনাময়, সেই সম্ভাবনাকে বাস্তবের রূপ দিতে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। শুধু ব্যবসায়িক লাভ নয়, মানুষের সেবার উদ্দেশ্যে এই হাসপাতালটি নির্মিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে তারা 1,00,000 কোটি টাকা বিনিয়োগ করবেন।
3: The Adani Arogya Mandir will be a world-class, not-for-profit medical institution that will have a 2,000-bed with a 1,000-bed catering to the economically weaker sector.

0: মামলার কথা মনে করিয়ে দিয়ে অহেতুক দেরি না করার পরামর্শ দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার আবারও শুনানি। সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের কতদিন সময় লাগতে পারে তা কমিশনকে জানাতে হবে আগামী সপ্তাহে। এদিকে দুই কেন্দ্রের উপনির্বাচনের আগে ISF-এর প্রতীক কেড়ে নেওয়ায় কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে। বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তোলেন, চার মাস আগে ISF যে প্রতীক ব্যবহার করেছে সেটি কেন অন্য দলকে দেওয়া হলো? এই বিষয়ে কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন তিনি। অন্যদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে খেজুরির 2007 সালের একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোয় উষ্মা প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির ধৃত তৃণমূল কংগ্রেস শ্রমিক নেতা বিষ্ণু অধিকারীকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য, গতকাল মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তোলাবাজি এবং অন্যের বাড়ি দখলের অভিযোগ রয়েছে। কলকাতার SSKM হাসপাতালের বহির্বিভাগে টিকিট জাল করে রোগীদের পরিবারের কাছে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাউন্টারে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সেই সুযোগকে কাজে লাগিয়েই জালিয়াতি করার অভিযোগ। পূজোর আগে সরকারি কর্মচারীদের 7 বছরের বকেয়া মহার্ঘ ভাতা এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 2008-এর পয়লা এপ্রিল থেকে 2015-র 31শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার অর্থ এ মাসেই দেওয়া হবে বলে এক নির্দেশিকায় জানানো হয়েছে। আসন্ন উৎসবের মরশুমের আগে পশ্চিমবঙ্গে পেঁয়াজের যোগান স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। মূল্য স্থিতিশীলতা তহবিলের মজুদ ভাণ্ডার থেকে পেঁয়াজ নিয়ে কান্দা এক্সপ্রেস আজ কলকাতায় পৌঁছাবে। কোচবিহারের তল্লিগুড়ি কাঁঠালতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফ সিরাপ ও ক্যাপসুল উদ্ধার হয়েছে। ঘটনায় দুজন গ্রেফতার। অতি গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ অবস্থান করছে। রাত 1টা নাগাদ এটি কলিঙ্গাপত্তনম এর দক্ষিণ পশ্চিম স্থলভাগে প্রবেশ করে। বর্তমানে আবহাওয়া সম্পর্কে একটি প্রতিবেদন।
1: আজ এবং আগামীকাল রাজ্যের বহু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাত্রির থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আলিপুরে আজ সকাল 11:30 পর্যন্ত 79 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বাঁকুড়ার কংসাবতী ড্যাম এলাকায়, 95 মিলিমিটারের বেশি। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং কলকাতার জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে আজ থেকে উত্তরবঙ্গ বৃষ্টি

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন মহিলা মহল উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়।

0: নমস্কার আমার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সোমা মুখোপাধ্যায় আজকে চলে এসেছি, আর আজকে সরাসরি চলে যাব অন্তঃসংবাদে। অন্তঃসংবাদে আজ জয়তী মুখার্জি, শোনাবেন তাঁর কথা। আজ স্টুডিওতে রয়েছেন মিষ্টি বুটিকের প্রতিষ্ঠাতা শ্রীমতী জয়তী মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত।
1: নমস্কার। আমার হচ্ছে মিষ্টির বুটিক, মিষ্টি তো বাঙালির অন্তরের টান একটা। মিষ্টির কোনো মানে যে কোনো উৎসব অনুষ্ঠান যে কোনো কিছুতেই পালা পার্বণ সবেতেই মিষ্টি না হলে আমাদের চলে না। কিন্তু আমার মিষ্টির বুটিক মানে প্রচলিত যে মিষ্টির দোকান সেটা নয়, নিশ্চয়ই সেটা বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। তো মিষ্টির বুটিক, বুটিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একদম অন্য রকম কিছু, যেটা সবাই হাতে পাচ্ছে না, কোনো একটা বিশেষ ছাঁচে বা ছাপে যে সবাই দশজন একই রকম পেল সেটা নয় ব্যাপার, এটা একদমই অন্য রকম। ধরুন আপনার পছন্দ কোনো কিছু, কোনো ধরুন আপনি শঙ্খ কাউকে উপহার দিতে চান, সেটা একদম ঠিক সেইভাবে না, কিন্তু কোনো ছাঁচে, আমরা জানি মিষ্টির দোকানেও সেই শঙ্খ করে, সেরকম নয়। বা আপনি কাউকে দিতে চান ফুলের বোকে, তো এইগুলো কখনো কোনো মিষ্টির দোকান আজ অবধি এখনো অবধি করেনি। তো আমার হচ্ছে সেইটাই, এটা নিয়েই আমার কাজ, এবং এটা করে আমি ভীষণ আনন্দ পাই। এর জন্য আমার বলবো কি, প্রথম হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে সেই অনুপ্রেরণাটা পাই। ও অ্যাকচুয়ালি হি হ্যাজ আ সুইট টুথ, মানে ওর এত বেশি মিষ্টি ভালোবাসা মিষ্টির প্রতি, এবং আমার ছেলের অনুপ্রেরণা, এবং আমার প্রতিবেশী আত্মীয়রা এদেরও প্রচণ্ড উৎসাহ। তার সাথে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার এক দাদা, তার কথা না বললেই নয়, তিনি বোম্বেতে থাকেন, তার বিশাল একটা মানে কর্মকাণ্ড, তার মধ্যে তার হচ্ছে কি বাঙালি মিষ্টি, বাঙালি মিষ্টি মানে সেটা তো একটা অন্যই রকম সেন্টিমেন্ট। তো এটা বোম্বেতে মানে ওরা খেয়ে দেখুক আমাদের সংস্কৃতি, এরকম একটা ব্যাপার। তো দাদার ওই মিষ্টির যে আউটলেটটা আছে বা ওর যেটা ফ্যাক্টরিটা যেখানে, সেখানে আমি কারিগরদের থেকে বসে নিজের হাতে তাদের হাতে ধরে তারা আমাকে শিখিয়েছে, এবং দাদারই

0: এরকম একটা কথা ছিল, তার মানে উনি আমাকে এই ব্যাপারে ভীষণভাবে গাইড করেন। তো দাদার এইটা একটা ব্যাপার ছিল যে যা করবি দেখ, কলকাতায় প্রচুর মিষ্টির দোকান এবং সাবেকি মিষ্টির দোকান, যেটা আমরা প্রচণ্ডভাবে মানে ভীষণ আদরণীয় আমাদের কাছে, কিন্তু তোকে যেটা করতে হবে নতুন কিছু করতে হবে, যেটা মানুষ তোকে মনে রাখবে, এটা প্রথম কথা। এই দুটো কথা, আর একটা কথা উনি বলেছিলেন, জো দিকতা হ্যায় ও বিকতা হ্যায়। তো এইটা একটা, এই দুটো যে আমার মাথায় কিভাবে স্ট্রাইক করেছিল, তো হতে পারে সেটা আমার ছবি আঁকার একটা অভ্যেস ছিল, ভালোবাসা ছিল, সেটা কাজে লেগেছে আমার, এবং আমার বংশ পরম্পরায় একটা মানে স্ট্রাকচারাল কিছু করার বা মূর্তি তৈরি এরকম একটা একটা পরম্পরা আছে, হয়তো সেটাও আমার কাজে লেগেছে। তো আমি ওই নতুন কিছু করার দিকেই এগিয়ে গেছি, আমার মনে হয়েছে যে না, সবাই যেটা করে, যদি কোনো দিন, মানে এটা আমি প্রথমেই বলে রাখি যে আমার খুব ইচ্ছে যে কখনো যদি মিষ্টির নবীনচন্দ্র দাস, রসগোল্লার জনক বা সূর্যমোদক, জলভরা সন্দেশের জনক, তার কখনো যদি তার নিচু শ্রেণীতেও যদি আমার নামটা কখনো নেওয়া হয়, তো আমি সকলের কাছে খুব আন্তরিকভাবে খুব কৃতজ্ঞ থাকবো কখনো যদি নেওয়া হয়। তার জন্য মানে আমার সেটা আমার স্বপ্ন বলা যায়। তো এই হচ্ছে আমার কাজ। তো আমার কাজ মেনলি হচ্ছে যে যা হয় বাঙালির মিষ্টি, বিশেষ করে বাঙালি মিষ্টি হচ্ছে ছানা দিয়ে, ছানাই বেস। যেগুলো নন বেঙ্গলি মিষ্টি, যেগুলো অবাঙালি মিষ্টি, আগে ক্ষীরের প্রচলন, ক্ষীরের মিষ্টি যেটা, সেটা কিন্তু এটা নয়। বহু মানুষ করে হয়তো এই এই রকমই কোনো কিছু জিনিস ক্ষীর দিয়ে করায়, বর বউ, বহু প্রাচীন, অনেক দিন থেকে চলে, প্রাচীনকাল বলবো না, মানে অন্তত ষোড়শ শতাব্দী থেকে মোটামুটি মিষ্টির উল্লেখ পাওয়া যায়। তারপরে আমাদের ঊনবিংশ শতাব্দী থেকে তো মিষ্টির একেবারে রমরমা, সেগুলো লেখা বইতেও তার উল্লেখ আছে। তো তখন থেকে এই যে বিয়ে বাড়িতে যে ক্ষীরের তত্ত্বে যেত মিষ্টিগুলো, সেগুলো তো অনেক কিছু, কিন্তু আমি যেটা বানাই সেটা একেবারেই অন্য ইনগ্রিডিয়েন্ট, লোকে হয়তো ভাবে একরকম, সেটা নয়
1: একেবারে। মানে আমি এখানে একটুখানি যেটা জানতে চাইব, এই যে আমাদের ক্ষীরের পুতুল বা ক্ষীর দিয়ে বিয়ের সময় যে তত্ত্ব সাজানো হয় বা অন্যান্য অনুষ্ঠানেও এখন তত্ত্ব বিষয়টা ভীষণ রকমভাবে আমাদের সংস্কৃতির সাথেই মিশে আছে, সেই জায়গা থেকে তত্ত্ব সাজানোর যে বিষয়, সেখানে মিষ্টি বেশ কিছু তত্ত্বের কিন্তু থাকে, নানান ধরনের মিষ্টি, এবং সেখানে আমরা কিন্তু বিভিন্ন আকার দেখি, বিভিন্ন রকমের শেপ সেখানে দেখি। এবার আপনিও মিষ্টিকে সেরকম একটা নতুন ধরনের আকার দিতে চাইলেন এবং জিনিসটা পুরোটাই একদম আপনার নিজের হাতে তৈরি,
0: একদম,
1: কিন্তু সেখানে ক্ষীর ব্যবহার হচ্ছে না, তাহলে কি ব্যবহার হচ্ছে?
0: ক্ষীর ব্যবহার হচ্ছে না বলবো না, ক্ষীর হয়তো স্বাদের জন্য সামান্য দিই, কিন্তু আমার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ছানা। তো ছানার ব্যাপারে আমি যেটা বলি, ছানা কিন্তু এটা আমরা আমাদের মানে আমরাও শুনে তো আসছি সবাই, আমরা যেটা যে ছানা হচ্ছে দুধ কেটে গেলে তো ছানা হতো। তো আগে আগের দিনে কি হতো, ক্ষীরের মিষ্টিই চলতো, ক্ষীরের মিষ্টি ঠাকুরকে দেয়া হতো, মানে দেবভোগ্য। ছানা যেহেতু মানে ছিন্ন দুধ, সেই জন্য ওটা ঠাকুরকে দেওয়া হতো না। তো সেই যে ছানা যেটা সবাই ফেলে দিল, সেই ছানাকেই আমরা বাঙালিরা তুলে নিলাম এবং সুন্দরভাবে সেটা এত সুন্দরভাবে পরিবেশন করলাম যে সারা পৃথিবী তাতে মুগ্ধ হয়ে গেল। তো আমার বেস হচ্ছে ছানা। ক্ষীর হচ্ছে অনেক শক্ত জিনিস, যেটা ডেলা ক্ষীর, যেগুলো অনেক শক্ত জিনিস, সেটা কিন্তু ওই মূর্তি বানালে সেটা সুন্দর থাকবে, কিন্তু সন্দেশের যে, আমরা তো সন্দেশ সবাই কিছু কম বেশি খেয়েছি, সন্দেশের যে ইনগ্রিডিয়েন্টস বা সন্দেশের যে টেক্সচার, সেটা অনেক ফ্র্যাজাইল, যেটা কোনো শেপ দিতে গেলে খুব মুশকিল। তো আমার কাছে সেটাই খুব চ্যালেঞ্জিং, যে আমি প্রত্যেকটা, যখনই কেউ কোনো ইচ্ছে প্রকাশ করে যে আমাকে দিদি একটা এইটা করে দেবেন বা কিছু করে দিলেন, একটা চিকেন রোস্ট কিংবা একটা শু, মানে একটা বেবি শাওয়ারের জন্য একটা ছেলেদের শু, একটা মেয়েদের, তো এই যে শুগুলো যে তার ভেতরে হোল, মানে সন্দেশটাকে সেই অবস্থায় শেপ দেওয়াটা খুব খুব কঠিন কাজ। তো তার জন্য আমাকে কিভাবে আমি পাক দেব, সেটা আমাকে প্রত্যেকটা যে যে কোনো আমার কেউ বললো, আমি তো সেটা মাথা ঘামাতে থাকি যে কিভাবে এটাকে আমি স্ট্রাকচার দেব। কারণ আমি দুটো মেন কথা যেটা তুমি বললে, এক নম্বর হচ্ছে এটা ক্ষীরের নয়, যেটা অনেকেই করে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কোনো ছাঁচ নেই, যেটাই বরবউ বলছো বা কিছু, ওগুলোও কিন্তু ছাঁচে, বেশিরভাগ ছাঁচ থাকে, ছাঁচের মধ্যে ঢেলে বা প্রজাপতি বা এগুলো যেগুলোই হয়। তো আমার কিন্তু কোনো ছাঁচ নেই, আমারটা সম্পূর্ণ হ্যান্ডমেড, মানে
1: তাহলে তো সেটা ভীষণ কষ্ট সাপেক্ষ এবং সময় সাপেক্ষ,
0: একদম একদম ভীষণ কষ্ট সাপেক্ষ।
1: এবং কতদিন লাগে এই এক একটা জিনিসকে রূপ দিতে?
0: আচ্ছা, এবার বলি, সেটা হচ্ছে ওখানেও কিন্তু ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে ক্ষীর জিনিসটা অনেক দিন স্টে করে,

0: কিন্তু ক্ষীরের মধ্যে চিনি মেশালে জিনিসটা অনেক, চিনি তো খুব বেশি প্রিজার্ভ করতে সাহায্য করে, তো সেক্ষেত্রে ক্ষীরের সঙ্গে চিনি মেশালে জিনিসটা অনেক দিন থাকে, কিন্তু সন্দেশের ক্ষেত্রে ব্যাপারটা অনেক কম দিন থাকে, যে কারণে আমাকে 24 ঘন্টা তার বেশি আমাকে, মানে বেশি সময় যদি আমি গড়তে নিই তাহলে তো কদিনের মধ্যে যাকে দিলাম সেও তো রেখে খেতে পারবে না, না সেটা তো একটা সমস্যা। তো সেই জন্য আমাকে করতে হয় যে 24 ঘন্টার মধ্যেই আমাকে গোটা ব্যাপারটা, আগে দুটো পার্ট এটার, একটা হচ্ছে রান্নার পার্ট, তারপরে আমাকে সেটা স্ট্রাকচারটা যেটা সেটা আমাকে বানাতে হয়। তো রান্নার পার্টটা দুটোই দুটোর ওপর ডিপেন্ডেন্ট, কারণ হচ্ছে স্ট্রাকচারটা আমি তখনই বানাতে পারবো যদি রান্নাটা আমি সেইভাবে করি, আমাকে কী বানাতে হবে সেটা আমি আগে থেকে মাথায় রাখি, যে আমাকে যদি আমাকে বলে একটি মেয়ের ছিল তার মাকে শাড়ি গয়না দেবে, এবার শাড়ির যে টেক্সচার, এবার সন্দেশের টেক্সচার ভাবো তো, শাড়ি মানে সিল্কের শাড়ি কি সন্দেশ, কিরকম খসখসে তো সন্দেশ ব্যাপারটা, তো আমাকে সেইটা মাথায় রাখতে হয় যে এমন কিছু আমাকে উপাদান যেগুলো দিতে হবে যেটাতে টেস্টও এনহ্যান্স করবে বা টেস্টটা অন্য রকম হবে অথচ একটা সিল্কি স্মুথ লুক আসবে। তো সেইগুলো ব্যাপার আর কি, আমাকে রান্নাটাও সেইভাবে করতে হয় যে আমি কি বানাচ্ছি তার, এটা হচ্ছে
1: তখন আপনাকে সেই হিসেবে সেই উপকরণগুলো বাছতে হয়। সাধারণত কি কি উপকরণ থাকে, মানে ধরুন আমি মিষ্টি তৈরিতে আপনি যেটা বললেন যে ক্ষীর থাকছে এবং বেশিরভাগটা ছানা থাকছে, এবং তার সাথে সাথে আর কি কি জিনিস এখানে ব্যবহার করেন আপনি?
0: মানে সেগুলো প্রত্যেক ওই যে বললাম যেটা যেরকম সেই অনুযায়ী, তো এর মধ্যে থাকতে পারে ছানা তো অবশ্যই থাকবে, ছানা থাকবে, অল্প ক্ষীর থাকবে, চিনি থাকবে অথবা গুড় থাকবে অথবা দুটোর মিশেল থাকবে, কিংবা তার সাথে থাকতে পারে সেটা বুঝে আর কি দুধ থাকে, এবং নারকলের দুধ থাকে কোথাও কোথাও, ঘি তো থাকে, এরকম বিভিন্ন রকম কিছু, মানে যেটা যখন যেরকম প্রয়োজন সেইভাবে আমাকে, এবং কতটা এটা হচ্ছে পাকটার উপরও খুব নির্ভর করে যে আমি কতটা পাক দেব সেটার উপরও নির্ভর করে, শুধু জিনিসগুলো অ্যাড করলেই হবে না, তার সাথে পাকটা কতটা দেব, মানে এটা এক্সপিরিয়েন্স আমারও, যতটাই আমি করতে থেকেছি ততই আমার এক্সপিরিয়েন্সটা হয়েছে যে আমি কতটা কী দিলে কী হবে, আগেরটা ওইটা করেছিলাম, এক একটা সাকসেসফুল হয় আমি এক একটা করে এক্সপিরিয়েন্স গ্যাদার করি, এই টাইপ হচ্ছে
1: নতুন আবার একটা কাজের দিকে হাত দেন এবং সেখান থেকেও কিছুটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে, এরকমভাবে এগিয়ে যাচ্ছেন। তাও কত বছর হলো দিদি আপনার?
0: আমার শুরু হয়েছে 2017 থেকে, তো 2017 পর তখন তো বানাতাম, ওই যে বললাম মনের খুশিতে যেমন ভালো লাগা সেইভাবে বানাচ্ছি,
1: মানে তখন কি আশেপাশে
0: গেট টুগেদার ছোট ছোট এরকম,
1: তো আর বাড়িতে তো বললেন যে মিষ্টি খাওয়ার লোক আছে,
0: একদম দুজন আছেই, প্লাস আমার মানে আশেপাশে ওই যে বললাম ওরাও আমার ছেলের মতো, ওরাও মানে আমি না কাকিমা মিষ্টি বানাবে ওদের দোকান থেকে মিষ্টি খাবো না, তো তখন ওরাও বললো, বা আমার ছেলের তো মানে ভীষণই ওই ছিল যে তুমি করো, তো এটা এবার আমি খাওয়াতেও খুব ভালোবাসি, কিন্তু এটা এই জিনিসগুলো খুব মানে দামি জিনিস, মানে কেকের সঙ্গে অনেকেই হয়তো গুলিয়ে ফেলে, কিন্তু ব্যাপারটা কেক তো না, কেকের ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ময়দা আর এখানে তো ছানা, প্রত্যেকটাই বেশ দামি জিনিস, মানে এক লিটার দুধ যদি আমি ছানা করি আমার হয়তো 200 গ্রামও ছানা হয় না, হবে না আর কি, যত ভালোই হোক না কেন মোটামুটি ওই মোরলেস 200 গ্রাম, তো আমাকে অনেকখানি দুধ অনেকখানি সব কিছু, তো সব কিছু বেশ, সেই জন্য সেখানে একটা ব্যবসায়িক দিকও তার চলে এলো, ব্যাপারটা এই করতে করতে শুরু হলো। তারপরে 2020 মানে যখন এইভাবে করছি, ওই প্রত্যেকবার ওই দাদার সঙ্গে দেখা হলে দাদার কথা বললাম, দাদার সঙ্গে দেখা হলে কী করছিস, মাঝে মাঝে খবর নিয়ে তুই কী করছিস কতদূর কী হলো, তো এই করতে করতে জিনিসগুলো ওই যে বললাম যে আমি তখন ভাবলাম যে আমি এটাই যখন পারি আমি এরকম মডেল বানাই, তো তখন দেখলাম যে খুব এটা খুব সমাদৃত হচ্ছে, তো তারপরে তো মানে তারপরে আস্তে আস্তে মানে ওই আসতে লাগলো আর কি, একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন, এইভাবে
1: এগিয়ে যেতে থাকলো,
0: যেতে থাকলো ব্যাপার।
1: এখন এই যে আপনি বললেন যে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করেন, এবং ধরুন কেউ তার একটা অন্নপ্রাশন রয়েছে, বাড়িতে কোনো বাচ্চার অন্নপ্রাশন রয়েছে, তাহলে তাকে কতদিন আগে আপনাকে জানাতে হবে যাতে আপনি সেটা তৈরি করে দিতে পারেন, এটা এক নম্বর। আরেকটা জিনিস আমি অবশ্যই জানতে পারবো, ধরুন কোনো উৎসব হলে তখন তো বহু মানুষ মিষ্টি নিয়ে আসেন, যদিও আপনার মিষ্টি বুটিক থেকে যেটা আসবে সেটা একেবারেই কাস্টমাইজ একেবারে তাদের পছন্দের মতো, তারা হয়তো ভাবলেন যে না এত সুন্দর জিনিসটা বাবা এটাকে কেটে ফেলবো থাকুক, দুদিন রেখে দিই, ফ্রিজের মধ্যেই হয়তো দুদিন রাখলেন, তো এইটা কতদিন রেখে খাওয়া যেতে পারে যাতে কোনো রকম তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, খাবারটা ভালো থাকে?
0: একদমই। তো তোমার প্রথম যে কথাটা সেটা বলি, প্রথমত যেটা আমাকে কেউ মানে অর্ডারটা দিল সেটা আমাকে ভাবতে হয়, কারণ এটার কোনো ছাঁচ নেই বললাম না, ছাঁচ নেই, আমাকে এটা নিজে ভেবে করতে হবে যে আমি কীভাবে স্ট্রাকচারটা বানাবো। তো একটু আগে বললে, অন্তত এক মাস আগে বললে আমার আরও সুবিধে, যতটা আগে বলে ততটাই আমার জন্য ভালো। তো এটা আমি একটু টাইম পেলাম, পেয়ে আমি ব্যাপারটা গুছিয়ে নিতে পারি মাথায়, আর কীভাবে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো, মানে টোটাল ব্যাপারটাই আমাকে একটু ভাবতে হয়, তো এইটা ব্যাপার। আর দ্বিতীয়ত যেটা বললেই যে থাকার ব্যাপারটা, সেটা আমি প্রথম না, প্রথম প্রথম যখন আমি বানাতাম তখন আমি ওই যে কারোর জন্য বানালাম বানিয়ে আমিও ঘরে খানিকটা রেখে দিতাম, সেটা আমি নিজে টেস্ট করার জন্য, যেটা কদিন থাকছি ঠিক আছে ও কালকে খাবে বা পরশু খাবে, আমি নিজে খেয়ে দেখলাম। আর সব কিছুতে আমি আগে নিজে খেয়ে দেখি যে না ব্যাপারটা ঠিক আছে, তাহলে ওরা খেতে পারবে, মানে দু তিন দিন তো রইলই। তো এইটা যখন আমি দেখতে থাকলাম, তখন আমি ওদেরকে, যখন একটি ছেলে বিয়ে মানে তার বিয়ের জন্য অর্ডার দিতে এসেছিল, এসে বলল একজন একটি ওই প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার আর কি, তারা একটি ওই যে বাঙালি থালি যেটা হয় সেটা বানায়, তো তারা বলেছে যে মানে বউ ভাতের দিন মানে ফুলশয্যার দিন বা তারপরের দিন যেদিন কেটে খাবেন সেদিন কিন্তু ওটা খাওয়ার মতো থাকবে না।
1: আচ্ছা,
0: তো তখন আমি দেখলাম যে ওই ছেলেটি এসে বলল যে দিদি আপনি এরকম কি আমায় বানিয়ে দিতে পারবেন যে যেটা থাকবে, কারণ এইভাবে এত দাম দিয়ে জিনিসটা কিনে সেটা তো এরকম শুধু ছবি তোলার জন্য রেখে তো লাভ নেই।
1: আর এরকম অনেক সময় হয় যে বাধ্য হয়ে কেটে ফেলতে হচ্ছে, মানুষকে দিয়ে দিতে হচ্ছে সবাইকে, যাতে জিনিসটা নষ্ট না হয়।
0: একদমই একদমই। তো ও যেটা বললো, কারণ ওই যে বললাম আগেকার দিনে যেটা হতো ওই ক্ষীরের হতো, ক্ষীরেরটা থাকে কিন্তু ওই সন্দেশের জিনিস বা অন্য কোনো মিষ্টি ওটা থাকে না। তো ওরা ও সেইটি আমাকে এসে বললো যে আপনি যদি আমায় বানিয়ে দিতে পারেন। তখন আমি বললাম যে আমার মিষ্টি দু তিন দিন থাকে আরামসে, আমি এইটুকু তোমায় বলতেই পারি। তো আমি বানিয়ে দিলাম এবং মানে আমি আমার নিজের এত মানে নিজে নিজেকে এত সন্তুষ্টি নিজের লাগছে যে ও ওখান থেকে আমায়, শ্বশুরবাড়ি থেকে আমায় বলছে যে আমরা খেয়েছি এবং ভীষণ ভালো ছিল, খুব ভালো, খুব খুশি ওরা। তো এইটা আমাকে ভীষণ মানে দু তিন দিন বাদে, এইবার যেটা মানে একদম লেটেস্ট যেটা সেটা বলি, যে সেটা ওই যে বললাম বউবাজারে একটি বনেদি পরিবার, তাদের মেয়ের বিয়ে, মেয়ের বিয়েতে তত্ত্ব গেছে, মেয়ের বিয়ে তত্ত্ব মানে সেটা এবার বিয়ের পরে যা হয় খাওয়া এই হচ্ছে, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া চলছে বা সবাই একসাথে হচ্ছে না, অনেক কিছু ব্যাপার থাকে, কাটা হয়নি রেখে দিয়েছে ওরা ফ্রিজে। আমি তো মানে আমার নিজের টেনশন হচ্ছে যে কি জানি খেতে পারবে কি না, ওরা আমাকে ভিডিও করে তারপরে অষ্টমঙ্গলার দিন মানে বর বউ যখন বাড়িতে এসেছে তখন তারা ওই কেটে খেয়েছে আর কি, জিনিসটা নিয়েছে সবাই মিলে, সেই ভিডিও করে পাঠিয়েছে, মানে ওদের এত ভালো লেগেছে এবং জিনিসটা ভালো ছিল, এইটা যে আমার এত তৃপ্তির জায়গা, মানে আমি নিজে ওর থেকে ফিডব্যাক পেয়ে পেয়ে আমি আরও বেশি কনফিডেন্ট হতে পারি যে না জিনিসটা থাকছে, মানে এত কষ্ট করে বানানো, প্রচুর এরকম বই দিয়েছি যার বই ধরো লেখা তার বইটাই দিয়েছি, এবার তিনি কি মানে নিজের বইটা কাটবো, এটা তো একটা বিরাট কষ্টের ব্যাপার যে আমি না ধরে আমি কিছুতেই প্রাণে ধরে কাটতে পারবো না, এটা মানে বহু মানুষের সঙ্গে হয়েছে যাদেরই করেছি, আমি এটা কিছু দিয়ে আমি অন্তত 7 দিন রেখে দেবো, বলছি আগে তো খাবেন, মানে ওটা তো যেহেতু খাবার জিনিস সেহেতু না খেলে
1: প্রাণে ধরে কাটাও যাচ্ছে না,
0: তার পক্ষে
1: প্রাণে ধরে কাটাও যাচ্ছে না, এদিকে একটু টেস্ট করতে তো ইচ্ছেই করে,
0: ইচ্ছেও করে, আবার আমারও মনে হয় যে না মানে আলটিমেটলি তো তাকে খেতে হবে, জিনিসটা তো খাবার জিনিস, তো স্বাদটাও তো গ্রহণ করতে হবে, তো সেইটা আমি বললেও তো বলছেন যে না আমি 7 দিন রাখবো, তো তারপরেও থেকেছে জিনিসগুলো। তো এইটা খুবই মানে ওই যে আমি ফিডব্যাক পেয়ে পেয়ে আরও জেনে গেছি যে এগুলো অন্তত 7 দিন 8 দিন করে থাকছে ফ্রিজে, ঠিকঠাক করে প্রিজার্ভ করতে হবে জিনিসটা, সে তো আমরা যে কোনো খাবারই তাই করি, তো সেটাতে 7 দিন 8 দিন থাকছে, তো এটা একটা বড় প্রাপ্তি আমার। আর যত কাজ করছি ততই ওই ফিডব্যাকগুলো পাচ্ছি, খুশি, ওদেরও খুশি যে ওরাও রাখতে পারছে, মানে ওরা যেটা চাইছে আর কি যে কদিন রেখে খাবো, তো ঠিক আছে, এটা এটা একটা খুব আনন্দ।
1: মানে মিষ্টি বুটিক, আমরা বুটিক তো সত্যি নানান বিষয়ে শুনি যে শাড়ির বুটিক, গয়নার বুটিক, আরো অনেক কিছু আছে, কিন্তু মিষ্টির বুটিক এই বিষয়টা মানেই বোঝা যাচ্ছে যে সেখানে একটা নতুনত্ব থাকবে, এবং নতুনত্ব যে কোনো কাজে হাত দেওয়ার মধ্যে একটা কিন্তু চ্যালেঞ্জ থাকে
0: অবশ্যই,
1: কারণ সেটা প্রথমত একটা খাবার জিনিস, যেটা মানুষ তার পছন্দসই খাবার খাবেন যেটা, এবং তার উপরে সেটা আবার মিষ্টি, যেটা একদম বাঙালির যে কোনো অনুষ্ঠানে মিষ্টি থাকবে না এটা হতে পারে না, মানুষ সুগার ফ্রি দিয়ে হলেও মিষ্টিটা খাবে, মানে ওই শেপটা চাই, ওই স্বাদটা চাই,
0: একদম।
1: তা সেই জায়গায় দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জিং ছিল?
0: মারাত্মক, খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি নিজে মানে নিজেই আমি ভাবতে পারিনি, যে এখন পিছন ফিরে ভাবি যে খুবই সাহস করে করেছিলাম, এবং সেটা যখন ওই যে বললাম ছোট ছোট আমি আমার বাড়িতে খাইয়ে আমার বাড়ির লোকেরা বললো ভালো, সেটা একরকম, কারণ সে তারা আমার মুখের দিকে তাকিয়ে বলবে। তারপর যখন আরও পাঁচজনকে বাইরের খাওয়ালাম, তারা যখন বললো, এবং এরকমও হয়েছে যে তাদেরকে হয়তো বলিনি, প্রথম যখন গেট টুগেদারে আমি কাউকে বলিনি আমরা যে এটা আমার বানানো, ওই বক্সে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এবার তারা খেয়ে হচ্ছে কোন দোকানের কোন দোকানের এরকম জিজ্ঞাসা করছে, তো তখন আমার আরও আরও বেশি একটা খুব মানে খুবই আনন্দ হলো, একটা খুবই স্যাটিসফ্যাকশনের জায়গা। তো তারপরে মানে সাহসটা এইভাবেই আস্তে আস্তে বাড়তে মানে বেড়েছে আর কি বলা যায়। তো ওরাই আমাকে আরও ইন্সপিরেশান জুগিয়েছে বলতে পারো, যে হ্যাঁ ঠিক আছে করো আরও এগো। তো ওরা ওরা নানান রকম চিন্তা ভাবনা দেয় অনেক কিছু, যে এইভাবে করতে পারো ওইভাবে করতে পারো, আর এইটা একটা বিরাট চ্যালেঞ্জিং ছিল, বিরাট।
1: এবং যে কোনো চ্যালেঞ্জের পরেই যখন সেটা সফল হয় সেটার একটা ভালো লাগাটাও, তার সেই পরিমাণ ভালো লাগাও তৈরি হয়। এখন এই এই যে জিনিসগুলো আপনি তো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এবং এটা তো ঠিক ওই মিষ্টি যেমন সেই পিস হিসেবে তো আপনি এটা বিক্রি করেন না, এটা তো একটা বড় আকার হিসেবে যেরকম যে চাইছে সেই রকম আকারে আপনি দেন, মোটামুটিভাবে এর ক্রয় মূল্য কিরকম থাকে?
0: ক্রয়মূল্য এবার জিনিসগুলোই যে বললাম, জিনিসগুলোই খুব দামি, কারণ দুধ ছানা ক্ষীর কোনোটাই খুব কম দামি জিনিস তো নয় প্রত্যেকটা জিনিস, এবং তার সঙ্গে যেটা আমার মেন হচ্ছে আমার যে একটা শৈল্পিক ভাবনা সেটা আমাকে ওর মধ্যে দিতে, আমার পরিশ্রম

0: সেই অনুযায়ী এরকম
1: তাদের কাছে পৌঁছে দেয়। মোটামুটি আপনার মিষ্টি কোথায় কোথাও পৌঁছে যায়, মানে দেশের বিভিন্ন জায়গায় দেওয়া কি সম্ভব হয়েছে?
0: ওইটা একটুখানি মুশকিল, দেশের বিভিন্ন জায়গায় দিতে গেলে আমাকে যেভাবে দিতে হবে সেটা স্ট্রাকচারটা থাকবে না, ব্যাপারটা ওটা। এইটা আমি ভাবছি এখনো, মানে প্রচুর বন্ধু বান্ধবের রিকোয়েস্ট রয়েছে যে তারা দূরে থাকে,
1: যেমন সকলেই দূর থেকেও জিনিস নিতে পারেন,
0: তো সেইটা কিভাবে করা যায় সেটা আমি মানে এখনো সেটা এখন চিন্তা ভাবনা চলছে,
1: নতুন চ্যালেঞ্জ,
0: নতুন চ্যালেঞ্জ, একদম এক্স্যাক্টলি। তো এখনো মানে কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় বা যদি ট্রেনে করে যদি কেউ হাতে করে নিয়ে যায়, এটা হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দিতে পারলে সব থেকে ভালো, যে কারণে আমি কোনো সংস্থাকে দিয়ে পাঠালে তারা, সত্যি কথা বলতে না এটা আমার সন্তান, কোনো সৃষ্টি, যে কোনো সৃষ্টি তো একটা শিল্পীর কাছে বা যেই যেটা তৈরি করে তার কাছে সেটা খুবই আদরণীয়, তো এটা আমার আর একটা সন্তান, তো আমি কারোর কাছে ছেড়েই যেন আমার ঠিক শান্তি লাগে না যে এটা ঠিকঠাক যতক্ষণ না তার হাতে পৌঁছচ্ছে, যে সেও তো একটা আশা করে আমাকে বলেছে, তো সেইটা একটা ব্যাপার। তো সেইটা আমি এখন ওটা চিন্তাভাবনার মধ্যে রেখেছি যে কিভাবে ওইটা একটু দূরে কিভাবে দেওয়া যায়।
1: আগামী দিনের কি কি পরিকল্পনা রয়েছে আরো এছাড়া? এটা তো বললেনই যে এই দূরের মানুষকে পৌঁছে দেওয়ার একটা সুযোগ কিভাবে করা যায়, আর কি কি পরিকল্পনা রয়েছে?
0: পরিকল্পনা বলতে যেটা, যে এখনকার ছেলেমেয়েরা একটুখানি মিষ্টি বিমুখ, এখনকার যে এই জেনারেশন তারা একটু মিষ্টি বিমুখ, তো সেইটা যেন তারা ফিরে আসে। কেন যদি বিরিয়ানি হয়, যদি ফাস্টফুড হয়, তো মিষ্টি নয় কেন, যেটা বাঙালির আবেগ। তো মিষ্টি শিল্পটা বাঙালির একটাই আঞ্চলিক সংস্কৃতির ঐশ্বর্য বলতে পারবো, যে আমরা যেটাকে বাঁচিয়ে রাখাটাও খুব দরকার, এটা আমাদের অনেক দিনের একটা সংস্কৃতির ধারা বইছে। তো সেই জন্য আমার ইচ্ছে যে এমন কিছু একটু হেলদিও বানাতে, যেটা হয়তো মিষ্টি একেবারেই কম দিয়ে, ফ্রুটস দিয়ে, সেটা আমি এখনও করি, কিন্তু একটা বড় রেস্তোরাঁও বলা যাবে না, ক্যাফেও বলা যাবে না, নতুন কিছুই একটা আমাকে নাম দিতে হবে যেটা সব কিছু কম্বাইন্ড থাকবে, মানে মিষ্টিও পাবে মানুষ, একটু বসে আড্ডাও মারতে পারবে, এবং এখনকার ছেলেমেয়েরা যাতে অ্যাট্রাক্টেড হয়, সেই রকমই কিছু একটা চিন্তাভাবনা আছে আমার।
1: এটা কিন্তু আপনি খুব সত্যি কথা বলেছেন, কারণ আমার মনে আছে মানে যেটা খুব স্বাভাবিক, এখন আমি দেখি আমরা প্রত্যেকেই, আপনিও এই বিষয়ে নিশ্চয়ই একমত হবেন, একটা সময় ছিল আমরা কারোর বাড়িতে গেলে হ্যাঁ সবসময় মিষ্টি নিয়ে যেতাম, এখন যে সময়টা এসেছে আমরা প্রত্যেকেই জানি কারোর না কারোর বাড়িতে একটা ডায়াবেটিস রোগী আছে যার মিষ্টি চলবে না, সেজন্য আমরা মিষ্টিটাকে বাদ রেখে অন্য কিছু নিয়ে যাওয়ার কথা ভাবি, আপনি সেই জায়গাটা নিশ্চয়ই ভাবছেন?
0: একদমই ভাবছি, এবং আমি ফ্রুটস দিয়েও বানাই, গরমকালে বিশেষ করে গুড় তো থাকে না, ফ্রুটসের অনেক কিছু সেগুলো বানাই, এবং এরকমও অনেক অসুস্থ মানুষও আছেন, মানে তার বাড়ির লোক তাকে হয়তো এই যে রাখি বা ভাইফোঁটা বা কোনো কিছুতে তাকে গিফট করতে চাইছে, তো ফ্রুটসের মিষ্টিও নেয় প্রচুর, সেগুলো এই কাস্টমাইজ যেহেতু বলে দেয় যে এরকম এরকমভাবে বানাবেন বা এইগুলো দেবেন না বা কিছু, সেটাও হতে পারে, সেটাও কোনো সমস্যা নেই। তো এইটা আমার অবশ্যই চিন্তাভাবনা আছে, এগিয়ে যাব এবং সবাইকে নিয়ে এগিয়ে যাব, সাবেকিয়ানাটাকে অবশ্যই সেটার মানে
1: বাদ দেওয়া যাবে,
0: বাদ দেওয়া তো যাবেই না, তার হাত ধরেই নতুনত্বের দিকে এগোতে হবে, নতুনদেরও হাত ধরতে হবে, এইটা আমার খুব ইচ্ছে আর কি, যে সবাই মিলে আসি, যে শিল্পটাকে বাঁচিয়ে রাখি।
1: এমন কোন মুহূর্ত যেটা সত্যি এই যে বলেন নিজের সন্তানের মতো বড় করা এই মিষ্টি বুটিককে, এবং ধীরে ধীরে সন্তানও তো বড় হচ্ছে, দায়িত্বও বাড়ছে, তার মধ্যে এমন কোন অভিজ্ঞতা আছে যেটা সত্যি মনে হয় যে না এই চ্যালেঞ্জটা নেওয়া, এই নতুন ধরনের কাজের দিকে হাত বাড়ানো, এই দায়িত্বটা নেওয়া সফল হয়েছে, এমন কোন সুন্দর মুহূর্ত যেটা সত্যি আপনাকে ছুঁয়ে গেছে?
0: সেটা তো প্রতিবারই হয়, সেটা প্রত্যেকবার যখন আমি, যতক্ষণ অবধি আমার বুক দূর দূর করে বিশ্বাস করবে না, যতক্ষণ অবধি না তার কাছে পৌঁছায়, এবং জিনিসটা সত্যি কথা আমার বাড়ির লোকেরও এটা নিয়ে প্রচণ্ড, ওরাও খুব এটার প্রতি খুব যত্নশীল, তো যতক্ষণ না আমার এক ভাই আছে, সেই এই ডেলিভারির ব্যাপারটা দেখাশোনা করে আর কি, তো যতক্ষণ না তার কাছে পৌঁছায় এবং সে যখন সেই উচ্ছ্বাস নিয়ে আমাকে ফোন করে, তো প্রত্যেকবার আমি আপ্লুত হই, প্রত্যেকটা বার আমার সেই মানে শিহরণ, যাকে বলতে গেলে মানে আমার মনে হয় যে আমি পেরেছি, এটা আমার ভীষণ একটা আনন্দ, প্রত্যেকটাই আমার কাছে চ্যালেঞ্জ, প্রত্যেকটা নতুন কাজ আসে আমি ভাবি আমি পারবো কি, আমি পারবো কি, আর ওরাই আমায় হ্যাঁ পারবি, ঠিক পারবি,
1: একজনের দেখে তো আরেক তখন বলে বাবা এত সুন্দর বানিয়ে দিয়েছে, কে বানিয়েছে রে, এই এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে,
0: এটা আরো বেশি ভালো লাগে যখন মানে তাদেরই কেউ, যারা নিয়ে গেল তাদেরই কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা যখন তার মানে তাদের ফিডব্যাকটা ভালো পেয়েছে।

0: বলে, তো সেটা একটা বিরাট পরিতৃপ্তির ব্যাপার, বিরাট। এ বলে বোঝানো যাবে না যে মানে সারা দিনের ওই যে ক্লান্তি, পরিশ্রম, মনে হয় যেন আমি উঠতেই পারবো না বিছানা থেকে, এরকম। কিন্তু যেই ওটা আসে আমার মানে একদম আমি পুরো ফুরফুরে হয়ে যাই, এত এত ভালো লাগে আর কি।
1: শুধু অর্থের বিনিময় বিষয়টা নয়, বিষয়টার মধ্যে আপনার অনেক ভালো লাগা, আপনার অনেক ভালোবাসা এবং অনেক পরিশ্রম মেশা থাকে। আগামী দিনে আপনার প্রত্যেকটা যে স্বপ্ন সফল হোক, এই শুভকামনা রইল।
0: অনেক ধন্যবাদ তোমাকে,
1: নমস্কার।
0: নমস্কার।

অপূর্ব এই গানটি। এবং আজকে জয়তী মুখার্জি, তিনি কিন্তু তার মিষ্টি কিভাবে বুটিকের একটা কল্পনায় বাস্তবে রূপ দিয়েছেন তা আপনাদের শোনালাম, এবং আজকের এই সম্পূর্ণ যে তার যে প্রয়াস তা কিন্তু প্রমাণ করেছে যে ঘরে থেকেও কিন্তু মানুষ অনেক উঁচু বা অনেক দিগন্তের স্বপ্ন দেখতে পারে। জয়তী মুখার্জির মতো এরকম আরও অনেক জয়তীরা রয়েছেন যারা স্বপ্ন দেখছেন, তারাও কিন্তু এগিয়ে আসুন, নিজেদের স্বপ্নকে এইভাবে রূপ দিন। হাতে সময় বলছে যে একেবারে শেষ হয়ে এসেছে, তাই বিদায় নিতে হবে। আমি শোভা মুখোপাধ্যায় ছিলাম আজকে আপনাদের সঙ্গে মহিলা মহলে, আর ছিল অন্দরসংবাদ। আর অন্দরসংবাদে আজকে মিষ্টি বুটিকের যিনি কর্ণধার জয়তী মুখোপাধ্যায়, তিনি আপনাদের তাঁর জীবনের কথা শোনালেন। এবার তাহলে বিদায় নিই, খুব ভালো থাকবেন, নমস্কার।

0: Lightning very likely to occur at one or two places over all the districts of Sabimalan, West Bengal and the rest districts of Gangtok, West Bengal. Forecast for Kolkata and neighbourhood, generally cloudy sky with one or two spells of rain or thundershower, maximum and minimum temperatures most likely to be around 30 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for fishermen for West Bengal coast, squally wind with speed reaching 55 to 65 kilometres per hour, gusting to 75 kilometres per hour is prevailing over west central and adjoining northwest bay of Bengal and along and off south Orissa, north Andhra Pradesh, and likely to continue till noon and become 50 to 60 kilometers per hour, gusting to 70 kilometers per hour in the evening of today, that is 24th of September. It is likely to become 45 to 55 kilometers per hour, gusting to 65 kilometers per hour from midnight of today till 25th of September and decrease gradually thereafter. Squally wind with speed reaching 40 to 50 kilometers per hour, gusting to 65 kilometers per hour is likely along and off West Bengal coast. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal Orissa coast, North Bay of Bengal, West Central Bay of Bengal till 25th of September. Please stay tuned for the next update.
1: Akashvani, Kolkata, Gitanjali. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি, গত চব্বিশ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অতিশক্তিশালী ছিল ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সক্রিয় ছিল বিহারে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড এবং ওড়িশার বেশিরভাগ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, তারই মধ্যে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়, তারই মধ্যে জলপাইগুড়ি জেলায় বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে সিকিমের দু একটি জায়গায়, বিহারের বেশিরভাগ জায়গায়, দমকা হাওয়া বয়ে গেছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার দু একটি জায়গার উপর দিয়ে। বৃষ্টিপাতের পরিমাণ লং আইল্যান্ডে 12 সেন্টিমিটার, মায়াবন্দর 7 সেন্টিমিটার, হাটবে 1 সেন্টিমিটার, কংসাবতী ড্যাম 10 সেন্টিমিটার, তুসুমা 9 সেন্টিমিটার, মোহনপুর 9 সেন্টিমিটার, লুচিপুর 8 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 7 সেন্টিমিটার, গিয়াল সিং 6 সেন্টিমিটার, দার্জিলিং 5 সেন্টিমিটার, কালিম্পং 4 সেন্টিমিটার, গোলা 9 সেন্টিমিটার, মুসাবনি 8 সেন্টিমিটার, তেনুঘাট 8 সেন্টিমিটার, মাইথন ডিভিসি 8 সেন্টিমিটার, বাহারাগোড়া 7 সেন্টিমিটার, কাটোরিয়া 6 সেন্টিমিটার, সংগ্রামপুর 6 সেন্টিমিটার, বসন্তপুর 5 সেন্টিমিটার, বারাউনি 5 সেন্টিমিটার, মহেন্দ্রগড় 15 সেন্টিমিটার, টিকাবালি 7 সেন্টিমিটার, চন্দনপুর 7 সেন্টিমিটার, ভুবন 7 সেন্টিমিটার, জগন্নাথপ্রসাদ 7 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের সবকটি জেলায়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার দু একটি জায়গায়। 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সিকিম, বিহার, ঝাড়খণ্ড, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কালিম্পং, কুচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার এবং ওড়িশার দু একটি জায়গার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গার উপর দিয়ে ঘন্টায়

30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস। আজকের আকাশ প্রধানত মেঘলা, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও আকাশ মেঘলাই থাকবে, দু এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, ঝোড়ো আবহাওয়া রয়েছে বঙ্গোপসাগর এবং তারই সঙ্গে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 75 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 25 সেপ্টেম্বর সকাল পর্যন্ত এরকম আবহাওয়া চলবে। এরপর থেকে ঝড়ের গতিবেগ কিছুটা কমার সম্ভাবনা। সমুদ্র অত্যন্ত উত্তাল থাকতে পারে। 25 সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আবার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন আধুনিক গান। বিকেল পাঁচটায় রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলাপচারিতায় বেলতলা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রুমা অধিকারী সঙ্গে দুই ছাত্রী। ছোট বেজে পাঁচ মিনিট থেকে সাঁওতালি অনুষ্ঠান, ছোট বেজে ৩৮ মিনিটে কিষাণ বাণী, আমাদের চাষের অভিজ্ঞতা। আলোচনায় অংশ নেবেন শঙ্কর বাইন, জিতেন সরকার, লক্ষ্মীকান্ত সরকার, সঙ্গে সুব্রত চক্রবর্তী। ৭:১০ রামায়ণ থেকে পাঠ করে শোনাবেন বলরাম গঙ্গোপাধ্যায়। ৭:৩০ সমীক্ষা। অনুরোধের আসর রাত ৮টায়। বিজ্ঞান পত্রিকা অন্বেষা ৮:৩০ থাকছে বিজ্ঞানের খবর। অসীমা চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর সংক্ষিপ্ত জীবন কথা, এ বিষয়ে প্রদীপ্তা কুণ্ডুর বাইরে থেকে রেকর্ড করে আনা সাক্ষাৎকার। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার বাজিয়ে শোনাবেন সৌমাল্য চক্রবর্তী। ৯:৩০ রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রমিতা মল্লিকের কণ্ঠে। ৯:৪৫ শ্যামাসঙ্গীত শিল্পী মোনালিসা সরকার। ১০:১০ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, শ্রবণী স্বাস্থ্য, বধিরতা প্রতিরোধ ও চিকিৎসা, এ বিষয়ে সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করেছেন বুলবুলি সরকার। পরে নিশ্চিহ্ন হোক টিবি, এই বিষয়ে শুনবেন একটি অনুষ্ঠান, রেকর্ড করে এনেছেন শেখ ইমরান আলী। ১০:৩০ নজরুল গীতি শোনাবেন স্নিগ্ধ দেব সেনগুপ্ত। আধুনিক গান দেবকুমার ঘোষের কণ্ঠে ১০:৪৫। ১১টায় লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা। রাত ১১:১০ পরম্পরা, পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন আশিস গিরি। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন আধুনিক গান, প্রথমে সুপ্রীতি ঘোষ।

শুনছিলেন আধুনিক গান, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 5 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 5:05। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে বুধাদিত্য মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব খেলাধুলো শিরোনামে, অর্থাৎ এক নজর। আইএফএ শিল্ডের মোহনবাগান 6-0 গোলে হারালো শ্রীনিধি ডেকান এফসিকে, দুরন্ত হ্যাট্রিক করলেন ছান্তে। আজ আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল কাস্টমসের, আর ইস্টবেঙ্গল 3-1 গোলে জয়ী হয়েছে এই ম্যাচে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে আজ আফগানিস্তান জাপানকে 48 রানে হারিয়েছে। অন্য ম্যাচে মালয়েশিয়া 8 উইকেটে হারালো হংকংকে।

পুদুচেরিতে ভারত এ বনাম অস্ট্রেলিয়া এর মধ্যে বেসরকারি টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ভারতীয় এ দল 199 রান করে আজ। আর প্রথম ইনিংসে ভারতীয় এ দলের রান ছিল 334, তার জবাবে অস্ট্রেলিয়া এ দল করেছিল 171। অস্ট্রেলিয়া এ দল দ্বিতীয় ইনিংসে এই মুহূর্তে করেছে 2 উইকেটে 55 রান, তাদের জয়ের জন্য দরকার আরও 308 রান। ডারবানে আজ প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নয়। শেষ খবর, ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের অনন্তজিৎ সিং নারুকা ও পরিণাজ ধালিওয়াল। এশিয়ান গেমসে আজ পুরুষদের কাবাডিতে চীনা তাইপেকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ভারত। অন্যদিকে মহিলাদের রাউন্ড 16 51 কেজি ইভেন্টের বক্সিংয়ে কাজাকিস্তানের আলোয়া বালকি বেকোভার কাছে হেরে গেলেন ভারতের সাক্ষী চৌধুরী। মহিলাদের ভল্ট ফাইনালেও আজ হতাশ হতে হলো ভারতের প্রণকি নায়ক, কোনো পদক জিততে পারলেন না, শেষ করলেন ষষ্ঠ স্থানে। মহিলাদের 65 কেজির বক্সিং ইভেন্টে সহজেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের প্রবীণ। প্রতিপক্ষ ওয়াকওভার দেওয়ায় সহজেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি। পুরুষদের 100 মিটার হিট ওয়ানে অনিমেষ কুজুর ও 100 মিটার হিট ফোরে গুরবিন্দর সিং প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে হিট ওয়ানে ইতিমধ্যেই অনিমেষ কুজুর ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন 10.36 সেকেন্ড সময় করে। আর মহিলাদের ট্রিপল জাম্প ফাইনালের ইভেন্ট চলছে, প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ভারতের আশা লঙ্গো ও নিহারিকা বশিষ্ঠ। এক নজরে আজকের মতো এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাব আতশ কাছের তলায়।
1: আতশ কাছের তলায়।
0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি আতশ কাছের তলায়। আইফে শিল্ড মোহনবাগানের সিনিয়র দলের হয়ে প্রথম একাদশে নেবেই নায়ক ছাংতে গতকাল ঘরের মাঠে তার হ্যাটট্রিকের দাপটে আইফে শিল্ডে দুরন্ত শুরু সবুজ মেরুন ব্রিগেডের। আই লিগের দল শ্রীনিধি ডেকান এফসিকে ছ গোলের মালা পড়ালো পানোসের দল। ছাংতে ছাড়াও স্কোরশিটে নাম তুলেছেন অভিষেক সূর্যবংশী, সন্দীপ মান্ডি এবং এরউইন। তবে এই জয়ের নেপথ্য কারিগর অবশ্যই সমর্থকরা, বৃষ্টি উপেক্ষা করেও তারা গ্যালারি ভরিয়ে দিয়েছিলেন। আসলে লিগ জয়ের পর পালতোলা নৌকার গতি যথেষ্ট বেড়েছে, আর আগামী মঙ্গলবার ঘরের মাঠেই শিল্ডের পরের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মোহনবাগান। লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আর অন্যদিকে আই এফ এ শিল্ডে কিন্তু আজ মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং কাস্টমস। কাস্টমস কিন্তু প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল, 12 মিনিটে রিকি ঘরামি গোল করেছিলেন, কিন্তু তারপরে ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়ায় তাদের চিরাচরিত যে হার না মানা মনোভাব দিয়ে তারা ঘুরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত 3-1 গোলে তারা জয় পেয়েছে। ইস্টবেঙ্গল যখন 12 মিনিটে গোল খেয়ে গিয়েছিল তখন জলকাতার মাঠে কিছুটা হলেও সমস্যায় পড়ছিল ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে 29 মিনিটে কিন্তু গোল করে সমতায় ফেরান ইস্টবেঙ্গলকে রোহিত কুমার, নিখুঁত হেডে তিনি গোল করেন। এরপরে লিড বাড়ানো 34 মিনিটে সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু তা ঠিক লক্ষ্য ভেদ করতে পারেননি তারা। প্রথমার্ধ 1-1 শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধের 52 মিনিটে বক্সের বাঁদিক থেকে আকাশ হেমব্রম বল নিয়ে ওঠেন, তিনি ক্রস বাড়ান বক্সের সামনে দাঁড়ানো রোহিত দানুকে, বল পেয়ে রোহিত পা ছুঁয়ে গোল করে যান। ডিফেন্ডার ও গোলকিপারের দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না কাস্টমসের ডিফেন্ডার ও গোলকিপারদের। এরপর খেলা চলতে থাকে এবং চলতে চলতে খেলা পৌঁছে যায় অন্তিম লগ্নে। 82 মিনিটে পেনাল্টির দাবি জানায় ইস্টবেঙ্গল, তবে তা নাকচ করেন রেফারি। এরপর তৃতীয় গোলটি করেন আকাশ হেমব্রম, তিনি কিন্তু ডানপান্থ থেকে বক্সে ঢুকে ডিফেন্ডার রাহুল সোরেনকে কাটিয়ে নিচু ক্রস রাখেন বিলাল,

আর ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন আকাশ হেমব্রম। আজকের এই জয়ের ফলে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম ম্যাচে জয় পেল 3-1 গোলে। আর আইএফএ শিল্ডে বলাই বাহুল্য, দুই প্রধানই জয় পেয়ে গেল তাদের প্রথম ম্যাচে। ফিরে আসছি আতশ কাচের তলায়।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ফিরে এসেছি আরশ কাছের তলায়, আর চলে যাচ্ছি একেবারে এশিয়ান গেমসে। এখনও পর্যন্ত এশিয়ান গেমস থেকে ভারত 15টি পদক জিতলেও তার মধ্যে সোনা মাত্র একটি, ব্যক্তিগত বিভাগে এখনও সোনা আসেনি, 6টি রুপো জিতেছে ভারত। দলগত খেলায় দাপট দেখাচ্ছে ভারত, সে ক্রিকেট হোক বা হকি বা কাবাডি, একের পর এক ম্যাচ জিতছে তারা, কিন্তু ব্যক্তিগত বিভাগে হতাশ করছেন ভারতীয় অ্যাথলিটরা। এখনও পর্যন্ত এশিয়ান গেমস থেকে ভারত 15টি পদক জিতলেও তার মধ্যে সোনা মাত্র একটি, 6টি রুপো জিতেছে ভারত, অর্থাৎ 6 বার সোনা হাতছাড়া হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবারও সেই ছবি দেখা গেল, এদিন একটি রুপো ও 2টি ব্রোঞ্জ জিতেছে ভারত। রোয়িংয়ে ব্রোঞ্জ পেলেন সলমান জুটি, পুরুষদের ডাবলস কালসে তৃতীয় স্থানে শেষ করে ভারতীয় জুটি সতনাম সিং ও সলমান খান 6 মিনিট 13.25 সেকেন্ডে রেস শেষ করেন তারা। দ্বিতীয় স্থানে থাকা উজবেকিস্তানের জুটির থেকে 2.76 সেকেন্ড পরে শেষ করেন তারা। 500, 100 এবং 1500 মিটার পর্যন্ত দ্বিতীয় স্থানে ছিল ভারতীয় জুটি রোয়িংয়ের ক্ষেত্রে, কিন্তু শেষ 500 মিটারে তাদের টেক্কা দেয় উজবেকিস্তান। অন্যদিকে উশুতে কিন্তু আশা ছিল রশিবিনা দেবী যদি সোনা জিততে পারেন, যেভাবে দাপট দেখিয়ে তিনি ফাইনালে উঠেছিলেন মনে হচ্ছিল সোনা জিতেই ফিরবেন, কিন্তু উশুতে মহিলাদের সান্ডা 60 কেজি ফাইনালে চীনের ঝাং সিআইউর কাছে হারেন রশিবিনা, দাঁড়াতেই পারেননি তিনি, 2টি রাউন্ডেই 0-5 হারেন রশিবিনা। 2022 সালের এশিয়ান গেমসেও রৌপ্য পদক জিতেছিলেন তিনি, আরও একটি এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেই সন্তুষ্ট থাকতে হলো। 2018 জিতেছিলেন ব্রোঞ্জ পদক, তাই 3টি এশিয়ান গেমসে পরপর তিনি পদক জিতলেন, অনন্য নজির স্থাপন করলেন। অন্যদিকে শ্যুটিংয়ে ব্রোঞ্জ পেলেন আনন্দজিৎ, মানে শ্যুটিং এখানে মিক্সড টিম ইভেন্ট স্কিটের মিক্সড টিম ইভেন্টে তৃতীয় স্থানে শেষ করেছেন ভারতের আনন্দজিৎ সিং ও পরিণাজ ধলিওয়াল, তারা 44 পয়েন্ট স্কোর করে দেশকে পদক এনে দিলেন ব্রোঞ্জের পদক। হকিতে কিন্তু অপরাজিত হরমনপ্রীতরা, পুরুষদের হকি দল দাপট দেখাচ্ছে, আজ দক্ষিণ কোরিয়াকে 8-2 গোলে হারিয়েছে তারা। এশিয়ান গেমস এই প্রথম কোনো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নেমেছিল ভারত, তবে জিততে কোনো সমস্যা হয়নি। প্রথম কোয়ার্টারেই 4 গোল দেয় ভারত, আর দ্বিতীয় কোয়ার্টারে 1, তৃতীয় কোয়ার্টারে 2 ও চতুর্থ কোয়ার্টারে 1 গোল দেয় তারা। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে 1টি করে গোল হজম করতে হয় ভারতকে। কাবাডির সেমিফাইনালও পৌঁছে গেল ভারতের পুরুষরা, গতবারের চ্যাম্পিয়ন ভারতের পুরুষদের দল এবারও কাবাডির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। চাইনিজ তাইপেইকে 37-21 ফলে হারিয়েছে তারা। গ্রুপ পর্বের 4টি ম্যাচের মধ্যে 4টিতেই জিতেছে ভারত। এর আগে দক্ষিণ কোরিয়া, জাপান ও বাংলাদেশকে হারিয়েছেন পবন সেহরাওয়াতরা, আরও একবার সোনার স্বপ্ন দেখাচ্ছেন তারা। আর যদি পদকের তালিকা জানিয়ে দিই, ভারত এই মুহূর্তে 14 নম্বর স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে চীন 71টি সোনা, 25টি রুপো, 13টি ব্রোঞ্জ নিয়ে, ভারত সেখানে 14 নম্বর স্থানে 1টি সোনা, যেটি ক্রিকেটের মহিলাদের ক্রিকেটের মাধ্যমে এসছে, 6টি রুপো ও 8টি ব্রোঞ্জ নিয়ে মোট ভারতের পদক সংখ্যা 15 এবং তারা 14তম স্থানে রয়েছে। চীনের পদক সংখ্যা মোট 109। আতশ কাচের তলায় আজকের মতো এই পর্যন্তই, আবার আগামীকাল আতশ কাচের তলায় ক্রীড়াঙ্গনে। শ্রোতা বন্ধুরা, বৃহস্পতিবার মানেই কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টস। আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে শুনবেন পর্বতারোহী দেবব্রত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, গ্রহণ ও সম্পাদনা সঞ্জয় হাজরা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই তো ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে থাকে নানান ধরনের রোমাঞ্চকর খেলায় পারদর্শী অভিজ্ঞ অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। আজ আমাদের সঙ্গে উপস্থিত মাউন্ট এভারেস্ট সহ ভারতীয় হিমালয়ে প্রায় 50টিরও বেশি সফল অভিযানে অংশগ্রহণকারী তথা আন্তর্জাতিক স্তরেও একাধিক শৃঙ্গ আরোহণকারী পর্বতারোহী, ভারতীয় পর্বতারোহণ নিয়ামক সংস্থার অন্যতম সদস্য দেবব্রত মুখোপাধ্যায়। দেবব্রতবাবু, প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আজকের এই আলোচনায় আলোকপাত করতে চাইছি, যে সারা পৃথিবীতে সকলকে থমকে দিয়ে পর্বতারোহণ জগতের এক উদীয়মান বিস্ময়কর ব্যতিক্রমী চরিত্র নির্মল পূর্জা বা নিমস্তাই ব্রড পিকের এক ভয়ঙ্কর অ্যাভালাঞ্চের মুখে পড়ে তিনি সহ প্রায় 7 জন অভিযাত্রীকে আমরা হারালাম, এই বিষয়টার উপরে কিভাবে আলোকপাত করবেন?
1: আসলে দেখুন, নিমস্তাই বা নিমস্পূর্জা সত্যিকার মানে একটা ধূমকেতুর মতো তার উত্থান পর্বতারোহণ জগতে। তিনি যে শুধু একজন পর্বতারোহী ছিলেন তা নয়, তিনি পর্বতারোহণের সাথে সাথে একজন মানুষও ছিলেন, যেটা আমি মনে করি আরও বেশি, কারণ ওই যে আমাদের যে কাঞ্চনজঙ্ঘা গিয়ে যখন বিপ্লব মৃত্যুমুখী, সেই সময় নিমস্তাই যে বিপ্লবকে খুঁজে পেয়েছিল আর সেইখান থেকে দাঁড়িয়ে চেষ্টা করেছিল বিপ্লবকে জগতে নামিয়ে আসা যায়, এই যে ব্যাপারটা। আসল কথা, পর্বতারোহণ জগতে আমাদের যারা ক্লায়েন্ট থাকে, যারা ক্লাইম্ব করতে যাচ্ছে, হয়তো তাদের তেমন কিছু অভিজ্ঞতা নেই, বা অভিজ্ঞতা থাকলেও তাদেরকে একটা 100% সাকসেসফুল রেট দেওয়ার জন্যে যে নিমস্তাইয়ের যে কোম্পানি, সেই কোম্পানির যে একটা দায়বদ্ধতা রয়ে গেছে, আমি 100% সাফল্য দেবো, হয়তো সেইটাই এই অভিযানের যে অ্যাক্সিডেন্টটা হলো তার একটা প্রধান কারণ, যেটা ওই 1996 হয়েছিল। কিছু কিছু ব্যাপার ওভারলুক করে যাওয়া হয়েছে হয়তো, যেখানে জানা উচিত ছিল যে ব্রড পিক আর কেটুর মাঝখানে যে গালিটা রয়েছে সেখান দিয়ে একটু ওয়েদার খারাপ হলেই মাঝে মাঝে এরম বিধ্বংসী অ্যাভালাঞ্চ নেবে আসে। আমার যে সমস্ত জাপানিজ বন্ধুরা আছে যারা, তাদের মধ্যে একজন আছেন রেইকো তেরাসান, তিনি যিনি আর কি কেটু এক্সপিডিশনের দুবার যিনি লিডার ছিলেন, উনি বলেছিলেন যে একবার ওনাদের ওই ব্রড পিক এক্সপিডিশনের সময় একবার একটা টিমের ঠিক ওইখানেই একটা অ্যাভালাঞ্চ নেমে এসেছিল আর একজন জাপানি অভিযাত্রীর দেহ প্রথম দিনে 8 টুকরো হয়ে গেছিলো। তারা বডিগুলো অনেক মানে জোগাড় টোগাড় করে এক জায়গায় রেখে দিয়েছিল, দ্বিতীয় দিন আবার ঠিক ওইখানেই আবার অ্যাভালাঞ্চ নামে এবং সেটাকে পুরো কিমা মানিয়ে দিয়ে উড়ে যায়। আসল কথা, যখন অ্যাভালাঞ্চ নামে, ওই যে একজন বলছে যে দেখা গেছে নিমস্তাইয়ের বডি নাকি যেখানে ছিল সেখান থেকে কত 300 মিটার ওপরে না 600 মিটার ওপরে তার পরে বডিটাকে পাওয়া গেছে, যে যন্ত্রটা নিয়ে গেছিলেন ইনরিচ সেই যন্ত্রটাকে পাওয়া গেছে, মানে কী করে তারে নিশ্চয়ই উনি বেঁচেছিলেন তাই ওপরে উঠেছেন। আসলে এগুলো বিভিন্ন অ্যাভালাঞ্চের থেকে আমরা জানি, অ্যাভালাঞ্চ যখন নামে বরফটা তো নামে যাই, কিন্তু যেমন এখন যখন পাম্প করি আমরা, একটা কোনো কিছু সাইকেল পাম্প করি তো পাম্পারের যেমন ওই ওয়াশারের সামনে যে এয়ার থ্রাস্টটা যায় একটা, যখন সেইটা দিয়ে ওই পাম্পের যে নজলের ভেতর দিয়ে যখন বেরোচ্ছে সে যখন প্রচণ্ড ফোর্সে বেরোয়, ঠিক তেমনি অ্যাভালাঞ্চের সামনের যে এয়ার থ্রাস্টটা আসে ওই একটা বিপুল জায়গায় একটা পুরো ওই পাম্পারের মতো ঠেলে, আর ওই এয়ার থ্রাস্টটাই এক একজনকে অনেকটা উড়িয়ে নিয়ে যায়। আমাদের এখানেই আপনাদের এখানে হয়তো কিছুদিন আগে এসেছিলেন শুভময়, তিনি বলেছিলেন তাদের অভিজ্ঞতার কথা, যে তাদের যে অ্যাভালাঞ্চে নেমেছিল তারা সব উপর থেকে উড়ে গিয়েছিলেন প্রায় 100 মিটার, এইটা ঠিক তাই। আর ওইতেই বডিগুলো পুরো টুকরো টুকরো হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, লোকে এয়ার থ্রাস্টের চাপেই মারা যায় অনেক সময়, তার উপর তো অ্যাভালাঞ্চ ডেব্রিজ যখন পড়ে সেটাই হয়। তা মারাটা হয়তো এনারা এইভাবেই গিয়েছিলেন, আর এর যে প্রধান ব্যাপারটা সেটা হচ্ছে ওই যে একটা যে বিজনেসের চাপ থাকে যে আমাকে করাতেই হবে এই জিনিসটা, নইলে আজকাল যেভাবে বিজ্ঞান এগিয়েছে চেষ্টা করলে হয়তো অ্যাভালাঞ্চ নামার কিছু কিছু সংকেত পাওয়া যায়, অন্তত আমি যে গ্রেডিয়েন্টে দাঁড়িয়ে আছি সেখানে বরফ কতটা জমছে তার উপরে নির্ভর করে বরফ স্লাইড করবে কিনা। অবশ্য এই যে এবছরে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অ্যাভালাঞ্চ নামছে, শুধু যে কেটুতে সেখানে না, আরও এই যে সম্প্রতি হয়ে গেল যেটা যে চায়নাতে একটা গ্লেশিয়ার ভেঙে পড়ে একটা ভয়ঙ্কর ধরনের একটা হরকা বান এলো, তার জন্য এত লোক মারা গেল। এখন এই বর্ডার এরিয়াটাতেই ভর্তি থাকে লোক, যেভাবে বিল্ডিংটার ভেতর দিয়ে তো আমি গেছি যখন আমি গিয়েছিলাম, অতএব আমি জানি যে কত লোক মারা যেতে পারে সেখানে। তা এই যে ধরনগুলো, এই যে সব জায়গায়, এমনকি সুইজারল্যান্ডেও কতগুলো বিশাল বিশাল অ্যাভালাঞ্চ নেমেছে, যার জন্য বিশ্বের সব জায়গাতেই এবছরে সতর্কতা জারি করা হয়েছে এই অ্যাভালাঞ্চ থেকে সরে যাওয়ার জন্যে, এই যে বিশ্ব উষ্ণায়ন এর জন্যই এমনটা ঘটেছে বলা যেতে।

0: পারে, তবে তার সাথে নিশ্চয়ই কিছু হিউম্যান এরর থাকতেই পারে। তবে নিমজায় চলে যাওয়াটা আমার মনে হয় যে সত্যিই একটা অপরিহার্য ক্ষতি।
1: মানুষ হিসেবে নির্মল পূর্জা বা নিমসদাইকে কিভাবে দেখবেন?
0: পর্বতারোহণে এখন যেটা হয়, এই কমার্শিয়ালাইজেশনের যুগে লোকে পয়সা দিয়ে যাচ্ছে বা যারা অ্যারেঞ্জ করছে এগুলো, তারাও প্রত্যেকে নিজেদের ব্যাপারটাই ভাবে। কিন্তু ওই যেটা বলছিলাম আমি, যে আমার যে সহযাত্রী যিনি এভারেস্টে ছিলেন বিপ্লব বৈদ্য, তাকে যখন কাঞ্চনজঙ্ঘাতে ওই রকম অবস্থায় তার নিজের দলের লোকেরাই ছেড়ে চলে গেছে, সেখানে নিমজায়ের যে বইটা আছে সেখানে পুরো মার্ক করা আছে জায়গাটা, যে নিমজাই কিন্তু সেই দলকে মানে তখনও বেঁচে ছিল এবং ওদের দুজনকে, কুন্তলকে আর বিপ্লবকে নামানোর জন্যে ওখান থেকে সমস্ত খবর পাঠিয়েছে। নিমজাই করেছে যে কাজগুলো করার, ওখান থেকে দাঁড়িয়ে স্যাটেলাইট ফোন নিচের থেকে বলেছে কাউকে পাঠাও ইত্যাদি, তারপর যতটা পারা যায় চেষ্টা করেছে নামিয়ে আনার, 100 মিটার না 150 মিটার উনি নামিয়েও এনেছিলেন, বইটাতে লেখা আছে। শুধু ওইখানে না, আরও কয়েক জায়গায় নিমজাই চেষ্টা করেছেন, যারা বিপদে পড়েছে তাদের নিজস্ব রেকর্ডের মধ্যেও ওই টাইমের মধ্যে উনি নেবে আসবেন, তার মধ্যেও উনি চেষ্টা করে গেছেন। তাই জন্য নিমজাইকে আমি অন্যান্য মাউন্টেনিয়ারদের তুলনায় তো মানে শতগুণ ওপরে রাখবো, আর মানুষ হিসেবেও আমি বলবো নিমজাইকে যা মনের জোর, আর ওনার মনের জোর থেকে যে শেখার ব্যাপারটাও আছে, আমি যথেষ্ট এই মনের জোরটার জন্য নেব যে একজন কীভাবে তার জায়গা থেকে উঠে এসেছেন, যেখানে পয়সা ছিল না, ধার করেও তিনি এক্সপিডিশনে প্রথমে শুরু করেছিলেন, পরে না হয় স্পন্সর পেয়েছেন, পরবর্তী প্রজন্মের কাছে নিমজাই একটা যে আদর্শ হিসেবে রয়ে গেলেন, তাই জন্য নিমজাইকে আমি 100-100 দেব।
1: 1996 সালে প্রথম যখন কমার্শিয়াল এক্সপিডিশন শুরু হচ্ছে, যখন আমরা দেখছি প্রচারের আলোকে, সেই সময়ও এক ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল এই অভিযাত্রী দল। অভিযাত্রী দলের অধিকাংশ এই দুর্ঘটনার কবলে পড়েছিল এবং তারা আর ফিরে আসতে পারেনি। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি বিশ্বের অনেক খ্যাতনামা পর্বতারোহী, তারা শুধুমাত্র রেকর্ডের তাগিদে তাদের অমূল্য জীবনটা দিয়ে এসেছেন এই পাহাড়ের কোলে। যদি আমরা দেখি জেরি কুকুরজাকে, কারণ একসময় রেকর্ডের পর রেকর্ড গড়ে গেছেন, কিন্তু তিনিও হারিয়ে গেছেন এই পর্বতের কোলে, তারও পরবর্তী ক্ষেত্রে নিমজদাই। তাহলে কি কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে না যে এই রেকর্ড গড়ার নিরিখে আমরা আমাদের অমূল্য প্রাণটাকে দিয়ে আসছি পাহাড়ের কোলে?
0: সত্যি কথা, দেখো 96 বা যখন কমার্শিয়াল এক্সপিডিশন শুরু হয়, সেই সময় যে ওই ঘটনাটা ঘটেছিল ইন্টুথিনিয়ারের, যে জন ক্রকারের বইয়ের যে গল্পটা পুরো, সেটা যদি পড়ে এবং ওই এক্সপিডিশন থেকে যারা ফিরে এসেছিল তাদের যে বিভিন্ন বই প্রত্যেকেই প্রায় লিখেছেন, তাহলে আমরা যেটা দেখি, কিছু তো তলা থেকে ইনফরমেশন ভুল গিয়েছিল এবং যখন তাদের ফিরে আসতে বলা হয়েছিল সেই সময়ে তারা তখনও তাদের নিজস্ব জেদের বসে আর ফিরে আসতে চাননি। এখানে কিন্তু শুধুমাত্র আমি যে ওই কোম্পানির দায় ছিল সেটা শুধু বলবো না, তার সাথে দায় ছিল যারা গিয়েছিল তারাও এবং ওইখানে যে গাইড ছিল তারাও। ইনফ্যাক্ট বলা হয় যে এভারেস্টে গেলে বা 8000 মিটারের ওপরে গেলে ব্রেন সেল পার সেকেন্ডে মারা যায়, তা ওইখানে লোকের সিদ্ধান্ত নিতে ভুল হয়। এখন তাকে জোর করে যে লিডার তাদের উপর নির্ভর করে, যে তারা বলবে জোর করে, মানে চিয়া তারা বলবে না তোমরা নেবে এসো, ওয়েদারটা খারাপ হচ্ছে বা অ্যাভালেন্স নামতে পারে, কিন্তু এই সবগুলো অনেক সময় এই কমার্শিয়াল ওই যে অবলিগেশনসগুলো থাকে, বাধ্যবাধকতা, তার জন্য অনেক সময় হয়তো বলা হয় না, ঠিক আছে হয়ে যাবে, হয়তো চান্স নেওয়া হয়, এই চান্সগুলোই বিপদ ঘটায়। আবার হয়তো চান্সের জন্যই তো মাউন্টেনিয়ারিংটা এতটা প্রসিদ্ধ। তবে কাকুচকার ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না কাকুচকা যে রেকর্ডের পেছনে ছুটেছেন তা নয়, রেকর্ড কাকুচকার পেছনে ছুটেছে, এইটার মধ্যে পার্থক্য। আর কাকুচকা কমার্শিয়াল এক্সপিডিশনে যাননি, কাকুচকার অফকোর্স পরের দিকে কিছু স্পন্সর ছিল কিন্তু ওনারা কিন্তু তেমন স্পন্সর পাননি, কারণ এই কাকুচকা এবং ভটে কুর্তিকা হয়তো জানো যে গ্যাসের বুম থেকে ওনারা মাত্র কয়েক মিটার দূর থেকে ফিরে এসেছিলেন, কারণ না হয়তো আমরা পিকে পৌঁছে গেছি এইটুকু তো সোজা হেঁটে চলে যাবো। 5 দিন যখন না খেয়ে ওনারা ক্লাইম্বটা করলেন, তার মধ্যে 25 মিটার বাকি ছিল, মাত্র 25 মিটার ইন ডিস্টেন্স, not in height even. ওনারা সাবিটের ওইখানে উঠে নিজের ওপর টপটার কাছে গিয়ে বললেন অনেক হয়েছে, খাবার দাবার নিয়ে এনে এবার ফিরতে হবে। অতএব কাকুচকা ওয়াজ ডিফারেন্ট স্টোরি আমি বলবো যেটা আর কি। আর বাকিদের ক্ষেত্রে যেগুলো হয়েছে, বেশিরভাগই মাউন্টেনিয়াররা ওই তখন যারা নামের পেছনে ছোটে তাদের জন্য বিপদটা একটুখানি বেশি বলে আমি মনে হয়। দেখো আর একটা কথা বলবো, যে কিছু পর্বতারোহী আছে যারা নাম না মানে পর্বতটাকে ভালোবেসে ক্লাইম্ব করা, যেটা আমি বারবার বলি যে পাহাড়ে যাবো ভালোবেসে যাবো, নামের জন্য না, আমি যেটুকু নিয়ে যেতে পারবো সেইটুকুনি যে আমি পাহাড়ে যাওয়ার আগে কোনো সাংবাদিক সম্মেলন করেও বলছি না যে আমি পাহাড়ে যাবো, ফিরে এসেও কোনো সাংবাদিক সম্মেলন করবো না, আমি পাহাড় থেকে এসেছি, যতটুকুনি যেতে পারবো সেইটাই বড় কথা, পাহাড়টাকে ভালোবেসে যাবো এইটাই হচ্ছে বড় কথা।
1: পর্বতারোহণের ক্ষেত্রে পর্বতারোহীদের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো অ্যাভালাঞ্চ বা হিমানি সম্প্রপাত। এই অ্যাভালাঞ্চ একজন অভিযাত্রীকে টুকরো টুকরো করে দিতে পারে অথবা কয়েক হাজার হাজার টন বরফের নিচে ফেলে দিতে পারে। এই অ্যাভালাঞ্চ কেনই বা নেমে

0: আসে, আর কিভাবেই বা একে কিছুটা হলেও অ্যাভয়েড করা যায় অভিযানের ক্ষেত্রে?
1: আমাদের যখন শেখানো হয় অ্যাভালাঞ্জ বিষয়ে মাউন্টেনিয়ারিং কোর্সে, আমাদের যে জমির গ্র্যাডিয়েন্ট আর বরফ কতক্ষণ ধরে পড়ছে, কতটা জমছে, এইটার উপর মূলত নির্ভর করে। বরফ যখন পড়লো ফ্রেশনো বা ইভেন যেগুলো আইসি হয়ে যাচ্ছে বা হার্ড অ্যান্ড প্যাক স্নো, তার ওয়েটটা বেড়ে যাচ্ছে যখন, সেটা কতটা নির্ভর করে। একটা মানে বেসলাইন আছে, সেটা হচ্ছে 30-35 ডিগ্রি অবধি ঢালের ওপর যদি বরফ পড়ে সেটা জমে যায়, প্রথমে সবসময় জমবে, তারপর সেটা জমে গিয়ে ওপর দিকটা গলে যাবে রোদ্দুরের তাপে যখন ওয়েদার ভালো হবে, আর তলার দিকটা বরফটা জমে গিয়ে জমিটা উঁচু হবে, তা ওপর থেকে গলতে থাকবে তারপরে আবার। আর যখন সেটা ধরো 65 বা তার উপরে ডিগ্রি যখনই হয়ে যাবে, সেটা গায়ে জমবেই না, সেটা একটু পড়বে, যেই 3-4 ইঞ্চি হবে একটুই হবে ঝপ করে পড়ে যাবে, তার ওপর তলেই পড়ে যাবে, এইটা জেনারেলি হয়ে থাকে। তা এই জন্যে এই যে মাঝখানের যেটা আর কি, ওটা 35-65 ডিগ্রি, এখানে বরফ পড়ে যদি জমে, সেই বরফটা কিন্তু যদি একটু বেশি জমে যায় 6 ইঞ্চির থেকে বেশি, সেইটা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। আবার অনেক দিন ধরে ধরো এই বরফটা জমে জমে ভারী হয়ে গেছে, এইবার বিশ্বায় উষ্ণায়নের জন্যে তলাকার পাথর যেটা এটা গরম হয়ে গেলো, ফলে ওপরটা স্লিপারি হয়ে গেলো, সেটাও ভেঙে পড়ে গেলো। তারপরে আমরা যখন যাই, আমাদের হাঁটারও বিভিন্ন নিয়ম আছে, কেউ যদি একটা বরফের ফিল্ডকে সোজা কেটে দিয়ে যায় তখন স্ল্যাব অ্যাভালাঞ্জ নামে, তলা স্ল্যাবটা পুরো নেবে চলে আসে। এই ধরনের পুরো স্ল্যাবটা যদি নেবে আসে, তাহলে একটা ভয়ঙ্কর একখানা মানে কয়েক টন বোধহয় একটা বরফের চাঙড়ও ভেঙে পড়তে পারে। ফলে বিষ্ণু উষ্ণায়নের একটা ভূমিকা তো আছেই, আর তার সাথে আছে আমাদের মাউন্টেনিয়ারদের এইগুলোর পরিষ্কার জানা যে এইটা গ্র্যাডিয়েন্টটা কত, এখানে যে 4 ঘন্টা ধরে বরফ পড়ছে এইখানটা দিয়ে এরপরে নামতেই পারে, এই ঘটনাগুলো আমাদের মনে রাখার ব্যাপার আছে।
2: শ্রোতা বন্ধুরা, অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পর্বতারোহী দেবব্রত মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা সঞ্জয় হাজরা। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে চিঠি লিখুন আকাশবাণী প্রযত্নে কেন্দ্র অধি আকাশবাণী ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন আকাশবাণী কলকাতা, কলকাতা 700001 ইডেন গার্ডেন্স। আর নিজেদের ফেসবুকে গিয়ে টাইপ করুন AIR কলকাতা স্পোর্টস আর জানান আপনাদের মতামত। এছাড়াও আমাদের ইমেল আইডি AIR কলকাতা স্পোর্টস.com, সেখানে গিয়ে মেলে লিখে দিন আপনাদের মতামত। আর রোজ কান পাতুন ক্রীড়াঙ্গনের এই আসরে। এই আশা নিয়েই শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গন শেষ হলো। উপস্থাপনায় ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা: সাবির শেখ, গ্রাম বাগাখালী, ডাকঘর খাগড়ামুড়ি, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। সুমাইয়া খাতুন, গড়ন মাঝারি, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 9 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। অভিষেক সিং, 128 রমেশ গোস্বামী রোড, ডাকঘর কাঁচড়াপাড়া, থানা বীজপুর, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। অঙ্কুশ সিং, রোগাটে গড়ন, বয়স 15 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 7 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শেখ গোলাম মোস্তাফা, গ্রাম পিপুলিয়ান, ডাকঘর বারুণ্ডা, থানা বাগনান, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন। শেখ রাকিব আলী, স্বাস্থ্যবান, বয়স 28 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 2 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। সাইফুদ্দিন মল্লিক, গ্রাম কামিগাছি, ডাকঘর ভাগ্যবন্তপুর, থানা শাসন, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। সাবিনা ইয়াসমিন, গড়ন মাঝারি, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 20 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি, মিসিং পার্সন্স ব্যুরো, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন। বিশু মালিক, রোগাটে গড়ন, বয়স 53 বছর, উচ্চতা 5 ফুট, গায়ে রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 23 জুন 2025 তারিখ গ্রাম গুড়াপ গঙ্গাপাড়া, ডাকঘর গুড়াপ, থানা গুড়াপ, জেলা হুগলি থেকে নিখোঁজ।

পেয়েছেন। খোকন দাস, গ্রাম ৬ নম্বর, গোরান বোস ডাকঘর, নফরগঞ্জ, থানা বাসন্তী, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। মধুমিতা দাস, গড়ন মাঝারি, বয়স ১৭ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ১২ জুলাই ২০২৫ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ২৭, অথবা মিসিং পার্সনস কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা ৭০০০০০১। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: এখন বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দশম শ্রেণীর ইতিহাস বিষয় আলোচনা। স্টুডিওয়ে রয়েছেন বেলতলা গার্লস হাই স্কুলের শিক্ষিকা রুমা অধিকারী ও দুই শিক্ষার্থী।
2: নমস্কার। দশম শ্রেণীর ইতিহাসের একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার সঙ্গে আমার দুই ছাত্রী আছে।
3: আমি জিনিয়া ইসলাম, বেলতলা গার্লস হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী।
4: আমি মেঘনা মণ্ডল, বেলতলা গার্লস হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্রী।
2: আচ্ছা, এবারে আমরা তাহলে তোমাদের এই আলোচনাটা শুরু করি। তো আমরা আজকে পড়াচ্ছি কিভাবে কোম্পানির শাসনকালে ভারতের শিক্ষা ব্যবস্থা চলেছিল সেটা নিয়ে, ঠিক আছে? কোম্পানির শাসনকাল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বণিক কোম্পানি। তারা যখন ভারতবর্ষে এসেছিল তখন তারা বাণিজ্য করতে প্রথমে এসেছিল। তারপর দেখা গেল যে তারা আস্তে আস্তে আমাদের দেশে বাণিজ্য তো করতই, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশে তারা শাসন ব্যবস্থাও প্রবর্তন করতে শুরু করলো। তো প্রথমেই কিন্তু তারা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল না। কোম্পানি শাসনের আগে ভারতের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলতো সেটা আমরা আগে জানবো। তো আমরা দেখেছি যে ভারতের শিক্ষা ব্যবস্থা সেই সময় দুটো ভাগে বিভক্ত ছিল। যখন আমাদের দেশে শুধুমাত্র হিন্দু রাজারা থাকতেন, তাদের দ্বারা শাসিত হতো ভারতবর্ষ, তখন ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা টোল, চতুষ্পাঠি এগুলোতে হতো এবং সেখানে সংস্কৃত ছিল শিক্ষার ভাষা। সেই সংস্কৃত শিখতে হতো, তার সঙ্গে সঙ্গে বেদ, উপনিষদ এগুলো তাদেরকে পাঠ করতে হতো এবং সাধারণত গুরু গৃহে গিয়ে লেখাপড়া শিখতে হতো। তারপরে যখন আমাদের দেশে ইসলাম এলো, তখন ইসলামের সময় ভারতের শাসন ব্যবস্থা ইসলাম ভিত্তিক কিছুটা হয়ে গেল। তখন আমরা দুটো ভাগে ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হিন্দু ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আর একটা ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এইভাবে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে শুরু হয়ে গেল। ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেখানে মক্তব, মাদ্রাসা এই দুটোতে লেখাপড়া শেখানো হতো। সেখানেও কিন্তু তাই একই, যে সেখানে কোরআন পাঠ করানো হতো বা সাধারণ অঙ্ক, গণিত এগুলো শেখানো হতো। সাধারণ হিসাব নিকাশ রাখার জন্য, রোজগার চলার জন্য যে হিসাব নিকাশ সেগুলো শেখানো হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি শাসনের আগে ভারতের শিক্ষা ব্যবস্থা দুটো ভাগে বিভক্ত ছিল, একটা টোল, চতুষ্পাঠি, পাঠশালা এগুলোতে লেখাপড়া শেখানো হতো আর একটা হচ্ছে মক্তব, মাদ্রাসা। এইভাবে লেখাপড়া শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে ছিল। সেখানে কোনো সঠিক সিলেবাস ছিল না, সেখানে ফিলোসফি বা বিজ্ঞান এগুলো পড়ানো হতো না, শুধুমাত্র ধর্মীয় কিছু শিক্ষা, ভাষা শিক্ষা এগুলোর উপরই গুরুত্ব দেওয়া হতো আর সাধারণ ব্যবহার্য গণিত এগুলো শেখানো হতো। এর বাইরে পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, দর্শন এগুলোর আলোচনা, এগুলো শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে তখন

0: ছিল না। এবার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসার পর তারা কিন্তু ভারতের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে কোনো গুরুত্বই দেয়নি। এক তো তারা প্রথম বিদেশি কোম্পানি, বাইরে থেকে এসেছে বাণিজ্য করতে, কেনই বা তারা অর্থ খরচা করবে ভারতীয়দের শিক্ষার খাতে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা এসে দেখেছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থাতে ধর্মীয় ভিত্তিক কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে হিন্দু ধর্মের এক ধরনের শিক্ষা, ইসলাম ধর্মের এক ধরনের শিক্ষা। তো তখন তারা ভাবলো যে যদি আমরা এর মধ্যে হস্তক্ষেপ করতে যাই, তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের এই দেশে শাসন ব্যবস্থা করাটাই মুশকিল হয়ে যাবে, কারণ একটা বিরোধিতা শুরু হয়ে যাবে, ধর্মভিত্তিক বিরোধিতা শুরু হয়ে যাবে। তো তারা এই ভয়টা পেয়েছিল, তাই জন্য তারা সেই জন্য শিক্ষা ব্যবস্থার ব্যাপারে খুব একটা আগ্রহী হয়নি। আর এছাড়া তারা মনে করেছিল যে যদি ইউরোপের জ্ঞান, বিজ্ঞান, ফিলোসফি এগুলো সম্পর্কে যদি ভারতের মানুষ জেনে যায়, তাহলে কিন্তু ভারতবর্ষের টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে, কারণ ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটবে, ভারতীয়রা বুঝতে পারবে যে ব্রিটিশদের দ্বারা কিভাবে তারা অত্যাচারিত হচ্ছে, কিভাবে শোষিত হচ্ছে। তো তাই জন্য তারা ঠিক করলো যে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা তারা গ্রহণ করবে না। তো কিন্তু তা সত্ত্বেও যখন তারা আস্তে আস্তে ভারতের পুরো বাংলাদেশ দখল করলো, মাদ্রাস দখল করলো, তখন কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে তাদেরকে জানানো হয়েছিল যে ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য কিছু একটা করতে। তো তাই জন্য তারা প্রাচ্য শিক্ষার জন্য, যেটা আমাদের এদেশীয় শিক্ষা ব্যবস্থা, সেই প্রাচ্য শিক্ষার জন্য তারা ব্যবস্থা করেছিল, এবং সেই মতো সেই সময় কিছু উদ্যোগ গভর্নর জেনারেলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। যেমন তোমাদের বলেছি আগে যে ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন ভারতবর্ষে, তিনি এসে কি করলেন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন 1780-তে। জোনাথান ডানকান একটা সংস্কৃত কলেজ বারাণসীতে স্থাপন করলেন 1784-এ। সেই সময় উইলিয়াম জোন্স, তিনি স্থাপন করলেন এশিয়াটিক সোসাইটি। এগুলো সবই কিন্তু আমাদের প্রাচ্য শিক্ষা। প্রাচ্য শিক্ষা বলতে বোঝাচ্ছে আমাদের এদেশীয় ভারতীয় শিক্ষা, তৎকালীন যে ভারতীয় শিক্ষা ছিল সেই শিক্ষার ওপরই কিন্তু তারা গুরুত্ব দিয়েছিলেন। তো এইভাবে ভারতবর্ষে তখন শিক্ষা ব্যবস্থা চলছিল। তাহলে তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে তাহলে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষা শুরু হলো কবে থেকে? তাহলে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বা ইংরাজি শিক্ষা শুরু হলো প্রধানত বলা যেতে পারে যে খ্রিশ্চান মিশনারিদের হাত ধরে। এই যে ব্যবসায়ীরা এসেছিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসায়ীরা ব্যবসা করতে এসেছিল, তাদের সঙ্গে সঙ্গে এই খ্রিশ্চান মিশনারিরাও কিন্তু ভারতবর্ষে এসেছিল। কেন এসেছিল মনে হচ্ছে না তোমাদেরকে? বলো, খ্রিস্টান মিশনারিরা কেন এসেছিল?
1: খ্রিস্টান ধর্মের প্রচারের জন্য হয়তো।
0: হ্যাঁ, অবশ্যই খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে এসেছিল। এবং তারা দেখলো যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য যদি এখানে ধর্ম প্রচার করতে হয়, শুধু বাইবেলকে অনুবাদ, মাতৃভাষাতে অনুবাদ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে বাইবেলের যে তত্ত্ব, মানে ফিলোসফি, দার্শনিক জ্ঞান যেগুলো আছে, সেগুলো সম্পর্কে তো ভারতীয়দের জানতে হবে, কারণ ভারতীয়দের তো জ্ঞান, বিজ্ঞান, দর্শন সম্পর্কে কোনো ধারণা সেই সময় ছিল না। তো তাই জন্য তারা ঠিক করলো যে তারা এখানে ইংরাজি শিক্ষার স্কুল স্থাপন করবেন, এবং সেখানে ভারতীয়দেরকে প্রথমে ইংরাজি বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা দিয়ে তারপর তারা আস্তে আস্তে তাদেরকে ধর্মান্তরিত করবেন। তো সেই জন্য আমরা প্রথম উদ্যোগ কিন্তু দেখতে পাই মিশনারিদের দিক থেকে। তো মিশনারিদের মধ্যে 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স, তিনি শ্রীরামপুরে এসেছিলেন, তার সঙ্গে সঙ্গে আরো দুজন ছিলেন তার সহযোগী, মার্স ম্যান আর বলো ওয়ার্ড, এই তিনজনকে কি বলা হয়?
1: ত্রয়ী।
0: হ্যাঁ, তাদের এই তিনজনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। এই শ্রীরামপুর ত্রয়ী তারা প্রথমেই কি করেছিল, শ্রীরামপুরে একটা ছাপাখানা তৈরি করেছিল, এবং সেখানে 26টা ভারতীয় ভাষায় তারা বাইবেল অনুবাদ করেছিল। তাহলে বুঝতেই পারছো যে মিশনারিদের উদ্দেশ্য কি ছিল, বাইবেলকে 26টা ভারতীয় ভাষায় অনুবাদ করে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তার মানে যাতে বাইবেল আমাদের দেশের মানুষরা নিজেদের ভাষায় যাতে পড়তে পারে, পড়ে যাতে বুঝতে পারে, সেই জন্য এটা করা হয়েছিল। তো এরপরে তারা কি করলো, তারা স্কুল স্থাপন করতে শুরু করলো, শ্রীরামপুর কলেজ স্থাপন করেছিল, যেখানে প্রথমে স্কুল ছিল শ্রীরামপুর, তারপরে সেটা কলেজে পরিণত হয়েছিল এবং সেখানে ইংরাজি শিক্ষা শুরু হয়েছিল। শুধুমাত্র এরা ছিল হচ্ছে ব্যাপটিস্ট মিশন, শুধুমাত্র ব্যাপটিস্ট মিশন নয়, এই ব্যাপটিস্ট মিশনের সঙ্গে সঙ্গে লন্ডন মিশনারি সোসাইটি, চার্চ মিশনারি সোসাইটি, জেসুইট মিশনারিগণ, তারা সকলেই ভারতবর্ষে এসেছিলেন শুধুমাত্র ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে।

নয়, তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য নিয়েও। সেই সময় শহরের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত মিশনারিরা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নিজেদের উদ্যোগে স্কুল স্থাপন করেছেন। আমি তোমাদেরকে যত সহজে বলছি যে এই স্কুল স্থাপন করলে না সেখানে স্টুডেন্টরা চলে এলো, সেটা কিন্তু অত সহজে হয়নি। কারণ তোমরা জানো যে ভারতের মানুষরা কুসংস্কারাচ্ছন্ন ছিলেন সেই সময়। তারা অন্য ধর্মের মানুষের কাছে শিক্ষা গ্রহণ করাকে মনে করতেন যে হয়তো ধর্মান্তরিত হয়ে যাবেন, তাই জন্য খুব সহজে কিন্তু এটা হয়নি। তো এইগুলো হয়েছিল অনেক পরে, তারা বাড়ি বাড়ি গিয়ে মিশনারিরা মহিলারা তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছিলেন বিভিন্ন মানুষকে, অনেক বুঝিয়ে তবে তিনি এই মিশনারিদের শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল। মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন্যদের মধ্যে জেসুইট মিশনারি, তারা সেন্ট জেভিয়ার্স স্কুল স্থাপন করেছিল যেটা সেন্ট জেভিয়ার্স কলেজ নামে পরিচিত। এর সঙ্গে সঙ্গে তারা স্কটিশ চার্চ কলেজ স্থাপন করেছিল। ডেভিড হেয়ার তিনি পটলডাঙ্গা একাডেমি স্থাপন করেছিলেন যেটা পরবর্তীকালে ডেভিড হেয়ার কলেজ বা স্কুল নামে পরিচিত হয়। তো এইভাবে মিশনারিরা আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা প্রচলন শুরু করল। মিশনারি ছাড়াও আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার কিছু ব্যক্তিগত উদ্যোগ দেখতে পাওয়া গিয়েছিল। ইংরাজি শিক্ষা তারা নিজেদের উদ্যোগে গ্রহণ করে ভারতের কিছু মানুষ, যাদেরকে আমরা মনীষী বলি, সেই ভারতের কিছু মানুষ তারা সেই সময় ভারতে ইংরাজি শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তারা সেই উপলব্ধিতেই নিজেদের উদ্যোগে স্কুল স্থাপন করেছিলেন। সেটা কারা? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, এদের কথা আমরা বলতে পারি, যারা নিজেদের উদ্যোগে স্কুল স্থাপন করেছিলেন। রাজা রামমোহন রায় নিজের উদ্যোগে স্থাপন করেছিলেন নিজের বিদ্যালয়, তার বাড়িতেও তিনি বিদ্যালয় চালাতেন। বিদ্যাসাগর নিজে প্রায় 35টা বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। এছাড়া রাধাকান্ত দেব তিনিও নিজের উদ্যোগে বিদ্যালয় স্থাপন করেছিলেন। তাহলে ব্যক্তিগত উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রাধাকান্ত দেব এরা প্রত্যেকে নিজের উদ্যোগে স্কুল স্থাপন করেছিলেন এবং সেই মতো ভারতবর্ষে বিদ্যাশিক্ষা মানে ইংরাজি বিদ্যাশিক্ষা চালু করা শুরু হয়েছিল। বিদ্যাসাগর তো নিজের উদ্যোগে মেয়েদের জন্য স্কুল স্থাপন করেছিলেন অনেক, তার সহযোগী হয়ে ড্রিঙ্ক ওয়াটার বেথুন মেয়েদের জন্য হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন যেটা এখন বেথুন স্কুল এবং বেথুন কলেজ নামে পরিচিত হয়েছে। এই পর্যন্ত আমরা বলতে পারি যে ভারতবর্ষে মিশনারি এবং ব্যক্তিগত উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা বিস্তার শুরু হয়ে গিয়েছিল। তো এরপরে কিন্তু সরকারি উদ্যোগে ইংরাজি বিদ্যাশিক্ষা শুরু হয়। তার আগে অবশ্য 1813 খ্রিস্টাব্দে একটা চার্টার অ্যাক্ট পাস করেছিল ব্রিটেনের পার্লামেন্ট। তো সেই ব্রিটেনের পার্লামেন্টে চার্টার অ্যাক্ট অনুসারে ঠিক করা হয়েছিল যে 1,00,000 টাকা ভারতীয়দের শিক্ষার জন্য ব্যয় করা হবে। তো এই 1,00,000 টাকা ভারতীয়দের শিক্ষার জন্য ব্যয় করা হবে নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয় প্রাচ্যবাদীদের আর পাশ্চাত্যবাদীদের মধ্যে। প্রাচ্যবাদীরা বলতে থাকে যে এই 1,00,000 টাকা দেশীয় শিক্ষার জন্য ব্যয় করা হবে, আর পাশ্চাত্যবাদীরা বলতে থাকে যে এটা ইংরাজি শিক্ষার জন্য ব্যয় করা হবে। সেই সময় লর্ড বেন্টিংকের শিক্ষা সচিব ছিলেন মেকলে, ব্যারিংটন মেকলে। তো মেকলেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই শিক্ষা খাতে টাকাটা কোন খাতে ব্যয় করা হবে সেটা নিয়ে ঠিক করার জন্য। ইতিমধ্যে রাজা রামমোহন রায় তিনি নিজে সেই সময়কার গভর্নর জেনারেল লর্ড আর্মহার্স্টকে তিনি চিঠি লিখেছিলেন যে ওই 1,00,000 টাকা যাতে প্রাচ্য শিক্ষার খাতে ব্যয় করা হয় সেই বিষয়। তো এরপরে যখন মেকলে এলেন, মেকলে এসে তখন তিনি অনেকটা নাক উঁচু টাইপের ছিলেন। তিনি মনে করতেন যে পাশ্চাত্য শিক্ষা অনেক উচ্চ পর্যায়ে আর প্রাচ্য শিক্ষা বলতে কিছুই নয়। তিনি বলেছিলেন যে গোটা ইউরোপের কিছু দেশে লাইব্রেরিতে যে শিক্ষা আছে গোটা ভারতবর্ষের দেশে সেই শিক্ষা নেই, মানে একটা লাইব্রেরিতে, একটা ইউরোপের একটা দেশের লাইব্রেরিতে যে শিক্ষা ব্যবস্থা বা যে জ্ঞান আছে সেই জ্ঞান গোটা ভারতবর্ষে নেই। তিনি ভারতের শিক্ষা ব্যবস্থাটাকে এতটাই হেয় করতেন এবং সেই জন্য যথারীতি তিনি সেই সময় মেকলে মিনিটে তিনি বলেছিলেন যে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা করা হবে পাশ্চাত্য শিক্ষার জন্য, মানে ওই 1,00,000 টাকাটা ব্যয় করা হবে পাশ্চাত্য শিক্ষার জন্য। এবং সেই মতো পাশ্চাত্য শিক্ষার খাতে ওই 1,00,000 টাকা ব্যয় করার কথা বলা হয় এবং কিছু স্কুল সেই সময় স্থাপন হয়। তাহলে সরকারি উদ্যোগে স্কুল স্থাপন ওই 1,00,000 টাকা যখন থেকে অনুদান দেওয়া শুরু হলো তখন থেকে শুরু হয়েছিল। তার আগে পর্যন্ত কিন্তু সরকারি উদ্যোগে কোনো স্কুল স্থাপন করা হয়নি। তো এইভাবে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা চালু হলো। এরপরে 1844 খ্রিস্টাব্দে যখন লর্ড হার্ডিঞ্জ আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন যে সরকারি চাকরিতে
যারা ইংরেজি জানে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। তো ন্যাচারালি তখন দেখা গিয়েছিল যে ইংরেজি শিক্ষার প্রতি বেশি আগ্রহ দেখা দেয়, তাই

জন্য অনেকেই সব তখন স্কুলে ভর্তি হতে শুরু করে, ইংরাজি স্কুলে ভর্তি হতে শুরু করে, যে তারা ইংরাজি জানলে যদি সরকারি চাকরি পায়। তো এইভাবে শিক্ষার উদ্যোগটা সেই সময় শুরু হয়ে যায়। 1854 খ্রিস্টাব্দে স্যার চার্লস উড এলেন শিক্ষা সচিব হয়ে। তিনি শিক্ষা সচিব হয়ে আসার পর ভারতীয় শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছিল বলা হয়। কিভাবে না, তিনি প্রথমে এসে বলেছিলেন যে শিক্ষার জন্য একটা আলাদা বিভাগ গঠন করা হবে, যেটা আগের কোনো গভর্নর জেনারেলের সময় আমরা দেখতে পাইনি বলতে। তো তার ফলে প্রথম এই শিক্ষা বিভাগ খোলা হলো, যেখানে সরকারিভাবে কি ধরনের শিক্ষা ব্যবস্থা হবে সেগুলো চালু হওয়া শুরু হলো। এরপরে তিনি বললেন যে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, আর শিক্ষাকে সমন্বয়মূলক করা হবে, মানে গ্রাম গঞ্জ শহর সব জায়গাতে প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষা এগুলোকে সমন্বয় করা হবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছিল চার্লস উডের সময়। এবং চার্লস উডের এই নির্দেশনামাটাকেই তাই জন্য বলা হয় যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা মাগনা কাটা বা মহাসনদ, কারণ এখান থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থা যেটা এখনো পর্যন্ত চলছে, প্রথমে প্রাইমারি এডুকেশন, তারপরে মিডল এডুকেশন, তারপর হায়ার এডুকেশন, এগুলো কিন্তু পরপর চলতে থাকে। এবং এই স্যার চার্লস উডের যে নির্দেশনামা ছিল সেখানে যে উচ্চশিক্ষার কথা বলা হয়েছিল, সেই উচ্চশিক্ষা ব্যবস্থাতেই দেখা গিয়েছিল যে 1857 কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ তিনটে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। তো এইভাবে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়। এখন তোমাদের মনে হতে পারে যে ভারতবর্ষে তো শিক্ষা ব্যবস্থা ভালোই হলো, তাহলে যখন ইংরেজরা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলো তখন একটা সিলেবাস তৈরি হলো, কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপন হলো, সেই কলকাতা স্কুল বুক সোসাইটি খুব সহজে বই ছাপানোর কাজ করতে শুরু করলো, সিলেবাস কি হবে, কি পড়ানো হবে সেগুলো ঠিক করতে শুরু করলো, তাহলে শিক্ষা ব্যবস্থা ঠিক মতো ভালোভাবেই চললো, তাই তো মনে হচ্ছে? তো তোমাদের কি মনে হচ্ছে যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে শুরু হলো সেটা খুব যথাযথ এবং ঠিকঠাকই কি ছিল, তাই কি? কিন্তু আমরা বলতে পারি যে পুরোপুরিভাবে ঠিকঠাক এই শিক্ষা ব্যবস্থা ছিল না, এই শিক্ষা ব্যবস্থারও কিছু গলত ছিল বা কিছু ভুল ছিল। সেটা হচ্ছে যে ভারতের এই যে শিক্ষা ব্যবস্থা শুরু হলো সেটাকে প্রথমেই বলা হতো যেটা মাথা ভারী শিক্ষা ব্যবস্থা। কেন মাথা ভারী? কারণ আমরা যখন লেখাপড়া শিখি প্রথমে আমরা প্রাইমারি এডুকেশন মানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা লাভ করি, তারপর আস্তে আস্তে আমরা হায়ার এডুকেশনে যাই। কিন্তু ভারতবর্ষে প্রথমেই হায়ার এডুকেশনের ওপরই গুরুত্ব আরোপ করা হয়েছিল, প্রাইমারি এডুকেশনকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি। দ্বিতীয়ত, ইংরেজরা যে স্কুলগুলো স্থাপন করেছিল সেই স্কুলগুলোতে বেশিরভাগ সময় দেখা গিয়েছিল যে এতটাই বেতন বেশি দিতে হতো যে সাধারণ মানুষের পক্ষে সেখানে অর্থ ব্যয় করা সম্ভব হতো না। তো তার ফলে সাধারণ মানুষ মানে গরিব মানুষ বা গ্রামাঞ্চলের মানুষ তারা কিন্তু এই সরকারি স্কুলে লেখাপড়া শিখতে পারতো না। তাদের ওই মিশনারি স্কুল বা বেসরকারি উদ্যোগে যে কটা স্কুল স্থাপন করেছিলেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এরা তো সকলে অবৈতনিক স্কুল স্থাপন করেছিলেন, সুতরাং এখানে গিয়ে তারা লেখাপড়া শিখত। কিন্তু সেখানেও আবার কুসংস্কার ছিল, তাই জন্য গ্রামের সমস্ত শ্রেণীর মানুষরা তাদেরকে বিদ্যালয়ে পাঠাতো না, কারণ তারা মনে করতো যে মিশনারিদের স্কুলে গেলে বা ইংরাজি শিখলে তাদের জাত চলে যাবে, এরকম একটা ধারণা ছিল, এরকম কুসংস্কার ছিল, তাই জন্য সবাই এখানে লেখাপড়া শিখতে পারতো না। শুধুমাত্র শহুরে কিছু শিক্ষিত পরিবারের মানুষ তারাই শিক্ষার গুরুত্বটা অনুধাবন করেছিলেন এবং তারাই শুধুমাত্র তাদেরকে তাদের বাড়ির ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখতে পাঠাতেন। তো এটা গেল হচ্ছে খারাপ দিকটা বলছি, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার ভালো দিকও অনেক ছিল। সেই ভালো দিকগুলো হলো, প্রথমত আমরা বলতে পারি এই পাশ্চাত্য শিক্ষার যে ভালো দিক সেগুলো হচ্ছে যে জ্ঞান, বিজ্ঞান, মানবতাবাদ, গণতন্ত্র প্রভৃতি এই সমস্ত আদর্শ, এই যেগুলো

0: কত কুসংস্কার রয়েছে যেগুলো ভারতীয় ধর্মের মধ্যে কিন্তু নেই। ভারতীয় যে ধর্মগ্রন্থ সেগুলোর মধ্যে কিন্তু এত কুসংস্কারের কথা লেখা ছিল না, এগুলো পরবর্তীকালে ব্রাহ্মণ পণ্ডিতরা তৈরি করেছিলেন। তো সেইগুলো তারা বুঝতে পারলেন পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান এগুলো লেখাপড়া শেখার পরে, যে আমাদের দেশে কত কুসংস্কার রয়েছে, ধর্মীয় কুসংস্কার, সামাজিক কুসংস্কার, সেগুলো দূরীভূত করার জন্য তারা বিভিন্ন ধর্মীয় এবং সমাজ সংস্কার আন্দোলন করতে শুরু করলেন। এছাড়া নারী শিক্ষা এবং নারী মুক্তি আন্দোলন শুরু হয়েছিল, কারণ এই যে বললাম ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তারপরে বিদ্যাসাগর যে মেয়েদের জন্য স্কুলগুলো স্থাপন করেছিলেন, সেখানে কিছুটা হলেও মেয়েরা লেখাপড়া শিখতে শুরু করেছিল। কারণ তোমরা তো আগেই জানো যে মেয়েদেরকে, আমাদের দেশের মেয়েদেরকে 9-10 বছরের বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, তারপরে তারা বিধবা হয়ে যেত এবং তারপর তাদের জীবন বলে কিছু ছিল না, অত্যন্ত দুঃখ কষ্টে দারিদ্রতার মধ্যে তাদের জীবন কাটাতে হতো। তাই জন্য বিদ্যাসাগরই উদ্যোগ নিয়ে মেয়েদেরকে স্কুলে আনার ব্যবস্থা করেছিলেন। তাহলে মেয়ে যে সমস্ত মেয়েরা এই বিদ্যালয়ে এসে লেখাপড়া শিখেছিল তারাই নারী মুক্তি আন্দোলন গড়ে তুলেছিল, তারাই বুঝতে পেরেছিল যে মেয়েদের লেখাপড়া শেখাটা কতটা জরুরি। তো এটাও একটা উপকার বলা যেতে পারে পাশ্চাত্য শিক্ষা। এছাড়া ভারতবর্ষে যে পাশ্চাত্য শিক্ষার হয়েছিল সেটা জাতীয়তাবাদী ভাবধারা বিস্তার করেছিল। আমাদের দেশে জাতীয়তাবাদ বা স্বাধীনতা যে মনোভাবটা, মানে আমরা স্বাধীন, একটা স্বাধীন দেশের নাগরিক, এই মনোভাবটা আমাদের দেশে আগে ছিল না। আমরা কোনো না কোনো রাজার অধীনে রাজত্ব করতাম, মানে থাকতাম। কোনো আমরা কি বলতাম, আর এই রাজার অধীনে থাকি কেউ, আমাদের দেশটা বিভিন্ন টুকরো টুকরো অংশে বিভিন্ন রাজার অধীনে থাকতো। তাই জন্য আমাদের দেশে কোনো দেশাত্মবোধ যেটাকে বলা হয় সেটা গড়ে ওঠেনি, বা জাতীয়তা বোধ যেটাকে বলা হয় সেটা গড়ে ওঠেনি, কারণ একজন রাজার অধীনে আমরা থাকিনি, বহু রাজা ছিল। তাই জন্য যখন ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করতে এলো তখন ওই একই ধরনের শিক্ষা ব্যবস্থা, একই ধরনের আইন, শাসন ব্যবস্থা, এগুলো প্রচলন শুরু হলো, এবং এই শিক্ষা ব্যবস্থা থেকে গণতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলো কি, মানবতাবাদ, এগুলো কি, সেগুলো সম্পর্কে শিক্ষিত মানুষরা বুঝলেন, এবং বুঝে তারা বিভিন্ন, আমাদের ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন মানুষের মধ্যে সেই ভাবধারাগুলো ছড়িয়ে দিতে শুরু করলেন। এবং তার ফলস্বরূপ কি দেখা দিল, ভারতবর্ষে জাতীয়তা বোধের উন্মেষ ঘটল। এবং এই জাতীয়তা বোধের উন্মেষ থেকেই কিন্তু পরবর্তীকালে দেখা গিয়েছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন। তখন মানুষের মধ্যে রাজনৈতিক চেতনার জন্ম হলো। এই বলা যেতে পারে পাশ্চাত্য শিক্ষা আমাদের দেশের মানুষের রাজনৈতিক চেতনা জাগরিত করেছিল। আমরা যে পরাধীন, আমরা যে ইংরেজদের অধীনে শোষিত হচ্ছি, এই বোধটা মানুষের মধ্যে জাগরিত করতে সাহায্য করেছিল। এবং সেখান থেকেই দেখা গিয়েছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠন তৈরি হয়, এবং সেই রাজনৈতিক সংগঠনগুলো আমাদের দেশে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করতে শুরু করে। তো এইভাবে পাশ্চাত্য শিক্ষা একদিকে যেরকম আমাদের অনেক উন্নতি ঘটিয়েছিল, সেরকম কিছু কিছু ক্ষেত্রে, সব দিক থেকে বলা যায় না, কম ক্ষেত্রেই বলা যেতে পারে যে কিছু অল্প ক্ষতিও করেছিল। এবার বলো যে তোমাদের পাশ্চাত্য শিক্ষার বিষয়ে তোমাদের কি প্রশ্ন আছে সেটা বলো।
1: ব্রিটিশরা যখন প্রথমে আমাদের ভারতে এসেছিলেন, প্রথম দিকে তো এই পাশ্চাত্য শিক্ষার ব্যাপারে কোনোরকমভাবে আগ্রহী ছিল না, কিন্তু পরে কেন তারা আবার আগ্রহী হলো?
0: আচ্ছা, এটা আমি বলেছি আগে, তাও একবার শোনো। প্রথম দিকে তারা আগ্রহী ছিল না, কেন আগ্রহী ছিল না বলো?
1: প্রথম দিকে আগ্রহী ছিল না কারণ যেহেতু স্বাধীনতার ভাবধারা সাধারণ মানুষদের মধ্যে জাগ্রত হবে, আর এছাড়া ব্রিটিশরা যদি কোনো ধর্মীয় শিক্ষার ব্যাপারে যদি হস্তক্ষেপ করতে চায়, সেক্ষেত্রে যারা ধর্মীয় আছে তারা ব্রিটিশদের উপরে ক্ষুব্ধ হতে পারে বা বিরোধিতা হতে পারে।
0: হ্যাঁ, এটাই। এক হচ্ছে যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা তখন দুটো ভাগে বিভক্ত ছিল, একটা হিন্দু ধর্মীয়, একটা ইসলাম ধর্মীয়। তো এখানে যদি ওরা হস্তক্ষেপ করতে চায়, ওরা যদি এখন নিজেদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের উপর চাপিয়ে দেয়, তাহলে যারা ইসলাম ধর্মের মানুষ, যারা হিন্দু ধর্মের মানুষ, দুজনেই বিরক্ত হবে, দুজনেই তারা চাইবেন, এবং তার ফলে ধর্মীয় একটা ভেদাভেদ শুরু হয়ে যাবে, এবং দুটো ধর্মের মানুষই তাহলে কাকে অ্যাটাক করবে, ব্রিটিশদের কে অ্যাটাক করবে? তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে একটা বিদ্রোহের মনোভাব তৈরি হবে। তো ব্রিটিশদের বিরুদ্ধে যদি বিদ্রোহের মনোভাব তৈরি হয়, সবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসে তাদের আধিপত্য স্থাপন করেছে, তাহলে এখনই যদি তাদের সাম্রাজ্যটা ধ্বংস হয়ে যায় তাহলে তো তাদের কোনো মুনাফা অর্জন হবে না, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছে কিন্তু কোনো শাসন ব্যবস্থা স্থাপন করতে নয়, বিচার ব্যবস্থা স্থাপন করতে নয়, শুধুমাত্র নিজেদের মুনাফা অর্জন করতে। মুনাফা মানে কি? লাভ। এখান থেকে যত বেশি পরিমাণে টাকা পয়সা বা অন্যান্য জিনিস এখান থেকে লাভ করে তারা নিয়ে যাবে, সেটাই তাদের লাভ হবে, সেই জন্য তারা এসেছে। তো সেই কারণের জন্যই তারা এই শিক্ষা ব্যবস্থাটাকে ঘাঁটাতে চায়নি, তারা যেমন ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটাকে তারা রাখতে চেয়েছিল। এইভাবে দেখা গিয়েছিল যে ভারতবর্ষে ইংরেজরা প্রথমে শিক্ষা ব্যবস্থায় আগ্রহী হয়নি, আর তাছাড়া তখন তো একটা বাণিজ্যিক কোম্পানি, তাদের তো বাণিজ্য

0: ক্ষেত্রেই, মানে ট্রেডিং এর ক্ষেত্রেই তাদের বেশি উৎসাহ হবে, তারা কেন ভারতের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করাতে যাবে? ভারতীয়দের সম্পর্কে তাদের কোনো উৎসাহই ছিল না। ভারতীয়দের জন্য শিক্ষা ব্যবস্থা করতে গেলে তাদের অর্থ ব্যয় করতে হবে, সেটাই বা কেন তারা করবে? তারা তো চাইছে এখান থেকে অর্থ তাদের নিজেদের দেশে নিয়ে যেতে, এখান থেকে টাকা পয়সা ধন দৌলত যা আছে তারা তার ইংল্যান্ডে নিয়ে চলে যাবে, এটাই তাদের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য বাদ দিয়ে তারা ভারতের উপকারের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা করতে চাইবে না। হ্যাঁ, এখন বলতে পারো যে পরে কেন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলো, সেটা হচ্ছে যে পরে তারা পাশ্চাত্য শিক্ষা ব্যাপারে আগ্রহী হয়ে উঠলো কেন, তার কারণ হচ্ছে যে তারা দেখেছিল যে ইংল্যান্ড থেকে যে মানুষদেরকে এখানে আনা হচ্ছিল, কারণ এখানে তো তারা আস্তে আস্তে শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলো চালু করতে শুরু করেছিল, তো সেই শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা চালানোর জন্য, মানে সরকারি কাজকর্ম চালানোর জন্য তো কেরানি দরকার, কাজের লোক দরকার, তো সেই কাজের লোকগুলো তারা ইংল্যান্ড থেকে আনছিল। ইংল্যান্ড থেকে আনার ফলে ইংল্যান্ডের লোকদেরকে এখানে থাকার জায়গা দিতে হচ্ছিল, আর ইংল্যান্ডের লোকদেরকে অনেক বেশি বেতন দিয়ে তাদেরকে রাখতে হচ্ছিল। তাহলে তারা আস্তে আস্তে দেখলো যে এটাতে তাদের ক্ষতি হচ্ছে, মানে এরা তো বণিক কোম্পানি, এরা তো লাভ লোকসান সবকিছু দেখে চলবে, তো এরা দেখলো যে তাদের ক্ষতি হচ্ছে। একজন ইংরেজকে ইংল্যান্ড থেকে এখানে নিয়ে এসে তার থাকার জায়গা দেওয়া, তাকে বেতন দেওয়া, এটাতে তাদের খরচা অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু তারা ভাবলো যে যদি আমরা ভারতীয়দেরকে ইংরাজি শিখিয়ে নিতে পারি, অফিসের কাজ চালানোর মতো ইংরাজি তারা জানতে পারে, তাহলে আমরা একদল কেরানি তৈরি করব এবং সেই কেরানিদের দিয়ে আমরা খুব কম টাকায় তার কাজ হাসিল করতে পারবো, নিজেদের কাজগুলো চালিয়ে নিতে পারবো। কারণ এখানে ভারতীয়দেরকে চাকরি দিলে তো তাদের থাকার জায়গা দিতে হচ্ছে না, কারণ ভারতীয়দের বাড়িঘর তো এখানেই রয়েছে, সুতরাং তাদের থাকার খরচা বেঁচে গেল। আর যেহেতু এরা ভারতীয়, তাদের নামমাত্র বেতন দিলেই চলবে, তাই জন্য নামমাত্র বেতনে একদল কেরানি সৃষ্টির জন্য ইংরেজরা বলা যেতে পারে যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার শুরু করেছিল। আরও একটা কারণ ছিল, ইংরেজদের দরকার ছিল একটা নিজেদের বশংবদ, মানে ওদেরকে যারা আর কি মেনে চলবে, এরকম একটা শ্রেণী তৈরি করা দরকার ছিল যে যারা ইংরেজদের সবকিছু মেনে চলবে। তো এই যে পাশ্চাত্য শিক্ষা যখন বিস্তার হলো, তখন সত্যি সত্যি দেখা গিয়েছিল যে ইংরেজি শিক্ষিত যে শ্রেণীটা, ভারতীয় শ্রেণীটা তৈরি হলো, তারা কিন্তু ইংরেজদের বশংবদ ছিল, মানে ইংরেজদের সবকিছু তারা মেনে চলতো, ইংরেজদের অনুকরণ করত, ইংরেজদের কি মনে করতো তারা যে ভারতের জন্য দরকার বা উপকারী, এটা বলে মনে করত। তাহলে একদল কেরানি সৃষ্টির তাগিদে সেই সময় পাশ্চাত্য শিক্ষা বিস্তার করা শুরু হয়েছিল। বুঝতে পারলে তোমরা সবাই? তোমার কি প্রশ্ন আছে বলো?
1: ভারতবর্ষের যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান কি ছিল?
0: ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কিন্তু খ্রিস্টান মিশনারিদের অনেক অবদান ছিল, কারণ খ্রিস্টান মিশনারিদের আমরা দেখছি যে তারা ধর্ম প্রচার করতে এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র যে ধর্ম প্রচার করেই তারা ক্ষান্ত ছিল তা নয়। ভারতে খ্রিস্টান মিশনারিরা দেখা গিয়েছিল যে, আমি শুধু এই টপিকের ক্ষেত্রেই বলছি না, অন্য ক্ষেত্রে যখন খ্রিস্টান মিশনারিদের কথা তোমরা পড়বে বা জানবে, তখন বুঝতে পারবে যে ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, গ্রামাঞ্চল, আদিবাসী অঞ্চল, এই অঞ্চলগুলোতে তো শিক্ষার আলো, যখন আমাদের দেশে ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা হচ্ছে, মানে রামমোহন বিদ্যাসাগর যখন নিজেদের ব্যক্তিগত উদ্যোগে লেখাপড়া শেখাচ্ছে বা সরকার যখন নিজেদের স্কুল খুলছে, তখনও পর্যন্ত কিন্তু দেখা যায়নি যে আদিবাসী অঞ্চলগুলোতে লেখাপড়া শিক্ষার প্রচলন শুরু হয়েছে। সেটা কিন্তু করেছিল মিশনারিরাই কিন্তু প্রথম গ্রামাঞ্চলে, যেমন ধরো সাঁওতাল পরগনা, ছোটনাগপুর, এই সমস্ত অঞ্চলে মিশনারিরা পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে তারা সেখানকার মানুষদেরকে তাদের ভাষা শিখে, তাদেরকে সেখানে বিদ্যালয় স্থাপন করে, তাদেরকে ইংরাজি শিখিয়ে তাদেরকে অনেক বেশি উন্নত করেছিল। এবং তাই জন্যই কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই যে সাঁওতাল বিদ্রোহের সময় নেতাদের দেখতে পাই যে তারা বিদ্রোহ করেছিল, মুন্ডা বিদ্রোহের সময় যে আমরা দেখতে পাই বিরসা মুন্ডার কথা, যে আমরা দেখি যে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, ওরকম একটা আদিবাসী অঞ্চলে থেকে তিনি কি করে একটা বিদ্রোহ গঠন করলেন, সেটাও কিন্তু বলা যেতে পারে যে মিশনারিদের জন্যই। তারা সব মিশনারিদের স্কুলে পড়েছিল, পড়াশোনা শিখেছিল, এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল যে মিশনারিদের উদ্যোগে তারা ইংরাজিটাও জানতে পেরেছিল। শুধু ইংরাজি জানাটাই তো বড় কথা নয়, তার সঙ্গে সঙ্গে আমরা পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, দর্শন এগুলো সম্পর্কেও তারা জানতে পারে, এবং এগুলো সম্পর্কে জানা মানে যুক্তিবাদকে জানা, মানবতাবাদকে জানা, অত্যাচার শোষণ কাকে বলে সেটাকে জানা, তো সেগুলো তারা বুঝতে পেরেছিল। এগুলো থেকেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে প্রথমে আদিবাসীদের মিশনারিদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছিল, তারপরে সিপাহীদের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছিল। অনেক পরে আমরা দেখেছি যে আমাদের যারা শিক্ষিত শ্রেণী, যাদেরকে আমরা বলি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, যেটা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলেই এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উৎপত্তি ঘটেছিল, তারা অনেক পরে নানা রাজনৈতিক দল গঠন করে

0: তারা জাতীয়তাবাদী আন্দোলন করতে শুরু করেছিল। তো এইভাবে দেখা গিয়েছিল যে মিশনারিরা আমাদের দেশে অনেক উদ্যোগ নিয়ে তৈরি করেছে। তাই জন্য আমরা দেখতে পাই যে মিশনারিরা শুধু আমাদের দেশে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসেননি, তার সঙ্গে সঙ্গে তারা শিক্ষা বিস্তারও করেছিলেন, সেটা পরোক্ষভাবে আমাদের অনেক লাভই হয়েছিল, মানে ভারতবর্ষের মানুষের লাভই হয়েছিল। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।
1: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দশম শ্রেণীর ইতিহাস বিষয় আলোচনা। স্টুডিওয়ে ছিলেন বেলতলা গার্লস হাই স্কুলের শিক্ষিকা রুমা অধিকারী ও দুই শিক্ষার্থী।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হলো।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

আজকের পরবর্তী অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি পরিবেশন করবেন চম্পামণি বেসরা ও সহশিল্পীবৃন্দ। 6:15 স্বরচিত কবিতা পাঠ বিজয় টুডু। পরে লোকগীতি শুনবেন মতিলাল কিসকো, বুলবুলি হাঁসদা ও সহশিল্পীদের কণ্ঠে। কিষাণবাণী 6:38 আমাদের চাষের অভিজ্ঞতা, আলোচনায় অংশ নেবেন শঙ্কর বাইন, জিতেন্দ্রনাথ সরকার, লক্ষ্মীকান্ত সরকার, সঙ্গে সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ থেকে পাঠ করে শোনাবেন বলরাম গঙ্গোপাধ্যায়।

সাড়ে সাতটায় সমীক্ষা, আটটায় অনুরোধের আসর, সাড়ে আটটায় অন্বেষা, রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন সৌমাল্য চক্রবর্তী, সাড়ে নটায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক মোনালিসা সরকারের কণ্ঠে শ্যামা সঙ্গীত শুনবেন 9:45, 10:10 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, বধিরতা প্রতিরোধ চিকিৎসা এ বিষয়ে সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন বুলবুলি সরকার, সাড়ে দশটায় নজরুল গীতি স্নিগ্ধ দেব সেনগুপ্তর কণ্ঠে, 10:45 আধুনিক গান শোনাবেন দেবকুমার ঘোষ, রাত 11:00 লোকগীতি শিল্পী সুখবিলাস বর্মা, 11:10 পরম্পরা এই অনুষ্ঠানে পদ্মশ্রী পূর্ণ দাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন আশিস গিরি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:30 হিন্দি অনুষ্ঠান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিনব্যাপী বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। দর্পণ 7:30, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:00

মিনিটে 10:30টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান দীপাচন্দের উপস্থাপনায়। রাত 11টা বেজে 10 মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আবার খবর জানিয়ে দেব, আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে, কয়েক পাশলা হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কখনো কখনো অত্যধিক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 97% আর সর্বনিম্ন শতকরা 88%। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 74.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তায় জানানো হয়েছে, 25 সেপ্টেম্বর পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে, পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সেই সঙ্গে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 70 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে। সমুদ্র অত্যন্ত উত্তাল থাকার সম্ভাবনা, মৎস্যজীবী ভাইদের তাই 25 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবরটি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছান তালমা খন পোনসাই মরে গেল তুরুই গেটুড তুরুই মিটার এহবেনা তেহেনা সান্তারি আখড়া।

এত হবে তো আজম তাবন পে চাপামুনি বেসরা আর সাউথেন কোয়া সিকারিয়ে লাগড়ে সেরেন সেরেন রেদ চাপামুনি বেসরা আর ফুলমুনি টুটু।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছে সুভ্রজ্যোতি ঘোষ। আদানি গোষ্ঠী রাজ্যে শিল্প পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। নিউটাউনে আজ 2,000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। তিনি বলেন, বাংলা শুধু বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি। তার দাবি, বন্দর, পণ্য পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন, রাস্তা, সেতু, রোপওয়ে, পরিবেশবান্ধব পদ্ধতিতে সিমেন্ট উৎপাদন এবং হাইপার স্কেল ডেটা সেন্টার সহ একাধিক ক্ষেত্রে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই বিনিয়োগ কর্মসংস্থান

0: ও শিল্পায়নের নতুন দিগন্ত খুলে দেবে। অনুষ্ঠান থেকে 4,000 কোটি টাকার ব্যয়ের 2,000 শয্যার লাভজনক আদানি আরোগ্য মন্দির তৈরির কথা ঘোষণা করেন আদানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা শিল্পে পিছিয়ে পড়েছিল, নতুন সরকার সেই পরিস্থিতি বদলাতে বদ্ধপরিকর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের হলফনামায় দেওয়া তথ্যের অসঙ্গতি সংক্রান্ত মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি হাসিরানীর আইনজীবীও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, নির্বাচন ঘোষণার পর গোটা বিষয়টি কমিশনের এখতিয়ারভুক্ত। বিচারপতি কৃষ্ণা রাও আগামীকাল এই মামলার শুনানি গ্রহণ করবেন। উল্লেখ্য, হাসিরানী তার প্রার্থীপদ দাখিলের সময় যে নথিপত্র জমা দিয়েছেন তাতে তার বয়স 61 বছর বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু একই সঙ্গে তিনি 1965 সালে স্কুলের পঠন পাঠন সম্পন্ন করার শংসাপত্র বা স্কুল লিভিং সার্টিফিকেট দাখিল করেছেন। তার জন্মের শংসাপত্র অনুযায়ী 1965 সালে হাসিরানী জন্মগ্রহণ করেছেন, আবার ওই সালেই তিনি স্কুল ছাড়ার কথা বলেছেন। এই অবস্থায় কোন তথ্য ঠিক বা কোনটা ভুল, নির্বাচন কমিশনকে তা যাচাই করে দেখা এবং কোনো শংসাপত্র মিথ্যে প্রমাণিত হলে প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার জেলার প্রথম সফর। সফরকালে মুখ্যমন্ত্রী বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচিও রয়েছে, সেই কারণে মন্দির চত্বরে সাজসজ্জা প্রস্তুতির কাজ চলছে। মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে মন্দির চত্বর সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 19 নম্বর জাতীয় সড়কের পাশে তৈরি করা হয়েছে হেলিপ্যাড, সেখানেই মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অবতরণের কথা। ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিরাম বৃষ্টি চলছে পূর্ব বর্ধমানে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল গভীর রাত থেকে আজ ভোরের মধ্যে কলিঙ্গপত্তনমের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। এর ফলে ওড়িশার বিভিন্ন এলাকার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপটি স্থলভাগের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং উপকূলীয় জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন জায়গায় জলমগ্ন হওয়ার খবর পাওয়া গেছে। পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্রে স্নান করতে নেমে আজ বিকেলে 14 বছরের এক কিশোরী তলিয়ে গেছে। কাশ্মীরা খাতুন নামে পর্যটক উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ, তবে সমুদ্র উত্তাল থাকায় ব্যাহত হয়েছে উদ্ধার কাজ। গঙ্গাসাগর বকখালি সৈকতে সিভিল ডিফেন্স কর্মীরা মাইকিং করে প্রচার চালাচ্ছে। নদী ও সমুদ্র উত্তাল থাকায় সুন্দরবনের একাধিক ফেরি পরিষেবা আজ দিনভর বন্ধ করে রাখা হয়েছে। নদিয়ার শান্তিপুরে গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙনে অন্তত 9টি পরিবারের ঘরবাড়ি গঙ্গাগর্ভে বিলীন হয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণিতে পর্যটকদের উত্তাল সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে। গ্রামীণ সংবাদ এই পর্যন্তই, এর পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন, এখন শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा,
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের পরামর্শ তো আপনারা শোনেন এবং সেই মতো আপনারা কৃষিকাজ করে থাকেন, কিন্তু আজকের আমরা যাদেরকে পেয়েছি তারা না থাকলে বোধহয় আমাদের কৃষিকাজ সম্পন্ন হয় না, এবং তাদের হাত ধরেই দেশের অর্থনীতি অনেকটা এগিয়ে চলেছে বা তাদের উপর অনেক গুরুদায়িত্ব রয়েছে, তারাই হলেন আমাদের দেশের ভবিষ্যৎ। আমি কথা বলছি আমাদের কৃষক বন্ধুদের জন্য। বিভিন্ন অনুষ্ঠানে তো বিশেষজ্ঞদের কথা শোনেন, কিন্তু যারা চাষটা করেন সেই সমস্ত মানুষদের কথাগুলো না শোনালেই বোধহয় আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকের আমরা পেয়েছি পরপর একজন নয় তিনজন প্রগতিশীল কৃষক বন্ধু, তাদের চাষের কথা, দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা, কখনো লাভ কখনো লস কিংবা নতুন কিছু পরিকল্পনার কথা, তারা কি ভাবছেন নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে, যেটা সমস্ত কৃষক বন্ধুদের প্রতিনিধি হয়ে তারা শোনাবেন আমাদের কাছে। আমরা একে একে তাদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। আমার বাম দিকে একেবারেই বসে রয়েছেন যিনি, তার সঙ্গে একটু কথা বলি। আপনার নামটা একটু বলুন।
7: আমার নাম শঙ্কর বাইন।
6: আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন?
7: আমি বৈচিগ্রাম গড়া থেকে এসেছি।
6: বেশ, ঠিক শঙ্করবাবুর পাশেই রয়েছেন, আপনার নামটা?
7: লক্ষ্মীকান্ত সরকার।
6: বেশ, লক্ষ্মীকান্ত বাবু আপনি কোথা থেকে আসছেন?
7: আমার একই জায়গায় বাড়ি,
6: একই জায়গায়। আর আমার ডান দিকে রয়েছেন আরো একজন কৃষক বন্ধু, আপনার নাম?
8: জিতেন্দ্রনাথ সরকার।
6: আপনিও একই জায়গা থেকে আসছেন, এটা আমাদের হুগলি ডিস্ট্রিক্ট।
8: হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট।
6: বেশ, আচ্ছা আমি একে একে আপনাদের কাছে আসি। শঙ্করবাবু, আপনার এই যে চাষ বা কৃষিকাজ করার অভিজ্ঞতা কতদিনের?
7: 14 থেকে 15 বছর।
6: 14-15 বছর। এর আগে কি করতেন?
7: এর আগে ওই জমি কালবাস করতাম, তখন আমি নিজে এত আগ্রহী ছিলাম না।
6: আচ্ছা আচ্ছা, আপনি অন্যের জমিতে চাষ করতেন, এখন এবার নিজের জমিতে চাষ?
7: হ্যাঁ, নিজের জমিতে। আগে রোজ হিসাবে অন্য জমিতে কাজকর্ম করতাম, এখন আমি নিজের জমিতে কাজকর্ম করি।
6: আচ্ছা আচ্ছা, বেশ। আপনার জমি কত রয়েছে?
7: আর 1 বিঘা জমি।
6: আচ্ছা, 1 বিঘা জমিতে চাষ করেন। আচ্ছা শঙ্করবাবু, তাহলে আপনার মোটামুটি বিঘাখানেক জমি রয়েছে, সেখানে চাষবাস করেন, কি ধরনের চাষ করেন?
7: আমি ধান চাষ করি।
6: আচ্ছা,
7: সর্ষে চাষ করি, আলুটা হয় না।
6: আলুটা চাষ হয় না?
7: না, নিচু জায়গা।
6: ও, আপনার জমিতে নিচু?
7: নিচু জায়গা,
6: জলটা বেশি দাঁড়িয়ে থাকে, সেই জন্য। বেশ, এবারে শঙ্করবাবু পাশে রয়েছেন লক্ষ্মীকান্ত বাবু, আপনি আপনার কি ধরনের চাষাবাদ করেন?
9: আমি ধান চাষ, আলু চাষ, সর্ষে তিনটাই করি চাষ।
6: ধান, আলু এবং সর্ষে? কতদিন ধরে চাষ করছেন?
9: আমি চাষ করি প্রায় 22 বছর ধরে হবে চাষ করছি।
6: বাহ, আপনার অভিজ্ঞতাটা বেশি।
9: চাষ করছি, আগে আলু চাষে লাভ হতো, কিন্তু আলু চাষে এখন লাভ হচ্ছে না, এখন সর্ষের চাষটা বাড়িয়ে দিয়েছি, সর্ষে প্রচুর পরিমাণে লাভ হচ্ছে।
6: আপনি কি ধরনের চাষ করেন?
8: আমি ধান চাষ, আলু চাষ, সর্ষে চাষ, এই চাষগুলো করা হয়। হ্যাঁ, কিন্তু ইদানিং সর্ষের চাষ, আলু, ধান চাষে এতে
6: বেশি ঝুঁকছে না, মানে লাভটার
8: লাভটার
6: বেশি থাকছে বলে সেই জন্য সর্ষের দিকে বেশি ঝুঁকেছে। বেশ, আচ্ছা শঙ্করবাবু, আপনার জমিটা তো নিচু জমি, সেখানে ধান চাষ করেন, তাহলে এই যে ধান চাষ করতে গিয়ে, মানে এই যে আমাদের যেটা আউশ আমন বোরো হয় সেটাই করেন তো?
7: সেটাই করি।
6: আচ্ছা, আপনারা সবাই করেন, মানে লোকেন্দ্রবাবু আপনিও করেন, তিনটা চাষ করেন? ধান ওখানে মূলত কি ধরনের ধান চাষ হয়, কোন প্রজাতির ধান বেশি হয়, মানে এরকম আপনারা কি কোনো বিশেষ প্রজাতির ধান চাষ করেন?
7: না, আমাদের আমাদের ওখানে বেশিরভাগ আমরা স্বর্ণমশারিটাই চাষ করি।
6: স্বর্ণমশারি?
7: স্বর্ণমশারি।
6: আচ্ছা, এর ফলন কেমন হয়?
7: এর ফলন

0: আপনার বিঘেতে 12-13 বস্তা।
1: আপনাদের যেহেতু আপনারাই এই কাজের সঙ্গে যুক্ত, আপনারাই বলতে পারবেন সেটা কি, ধরুন আপনার যদি 1 বিঘের কথা বলি, বিঘাতে তো 12-13 বস্তা পাচ্ছেন, সেটা কি সাফিসিয়েন্ট, মানে যথেষ্ট?
0: সেটাই যথেষ্ট,
1: যথেষ্ট। আচ্ছা আচ্ছা, আর দাম কেমন পান আপনারা?
0: দাম খুব কম পাই।
1: আচ্ছা, দাম খুব কম পান?
0: দাম খুব কম পাই।
1: আচ্ছা আচ্ছা, কিরকম দামটা কম পান একটু শুনি।
0: কেমন বলি, 1000 টাকা বস্তা।
1: শঙ্করবাবু, তাহলে ধানগুলো কি কোথায় বিক্রি করেন?
0: মান্ডিতে।
1: মান্ডিতে? আচ্ছা, আর লক্ষ্মীকান্ত বাবু আপনি কোথায় করেন?
2: আমি মান্ডিতে বিক্রি করি, মান্ডিতে প্রচুর ফসল টাকা পাই আমি মান্ডিতে। ধানের দাম অনেক পয়সা বেশি পাই, মানে বাজার ছাড়াও 200-300 টাকা বেশি পরে মান্ডিতে পাই, তাতে আমি ধান চাষে লাভবান পাই।
1: আচ্ছা, তার মানে কি শঙ্করবাবু আপনার মান্ডিটা কি অনেকটা দূর হয়ে যায় বলে নাকি আপনি দেন না?
0: না, আমার মান্ডিটা দূর হয় মানে আমার অল্প ধান, 12-13 বস্তা ধান হয়, এর জন্য আমি আর অত
1: অত দূরে
0: যেতে যাই না, পাশাপাশি
1: যেহেতু অনেকটা খরচা হয়ে যায়। আর লক্ষ্মীকান্ত বাবু অনেকটা তো চাষ, সেই জন্য। আর আপনি ওই স্বর্ণ মশারি ওইটাই করেন?
2: চাষ করি, আমি ভালো চাষ করি, মানে স্বর্ণ মশারি 13-14 কানা ধান হয়, আলুর জমিতে ধান প্রচুর ফলন হয়।
1: আচ্ছা, আলুর জমিতে ধান প্রচুর ফলন হয়, মানে কি আলুর চাষ হয়ে যাওয়ার পরে তারপর যে?
2: হ্যাঁ, আলু আলু হয়ে যাওয়ার পর মানে কিছুদিন পর স্বর্ণ মশারি ধান চাষ হয়, তাতে প্রচুর পরিবর্তন সার থাকে, ওই সারে ধানটা ভালো প্রচুর ফলন হয়।
1: আচ্ছা, তার মানে ধান চাষ করতে গিয়ে যে অতিরিক্ত সারটা, সেটা তখন প্রয়োজন হচ্ছে
3: না,
1: মানে ওই আলুর জমির সারটাই কাজে লেগে। আর জিতেন বাবু কি ওই একই রকম?
3: হ্যাঁ, একই রকম ভাবে চাষ করা হয়। আমাদের 5-6 বিঘে জমি, টোটাল ধানটাই মান্ডিতে দেওয়া হয়। মান্ডিতে দিলে কি হয়, আমাদের সরকার থেকে যে পয়সাটা সরকারি খাতায় দেওয়া হয়, ওই যে পয়সাটা পাওয়া যায় তাতে লাভবান হওয়া যায়।
1: আচ্ছা বেশ, এবারে তো মোটামুটি ধান চাষের গল্প শুনলাম। আপনারা সর্ষে চাষ করছেন কত বছর ধরে? ধান চাষটা কি আগে থেকে করে আসছিলেন? সর্ষেটা ধরলেন কবে থেকে?
3: সর্ষে, এটা হচ্ছে সর্ষে চাষটা ধানের পরে, এই যে আউশ ধানটা হওয়ার পরে যে সর্ষে, অনেকে আলু দেয়, অনেকে সর্ষে দেয় জমিতে। কিন্তু যার যে জমিতে সর্ষে দেওয়া হয় সে জমিতে কিন্তু আলু দেওয়া যায় না,
1: কেন
3: ওটা দেরি হয়ে যায়। হ্যাঁ, সর্ষেটা কি, সর্ষেটা দিলে ওই আলুর জমিটায় যদি সর্ষে দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণ সর্ষে পাওয়া যায়।
1: আচ্ছা আচ্ছা, আলুর পরে যে সমস্ত সবজি বা যাই চাষ করেন সেখানে ফলনটা বেশি হচ্ছে বা লাভটা আপনাদের বেশি?
3: হ্যাঁ, লাভটা বেশি হচ্ছে
1: যেহেতু আলুর জমির সারটা থেকে যাচ্ছে। আচ্ছা, এই যে সমস্ত চাষগুলো যেগুলো করছেন, এখন তো ধরুন

0: হচ্ছে এই সুযোগগুলো আপনারা পান তো?
1: পাই
0: বেশ। আর বিভিন্ন এই যে প্রাকৃতিক চাষের উপরে জোর দেওয়া হচ্ছে, এই এবছর জুন মাস থেকে শুরু হয়েছে এবং হয়তো সারা বছর ধরে চলতে থাকবে। বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠান করা হচ্ছে যে প্রাকৃতিক চাষ করা, মানে জৈব উপায়ে হতে পারে বা প্রাকৃতিকভাবে চাষাবাদ করা, যাতে বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার না করে গোবর সার ব্যবহার করা বা ঘরোয়া পদ্ধতিতে কিছু সার তৈরি করা। আপনারা কিভাবে চাষ করেন, কোন পদ্ধতিতে, মানে ওই যে রাসায়নিক সার ব্যবহার করেন?
1: আমরা রাসায়নিক সার বেশি ব্যবহার করি,
0: তাতে কি ফলনটা বেশি পাচ্ছি?
1: ফলনটা বেশি হয়, জমি শক্তিটা বাড়ে।
0: আচ্ছা, জমি শক্তিটা বাড়ে, কিন্তু বর্তমানে তো হয়তো এখন সাময়িক ভাবে আপনি মনে হচ্ছে যে জমির শক্তি বাড়ছে, যেটা ধরুন আপনি একটা গাছে ইউরিয়া দিলে যেমন হু করে বেড়ে ওঠে, কিন্তু আমরা যদি ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে দেখি আর কি, আপনি এখন চাষ করছেন, আপনারা চাষ করতে পারছেন, সক্ষম আছেন, কিন্তু যখন আপনার পরবর্তী জেনারেশন আসবে, এই রাসায়নিক সার প্রয়োগ করার ফলে ফলে ফলে ফলে বারবার প্রয়োগ করছেন, হয়তো এখন অধিক ফলন পাচ্ছেন, কিন্তু একটা সময় মাটির যে উর্বর শক্তি সেটা তো ক্রমে হারিয়ে যাচ্ছে। আমাদের যে সমস্ত বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা যারা রয়েছেন তারা বলছেন, সেক্ষেত্রে আমাদের ঝুঁকতে হচ্ছে প্রাকৃতিক চাষের দিকে, মানে ওই জৈব উপায়ে চাষের দিকে, গোবর চাষ বলুন বা বিভিন্ন বীজামৃত, জীবামৃত, তরল জীবামৃত, ঘন জীবামৃত, এইগুলো তৈরি করে বাড়িতে চাষ করার কথা বলছেন। সেক্ষেত্রে যদি আপনারা এই রকম রাসায়নিক সারের ব্যবহারটা একটু কমিয়ে যদি জৈব সারের দিকে ঝোঁকেন, আমাদের তো মনে হয় ফলনটা আর একটু বেশি, প্রথমের দিকে হয়তো একটু কম হবে,
2: কম হবে,
0: কিন্তু পরবর্তীকালে এটা বেশি হবে,
1: জৈব সার একটু বেশি হবে।
0: আপনাদের ওখানে কি এইরকম জৈব সার বা এই যে প্রাকৃতিক চাষের কথা বলছি, সেখানে যে সমস্ত সার গুলো, ওষুধ গুলো ব্যবহার করা হয়, সেগুলো কি পাওয়ার কোনো জায়গা রয়েছে বা এরকম করে কেউ?
1: আছে, কিছু কিছু করে, হালকা হালকা কিছু জৈব সার আমাদের ওখানে
0: পাওয়া যায়।
1: গোবর
2: যেমন হচ্ছে, মানুষ হচ্ছে গোবর সারটা বেশি মাঠে এখন চাষবাসের, এখনকার ক্ষেত্রে চাষিরা গোবর সারটা বেশি ইউজ করছে।
0: হ্যাঁ,
2: যেমন রাসায়নিক সারে ততটা মানুষ এখন ততটা ইয়ে পাচ্ছে না।
0: মানে একটা সময় হচ্ছে যে হ্যাঁ প্রচুর ফলন হলে, কিন্তু মাটি তার উর্বরতা শক্তি হারিয়ে
2: ফেলে
0: কন্টিনিউ রাসায়নিক সার ব্যবহার করার পরে। সেই কারণেই বারবার সরকারি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আপনারা দীর্ঘদিন, আপনার তো শুধু আজকে চাষ করলে হবে না, এটা তো আপনি 10 বছর করছেন বা লক্ষ্মীকান্তবাবু 22 বছর করছেন, আপনি আরো করছেন হয়তো, তা এটা তো আর এটা আপনাদের থেমে থাকবে না, এটা তো চলতেই থাকবে। আপনার যতক্ষণ শরীরে শক্তি রয়েছে আপনার ততক্ষণ চলতেই থাকবে। তাহলে আমাদের কৃষি বিজ্ঞানী যারা রয়েছে তারা বলছেন যে আস্তে আস্তে যদি আমরা রাসায়নিক সারের ব্যবহার না কমাই, তাহলে একটা সময় কিন্তু এই ফলন এখন যেটা পাচ্ছেন তখন কিন্তু পাবেন
1: না।
0: তাই আমাদের জৈব সারের দিকে বা প্রাকৃতিক কৃষির দিকে ঝুঁকতে হবে, এবং যে কারণে এবছরই জুন মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কৃষক বন্ধুদেরকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে, এবং আমাদের প্রতিটি অনুষ্ঠানে কৃষক বন্ধুদেরকে বোঝানোর, বলার চেষ্টা করা হয় বা পরামর্শ দেওয়া হয় যে আপনারা প্রাকৃতিক কৃষি করুন, প্রাকৃতিক ভাবে চাষ করুন। এবং আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন এখন কলকাতায় যে জৈব হাব রয়েছে, মানে অর্গানিক হাট রয়েছে, মানে সেখানে আপনি যদি কোনো ওই গোবর সার হোক বা প্রাকৃতিক ভাবে যে সমস্ত ওই জীবামৃত, বীজামৃত, পঞ্চগব্য, নিমাস্ত, ব্রহ্মাস্ত যেগুলো রয়েছে, এইগুলো দিয়ে যদি চাষ করেন, সেখান থেকে যে ফসল আপনাদের গোলাতে উঠবে, উৎপাদন হবে, সেগুলোর জন্য একটা আলাদা মার্কেট রয়েছে। আপনাদের ওখানে আছে কিনা জানি না, আপনাদের ওখানে কি এরকম শুনেছেন কখনো যে জৈব মার্কেট রয়েছে?
1: এটা করেছিল, সে বন্ধ হয়ে গেছে, এখন আর চলছে,
3: অনেক আগের কথা।
0: হ্যাঁ, তবে আস্তে আস্তে হবে, এগুলো বাড়ছে কলকাতার দিকে। এখন মানুষ কি এই খুব তো সবাই তো স্বাস্থ্য সচেতন, মানে এই স্বাস্থ্য সচেতনতার কারণে ওই রাসায়নিক বর্জিত ফল সবজি এগুলো খেতে পছন্দ করে। যাই হোক, এবারে আপনারা একটু সর্ষে চাষে লাভবান হয়েছিলেন লক্ষ্মীকান্তবাবু, তা সর্ষে চাষের গল্পটা একটু বলুন যে আপনার কত বিঘা জমিতে কি পরিমানে সর্ষে চাষ করলেন আর কত ফলন হলো?
1: এক বিঘা জমিতে সর্ষে, এক কেজি সর্ষে, মানে 7 কিলো সর্ষে যদি লাগানো হয় তোমার 3 কুইন্টাল 2.5 কিলো 3 কিলো সর্ষে হয়ে যাচ্ছে
0: এক বিঘা জমিতে।
1: এক জমিতে ভালো সর্ষে এলে।
0: আচ্ছা, সেটা ওই আলু চাষের পরে লাগিয়ে?
1: না না, ধান চাষের পর।
0: ধান চাষের পর, সেটা কোন সময়?
1: এই পৌষ মাসের। শীতের থাকবে, যত শীতটা আগে থাকবে তত ফলনটা বাড়বে, কিন্তু গরম পড়লে সর্ষেটা কিন্তু যা পোকা লেগে যাবে, নষ্ট হয়ে যাবে, ফলনটা ফলবে না, পোকা মানে বেড়ে যাবে।
0: আচ্ছা, সর্ষে চাষ করতে গিয়ে এই যে পোকার কথা বললেন, ওখানে মূলত কি ধরনের পোকার আক্রমণ দেখেন আপনারা?
1: জাপ পোকা।
0: এটার ফলে কি হয়?
1: এটা ফলে সর্ষের গাছটা মানে রসটা, মানে ফলটা রসটা খেয়ে ফেলে, তাহলে সর্ষে ছোট ছোট হয়ে যায়।

0: বিচিগুলোর ওই যে
1: শস্যের দানাগুলো ছোট করে
0: বেলায়
1: যদি বড় হয় তাহলে মানে ওজনটা বাড়বে, আর যদি শুরু শুরু হয়ে খেয়ে বেড়াতে ওজনটা কমে যাবে।
2: ঠিক ঠিক আচ্ছা আচ্ছা, জাপ পোকা তাহলে প্রধান মানে জাপ পোকার
3: সময়
1: মানে যত শীতের সময় শীতের আগে লাগানো যাবে, শীতের সময় থাকবে সর্ষের ফলনটা খুব ভালো হবে।
2: আচ্ছা, আর এই সর্ষে চাষ করতে গিয়ে ধরুন এটা কত মাসে উঠবে আপনার মানে ফসল?
1: আড়াই মাসে ফসল উঠে যাবে,
2: মানে পৌষ মাসে যদি হয়, পৌষ মাঘ ফাল্গুন বা চৈত্র মাসের মধ্যে আপনার
1: মানে আড়াই মাসে ফসল উঠে যাবে।
2: এই যে ধরুন দু থেকে আড়াই কুইন্টাল ফলন আপনার হলো, সেগুলো আপনি বিক্রি করবেন কোথায়?
1: আমাদের এই সর্ষে আমাদের কিছু লাগে খেতে লাগে, আর আমরা ওই সর্ষের ঘানি আমাদের সর্ষে ওরা কেনে,
2: ওখানে
1: ওরা ঘানি সর্ষে কিনে দেয় এত টাকা কুইন্টাল, ওরা নিয়ে আবার তেল টিন তেল বিক্রি করে দেয়।
2: সেক্ষেত্রে দাম কেমন পান?
1: এবার তো 6,500 টাকা কুইন্টাল,
2: 6,500 টাকা কুইন্টাল। তাহলে ধরুন আমি যদি দু কুইন্টাল কি আড়াই কুইন্টাল বলি, আপনার মোটামুটি 10,000 টাকার মতো বেচা কেনা হয়, তাই তো? আর খরচা হয়েছিল কেমন?
1: খরচা বেশি হয়নি,
2: ৭০০ গ্রাম সর্ষে আর ধান চাষের পরেই পরপর
0: লাগে,
2: ৭-৮ হাজার টাকা আপনার লাভ পাবে। বেশ, জিতেন বাবু ওই রকম তো? আচ্ছা বেশ, তাহলে আপনারা এখন ওখানে সর্ষে চাষ করে বেশ লাভবান হচ্ছেন। আলু চাষের কথা একটু বলুন, হুগলি তো আমরা জানি, হুগলি মানে আলু চাষের একটা আঁতুড়ঘর, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনরা যান হুগলিতে আলু তুলতে বা ওই কাজ করতে। আপনাদের ওখানে আলু চাষের অবস্থা কিরকম?
1: আলু চাষের ফলন বিশাল ফলন, 100 বস্তা করে বিক্রি, 33 শতক জমিতে 100 বস্তা করে হয়েছে আমাদের,
3: 110 খানা করে হয়েছে,
1: মানে স্বাভাবিক 100 খানা হয়েছে, 10 খানা বলি না, প্রত্যেক খানা করে ধরে রাখেন স্বাভাবিক,
2: হ্যাঁ স্বাভাবিক,
3: ম্যাক্সিমাম
1: 100 খানা করে হয়েছে।
2: তাহলে এই যে এত পরিমাণে আলু হয়, ওখানে তো অনেক হিমঘর রয়েছে নাকি?
3: হিমঘর,
2: সেক্ষেত্রে আপনার বাজার দর বা লাভ কেমন থাকে বা কি হয়?
3: বাজার দর বলতে গেলে এই আলুর দাম আমরা এক সময় পেয়েছি, আলুতে এক সময় পয়সা আমরা পেয়েছি, কিন্তু আমরা চাষি মানুষ, আলুটা আজকে নাই দাম নেই সে ঠিক আছে, কিন্তু
2: এখন মানে কি এবছর
3: বাজার পায়নি,
2: সেটা কি ওই আপনার ধরুন অতিরিক্ত বৃষ্টির কারণে নাকি কিসের জন্য?
3: না না, এটা
1: অতিরিক্ত ফলনের জন্য, আপনার লাগবে 2 কেজি আপনি, আমি লাগাই 10 কেজি, তো এই আলুটা খেয়ে খাবে, বাইরে যাচ্ছে না তো আলুটো, যদি বাইরে যেত আলুর দামটা বাড়তো।
2: একদম, এটা খুব বাস্তব কথা
3: বলছেন,
2: মানে অতিরিক্ত আপনার ওখানে আপনাদের মানে যত চাষি বন্ধু রয়েছেন সবাই হয়তো
1: সব আলু চাষ
3: আলু চাষ করে
2: এটা হলো তো গন্ডগোল হবে,
1: মানে যত উঁচু জায়গা জমিগুলো আছে সব আলু চাষ। শুনেন শুনেন, 100 বস্তা আলু যদি 500 টাকা বিক্রি হয় তাহলে কত টাকা বিক্রি হয় বলে আপনি জানেন? কত করে 500 টাকা আলু কত টাকা হয় এই লোভে আলু চাষ করি আমরা।
2: আচ্ছা,
1: 50,000 টাকা বিক্রি
2: শেষকালে তো মানে অতি লোভে তাঁতি নষ্ট,
1: 30,000 টাকা প্রতিটা 30,000 টাকা খরচা করেও আর 25,000 টাকা আসছে আমার, 5 বিঘা তো আমি 5-2.5 লাখ টাকা হয়ে যাচ্ছি।
2: আচ্ছা আচ্ছা,
1: এই লোভে লোভে লোভে আমরা করছি,
2: কিন্তু সেটা
1: আর করবো না, আমি আর করবো না, আমি শেষে কিন্তু আলু আমি শস্য চাষ করবো আর ধান চাষ করবো, তাতে আমি যথেষ্ট।
0: এবার আলু সবাই ধরা খেয়ে যাচ্ছে,
2: কিন্তু এই যে ধরা খেয়ে গেলেন আপনার, আপনি বলছেন আপনি চাষ করবেন না, আবার যদি জিতেন বাবু বলেন না আমি আর আলু করবো না, বা শঙ্কর বাবু বলেন আমি আর আলু করবো না, তার মানে তো আপনাদের তিনজনই বলছেন আলু করবেন
3: না? না, আলু আলু আমার আমার মতো আলু করবো করবো, আলু আমরা চাষি মানুষ, আমাদের আলু করতেই হবে, চাষ করতেই হবে, চাষ না করলে খাবো কি প্রথম কথা? হ্যাঁ করবো, কম করবো, এবছর নয় লস গেছে, সামনে বছর আসছে।
2: আমি হ্যাঁ সেটাই বলছি, যদি আপনারা সবাই মিলে বলেন তখন দেখা যাচ্ছে আপনার পাড়ায় সবাই বলল যে না আমি আর আলু করবো না বাবা, বলে সেই ঘুরে ফিরে সর্ষে চলে
1: গেল। বলবো মানুষ একটা ধিক্কা ধরে আলু চাষ করবো না, ধান
3: চাষিদের
1: তবুও কিছু কিছু করে মানুষ,
3: চাষিদের সেই টাইমটা হলে আর যেখান থেকে পারুক না কেন সেই আলু চাষের টাইম হলে সেই একটা মানুষ চাষির একটা নেশা থাকে না? লস গেছে তাও কি কেউ 5 বিঘে করলে 1 বিঘে করবে? আপনারা
2: চাষটা ছাড়বেন না, চাষটা করুন তবে জেনে বুঝে করুন,
3: হিসেব করে করুন।
2: এই যে এখন আপনাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আলু চাষে আমাদের প্রচুর পরিমাণে লস হচ্ছে বিগত কয়েক বছর, কিন্তু আপনার মধ্যে যে একটা সচেতনতা তৈরি হলো না, যদি আমি সর্ষেটা করে দেখি তাহলে আমার লাভ হবে, তাহলে এবার থেকে আপনি বলছেন যে আমি সর্ষেই করবো, যেহেতু আচ্ছা সর্ষে খাটুনি কিটা কি কম আছে, একটু
1: কম আছে
2: আলু চাইতে তো
1: অনেক কম,
2: অনেক কম। তাহলে এইটা এবার এই একটা ধারণা তৈরি হলো যে সর্ষে আমার খাটুনি কম, দামও বেশি পাচ্ছি, লাভও ভালো পাচ্ছি,
1: মানে সর্ষের যে খাগড়া দিয়ে আমরা জ্বালানি ব্যবহার করতে পাচ্ছি।
3: হ্যাঁ, সর্ষেটা ব্যাপারটা কি, সর্ষে লাগানো হলো, বীজ ছড়িয়ে দিয়ে চাষ করে দেওয়া হলো, চাষ করার পর একটা ড্রেন করা হয়, ড্রেন করার পর দুটো কি তিনটে সেচ দিতে হয় সর্ষে, যদি বৃষ্টি হয় তাহলে দুটো সেচ লাগবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে তিনটে সেচ লাগবে।
2: আচ্ছা,
3: একবার হাতে করে সেচ দিতে হবে, থালাই করে দিতে হবে, আর দুবার মোটা ম্যাক্সিমাম ডুবিয়ে দিলে সর্ষেটা হয়ে যায়, বুঝতে পারলেন?
1: আর কোনো আর কোনো কিছু নেই,
3: আর কোনো ওরা ওটাকে ফসলটাকে কেটে বাড়িতে নিয়ে গিয়ে শুকিয়ে সেটাকে বার করে, সেটাকে বার করে রেখে দেওয়া হয়, রেখে দিয়ে ওই অল্পই খাটনি।
1: তবে এখন বিশেষ পদ্ধতি বেরিয়েছে, সর্ষের কোন ঝাড়ু লাগানো মেশিন বেরিয়েছে,
3: এখন মেশিনে
1: দেব
2: আরো
1: সুবিধা হয়েছে, সঙ্গে সঙ্গে সর্ষে বেরিয়ে পরীক্ষা চক্র সর্ষে পেয়ে যাচ্ছে। আমরা আমরা কেন কষ্ট করবো, কেন রোদ্র ঝাড়ব, কেন কষ্ট বলবো, কেন কোনো কিছু করবো না, মেশিনে ফুকুয়ে মেশিনে দেব সর্ষ হুল করে পড়ে যাবে, বস্তা ধরবো সর্ষ দিয়ে দেবে, কটা পয়সা লাগবে।
2: এটা এটা এটা খুব ভালো বলেছেন আপনারা। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, আপনারা মাঠে কষ্ট করবেন, আবার শেষেও আবার কষ্ট করবেন, আপনারা কেন কষ্ট করবেন?
1: সত্যি কথা, একবার আগের বতন বাবু বলে আমরা পারি না, কষ্ট করতে পারি না, পয়সা 58 বছর হয়েছে আর কি, আর মাঠে সেই ক্ষমতা আছে? এখন আমরাই যাতে মানে টেকনিক্যাল বুদ্ধি কিভাবে কি করতে হবে, মানে পয়সা দূরে যাক,
2: আবিষ্কার গুলো যেগুলো হচ্ছে কৃষকদের স্বার্থে বা কৃষি বিজ্ঞান থেকে যে সমস্ত প্রযুক্তি গুলো আপনাদেরকে বলছেন, সেগুলো যদি আমরা একটু শুনতে পারি বা গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই খাটুনিটা কম হবে। ওই আপনাদের, কেন প্রথম কথা হচ্ছে আপনারা খাটা খাটুনি করেই সেখানে দিলেন খুব সহজে ফল পেয়ে গেলেন।
1: দেখুন, স্প্রে মেশিন, আগে হ্যান্ডেল মারা মেশিন ছিল, এখন আমাদের চার্জার মেশিন, পরে একদিনে 7-8 বিঘালে সুইচ টেপার দরকার, খালি স্প্রে করতে হবে, এখন আর বেশি কষ্ট নেই।
2: ওদিকে এখন কি ওই ড্রোন প্রযুক্তিতে, ড্রোন মানে
1: না না না ড্রোন এসেছে, তা আমাদের এখানে হয় না,
2: আপনাদের ওদিকে
1: আছে
2: যে সার দেওয়ার ব্যাপারটা,
3: ওটা মোবাইলে আমরা দেখেছি।
0: আচ্ছা, এখন আমরা হাতে ব্যবহার করছি,
3: অ্যাকচুয়ালি আশা করি সামনে বিগত দিনে চলে আসলে আসতে পারে।
2: হ্যাঁ, না সে তো আসবে, আপনাদের ওদিকে শুরু হয়ে গেছে আরো বিভিন্ন জায়গায়, বাঁকুড়া, ময়না, এই সমস্ত জায়গাগুলোতে এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে যে সার প্রয়োগ,
3: সার প্রয়োগ,
2: এবং সেটা আপনার কয়েক মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে কয়েক বিঘা দিয়ে দিল, সেক্ষেত্রে আপনাদেরও খাটুনিটা কমলো, খরচাটাও কমবে। আমাদের ভারত সরকারের যে বিকশিত ভারতের লক্ষ্যে, তার মধ্যে অন্যতম পার্ট হচ্ছেন কৃষক বন্ধুরা, এবং বারবার বলা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যে কৃষকের আয় যাতে বাড়তে পারে, দ্বিগুণ হতে পারে, আপনারা সচ্ছলভাবে আর্থিকভাবে সচ্ছল হতে, সচ্ছলতা পেতে পারেন, সেই ব্যাপারটা দেখার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো রয়েছে কৃষি সংক্রান্ত, সেগুলো আপনারা একটু জানেন বা খোঁজ খবর রাখেন তো?
3: নিশ্চয়ই,
2: ওখানে আপনাদের ওখানে স্থানীয় সহকৃষি অধিকর্তা যে অফিস রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করেন, বা কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সেখানে যান তো আপনারা
0: মাঝে মাঝে আমাদের?
2: হ্যাঁ, বা ওখান থেকে যারা আধিকারিক রয়েছেন তাদের বিভিন্ন অনুষ্ঠান করেন, সেগুলোতে আমরা বলবো অন্তত সেগুলো অ্যাটেম্প করুন, সেগুলোতে অংশগ্রহণ করুন, করে আরো নতুন নতুন যেগুলো স্যারেরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন, সেগুলো যদি আপনারা শুনতে পারেন তাহলে বোধ হয় আপনাদের কৃষিক্ষেত্রে, এই যে আমাদের অন্যান্য কৃষক বন্ধুরা বলেন যে কৃষিখাতে লাভ নেই, কৃষি থেকে মুখ ঘুরিয়ে নিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, সেগুলো বোধ হয় করতে হবে না?
3: না, নিশ্চয়ই।
2: আপনারা এই যে এতদিনের অভিজ্ঞতা সম্পন্ন কৃষক বন্ধু রয়েছেন তিনজনে, এই যে কথাটা আমি বললাম যে কৃষিতে লাভ নেই,
4: মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, বা এখনকার তরুণ প্রজন্ম বিশেষ করে ইয়াং জেনারেশন যারা একটু পড়াশোনা শিখছে তারা কেউ মাঠে ঘাটে যেতে চায় না,
1: কেউ যেতে চায় না, আমরা যাই আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে না কেউ।
4: হ্যাঁ, তাহলে তারা জানে যে অত খাটতে হবে, তারপর সেভাবে আপনাদের মুখ থেকে হয়তো কখনো কখনো শুনছে যে না না এত খাটুনি হয়ে যাচ্ছে লাভ পাচ্ছি না, তাই তাদের মনে হচ্ছে না দরকার নেই যদি অন্য কোনো কিছু কাজ করা যায়। কিন্তু আপনারা বলছেন যেমন সর্ষে চাষ করে প্রচুর লাভবান হয়েছেন বা আলু চাষে কখনো কখনো লাভবান হচ্ছেন, এই যারা

0: আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আপনারা কি পরামর্শ দেবেন বা কি বলবেন একটু যদি বলেন সংক্ষেপে? লক্ষ্মীকান্ত বাবু, আপনি সিনিয়র মানুষ, আপনি একটু বলুন।
1: আমি সবাইকে বলবো যে চাষবাস না করে লোকে খাবে কি? চাষটাই করতে হবে, চাষটাই মেন। চাষ জীবিকা নির্ভর করে সবাই নির্ভর করবে, চাষটাই আমাদের মেন, চাষবাস করতে হবে।
0: মানে সেটা একটু জেনে বুঝে করতে হবে। শঙ্করবাবু কি বলেন?
2: আমার একই কথা, যে চাষ ছেড়ো না, চাষ করে যাও। এবছর লস হয়েছে, কপালে থাকলে আগামীতে ঠাকুর দিয়ে দেবে।
0: ঠিক। আর জিতেনবাবু আপনি কি?
3: না, আমারও একই কথা, কিন্তু চাষ করুন, কিন্তু একটু বুঝে শুনে করুন। হ্যাঁ,
0: সেটাই।
3: যেটা যেমন হচ্ছে আলু চাষ, আলু চাষটা চাষিরা এবার একটু লস খেয়েছে, কিন্তু একটু বুঝে শুনে কম বেশি করে এদিক ওদিক করে করাটাই বেটার হবে। আপনি আলু চাষে পাচ্ছেন না, তাহলে অন্য চাষে যান, সর্ষে চাষ।
0: আপনাদের ওখানে কি কোনো FPO বা FPC রয়েছে, বা ফার্মার প্রডিউসার কোম্পানি একসঙ্গে একটা, যে মানে কৃষক বন্ধুদের নিয়ে একটা গ্রুপ করা, এরকম কিছু আছে?
1: না,
0: ওগুলো করতে হবে। ওগুলো করলে তাহলে একসঙ্গে আপনারা জড়ো হলেন, সেখানে আরো ভেবে একে অন্যের সঙ্গে মত বিনিময় হলো, বা সায়েন্টিস্ট এলেন তারা পরামর্শ দিলেন। যাই হোক, যেটা আমাদের অনুষ্ঠানের মূল বলার বিষয়, যে তিনজন অভিজ্ঞ সম্পন্ন কৃষক বন্ধুরা যারা হুগলি থেকে ছিলেন, তারা তাদের চাষের ভালো মন্দ লস লাভ সব কথাই শেয়ার করলেন একদম খুব খোলা মনে। এবং এটা দেখে খুবই ভালো লাগলো যে ওনারা শেষে এই কথাটাই বলতে চাইলেন যে চাষ আমাদের ছাড়লে হবে না, কেন চাষ তো আমাদের বা কৃষি আমাদের অর্থনীতির অন্যতম ভিত, তাই কৃষি না হলে দেশ এগোবে না এবং সমাজও সুস্থ থাকবে না, বা খাদ্য অভাবে নানান রকম সমস্যা দেখা দেবে, তাই চাষ করতে হবে। তবে শেষে এই কথাটা বলবো যে জেনে বুঝে করলে চাষ লস হবে না 12 মাস, তাই তো?
2: একদম
3: নিশ্চয়ই।
0: বেশ, আমরা অনুষ্ঠান শেষ করব। আজকের আলোচনা করছিলাম আমাদের তিনজন প্রগতিশীল কৃষক বন্ধুর অভিজ্ঞতার কথা। আর আপনাদের একে একে একটু নামগুলো বলে দিন।
1: লক্ষ্মীকান্ত সরকার। আমার নাম শঙ্কর ভাই।
3: আর আমার নাম জিতেন্দ্রনাথ সরকার।
0: বেশ, আপনাদের তিনজনকে আজকের মতো নমস্কার জানাই। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে। নমস্কার।
3: নমস্কার।

কিষাণবাণী এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করছেন বলরাম গঙ্গোপাধ্যায়। এখন শুনবেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করছেন বলরাম গাঙ্গুলী।

রাবণ কুম্ভকর্ণ প্রভৃতি রাক্ষসগণ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে যখন দেবগণ এবং সাধুগণের উপর প্রচণ্ড আক্রমণ চালিয়ে যেতে লাগল, এই সময় পাপভারে ভারাক্রান্তা হয়ে পৃথিবী ব্রহ্মাদি দেবতাগণের কাছে মর্মবেদনা জানিয়ে বললেন, আমি আর এই পাপের ভার সহ্য করতে পারছি না, আপনারা অবিলম্বে ব্যবস্থা না করলে হয়তো আমাকে রসাতলেই গমন করতে হবে। তাই শুনে সকল দেবতাগণ ক্ষীরোৎসাগরে অনন্ত শয্যায় শায়িত যোগ ও নিদ্রা বিভূত শ্রী ভগবানকে জাগাবার জন্য গমন করলেন এবং সমস্বরে রোদন করতে করতে বলতে লাগলেন,

দেবগণের করুণ ক্রন্দনে জগৎপতির যোগ ও নিদ্রা ভঙ্গ হলে আকাশবাণী হল, হে দেবগণ, তোমরা সস্থানে প্রস্থান করো। আমি অবিলম্বে অযোধ্যারাজ মহাপুণ্যবান দশরথের ঘরে রামরূপে অবতীর্ণ হব। স্বয়ং ধনুর্বাণ ধারণ করে আরও ভাতৃত্রয় সহ সমস্ত পাপাচারী দুর্জনগণকে নিধন করত পরিত্রাণায় সাধুনাম মহাবাক্যের সম্মান রক্ষা করব। তোমরা আর ভয় করো না। ভগবানের আশ্বাস বাণীতে আশ্বস্ত হয়ে সকলে ধনুধারী রাম আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। এখানে সূর্যবংশে দশরথ লোভিয়া জনম পুত্রবত প্রজাগণে করেন পালন, সধর্মে পালনে তুষ্ট দেব দ্বিজে রতম হরগৌরী পূজা করেন নিত্য নিয়মিত, 749 তাহার ঘরণী সবার প্রধানা তার ছিল তিন রানী। প্রধানাগণের নাম কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। রাজা সকল বিষয়ে উন্নত হলেও একমাত্র পুত্রধনে বঞ্চিত থাকায় বড়ই মর্মাহত ছিলেন। ওই অভাব পূরণ করবার জন্য গুরুদেব বশিষ্ঠের পরামর্শে বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনিকে অযোধ্যায় আনয়ন করে পুত্রষ্টিযজ্ঞের ভার অর্পণ করেন। এক বৎসর কাল যথা নিয়মে পুত্রষ্টিযজ্ঞ অনুষ্ঠিত হলে পূর্ণাহুতির দিন যজ্ঞ

গজুরু ভোজন করলেন। শুভ দিনে শুভক্ষণে চরু ভোজন ফলে, গর্ভধারণ তিনজনে কইল যথাকালে। এক দুই করে যবে পাঁচ মাস গেল, সর্বশুভ ষষ্ঠ মাস উপনীত হল। সুবর্ণ পালঙ্ক পড়ি থাকি সুনিদ্রায়, তৃতীয় প্রহর যবে গত হয়ে যায়। রাত্রি শেষে সুশবন হেরিতেছে রানী, শিশুরূপে আবির্ভূত দেব চক্রপাণি। ক্রমেই বালক মূর্তি ধারণ করে ভক্ত মনোহারী, শঙ্খচক্র গদা পদ্মধারী, বৈকুণ্ঠ বিহারী ভগবান মহাভাগ্যবতী রানী কৌশল্যাকে ডাকছেন।

অন্ধকার শয়নকক্ষ সেই অপরূপ রূপের ছটায় যেন আলোকিত হয়ে পড়েছে। রানী কৌশল্যার খুলে গেল স্নেহের দ্বার, ছুটে গেল হৃদয়ের সমস্ত অন্ধকার। সে অতুলনীয় রূপে স্নেহমুগ্ধ হয়ে মাতৃবুলি শ্রবণে পরম পরিতৃপ্ত হয়ে অপার আনন্দ বিভরা অবস্থায় সেই বালককে বক্ষে ধারণের লালসায় দুটি কর প্রসারণ করলে সেই সুনীল বর্ণ বালক সুশ্যামল জ্যোতিতে প্রতিভাত হতে লাগলেন। শঙ্খ চক্র গদা পদ্ম কোথায় ছুটে গেল, তার দুটি ভুজে ধনু ও বাণ পরিশোভিত হতে লাগলো। ভুজোদয় দ্বারা দেবী কৌশল্যা সেই দ্বিভুজ বালককে গ্রহণ করে স্বপক্ষে ধারণ করলে বালক মধুরাদবী মধুর স্বরে ডাকলেন, মা মা মা বলে। মাতৃসম্ম ধন করি অমনি অন্তর্ধ্যান হল, উচ্চকণ্ঠে রানী তখন কাঁদিয়া উঠিল। কক্ষান্তরে পালঙ্কপুরী অযোধ্যানাথ দশরথ নিদ্রিত ছিলেন। রানীর করুণ ক্রন্দনে তার ঘুম ভেঙে গেল। ব্যস্ত হয়ে প্রিয়তমা পত্নীর পাশে উপবেশন করে বললেন, রাজ্ঞী তোমার হঠাৎ কী হল? রানী স্বপ্ন কথা সমস্ত পরিচয় দিয়ে বলতে লাগলেন, বলো রাজা কোথা যায়, কোথা গেলে তারে পায় অদর্শনে জীবন।

মহারাজ, তুমি আমাকে শীঘ্র করে বলে দাও কোথায় যাব, কোথায় গেলে সেই যে আমার চিরবাঞ্ছিত ধন তাকে বক্ষে ধারণ করে জীবনের সকল আশা পরিপূর্ণ করব। রানী তাকে খুঁজতে কোথায় যাবে? তাকে যদি কেউ ভাগ্যবশে পেয়ে থাকে, তবে তোমার মতোই স্বপ্নে ধ্যানে আপন হৃদয়াসনেই পেয়ে থাকে। আবার তাকে পাওয়ার জন্য সমগ্র জগৎ ছোটাছুটি করলেও তাকে কেউ পায় না। আবার যার পাওয়ার থাকে, সে ঘরে বসেই পেয়ে থাকে।

তারে খুঁজতে কোথায় যাবে, তারে খুঁজতে কোথায় যাবে। আমি ব্রহ্মর্ষি মহর্ষিগণের শ্রীমুখ থেকে যে সমস্ত কথা অবগত আছি তার দ্বারা আমার ভালোভাবেই বিশ্বাস, তোমার সুপবিত্র জঠরকে সেই পরম পুরুষ বৈকুণ্ঠপতি আশ্রয় করে আমাদের সমগ্র সূর্য বংশকে কেন পৃথিবীর সকল জীবকে তিনি ধন্য করতে আসবেন, আসবেন ভগবান কমলাপতি। এইভাবে আরও 4 মাস কেটে গেল, 10 মাস 10 দিন বিগত হইল, সর্বশুভ চৈত্র মাস কৈলাগমন, পুষ্প বিকশিত কত ভ্রমর গুঞ্জন। সেই সময়টি কেমন, যোগ লগ্ন গ্রহ।

যোগ লগ্ন গ্রহ বার তিথি সমস্ত যখন সহায়ক সেই সময় চরাচরের আনন্দ হলো, কেননা শ্রীরামের জন্ম সুখের মূল স্বরূপ।

আমা পবিত্র চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুক্লপক্ষে ভগবানের প্রিয় অভিজিত মুহূর্তে দুপুরবেলায় যখন না বেশি শীত না বেশি গ্রীষ্ম পবিত্র শান্তির

কৌশল্যা হিতকারী দীন দয়াল কৃপাল প্রত্যক্ষ হলেন। মুনিদের মন হরণ করেন এমন অদ্ভুত রূপ দেখে মা আনন্দিত হলেন। প্রথমে মাকে চতুর্ভুজ মূর্তিতে দেখা দিয়ে পরে রামলীলার আরম্ভ হেতু দ্বিভুজ মূর্তিতে ওমা ওমা বলে কাঁদতে লাগলেন। এই সময় কৌশল্যা মা বাহ্যক জ্ঞান হারা হলেন। প্রধানা ধাত্রী ধরণীপক্ষতে তাঁকে তুলে নিলেন। আহামরি ভাগ্যবতী কৌশল্যা জননী, আরো ভাগ্যবতী ধন্যা বসুন্ধরা রানী। ধাত্রীগত পুণ্য বলে কি তপস্যার ফলে, জগন্নাথ রঘুনাথে পাইল নিজ কোলে, পরশমণি পরশে লোহা যেমন কাঞ্চন, কৌশল্যা সহবাসে ধাত্রীও তেমন। দাসদাসী ছুটে যায় রাজার গোচরে, পরম আনন্দ কথা কহে সুখ ভোরে, মহারাজ আজি সবার শুভদিন হলো, নিরুপম পুত্র মহারানী প্রসবিল। এই কথা শুনে মহারাজ দশরথের কি আনন্দ হলো এ কথা বর্ণনাতীত। ওই সময় কৈকেয়ী মা একটি পুত্র প্রসব করলেন ও সুমিত্রা মা যমজ পুত্র প্রসব করলেন। যথারীতি বেদবিধি মতে নামকরণ করে রাম রাম সদাশিব পঞ্চমুখে স্বরে, ঋষিগণ সর্বজন সুখিত হইয়া অরূপে স্বরূপে হৃদি পদ্মে বসাইয়া।

0: এতক্ষণ শুনলেন রামায়ণ থেকে পাঠ, পরিবেশন করলেন বলরাম গাঙ্গুলী।
1: পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
3: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো? বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর, রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
4: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। দুর্ঘটনা ঘটে।

আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম কথার কথা, লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়। কদিন আগে রাতে কলকাতার মেট্রো রেলে যাওয়ার সময় আমার সহযাত্রী দীর্ঘক্ষণ পাশে বসে থাকলেও তার সঙ্গে কোনো বাক্যালাপ হয়নি। এইটুকু শুনে অনেকেই হয়তো বলবেন, এটাই তো স্বাভাবিক, সম্পূর্ণ অচেনা এক মানুষের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে কি? বর্তমান সময়ে হয়তো এটা স্বাভাবিক মনে হলেও এখন থেকে বেশ কয়েক বছর পিছিয়ে গেলে দেখা যাবে, এরকম পরিস্থিতিতে পাশের মানুষটির সঙ্গে আপনি হয়তো আবহাওয়া, রাজনীতি কিংবা বাজারের জিনিসপত্রের অগ্নিমূল্য নিয়ে কথা বলতেন। তাহলে এখন কি আমরা আগের থেকে অনেক কম কথা বলছি? আমরা কি সামাজিকতার রীতিনীতি ভুলে বসতে চলেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সম্প্রতি সমাজ বিজ্ঞানীরা বিশ্বজুড়ে মানুষের মধ্যে এক অবাক করা প্রবণতার সন্ধান পেয়েছেন। এই প্রবণতা হল আগের তুলনায় অনেক কম কথা বলা। এর পিঠেই প্রশ্ন আসে, কেন আমরা কম কথা বলছি? অনেকেই পাশের মানুষটির হাতে থাকা মোবাইল ফোন কিংবা কানে গোঁজা ইয়ারফোনের কথা বলবেন। সত্যি আজকাল যাতায়াতের সময়ে, কর্মস্থলে কাজের অবসরে সহযাত্রী বা সহকর্মীদের মধ্যেও আর তেমনভাবে কথা বলার রেওয়াজ যেন কমে যাচ্ছে। সম্প্রতি এক বিশ্ববিখ্যাত মনোবৈজ্ঞানিক পত্রিকায় মানুষের কথা বলা নিয়ে যে সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তাতে জানা গেছে, 2005 থেকে 2019 সালের মধ্যে আমরা প্রতিদিন প্রায় 340টি কম শব্দ বলছি। 25 বছর বয়সের নিচের যুব সম্প্রদায়ের মধ্যে কম শব্দ ব্যবহারের সংখ্যাটা 450-এরও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইউরোপের বিভিন্ন দেশে মানুষের কথা বলা নিয়ে মোট 22টি সমীক্ষা থেকে এই তথ্য উঠে এসেছে। সাধারণভাবে মানুষ দৈনিক তাদের কাজকর্ম সম্পর্কে টানে এবং নানান কারণে 12 থেকে 16 হাজার শব্দ ব্যবহার করে থাকেন, যার অর্থ সারা বছরে একজন মানুষ 10 থেকে 50 লক্ষ শব্দ ব্যবহার করেন। বিভিন্ন ভাষার শব্দ ভাণ্ডারে মানুষের মনের ভাব প্রকাশের জন্য বহু শব্দ রয়েছে। নিজের ভাষায় মানুষ কথা বলছে অন্তত লক্ষ বছরের কাছাকাছি। সভ্য মানুষের বিবর্তনের পথে কথ্য ভাষা এসেছে আগে, পরে তার লিখিত রূপ বা লিপি ব্যবহার করতে শিখেছি আমরা। সমাজ গড়ে ওঠার পেছনেও রয়েছে কথা বা শব্দেরই অবদান। কিন্তু উত্তর আধুনিক এই সমাজে অভাবনীয় প্রযুক্তির বিস্ফোরণ যেন সমাজবদ্ধ মানুষের মুখ থেকে কথা কেড়ে নিতে চাইছে। মোবাইল ফোন, জগৎজোড়া আন্তর্জালের সুবাদে আমরা এক নিমেষেই বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করার ক্ষমতা অর্জন করেছি। কিন্তু এই যোগাযোগের অনেকটাই এখন চলছে মোবাইলের নতুন ভাষা ইমোজির মাধ্যমে। আপনার বন্ধু হয়তো এক বার্তায় আপনাকে একটা সুখবর দিলেন, তার জবাবে শুধুমাত্র একটি হাসি মুখের বা বুড়ো আঙুলির ইমোজি দিয়েই আপনি যে খুশি হয়েছেন তা বুঝিয়ে দিতে পারেন। এরকমভাবে আমাদের রাগ, দুঃখ, ভালোবাসা, আনন্দ সহ মনের যত রকমের ভাব আছে তার জন্য উপযুক্ত ইমোজি ব্যবহার করেই কাজ সারছি। কিন্তু এখন থেকে 20 বছর আগের কথা যদি ভাবেন, তাহলে দেখা যাবে আপনি বন্ধুর দেওয়া সুখবরটি

0: ফোনে শোনার পর তার প্রতিক্রিয়ায় অন্তত 5 মিনিট কথা বলতেন। এ থেকেই বর্তমান সময়ের মানুষের ব্যবহারিক পরিবর্তনের একটা মারাত্মক ইঙ্গিত মিলছে। আমরা যেন বিশ্বব্যাপী শব্দ দূষণের মধ্যেও নীরবতাকেই বেছে নিতে চাইছি। এর ফল যে একজন মানুষের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, বিজ্ঞানীরা ডাক্তারবাবুরা বারবার এমন কথাই বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল এক বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বলেছেন, কম কথা বলা মানুষের অকাল মৃত্যুর ঝুঁকি থাকে, এছাড়া একাকিত্বের কুপ্রভাবও মানুষের মধ্যে পড়তে পারে। তবু 2005 থেকে 2019 সালের মধ্যে বিশ্বজুড়ে ভার্বাল কমিউনিকেশন বা কথাবার্তার যোগাযোগ অন্তত 28% কমে গেছে। মানুষ যেন যন্ত্রের মতো এক ডিজিটাল জীবনে অভ্যস্ত হয়ে উঠছে, অথচ মানুষে মানুষে যোগাযোগের ভিত্তিতেই গড়ে উঠেছে এই মানব সমাজ আর সভ্যতা। তাই প্রযুক্তি নির্ভর শব্দহীন যোগাযোগের রাস্তা থেকে আমাদের কথার জগতেই ফিরতে হবে, নইলে একদিন মানুষের পৃথিবীর সব সামাজিক বন্ধন ছিঁড়ে যেতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
1: শুনলেন সমীক্ষা, এখন
2: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আজ সেবা সংকল্প অভিযানের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুতগতির হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রহ্মণিয়ান। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ ছাড়াও তেলেঙ্গানা, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যে সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই পরম কর্তব্য, এই আদর্শকে জীবনের পথপ্রদর্শক করে তুলতে হবে।
3: সেবা ইহি মুখ্য আমারা কাম হোনা চাইয়ে অর হাম সেবা কর কর কে হি সেবা কা সন্দেশ দেঙ্গে, শব্দ মে নাহি দেঙ্গে, হামারে আপনে আচরণ সে লোগো কো পতা চলে কি রাজনীতি মে সত্তা কিতনি হি কিউ না বড়ি হো জায়ে, লেকিন হামারা মার্গ সেবা কা হি রহেগা, কিতনে হি উচ্চে শিখর পর পৌঁছেঙ্গে, লেকিন সেবা পরমো ধর্ম ইস ভাব কো লেকে আগে বড়েঙ্গে।
2: সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পের কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ইজ অফ ডুইং বিজনেস।
4: সরকারি পরিষেবা ও প্রশাসনিক প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং স্বচ্ছ করে তোলার লক্ষ্যে গত এক দশকে দেশে ব্যবসা শুরু করা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন সরলীকরণ, ডিজিটাল পরিষেবা এবং অনুমোদনের প্রক্রিয়া সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের ইজ অফ ডুইং বিজনেস উদ্যোগের লক্ষ্য শুধু নতুন ব্যবসা বা শিল্প স্থাপনের প্রক্রিয়া সহজ করা নয়, বরং ব্যবসার দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি পরিষেবার প্রক্রিয়াকে আরো সহজ করে তোলা। সরকারের এই উদ্যোগের ফলে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তার ফল দেশবাসী ইতিমধ্যে পেতে শুরু করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ।
5: বিদেশি বিনিয়োগ হু করে আপনারা দেখছেন ভারতবর্ষে বাড়ছে, বহু জিসিবি কোম্পানি ভারতবর্ষে আছে, বহু ডিফেন্স কোম্পানি, বহু স্পেস কোম্পানি ভারতবর্ষে ইনভেস্ট করছে। ইজ অফ ডুইং বিজনেস এবং মুদ্রা লোন ভারতবর্ষকে একটা অন্য ডাইমেনশন।
4: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।

0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আগামীকাল বেঙ্গালুরুতে সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে নিজ নিজ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করতে এবং সেগুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করাই এই উদ্যোগের লক্ষ্য। বিভিন্ন স্কুল, আইটিআই, পলিটেকনিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ভারতের সামরিক সরঞ্জাম কেনার পদ্ধতি আরও দ্রুতগতির হওয়া প্রয়োজন। আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে একথা বলেছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজাসুব্রমণি। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে সেনা যাতে যে কোনো সময় অস্ত্র মেরামত এবং প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকমতো পায় সেদিকে নজর দেওয়া জরুরি।
1: The character of war is changing faster than we are able to adapt. So our industrial system, our acquisition system and our processes have to change much faster so that we are able to keep up with the changing character of war. Our defense industrial ecosystem must therefore learn to adapt and scale at speed. The integration of technology, data and industry is becoming decisive. Learning and adaptation will be the keys to winning future wars. And finally, delivery at scale will determine strategic endurance.
0: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির কথা উল্লেখ করে সিডিএস বলেন, যুদ্ধক্ষেত্রে পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার কাজে এআই দারুণ ভূমিকা রাখতে পারে। রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর রোহিত জৈন বলেছেন, প্রযুক্তি এখন আর ব্যাংকিং ব্যবস্থার অঙ্গ নয়, বরং ঝুঁকি নিয়ন্ত্রণের প্রধান ভিত্তি হয়ে উঠেছে। আজ মুম্বাইতে ত্রয়োদশ এসবিআই ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক কনক্লেভ 2026-এ তিনি একথা বলেছেন। শ্রী জৈন বলেন, অ্যাকাউন্ট খোলা, ঋণ প্রদান, অর্থ লেনদেন থেকে শুরু করে জালিয়াতি রোখা সব ক্ষেত্রে এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে যে মূল্যবৃদ্ধি ঘটেছিল, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ তার থেকে বড় স্বস্তি পাবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, অপরিশোধিত সূর্যমুখী তেলের ওপর 10% আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের ওপর এই শুল্ক 10% থেকে কমে 5% হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এ বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল নতুন দিল্লিতে আরোগ্য মন্থন 2026 অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আয়ুষ্মান ভারত যোজনার 8 বছর এবং ডিজিটাল মিশনের 5 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনুষ্ঠানে আলোচনা হবে। ব্রিক্স নাট্যোৎসব আগামী মাসের 12-14 অক্টোবর পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। 3 দিনের এই বিশেষ উৎসবের আয়োজন করছে ন্যাশনাল স্কুল অব ড্রামা ইনস্টিটিউট। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল জানান, শেয়ার্ড স্টোরিজ শেয়ার্ড ফিউচার্স ভাবনায় আয়োজিত এই উৎসব বিভিন্ন দেশের নাট্য ঐতিহ্য ও মানবিক সম্পর্ককে আরও মজবুত করবে। আদানি গোষ্ঠী পশ্চিমবঙ্গের শিল্প ও পরিকাঠামো খাতে 2035 সালের মধ্যে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ঘোষণা করেছে। আজ নিউটাউনে 2000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়া যুদ্ধাভ্যাস 2026 দেখতে আজ রাজস্থান পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, দুই দেশের সেনাদের একসঙ্গে প্রশিক্ষণ নিতে দেখার জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল গভীর রাত থেকে আজ ভোরের মধ্যে কলিঙ্গপত্তনমের কাছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। এর ফলে ওড়িশার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলেছে। সামুদ্রিক পরজীবীর খবরের উপর ভিত্তি করে টুনা বা অন্য কোনো সাধারণ মাছ খাওয়া বন্ধ না করার পরামর্শ দিয়েছে কোচির কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা সংস্থান। ব্রাজিল উপকূলের আটলান্টিক মহাসাগরের স্কিপজ্যাক টুনা মাছে পরজীবী পাওয়ার একটি রিপোর্টের প্রেক্ষাপটে এই পরামর্শ জারি করা হয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে

0: মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার বিষয়টি জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 63তম অধিবেশনে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। এই অঞ্চলে আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার বন্ধে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত এশিয়ান গেমসে মিক্সড স্কিট টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন অনন্ত জিং সিং নারুকা এবং পারিনাস ঢালিওয়াল। এশিয়ান গেমসের ইতিহাসে মিক্সড স্কিট টিম বিভাগে এটি ভারতের প্রথম পদক জয়ের রেকর্ড। পুরুষদের ডাবল স্কালস রোয়িং বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন সতনাম সিং এবং সলমান খান। নাগরাগাওয়া ইন্টারন্যাশনাল রেগাটা কোর্সে ভারতীয় জুটি 6:13.25 সময় নিয়ে এই পদক জয় নিশ্চিত করেন। মিশ্র 4x400 মিটার রিলেতে ভারত রৌপ্য পদক পেয়েছে। পুভাম্মা রাজু, বিশাল থেন্নারাসু, ভিথিয়া রামরাজ এবং মনু টেসকে নিয়ে গঠিত দলটি 3:14.46 সময় নিয়ে রৌপ্য পদক জয় করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টন দল ব্রোঞ্জ পদক জয় করায় তাদের অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। আজ সেবা সংকল্প অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি। দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা, এখন জানিয়ে দিই আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় অনুরোধের আসর। 8:30 অন্বেষায় প্রথমে থাকছে বিজ্ঞান সংবাদ, তারপর অসীমা চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর সংক্ষিপ্ত জীবন কথা এই বিষয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রদীপ্তা কুণ্ডু। সবশেষে এশিয়াটিক সোসাইটি ও আচার্য প্রফুল্লচন্দ্র বিষয়ে একটি কথিকা লিখেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন সৌমাল্য চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত প্রমিতা মল্লিকের কণ্ঠে। 9:45 শ্যামা সঙ্গীত শিল্পী মোনালিসা সরকার। 10:10 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য। বধিরতা প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করেছেন বুলবুলি সরকার। এরপর নিশ্চিহ্ন হোক টিবি এই বিষয়ে একটি সাক্ষাৎকার, এটিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শেখ ইমরান আলী। সবশেষে ঘৃত কুমারী বিষয়ে বলবেন ডক্টর অম্বরীশ মুখোপাধ্যায়। 10:30 নজরুল গীতি পরিবেশন করবেন স্নিগ্ধদেব সেনগুপ্ত। 10:45 আধুনিক গান শিল্পী দেবকুমার ঘোষ। 11টায় লোকগীতি পরিবেশন করবেন সুখবিলাস বর্মা। 11:10 পরম্পরা পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার গ্রহণ করেছেন আশিস গিরি।

গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা, রাত আটটায় ছায়া ছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, আটটা তিরিশে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ষোলোয় স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপাচন্দ, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত নটা তিরিশে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত নটা তিরিশে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

0: এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, আদানি গোষ্ঠী 2035 সালের মধ্যে রাজ্যের শিল্প ও পরিকাঠামো খাতে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। নিউ টাউনে আজ 2,000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর $1,000,000,000,000 অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য বলে গৌতম আদানি মন্তব্য করেছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের দুটি গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট। চলতি বছরের শেষে রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অবস্থানরত অতি গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। ইস্টবেঙ্গল আজ IFSC শিল্ড ফুটবলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 3-1 গোলে ক্যালকাটা কাস্টমস ক্লাবকে হারিয়ে দিয়েছে। আরসি বিস্তারিত খবরে, আদানি গোষ্ঠী 2035 সালের মধ্যে রাজ্যে শিল্প ও পরিকাঠামো খাতে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেছে। সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি আজ নিউ টাউনে 2,000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, বাংলা শুধু বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি। বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, রাস্তা, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং ডেটা সেন্টার সহ একাধিক ক্ষেত্রে 2035-এর মধ্যে এই বিনিয়োগ কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন দিগন্ত খুলে দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
2: We expect to invest in Bengal over 1,00,000 crore rupees by 2035. Bengal's identity is precious. Its gods, its architecture, its art, its literatures, its festivals, these are not separate from Bengal's development. Alongside our industrial and healthcare initiatives, we are also committed to supporting the restoration of historic writers' building, the revitalization of Kumartuli Ghat, and initiatives that showcase the art of Kolkata's Durga Pujas to the world.
1: অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী আদানি 4,000 কোটি টাকা ব্যয়ে 2,000 সজ্জার অলাভজনক আদানি আরোগ্য মন্দির তৈরির কথা ঘোষণা করেন। হাসপাতালের 1,000টি সজ্জার সংরক্ষিত থাকবে আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য। হাসপাতালের সঙ্গে মেডিকেল কলেজ এবং গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। এই প্রকল্পেও প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা পূর্বতন সরকারের আমলে শিল্পে পিছিয়ে পড়েছিল, নতুন সরকার সেই পরিস্থিতির বদল আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
3: ডিউরিং দ্য কমিউনিস্ট রিজিম 54 স্মল মিডিয়াম এন্ড বিগ ইন্ডাস্ট্রি দে শাট ডাউন ডিউ টু দেয়ার রং ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ডিউরিং লাস্ট 15 ইয়ার্স আর্লিয়ার গভর্নমেন্ট দে আর নট ইন্টারেস্টেড টু expand the industrial growth in West Bengal. They are only interested for distribution of bhata and high appeasement politics. Now everything is past.
1: আদানি গোষ্ঠীকে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবার গভীর সমুদ্র বন্দর প্রকল্পে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এর জন্য প্রয়োজনীয় জমি প্রস্তুত রয়েছে, শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে। কল্যাণীতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পেও লগ্নির আবেদন জানান তিনি। উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে রাজ্য সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর দুটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। এর মধ্যে একটি ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং এর সংস্কার এবং অন্যটি কলকাতার

0: দুর্গাপুজোর আন্তর্জাতিক প্রচার ও সংরক্ষণ সংক্রান্ত। পরে সন্ধ্যায় কলকাতার বণিক সভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এক অনুষ্ঠানে গৌতম আদানি বলেন, ভারতের আগামী অর্থনৈতিক বৃদ্ধির কেন্দ্র হতে পারে পূর্ব ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ, পরিকাঠামো ও ডিজিটাল ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে পূর্ব ভারতই দেশের বিকাশের নতুন ইঞ্জিন হবে বলে আদানি প্রত্যয় ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব বর্ধমান জেলা সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। সফরকালে মুখ্যমন্ত্রীর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি রয়েছে, সেই কারণে মন্দির চত্বরের সাজসজ্জা ও প্রস্তুতির কাজ চলেছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 19 নম্বর জাতীয় সড়কের পাশে তৈরি করা হয়েছে হেলিপ্যাড, সেখানেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের কথা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতীক দলের দুটি গোষ্ঠীর মধ্যে কারা পাবে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মালো বাগচি ও ভি মোহনার বেঞ্চ শিবসেনার মামলার কথা মনে করিয়ে দিয়ে অহেতুক দেরি না করার পরামর্শ দিয়েছে। আগামী সপ্তাহে মামলার ফের শুনানি হবে। সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের কতদিন সময় লাগতে পারে তা কমিশনকে জানাতে হবে আগামী সপ্তাহে। এদিকে দুই কেন্দ্রের উপনির্বাচনের আগে ISF এর প্রতীক কেড়ে নেওয়ায় কলকাতা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে। বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তোলেন, 4 মাস আগে ISF যে প্রতীক ব্যবহার করেছে কেন সেটি অন্য দলকে দেওয়া হল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসি রানী রথের হলফনামা দেওয়ায় তথ্যের অসঙ্গতি সংক্রান্ত মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি হাসি রানীর আইনজীবীও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার পর গোটা বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। বিচারপতি কৃষ্ণা রাও আগামীকাল এই মামলার শুনানি গ্রহণ করবেন। উল্লেখ্য, হাসি রানী তার প্রার্থীপদ দাখিলের সময় যে নথিপত্র জমা দিয়েছেন তাতে তার বয়স 61 বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু একই সঙ্গে তিনি 1965 সালে স্কুলের পঠন পাঠন সম্পন্ন করার শংসাপত্র বা স্কুল লিভিং সার্টিফিকেট দাখিল করেছেন। তার জন্মের শংসাপত্র অনুযায়ী 1965 সালে হাসি রানী জন্মগ্রহণ করেন, আবার ওই সালেই তিনি স্কুল ছাড়ার কথা বলেছেন। এই অবস্থায় কোন তথ্য ঠিক বা কোনটা ভুল নির্বাচন কমিশনকে তা যাচাই করে দেখা এবং কোনো শংসাপত্র মিথ্যে প্রমাণিত হলে প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। চলতি বছরের শেষে রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোটগ্রহণের জন্য জোরদার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অঙ্গ হিসেবে রাজ্য নির্বাচন কমিশনকে 40,000-এর বেশি নতুন ইভিএম ইউনিট পাঠানো হয়েছে। ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় এই ইভিএম ইউনিট চাওয়া হয়েছিল। সেই অনুযায়ী 21,184 ব্যালট এবং 19,564 কন্ট্রোল ইউনিট রাজ্যে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রোটোকল মেনে প্রতিটি মেশিনের এরপর প্রযুক্তিগত পরীক্ষা করা হবে। তারপর জেলার চাহিদা অনুযায়ী ইভিএম বন্টন, ভোটকর্মীদের প্রশিক্ষণ এবং ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হবে। পুরো ভোটের চূড়ান্ত নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও প্রস্তুতি দ্রুত এগিয়ে নিয়ে যেতে ইভিএম সংগ্রহের কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থানরত অতি গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকালের পর অবশ্য দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এসব জেলাতে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগামীকালও বৃষ্টিপাত থাকবে সব জায়গাতে, হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালের পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে।
0: উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে নিম্নচাপের প্রভাবে গতরাত থেকে আজও দফায় দফায় বৃষ্টি।

0: কলকাতা ও আশপাশের জেলাগুলিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। আলিপুরে আজ বিকেল 5:30 পর্যন্ত 74 মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 29.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3 ডিগ্রি নিচে। বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিস্তীর্ণ এলাকা দাসনগরের ধারাপাড়ায় দমকলের পক্ষ থেকে জমা জল বের করার কাজ চালানো হয়। পূর্ব মেদিনীপুরের দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণিতে পর্যটকদের উত্তাল সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে। এদিকে দীঘার সমুদ্রে স্নান করতে নেমে আজ বিকেলে 14 বছরের এক কিশোরী তলিয়ে গেছে। ইস্টবেঙ্গল আজ IFA শিল্ড ফুটবলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে 3-1 গোলে কলকাতা কাস্টমস ক্লাবকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে রোহিত কুমার, রোহিত দানু, আকাশ এমব্রাম এবং কাস্টমসের তরফে রিকি ঘরামি গোল করেন। সেবা সংকল্প অভিযানের আওতায় আজ দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের সুকনা রেঞ্জের উদ্যোগে এক বিশেষ বন্যপ্রাণী সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুকনা ফরেস্ট প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুরোধের আসর। আজকের প্রথম গানটি ভদ্রেশ্বর হুগলি থেকে অতসী ধারার অনুরোধে। গানটি গেয়েছেন মান্না দে, ছবি সেলাম মেম সাহেব।
2: ধানি সাগা মাধা নিধা

গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুর দিয়েছেন কিশোর কুমার, কণ্ঠেও তিনি। গানটি শুনতে চেয়েছেন ওড়াহার ভগবানগোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে তপন দাস, লীলা দাস।

অনুরোধের আসরে এবার একটি ছবির গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে গানটি গেয়েছেন মান্না দে। গানটি শুনতে চেয়েছেন ধান্দালসা নিরোল পূর্ব বর্ধমান থেকে গয়াচরণ রানো, প্রিয়ব্রত রানো, নবনীতা রানো এবং অঙ্কন রানো।

ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে মান্নাদের গাওয়া এই গানটি শুনতে চেয়েছেন ধীরেন বসাক, অখিল বসাক, সনৎ বসাক এবং কৃষ্ণ প্রামাণিক।

ছবি সাথীহারা, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নিজের সুরে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়েছেন বড়গাছিয়া গির্জা পুকুরপাড়, হাওড়া থেকে প্রশান্ত ধক, সৃজা ধক।

রাজীন সরকারের সুরে ঢুলি ছবির গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন বাঁশদ্রোণী কলকাতা ৭০ থেকে শুভ্রা ভট্টাচার্য।

অনুরোধের আসরের শেষ গানটি জীবন রহস্য ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন তালিত পূর্ব বর্ধমান থেকে সুবীর কুমার ঘোষ, চন্দনা ঘোষ।

0: আশা ভোঁসলের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আজকের অনুরোধের আসর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই।

0: অন্বেষায় আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি বিজ্ঞানের খবর, থাকে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, থাকে বিজ্ঞানের জগৎ থেকে কিছু আলোচনা যা আমাদের নিয়ে যায় অতীতের গৌরবে, আজও থাকবে তেমনই কিছু। শুরু করব বিজ্ঞানের খবর দিয়ে।
1: আধুনিক কম্পিউটারে বিদ্যুৎ ব্যবহার করে তথ্য সরবরাহ করা হয়, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। একই সঙ্গে তথ্য সরবরাহের গতিও তেমন আশাপ্রদ হয় না। কিছু কিছু ক্ষেত্রে যদিও এখন ফাইবার অপটিক কেবল ব্যবহার করে আলোকশক্তির সাহায্য নেওয়া হচ্ছে, সম্প্রতি টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্কের বিজ্ঞানীরা ন্যানো লেজার ব্যবহার করে কম্পিউটারের কাজের গতি আরও বাড়াতে সক্ষম হয়েছেন। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় প্রকাশিত এক গবেষণাপত্রে এই তথ্য জানা গেছে। বিজ্ঞানীরা দাবি করেছেন যে তাঁদের এই উদ্ভাবনের ফলে কম্পিউটার, স্মার্টফোন আর ডাটা সেন্টার কম শক্তি ব্যবহার করে আরও দ্রুত কাজ করতে পারছে। একটা মাইক্রোচিপে একই রকম কয়েক হাজার ন্যানো লেজার সিস্টেম রাখা যায়। আলোকশক্তি বাহিত তথ্য এই ব্যবস্থায় চিপের মধ্যে জমা হয় এবং সেখান থেকে সরবরাহ করা হয়। একই অণুবীক্ষণিক স্থানে প্রোটন ও ইলেকট্রন ঘনীভূত থাকে বলে তাপশক্তিও বেশি খরচ হয় না এবং কম্পিউটার আগের চেয়ে আরও দক্ষ হয়ে ওঠে। এই ধরনের উন্নত কম্পিউটার ব্যবস্থা স্বাস্থ্যক্ষেত্রেও অনেক সাফল্য এনে দেবে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন। এ বিষয়ে আরও গবেষণা চলছে।
0: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। অধ্যাপিকা অসীমা চট্টোপাধ্যায় বরণীয় একজন মানুষ, বরণীয় একজন অধ্যাপিকা গবেষিকা। এই মানুষটিকে স্মরণ করার জন্য নানা অনুষ্ঠান হয় তাঁর জন্মদিনে। জন্মদিন পেরিয়েও সেই ধারা চলতে থাকে, আমরাও তারই অনুসারী হব। অসীমা চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা জানার জন্য পৌঁছে গিয়েছিলাম রাজাবাজার বিজ্ঞান কলেজে এবং সেখানে কথা বললাম তাঁর ছাত্র অধ্যাপক মানস চক্রবর্তীর সঙ্গে। মানস চক্রবর্তী যেমন বিজ্ঞানের গবেষণা করেছেন, ছাত্রছাত্রীদের পড়িয়েছেন, বসু বিজ্ঞান মন্দিরে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন, তেমনি বিজ্ঞানের কথাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি তৎপর। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু।
2: আপনাকে স্বাগত স্যার আকাশবাণী কলকাতা বিজ্ঞান বিভাগে। সম্প্রতি অসীমা চট্টোপাধ্যায়ের জন্মদিবস আমরা পালন করলাম। অসীমা চট্টোপাধ্যায় ভারতীয় নারীদের মধ্যে অবশ্যই একজন উল্লেখযোগ্য নারী, যিনি ভারতে বিজ্ঞান চর্চায় অনেকটা এগিয়ে নিয়ে গেছিলেন। সেই সময় মেয়েদের পড়াশোনাটাই অনেকটা বাধার সম্মুখীন হতে হতো। সেরকম জায়গা থেকে অসীমা চট্টোপাধ্যায়ের এই এতটা এগিয়ে আসাটা কিভাবে আপনি যদি আমাদের একটু বলেন।
3: 1917 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন, 2017 সালে ওনার 100 বছর পূর্ণ হয়। সেই সময় গুগল ডুডল ওনার সম্বন্ধে যা লিখেছিল সেইটা এই প্রশ্নের প্রথম উত্তরটা দিয়ে দেবে। ওনা বলেছিল উনি যে জৈব রসায়নে যে গবেষণা করেছেন তাতে ভীষণভাবে কার্যকরী আছে কি না, গাছগাছড়া থেকে রাসায়নিক দ্রব্য বার করে সেটাকে রোগ সারানোর কাজে ব্যবহার করার জন্য। এ ব্যাপারে অসীমাচার্যের অবদান অনস্বীকার্য। দ্বিতীয়ত, উনি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ সায়েন্স বা ডিএসসি ডিগ্রি পেয়েছেন। ওনার আগে কোনো মহিলা ইন্ডিয়ান ইউনিভার্সিটি ডিএসসি পাননি। এখন প্রশ্ন হচ্ছে ওনার এই জার্নিটা শুরু হলো কী করে। উনি বেথুন কলেজিয়েট স্কুল থেকে 1932 সালে

ম্যাট্রিকুলেশন এক্সাম, তখন ম্যাট্রিকুলেশন বলা হতো, মানে এখনকার স্কুল ফাইনাল, পাস করেন। তারপরে বেতুন কলেজ থেকে উনি আইএসএ ডিগ্রি পাস করেন, মানে ইন্টারমিডিয়েট অফ সায়েন্স হয় 1934 সালে। তারপরে উনি স্কটিশ চার্চ কলেজ ঢুকেন 1936 সালে কেমিস্ট্রি অনার্স। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হন এমএসসি কেমিস্ট্রিতে 2 বছর বাদে, অর্থাৎ 1938 সালে। উনি অর্গানিক কেমিস্ট্রি স্পেশাল পেপার নিয়ে, অর্থাৎ জৈব রসায়নে বিশেষ সাবজেক্ট হিসেবে নিয়ে উনি পাস করেন। এবং ওনার রেজাল্ট সব কিছুতে এত ভালো ছিল যে অলসু উনি স্কলারশিপ বা বৃত্তি পেতেন। আইএসসি এক্সামিনেশনের তার রেজাল্টের ভিত্তিতে বেঙ্গল গভর্নমেন্ট স্কলারশিপ, নবাব লতিফ স্কলারশিপ অ্যান্ড ফাদার লাফো স্কলারশিপ পান। আইএসসি রেজাল্টের ভিত্তিতে উনি আরও একটা মেডাল পান, সেটা হচ্ছে হেমপ্রভা বোস মেমোরিয়াল মেডাল। এছাড়া বিএসসি অনার্সে ওনার ভালো রেজাল্টের জন্য উনি বাসন্তী দাস গোল্ড মেডাল পান। উনি একটা ঘোড়া ফ্যামিলি থেকে এসেছিলেন। কলেজে ভর্তি হওয়ার সময় ওনার স্কটিশ চার্চ কলেজে ভর্তির প্রশ্ন এলো। কারণ হচ্ছে তখন গোটা কলকাতা শহরে স্কটিশ চার্চ কলেজ একমাত্র কলেজ ছিল যেখানে মেয়েরা অনার্স পড়তে পারত কেমিস্ট্রিতে। প্রচণ্ড বাধা পেয়েছিলেন, পারিবারিক বাধা, সামাজিক বাধা দুটোই। ওনার মার প্রতি উনি আজীবন কৃতজ্ঞ ছিলেন, বহু জায়গায় বলেছেন। মাই সমস্ত বাধা সরিয়ে ওনাকে উৎসাহিত করেছিলেন যে তুমি গিয়ে পড়ো। উনি

0: চার্চে ঢোকেন, তখন প্রফুল্ল কুমার বোসের কাছে কাজ করেন এবং এই কাজটা উনি করেছিলেন সম্পূর্ণভাবে কেমিস্ট্রি অফ ন্যাচারাল প্রোডাক্টস, অর্থাৎ গাছগাছড়া থেকে রাসায়নিক দ্রব্যগুলোকে আলাদা করে তাদের চিহ্নিত করা, তাদের স্ট্রাকচার বার করা, আর তাদের কোনো যদি দ্রব্যগুণ থাকে সেটা খুঁজে বার করা, এই ব্যাপারে যথেষ্ট অবদান তার আছে।
1: আমরা তার শিক্ষা জীবন সম্পর্কে জানলাম, এরপরে আর আমার প্রশ্ন অধ্যাপিকা অসীমা চট্টোপাধ্যায়।
0: উনি পিএইচডি করার পর লেডি ব্রাউন কলেজে ঢোকেন, সাথে সাথে উনি রিসার্চও করাতেন, একই সঙ্গে উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতেও পড়াতেন, ফলে উনার টিচার হওয়া আর গবেষক হওয়া এবং গবেষণায় সাহায্য করা তিনটে কাজই একসঙ্গে চলছিল। তো ন্যাচারাল প্রোডাক্টে উনি যে রিসার্চ করেছিলেন সেখানেও কিন্তু স্কুল আর কলেজের মতো অনেকগুলো পুরস্কার পেয়েছেন, যেমন উনি নাগার্জুন প্রাইজ অ্যান্ড গোল্ড মেডেল পেয়েছিলেন 1940 সালে, পিআরএস বা প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পেয়েছিলেন 1942 সালে, আর মৌমাত গোল্ড মেডেল পেয়েছেন 1942 সালে, সবই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে।
1: অসীমা চট্টোপাধ্যায় ডক্টরেট ডিগ্রি পেলেন, তার কর্মজীবন আরও বিস্তৃত। তার বিস্তৃত কর্মজীবন সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব।
0: উনি ডক্টরেট করার পর বিদেশে পোস্ট ডক্টরাল রিসার্চ করতে যান, উনি ক্যালকাটা ইউনিভার্সিটি ডিএসসি ডিগ্রি পেলেন, উনি প্রথম মহিলা ডিএসসি ফ্রম এনি ইন্ডিয়ান ইউনিভার্সিটি, তার আগে কোনো মহিলা ডিএসসি পাননি কোনো ইউনিভার্সিটি থেকে। উনি প্রধানত ইন্ডো লালকলাইট আর কুমারিনের উপর কাজ করেছিলেন, সেই কাজের ভিত্তিতেই উনি ওই ডিগ্রিটা পেয়েছেন।
1: অসীমা চট্টোপাধ্যায়ের জীবনের একটি বিশেষ দিক তার বিদেশ যাত্রা, এবং সেখানে বিদেশ যাত্রা থেকে ফিরে এসে তার পোস্ট ডক্টরেট ডিগ্রি, এই সময়টা সম্পর্কে একটু আমি জানতে চাইব।
0: ওনার তখন 11 মাসের কন্যা সন্তান, তাকে সঙ্গে নিয়ে এবং একটা গভর্নেন্সকে সঙ্গে নিয়ে উনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় চলে যান, এবং সেখানে গিয়ে ন্যাচারালি ছুটি লাগবে, কারণ ওর তো 2 মাস কমাসের ব্যাপার নয়, বছরের ব্যাপার, লেডি ব্রাউন কলেজে তখন উনি পড়াতেন, সেখান থেকে স্টাডি লিভ নিয়ে উনি বিদেশ চলে যান। গিয়ে প্রথমেই কাজ করেন ইউনিভার্সিটি অফ উইসকনসিনের প্রফেসর এল এম পার্কসের কাছে, সেখানে গ্লাইকোসাইটসের উপর কাজ করেন। সেখান থেকে উনি চলে যান ক্যালটেক, অর্থাৎ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, পাসাদেনা ইউএসএ, সেখানে প্রফেসর এল সেসমাইস্টার, তার কাছে কাজ করলেন ক্যারোটিনয়েডস নিয়ে আর প্রোভিটামিন এ, এই দুটো জিনিসের উপর উনি কাজ শুরু করেন। পোস্ট ডক্টরাল রিসার্চ করার ফলে উনার কন্ট্রিবিউশনের জন্য উনি ভাতুমূল ফেলোশিপ পেয়েছিলেন, তারপরে উনি সুইজারল্যান্ডে একজন ইউনিভার্সিটি অফ জুরিখে একজন নামকরা নোবেল লরেট প্রফেসর পল কারার, তার কাছে ইন্ডো অ্যালকোলাইট নিয়ে কাজ শুরু করেন, এবং এই কাজটা তাকে খুবই মুগ্ধ করে, যার জন্য উনি বাকি জীবনে অনেক কিছুর উপর কাজ করেছেন কিন্তু তার একটা প্রধান অংশই ছিল ইন্ডো অ্যালকোলাইট নিয়ে। উনি 1950 সালে ফিরে এলেন, ফিরে এসে লেডি ব্রাউন কলেজে স্টাডি দিম নিয়ে গেছিলেন, ন্যাচারালি জয়েন করলেন, পরে হেড অফ দি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি হলেন। অ্যাট দ্য সেম টাইম ফিরে আসার পর ক্যালকাটা ইউনিভার্সিটিতেও গেস্ট লেকচারার, মানে অনারি লেকচারার তখন বলতে হয়ে উনি পড়াতে শুরু করলেন। 1954 সালে উনি রিডার হয়ে যান, মানে পরবর্তী ধাপে ওঠেন।
1: রসায়ন নিয়ে তার গবেষণা আমরা জানলাম, কিন্তু রসায়নের বিভিন্ন ভাগ তো থাকে, তার বিশেষত্বটা কোথায় এখন আমরা সেটুকু জানতে চাইব।
0: অধ্যাপিকা অসীমা চট্টোপাধ্যায় প্রায় সব ধরনের বড় যৌগের উপরই কাজ করেছেন, তবে তার প্রধান আকর্ষণ ছিল অ্যালকালয়েডস। অ্যালকালয়েডসের মধ্যে আবার বিশেষ কতগুলো গাছ, যেমন রাউলফিয়া, এটা খুব একটা প্রচলিত, অ্যালস্টোনিয়া, এটাও অনেকেই জানে, ভিঙ্কা, রেজিয়া, কপসিয়া, এরকম কতগুলো জেনাসের গাছ আছে যার উপর উনি বিশেষভাবে কাজ করেছেন। উনি টারপিনয়েডস বলে আরেক জাতীয় কম্পাউন্ড আছে তার উপরও কাজ করেছেন, কুমারিনস বলে এক জাতীয় কম্পাউন্ড আছে তার উপরও কাজ করেছেন। ন্যাচারালি ওনার এত কাজের ফলে এবং কাজের গবেষণায় কাজের প্রমাণ হচ্ছে তার পাবলিকেশনস, ভালো জার্নালে, দেশি এবং আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশন করা, উনি অনেক পাবলিকেশন করলেন, ফলে চারিদিকে ওনার খ্যাতিও ছড়িয়ে পড়লো, এবং যার জন্য উনি সহজেই 1962 সালে খয়রা প্রফেসর অফ কেমিস্ট্রি হয়ে গেলেন, এবং ওই পদেই উনি ছিলেন যতদিন না উনি রিটায়ার করেছেন, অর্থাৎ 1982 সালে উনি রিটায়ার করেছেন, ওই 62 থেকে 82 20 বছর উনি খয়রা প্রফেসর ছিলেন। 1969 পর্যায়ক্রমে সবাই হেড হয়, উনিও হেড হলেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, এবং সেটা 10 বছর, 1979 পর্যন্ত উনি ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড ছিলেন। 1972 সালে উনি চেষ্টা করে একটা ইউজিসি প্রোগ্রাম আনেন, ফান্ডেড প্রোগ্রাম, প্রোগ্রামটার নাম হচ্ছে প্রোগ্রাম অফ স্পেশাল অ্যাসিস্ট্যান্স, অর্গ্যানিক কেমিস্ট্রি সেকশানে একটা স্পেশাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এগুলো হচ্ছে যারা কোনো একটা বিষয়ে খুব দক্ষতা দেখায় তারা অ্যাপ্লাই করলে গভর্নমেন্ট তাদেরকে একটা প্রোগ্রাম করতে দেয়, অর্থাৎ ফান্ডিং দেয়, দিয়ে তারা ছাত্রছাত্রী নেবে, লোকজন নেবে, নিয়ে কাজ করাবে। উনি সেই প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলেন 2003 সাল পর্যন্ত।
1: 11 মাসের কন্যা সন্তানকে নিয়ে তার বিদেশ যাত্রা, স্বাভাবিক।

0: কবি এই প্রসঙ্গে এসে পড়ে তার মুখোপাধ্যায় থেকে চট্টোপাধ্যায় হওয়ার কথা, এই সময়টা আমি একটু স্যারের কাছে জানতে চাইব।
1: উনি 1945 সালে বিয়ে করেন ডক্টর বরদানন্দ চ্যাটার্জিকে। এই ডক্টর বরদানন্দ চ্যাটার্জি একজন নামকরা ফিজিক্যাল কেমিস্ট ছিলেন এবং উনি ফেলো অফ দি ন্যাশনাল একাডেমি অর্থাৎ FNA ছিলেন। উনি সয়েল সায়েন্স তার একজন অথরিটি ছিলেন, সারা ভারতবর্ষে তাকে চিনত, এবং ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড অন করোশন তারও একটা পারমানেন্ট মেম্বার ছিলেন।
0: আজীবন অনেক কাজ করে গেছেন অসীমা চট্টোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা কাজ বলি, সেক্ষেত্রে মৃগী রোগ এবং ম্যালেরিয়া রোগের ওষুধ, এই বিষয়ে স্যার আপনার কাছে একটু জানতে চাইব।
1: অধ্যাপিকা অসীমা চ্যাটার্জির নাম বললেই দুটো জিনিস সবার মুখে এসে যায় রোগ সারানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আয়ুষ 56 আর আয়ুষ 64। এ দুটো হচ্ছে আসলে প্ল্যান্ট বেসড ড্রাগ, অর্থাৎ এক বা একাধিক গাছগাছড়ার কোনো বিশেষ অংশকে মিশিয়ে বিশেষভাবে ওষুধ তৈরি করা, যেটা কোনো না কোনো রোগ বুকোবারে কাজ লাগে, এবং পেটেন্ট উনি পেয়েছেন। আয়ুষ হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ, মানে আয়ুর্বেদিক রিসার্চের যে মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটার নাম হচ্ছে আয়ুষ। ওটা 56 নম্বর পেটেন্টটা উনি পেয়েছেন। 1976 সালে উনি পেটেন্টটা পান। সেখানে হয়েছে কি, দুটো গাছ, একটা হচ্ছে নার্ডোস্টাচি জটামেন্সি আর একটা মার্সিলিন, যেটা মার্সিলিয়া মাইনুটা বলে একটা গাছের থেকে পাওয়া যায়, এই দুটো মিশিয়ে ওই ওষুধটা বার করেছিলেন আয়ুষ 56, এবং এটা হচ্ছে ভীষণভাবে মৃগী রোগীদের সারবার জন্য কাজে লাগে। দোকানে এই ওষুধগুলো যেখানে আয়ুষ বিক্রি হয় সেখানে এগুলো পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাবাউট আয়ুষ 56। এবার আমি চলে আসি দ্বিতীয় আয়ুর্বেদিক ড্রাগটা, যেটা অসীমা চট্টোপাধ্যায় আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে আয়ুষ 64। এটা 1979 সালে, অর্থাৎ কয়েক বছর বাদে। এটা হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল, এবং ন্যাশনাল ম্যালেরিয়া এরাডিকেশন প্রোগ্রাম যেটা 1995-1996 সালে চালু হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, তাতে কিন্তু এই ড্রাগটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ হিসেবে লোককে দেওয়া হয়েছে। এটাও চারটে গাছের মিশ্রণে এক ধরনের ওষুধ উনি আবিষ্কার করেছিলেন, তার পেটেন্টও পেয়েছিলেন, এবং সেটা হচ্ছে আয়ুষ 64। তাহলে একটা হচ্ছে মৃগী রোগের ওষুধ আর একটা হচ্ছে ম্যালেরিয়া তাড়ানোর ওষুধ, এই দুটোই ওনার প্রধান কন্ট্রিবিউশন ইন ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি।
0: অ্যান্টি ক্যান্সার ওষুধের ক্ষেত্রে অসীমা চট্টোপাধ্যায়ের ভূমিকা কী?
1: আগেই আমি বলেছি যে অসীমা চট্টোপাধ্যায় বিদেশে গিয়ে অ্যালকালয়েডসের উপর, বিশেষ করে ইন্ডোল অ্যালকালয়েডসের উপর কাজ করেছিলেন, সেই ওনার পছন্দ থেকে গেছে সারা জীবন। উনি এখানে ফিরে এসেও অনেক কিছুর উপর কাজ করলেও তার বিশেষ কাজগুলো হচ্ছে সবই ইন্ডোল অ্যালকালয়েডের উপর। এবং ভিঙ্কা বলে এক রকমের গাছ পাওয়া যায়, এখানেই পাওয়া যায়, সেই ভিঙ্কার অনেকগুলো স্পিসিস হয়, একটা ভিঙ্কার একটা স্পিসিস থেকে দুটো ডাইমেরিক ইন্ডোল অ্যালকালয়েড পাওয়া যায়, ভিনক্রিস্টিন আর ভিনব্লাস্টিন, যারা প্রতিষ্ঠিত অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড। ইনফ্যাক্ট অধ্যাপিকা অসীমা চ্যাটার্জির এই ভিঙ্কা অ্যালকালয়েডসের উপর যথেষ্ট কাজ আছে, ফলে অ্যান্টি ক্যান্সার বিভাগেও ওনার যথেষ্ট অবদান আছে বলে স্বীকৃতি উনি পেয়েছেন।
0: রাজাবাজার সায়েন্স কলেজে কাজ করতে করতেই অসীমা চট্টোপাধ্যায়ের আরও একটি বিশেষ কর্মকাণ্ড, কলকাতার বিধাননগরে একটি আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউশন তৈরি, এই ব্যাপারে আমরা জেনে নেব স্যারের কাছ থেকে।
1: এইটার প্রত্যক্ষদর্শী আমি, কারণ হচ্ছে প্রথম যখন আসে তখন ওটা ছিল CCRIMA, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি, সেইখানে একজন টেকনিক্যাল স্টাফ, একজন লোয়ার স্টাফ আর আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তিনজন ছিলাম। সেটা আলটিমেটলি মাঝখানে অন্য এক জায়গায় ইনস্টিটিউট হলো, তারপর সেখান থেকে সল্ট লেক গিয়ে যে ইনস্টিটিউটটা হলো সেটা এখন হচ্ছে CCRS এর আন্ডারে, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ অ্যান্ড সিদ্ধা, সেটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আয়ুষ প্রোগ্রামের আন্ডারে। এটা 24 এপ্রিল 1972 সালে জগন্নাথ দত্ত লেন কলকাতা 9-এ ওটা চলে যায় সায়েন্স কলেজ থেকে, এবং সেখান থেকে 1997 সালে বিধাননগরে চলে যায় 20 মার্চ 1997। এখন ওটার নাম হচ্ছে ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা ফর ড্রাগ ডেভেলপমেন্ট কলকাতা। ফলে অসীমা চ্যাটার্জি বহু বছর আগে সায়েন্স কলেজের নিজের ডিপার্টমেন্টে যে একটা গভর্নমেন্ট ফান্ডেড রিসার্চ প্রোগ্রাম এনেছিলেন, সেটা এখন এই মুহূর্তে সল্টলেক অর্থাৎ বিধাননগরে একটা বিরাট আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট। এই কৃতিত্বটা কোনোভাবেই খাটো করা যাবে না।
0: ওই রিসার্চ ইনস্টিটিউশনের গবেষণা বা বর্তমানে সেটা কিভাবে কাজ করছে সেই প্রসঙ্গে একটু বলুন।
1: আয়ুর্বেদিক রিসার্চ যেরকমভাবে হয় তার সব কিছু ওখানে হয়। আগে ছিল একটা ছোট্ট প্রোগ্রাম, এখন সেটা গেছে বিরাট ইনস্টিটিউট। ফলে যে কোনো আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট বা যে কোনো রিসার্চ ইনস্টিটিউটে যেমন প্রজেক্ট থাকে, প্রোগ্রাম থাকে, ছাত্র থাকে, মাস্টার থাকে, তেমনি ওখানে সব আছে। রিসার্চ করানো হয়, PhD করানো হয়, ওষুধ আবিষ্কারের চেষ্টা করা হয়, সেমিনার হয়, সিম্পোসিয়াম হয়, যেমন আর সব জায়গায় হয়। পুরোপুরি স্বীকৃত একটা আয়ুর্বেদিক

0: রিসার্চ ইনস্টিটিউট। তো মাস্টারের যে সমস্ত অবদান সবসময় স্বীকৃত, তার মধ্যে এটা একটা বিরাট অবদান।
1: অসীমা চট্টোপাধ্যায়ের বিশাল কর্মকাণ্ড আমরা জানছি, কিন্তু স্যার আমরা শুনেছি ভারতের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বেঙ্গল কেমিক্যাল, সেই বেঙ্গল কেমিক্যালের সঙ্গে জার্মানির হেক্সট কোম্পানির একটি আইনি লড়াইয়ের কথা, এই আইনি লড়াইয়ের ক্ষেত্রে তার ভূমিকা কী ছিল, এই সম্পর্কে যদি কিছুটা বলেন।
0: খুবই ভালো প্রশ্ন, অনেকেই হয়তো এটা সম্বন্ধে জানেনি না। আমরা পিছিয়ে যাই 1968 সাল। আমরা 1968 সালে জানি একটা লিগাল ব্যাটল হয়েছিল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের সাথে জার্মানির একটা কোম্পানি হেক্সট নিয়ে। ওদের ঝগড়ার বিষয় ছিল একটা রাসায়নিক যেটা ওরা ক্লেম করছিল ওরা তৈরি করেছে, অথচ সেটা BCPW তৈরি করতো। ন্যাচারালি একটা ক্ষতিপূরণের মামলা শুরু হলো। ওদের লয়ার ছিল রতীন দেব, সোমনাথ চ্যাটার্জি, ওরা তখন অসীমা চ্যাটার্জিকে অনুরোধ করে যে আপনি আমাদের কেমিস্ট্রি এক্সপার্ট হয়ে দাঁড়ান, দুপক্ষেরই একটা কেমিস্ট্রি এক্সপার্ট লাগবে। তা উনি রাজি হয়েছিলেন একটি শর্তে, যে উনি 1 পয়সা ফি নেবেন না, ইনফ্যাক্ট উনি নেন উনি। আর হেক্সট কোম্পানিও এখানকার একটা লোকাল এক্সপার্ট নিয়েছিল, সেটা হচ্ছে তৎকালীন সায়েন্স কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড প্রফেসর দুঃখরণ চক্রবর্তী। দিনের পর দিন সে শুনানি হয়, অসীমা চ্যাটার্জি যেতেন, ডিফেন্ড করতেন, করে আলটিমেটলি BCPW কেসটা জিতে যায়, যার জন্য ওদের আর কোনো ক্ষতিপূরণ দিতে হয়নি, আর দিতে হলে BCPW উঠেই যেত। সুতরাং অসীম চ্যাটার্জির নিঃস্বার্থ একটা অবদান, এটাকে কোনোমতেই বলা সম্ভব না।
1: এবার আসি আরও একটি প্রসঙ্গে, রিসার্চ পাবলিকেশন। অসীমা চট্টোপাধ্যায়ের রিসার্চ পাবলিকেশন সম্পর্কে একটু জানতে চাইব।
0: রিসার্চ পাবলিকেশন সম্বন্ধে আমি বলবো, কিন্তু তার সঙ্গে আরও 2-3টি অ্যাসোসিয়েটের অবদান আছে, সেটাও না বললে একটু অসম্পূর্ণ হয়। প্রথম কথা, মোটামুটিভাবে ওনার 350-এর বেশি রিসার্চ পাবলিকেশন আছে দেশি এবং বিদেশি জার্নালে। এছাড়াও 20টা রিভিউ আর্টিকেল আছে যেগুলো খুব ডিফিকাল্ট লেখা। উনি 2টো পেটেন্টেড আয়ুর্বেদিকটা পেটেন্ট করেছিলেন, যার সম্বন্ধে আগে বলা হয়েছে। উনি একটা আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করেছিলেন। একটা জিনিস বোধ হয় না বললেই নয় যে 1987 সালের ডিসেম্বর মাসে উনি থাইল্যান্ডের ব্যাংককে যান, সেখানে ফার্স্ট প্রিন্সেস চুলাভরণ ইন্টারন্যাশনাল কংগ্রেস অন ন্যাচারাল প্রোডাক্টস, তাতে উনি ইনভাইটেড হয়ে গিয়েছিলেন। এটা ওনার একটা বিরাট অবদান। এছাড়া উনি বই লিখেছেন সরল মাধ্যমিক রসায়ন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের থেকে, উনি 1 বছর বোধ হয় বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া উনি 6 ভলিউমের ভারতের বনৌষধি নতুন করে লিখেছিলেন। এছাড়াও ট্রিটিজ অন ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্টস, যেটা CSIR-এর বই, সেটাও 6 ভলিউম 1991 থেকে 2001 পর্যন্ত উনি চিফ এডিটর হিসেবে করেছিলেন। এইগুলো তার সমস্ত মোটামুটি অবদানের একটা সারাংশ। এছাড়াও প্রায় যতদূর আমি জানি প্রায় 250 ছেলেমেয়ের PhD করিয়েছেন, এটা একটা বিশাল সংখ্যা।
1: অসীমা চট্টোপাধ্যায়ের জীবনের আরও একটি বিশেষ অংশ জুড়ে আছে রামকৃষ্ণ মিশন, এই সম্পর্কে একটু জেনে নেব।
0: উনি যখন বিদেশে যান তখন ওনার সঙ্গে ওখানকার রামকৃষ্ণ মিশনের যোগাযোগ হয়, এবং সেই সময় থেকে উনি ভীষণভাবে রামকৃষ্ণ মিশনের ভক্ত হয়ে পড়েন। বিদেশ থেকে দেশে ফিরে এসেও উনি সারা জীবন একান্তভাবে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। উনি রামকৃষ্ণ মিশনের মঠ যে বেলুড়ে আছে সেখানকার একজন স্বীকৃত ডিভোটি ছিলেন।
1: আমরা তার কাজ সম্পর্কে জানলাম, রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার সম্পর্কটাও আমরা জানলাম। এই ধরনের মানুষ যখন আজীবন এত কাজ করেন, স্বাভাবিকভাবেই এসে

0: দ্বিতীয়ত 61 সালে উনি শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড পেয়েছেন। মনে রাখা দরকার যে ভারতবর্ষের সবচেয়ে বড় স্বীকৃত বিজ্ঞানের পুরস্কার হচ্ছে এই শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড। উনি 1975 সালে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি 1975 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পদ্মভূষণ উপাধি পেয়েছিলেন। 1975 সালে বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে উমেন অব দ্য ইয়ার হয়েছিলেন, ওটা আসলে ইন্টারন্যাশনাল উমেন্স ইয়ার ছিল। উনি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস দিল্লি 1975 সালে জেনারেল প্রেসিডেন্ট হয়েছিলেন। উনি বহু ইউনিভার্সিটি থেকে ডিএসসি ডিগ্রি পেয়েছেন। উনি দুবার নমিনেটেড মেম্বার হয়েছেন রাজ্যসভার, একবার 82-84 আর একবার 84-90। সিভি রমন অ্যাওয়ার্ড পেয়েছেন হরিওম ট্রাস্টের 1982 সালে। সিলভার জুবলি অ্যাওয়ার্ড পেয়েছেন সিসিআরএস অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ অ্যান্ড সিদ্ধা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1995 থেকে। উনি এমিনেন্ট টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি 1997। উনি দেবপ্রসাদ সর্বাধিকারী গোল্ড মেডেল পেয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি 1999।
1: বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়কে স্মরণ করে তাঁরই জন্মদিনের কাছাকাছি সময়ে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। এই শ্রদ্ধার্ঘ্য আমরা নিবেদন করলাম একটি সাক্ষাৎকারের মধ্যে দিয়ে। অধ্যাপক মানস চক্রবর্তী, বিজ্ঞানী অসীমা চট্টোপাধ্যায়ের ছাত্র, তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। অন্বেষায় এরপরে আমরা শুনব আরেকজন বিজ্ঞানী, যার অবদানকে সম্বল করে ভারত জগত সভায় অন্যতম শ্রেষ্ঠ আসন লাভ করেছে। তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য রায় এবং এশিয়াটিক সোসাইটির যোগাযোগ, এ সম্পর্কে লিখেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। আসুন শোনা যাক। কলকাতার 1 নম্বর পার্ক স্ট্রিটে যে বাড়িটি সগৌরবে দাঁড়িয়ে আছে সেটি এশিয়াটিক সোসাইটি। আগে এই প্রতিষ্ঠানের নাম ছিল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল, প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। প্রতিষ্ঠা হয়েছিল 1784 সালে। জোন্স স্মরণীয় হয়ে আছেন কলকাতায় রয়্যাল এশিয়াটিক সোসাইটি স্থাপনের জন্য। বিশ্বের জ্ঞানচর্চার ইতিহাসে এ এক অবিস্মরণীয় কাজ। জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে প্রাচ্যবিদ্যার সিংহদ্বার খুলে দিয়েছিলেন। প্রাচ্য সম্পর্কে গবেষণা ও আলোচনার একটা বিরাট ক্ষেত্র তৈরি করেছিলেন সোসাইটির গবেষণা পত্রিকা এবং সেটার গ্রন্থাগারের সহায়তায়। জোন্স এই কারণেই প্রণম্য যে তিনি বর্ণকৌলিন্যের অধিকারী এবং সাম্রাজ্যবাদী দেশের মানুষ হয়েও এটা বিশ্বাস করতেন যে কৃষ্ণকায় একটা পরাভূত জাতির মধ্যেও প্রাচীন জ্ঞান গরিমা থাকতে পারে। প্রফুল্লচন্দ্র রায় জন্মেছিলেন পূর্ববঙ্গের দক্ষিণ অংশের এক অজগ্রাম রারুলিতে, আজ থেকে 163 বছর আগে। বর্ধিষ্ণু গ্রাম ছিল এই রারুলি। প্রফুল্লচন্দ্রের পিতা হরিশ্চন্দ্র রায়চৌধুরী রারুলি গ্রামে জমিদার। পিতা সম্পর্কে প্রফুল্লচন্দ্র লিখেছেন, তিনি মেধাবী ছিলেন, পার্সি, আরবি ও সংস্কৃতের পাশাপাশি ইংরেজিও জানতেন। পিতার কাছ থেকেই বাল্য বয়সে প্রফুল্লচন্দ্র ইয়ংয়ের নাইট থটস এবং বেকানের নোভাম অর্গানাম গ্রন্থের কথা শোনেন। তত্ত্ববোধিনী পত্রিকা, রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত বিবিধার্থ সংগ্রহ, হিন্দু পত্রিকা, অমৃতবাজার পত্রিকা এবং তার পূর্ববর্তী অমৃত প্রবাহিনী এবং সোম প্রকাশের নিয়মিত গ্রাহক ছিলেন হরিশ্চন্দ্র। উইলিয়াম কেরির হোলি বাইবেলের অনুবাদ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রবোধচন্দ্রিকা ও রাজাবলী, লসনের পশ্যাবলী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের এনসাইক্লোপিডিয়া বেঙ্গলেন্সিস প্রভৃতি বই হরিশ্চন্দ্রের লাইব্রেরিতে ছিল। এই লাইব্রেরিতে প্রফুল্লচন্দ্র বাল্য বয়স থেকেই সময় কাটিয়েছেন আর তাই গ্রন্থাগারের প্রতি তার আকর্ষণ তৈরি হয়। 1888 এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডিএসসি ডিগ্রি লাভ করে দেশে ফেরেন প্রফুল্লচন্দ্র। উচ্চশিক্ষায় সফল হয়ে রসায়নে ব্যুৎপত্তি লাভ করলেও ইম্পেরিয়াল সার্ভিসে শিক্ষকতা তাঁর জুটল না। প্রভিন্সিয়াল সার্ভিসে প্রেসিডেন্সি কলেজে রসায়নের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হলেন তিনি। কারণটার কিছুই নয়, এডিনবরা বিশ্ববিদ্যালয়ে রসায়নবিদ্যায় উৎকর্ষ দেখালেও ছাত্রাবস্থায় ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনি প্রবন্ধের রচনাকার হিসাবে তিনি চিহ্নিত হয়ে গিয়েছেন। তার লেখা সম্পর্কে মন্তব্য করা হয়েছে, একটি উল্লেখযোগ্য প্রবন্ধ যেটিতে মোটো আছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ইহা শ্লেষপূর্ণ আক্রমণে পূর্ণ। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু থেকেই প্রফুল্লচন্দ্রের মনে হয়েছিল ল্যাবরেটরিতে গবেষণার কাজই হবে শিক্ষকতার পাশাপাশি তার প্রধান অবলম্বন। তার এই ইচ্ছে ফলপ্রসূ হয়েছিল প্রেসিডেন্সি কলেজের গবেষণাগারে। ডিএসসি ডিগ্রি লাভের জন্য প্রফুল্লচন্দ্র যে প্রথম গবেষণাপত্রটি লেখেন সেটি প্রকাশিত হয়েছিল প্রসিডিংস অব রয়্যাল সোসাইটি অব এডিনবরা থেকে

0: 1888 খ্রিস্টাব্দে। এরপর প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনাকালে প্রথম গবেষণা করলেন খাদ্যদ্রব্যের ভেজাল নিয়ে। 3 বছর চলেছিল গবেষণা। 1894 সালে এই গবেষণার ফলাফল জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে, কয়েক প্রকার ভারতীয় খাদ্যদ্রব্যের রাসায়নিক পরীক্ষা প্রথম ভাগ, চর্বি ও তেল এই শিরোনামে প্রকাশিত হয়। অর্থাৎ পাঠ্যসূচির বাইরে প্রফুল্লচন্দ্রের প্রথম গবেষণাপত্রের প্রকাশক এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল। এরপর 1896 থেকে 1912 এই কবছরে তাঁর আরও 11টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এশিয়াটিক সোসাইটি জার্নালে। এই মোট 12টি গবেষণাপত্রের মধ্যে 7টি প্রফুল্লচন্দ্রের নিজের রচনা, বাকি 5টি গবেষণাপত্রে সহলেখক ছিলেন নগেন্দ্রনাথ সেন, রসিকলাল দত্ত এবং জিতেন্দ্রনাথ রক্ষিত। শুধুমাত্র জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেই সোসাইটির সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়নি। দীর্ঘদিন অধ্যয়নের পর 1902 এবং 1909 সালে প্রফুল্লচন্দ্রের সারা জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির প্রথম এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। এই সময়ে এশিয়াটিক সোসাইটি ছিল তার নিত্য গবেষণার আকরস্থল। 1897 সালে প্রফুল্লচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করে রাজশাহী কলেজের অধ্যক্ষ পদ গ্রহণের জন্য অনুরোধ করা হয় শিক্ষা বিভাগ থেকে, কিন্তু প্রফুল্লচন্দ্র সেই পদ গ্রহণ করেননি। আত্মচরিতে তিনি লিখেছেন, আমি তখন হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাসের জন্য উপাদান ও তথ্য সংগ্রহে ব্যাপৃত ছিলাম, সুতরাং এশিয়াটিক সোসাইটির লাইব্রেরি আমার পক্ষে অপরিহার্য ছিল। এই সমস্ত কারণে আমি শিক্ষা বিভাগের ডিরেক্টর ডাক্তার মার্টিনকে জানাইলাম যে আমি প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করিতে অনিচ্ছুক, এখানে বরং আমি জুনিয়র অধ্যাপক রূপেও সানন্দে কাজ করিব। এশিয়াটিক সোসাইটির সঙ্গে তার নিজের গবেষণার বিষয় ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও নিবিড় যোগাযোগ ছিল। 1896 সালে তিনি সোসাইটির ফিজিক্যাল সায়েন্স কমিটির সদস্য নির্বাচিত হন। 1910 সালে তাকে রয়্যাল এশিয়াটিক সোসাইটির ফেলো নির্বাচিত করা হয়। 1918-19 সাল নাগাদ সোসাইটির তৎকালীন সম্পাদক ডক্টর ক্রিস্টিকে লেখা একগুচ্ছ চিঠি পাওয়া গিয়েছে। এতে দেখা যাচ্ছে তিনি তার ছাত্রদের গবেষণাপত্র জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে প্রকাশের জন্য সম্পাদককে অনুরোধ জানাচ্ছেন। ছাত্রদের মধ্যে রয়েছেন মেঘনাথ সাহা, জিতেন্দ্রনাথ রক্ষিত প্রমুখ। 1940-এ প্রফুল্লচন্দ্রকে উইলিয়াম জোন্স স্মারক পদক দিয়ে সম্মানিত করা হয়। প্রফুল্লচন্দ্রের লেখা লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট এই বইয়ের 2 খণ্ডের প্রথম প্রকাশক ছিল চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি। 1996 সালে এশিয়াটিক সোসাইটি বইটি পুনঃপ্রকাশ করে। প্রফুল্লচন্দ্র এবং হরিশ্চন্দ্র কবিরত্ন সম্পাদিত আয়ুর্বেদ বিষয়ক আকর গ্রন্থ রসায়নবের প্রকাশকও এশিয়াটিক সোসাইটি, প্রকাশকাল 1910। এশিয়াটিক সোসাইটি ও আচার্য প্রফুল্লচন্দ্র রায় এ সম্পর্কে কথিকাটি আমরা শুনলাম। এই সঙ্গেই শেষ হল আজকের অন্বেষা। তবে বিদায় নেওয়ার আগে কয়েকটা কথা না বললেই নয়, বর্ষা বিদায় নিচ্ছে ঠিকই, কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বর্ষার দাপট চলছে, একই সঙ্গে চলছে বজ্রপাত। নিজেকে সুরক্ষিত রাখুন, বজ্রপাত যখন হচ্ছে তখন বাইরে যাবেন না অকারণে, গেলেও খেয়াল রাখুন এমন জায়গায় গিয়ে দাঁড়াবেন না যেখানে আর কোনো চারদিকে আশ্রয় নেই। এর একটা অর্থ হতে পারে এই রকম নিজেকে সুরক্ষিত রাখা। ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন অ্যাপ লঞ্চ করা হয়েছে, যে অ্যাপগুলোর সাহায্যে বজ্রপাতের আগাম খবর আপনি পেয়ে যেতে পারেন। নিজেকে কিছুটা সুরক্ষিত রাখা, সতর্ক রাখা, এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা তারা জাতীয় স্তরে যে কাজটা করছে তার সঙ্গে নিজেকে যুক্ত রেখে নিজেদের গোষ্ঠী বা কমিউনিটিকেও সুরক্ষিত রাখা, এ কাজটা আমাদের অবশ্যই আছে। একই সঙ্গে এই সময় সাপের উপদ্রব হয়, এ নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। সাপের চলার যে পথ হতে পারে, সম্ভাব্য যেটা হতে পারে, সেটাকে একটু এড়িয়ে যাওয়া, প্রয়োজনে বৈজ্ঞানিক সাহায্য নেওয়া, অহেতুক কোনো বিশ্বাসে জড়িয়ে গিয়ে নিজের ক্ষতি না করা, এগুলো খুব প্রয়োজন। অন্বেষা থেকে আজ বিদায় নিচ্ছি, কথা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।
1: সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মেঘ রাগে সেতার বাজিয়ে শোনাচ্ছেন সৌমাল্য চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন রূপক মিত্র। মেঘ রাগে সেতার, শিল্পী সৌমাল্য চক্রবর্তী।

মেঘ রাগে সেতার বাজিয়ে শোনালেন সৌমাল্য চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রূপক মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

একটি ঘোষণা। 138তম ডাক আদালত এবং পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 CR Avenue, কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন, তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 700012 ঠিকানায়। ইমেইলের মাধ্যমে অভিযোগ

জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী প্রমিতা মল্লিক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন প্রমিতা মল্লিকের কণ্ঠে। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী মোনালিসা সরকার।

0: আকাশবাণী খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তিনি আজ নতুন দিল্লিতে সেবা সংকল্প অভিযানের অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেন। দেশের বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেলের ওপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। ভারত থেকে ইলিশ মাছ আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ। বেনাপোল স্থলবন্দর দিয়ে গতকাল থেকে ইলিশের প্রবেশ বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য বলে গৌতম আদানি মন্তব্য করেছেন। তিনি আজ নিউ টাউনে 2000 সজ্জার আদানি আরোগ্য মন্দিরে শিলান্যাস করার পরে 2035 সালের মধ্যে পশ্চিমবঙ্গে শিল্প পরিকাঠামো খাতে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেন। আমেরিকা এবং চীন তাদের বাণিজ্য সংঘাত বিরতির মেয়াদ আগামী বছরের 10ই জানুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা অঞ্চলের উপর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জনজীবন ব্যাহত। জাপানে এশিয়ান গেমসে ভারত আজ 2টি রূপসহ 5টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সেবাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং প্রত্যেক মানুষের মধ্যে সেবার মানসিকতা থাকা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতিতে সর্বোচ্চ পদে পৌঁছানোর পর সেবাই মূল পথপ্রদর্শক হওয়া উচিত। প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে ফদনগর থেকে বারাণসী পর্যন্ত সেবাযাত্রায় অংশগ্রহণকারীদের বলেন, সেবা পরম ধর্ম, অর্থাৎ সেবাই পরম কর্তব্য। এই আদর্শকে জীবনের পথপ্রদর্শক করে তুলতে হবে। মত বিনিময়কালে সেবাযাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। তারা জানান, অভিযানের অঙ্গ হিসেবে তারা বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। যাত্রাপথে সাধারণ মানুষের সঙ্গে তারা মত বিনিময় করেন। সেবাযাত্রার মূল উদ্দেশ্য হল বিভিন্ন এলাকায় সেবা সংকল্পর কাজে যুক্ত নানা গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে আরও বেশি করে নিজেদের সঙ্গে সংযুক্ত করা। প্রধানমন্ত্রী বলেন,
1: 2047 तक विकसित भारत के निर्माण में हमें युवा शक्ति की बहुत बड़ी भूमिका को एकदम से मजबूती के साथ आगे बढ़ाना है। आज की युवा पीढ़ी विकसित भारत की निर्माता भी है और यही पीढ़ी एक बड़ी लाभार्थी भी होगी। और इस दायित्व को निभाने के लिए भारत को जमीन पर जानना, समझना, देश की हर बारीकियों को अनुभव करना बहुत जरूरी है। और इसमें सेवा संकल्प यात्रा निश्चित रूप से आपके जीवन में अहम भूमिका निभाने वाली।
0: ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর রোহিত জৈন বলেছেন, প্রযুক্তি এখন আর ব্যাংকিং ব্যবস্থার অঙ্গ নয়, বরং ঝুঁকি নিয়ন্ত্রণের প্রধান ভিত্তি হয়ে উঠেছে। আজ মুম্বাইতে আয়োজিত ত্রয়োদশ এসবিআই ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক কনক্লেভ 2026-এ তিনি একথা বলেছেন। শ্রী জৈন বলেন, অ্যাকাউন্ট খোলা, ঋণ প্রদান, অর্থ লেনদেন থেকে শুরু করে জালিয়াতি রোখা সব ক্ষেত্রে এখন প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রসঙ্গে তিনি বলেন, এই প্রযুক্তি গ্রাহক পরিষেবা ও জালিয়াতি শনাক্ত করতে বেশ সহায়ক। দেশের বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেলের ওপর আমদানি শুল্ক অনেকটাই কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে যে মূল্যবৃদ্ধি ঘটেছিল, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ তার থেকে বড় স্বস্তি পাবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, অপরিশোধিত সূর্যমুখী তেলের উপর 10% আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের উপর এই শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ভারত থেকে ইলিশ মাছ আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ। গতকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশের প্রবেশ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ মৎস্য অধিদপ্তর হঠাৎই প্রায় 103টি আমদানি অনুমতিপত্র বা এনওসি বাতিল করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে খবর। এদিকে হঠাৎ এই আমদানির উপর নিষেধাজ্ঞা জারির ফলে বাংলাদেশে ইলিশ আমদানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ভারতীয় ইলিশ আটকে থাকা এবং বন্দর ছাড়পত্রের আইনি জটিলতায় উদ্বেগ বেড়েছে ব্যবসায়ীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন পূরণে পূর্ব ভারতের উত্থান অপরিহার্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি জানিয়েছেন। তিনি আজ সন্ধ্যায় কলকাতার বণিক সভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে বলেন, ভারতের আগামী অর্থনৈতিক বৃদ্ধির কেন্দ্র হতে পারে পূর্ব ভারত। আগামী দিনে বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ পরিকাঠামো ও ডিজিটাল ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে পূর্ব ভারতেই দেশের বিকাশের নতুন ইঞ্জিন হবে বলে আদানি জানিয়েছেন। এর আগে গৌতম আদানি আজ নিউ টাউনে 2000 শয্যার আদানি আরোগ্য মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে 2035 সালের মধ্যে রাজ্যে শিল্প পরিকাঠামো খাতে 1,00,000,000,000 টাকারও বেশি বিনিয়োগের কথা ঘোষণা করেন। তিনি বলেন, বাংলা শুধু বিনিয়োগের গন্তব্য নয়, আদানি গোষ্ঠীর কাছে এটি ভবিষ্যতের অন্যতম কর্মভূমি।
2: Bengal becomes our second karmabhumi in the East. For me, Bengal is not simply an investment destination. It is a place where I want to build, to serve, and most importantly, to belong. Jis maati ne vande maati

0: पराक्रम से सोए भारत का स्वाभिमान जगाया, जिसने विवेकानंद, नेताजी और टैगोर का अमर तेज चमकाया, उसी पावन धरती को अब अपनी ताकत का जलवा फिर दोहराना है। ज्ञान, कला और क्रांति की शक्ति से भारत का भविष्य सजाना है।
1: বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, রাস্তা, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট এবং ডেটা সেন্টার সহ একাধিক ক্ষেত্রে 2035-এর মধ্যে এই বিনিয়োগ কর্মসংস্থান শিল্পায়নের নতুন দিগন্ত খুলে দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী আদানি 4,000 কোটি টাকা ব্যয়ে 2,000 শয্যার অলাভজনক আদানি আরোগ্য মন্দির তৈরির কথা ঘোষণা করেন। হাসপাতালে 1,000টি শয্যা সংরক্ষিত থাকবে আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা পূর্বতন সরকারের আমল শিল্পে পিছিয়ে পড়েছিল, নতুন সরকার সেই পরিস্থিতির বদল আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে অভিযোগ জানানোর জন্য বিজেপি কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সাংবাদিকদের বলেন, 1950-এর জনপ্রতিনিধিত্ব আইনের 21-এর 3 ধারায় নির্বাচন কমিশনকে যে কোনো সময় এসআইআর কার্যকর করার স্পষ্ট অধিকার দেওয়া আছে।
2: अखबारों की जब चीज पे जाएंगे तो मैं याद दिलाना चाहता हूं कि आज कांग्रेस के दिल में यह समस्या क्यों है। पहली बात टेक्निकल, रिप्रेजेंटेशन ऑफ पीपल एक्ट 1950 का सेक्शन 21(3) स्पष्ट रूप से अधिकृत करता है चुनाव आयोग को कि वो कभी भी अपनी इच्छा और व्यवस्था के अनुसार एसआईआर करवा सकता है।
1: এদিকে নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি এবং এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়া হলে সংবিধান আইন প্রতিষ্ঠানও অর্থহীন হয়ে পড়বে।
3: মিস্টার জ্ঞানেশ কুমার ইজ রেসপন্সিবল ফর দ্য কেওস, ফর দ্য ড্যামেজ দ্যাট হ্যাজ টেকেন প্লেস টু আওয়ার ভোটিং সিস্টেম। ভোট চোরি কামস কানুন চোরি, বিকজ ইফ দ্য ভোট ইজ স্টোলেন দ্য লিগাল স্ট্রাকচার ইজ গন। And from kanun chori comes sanstha chori institutions. And this is the chain that has taken place.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানের পর সম্প্রচারিত হবে এই আঞ্চলিক ভাষার তর্জমা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আমেরিকা ও চীন তাদের বাণিজ্য সংঘাত বিরতির মেয়াদ আগামী বছরের 10ই জানুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। ওয়াশিংটনে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফিং এর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। পূর্ববর্তী চুক্তি অনুযায়ী আগামী 10ই নভেম্বর এই সাময়িক বিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছানোর পরপরই এই ঘোষণা এলো। ব্রিক্স নাট্যোৎসব আগামী মাসের 12 থেকে 14 অক্টোবর পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। 3 দিনের এই বিশেষ উৎসবের আয়োজন করেছে ন্যাশনাল স্কুল অব ড্রামা। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল জানান, শেয়ার স্টোরিজ, শেয়ার ফিউচার্স ভাবনায় আয়োজিত এই উৎসব বিভিন্ন দেশের নাট্য ঐতিহ্য ও মানবিক সম্পর্ককে আরও মজবুত করবে। উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা অঞ্চলের উপর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিচু এলাকাগুলিতে জল জমা, সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার ত্রাণ ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম আরও জোরদার করেছে। এই গভীর নিম্নচাপের ফলে কোরাপুট, গজপতি, মালকানগিরি, গঞ্জাম, নবরঙ্গপুর ও রায়গড়ায় 6টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপানের আইচি নাগওয়ায় আয়োজিত এশিয়ান গেমস 2026-এও আজ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রয়েছে। অ্যাথলেটিক্স, উশু, শুটিং এবং রোয়িং থেকে আজ মোট 5টি পদক এসেছে ভারতের কাছে, এর মধ্যে 2টি রূপ এবং 3টি ব্রোঞ্জ পদক রয়েছে। জাপানের আইচি নাগওয়ায় আয়োজিত এশিয়ান গেমসে মিক্সড স্কিট ট্রিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন অনন্তজিৎ সিং নারুকা এবং পারিনাজ থালিওয়াল। পুরুষদের ডাবলস কাস্ট রোয়িং বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন সতনাম সিং এবং সালমান খান। অন্যদিকে মহিলাদের 65 কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মালিকা নাজিমা ভার থেকে ওয়াকওভার পেয়ে শেষ ষাটে পৌঁছে গেছেন ভারতীয় বক্সার পারভিন। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেবাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। দেশের বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকৃত অপরিশোধিত ভোজ্যতেলের উপর আমদানি শুল্ক অনেকটাই কমিয়েছে সরকার। খবর শেষ হলো, এর পরবর্তী খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: এখন শ্রবণে স্বাস্থ্য।

0: নমস্কার বন্ধুরা, শ্রবণী স্বাস্থ্যর আরও একটি আসরে আপনাদের স্বাগত। প্রাচীন ভারতে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানেও বিকাশ দেখা যায়। প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র আয়ুর্বেদ, বৈদিক যুগ থেকেই স্পষ্ট উল্লেখ আমরা দেখতে পাই। এই আয়ুর্বেদের সংজ্ঞা দিতে গিয়ে চরক সংহিতা বলছে, হিতাহিতং সুখং দুঃখময়স্তস্য হিতাহিতং মান্যং চ তচ্চ যত্রক্ত আয়ুর্বেদ স উচ্যতে। অর্থাৎ যে শাস্ত্রে হিতায়ও অহিতায়ও সুখায়ও এবং দুঃখায়ও এই চার প্রকার জীবনের পথ্য অপথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাকেই আয়ুর্বেদ বলা হয়। বৈদিক যুগ থেকেই এর স্পষ্ট উল্লেখ আমরা দেখতে পাই। শাস্ত্র মতে এই আয়ুর্বেদ হল চতুর্বেদের অন্যতম, অথর্ববেদের উপবেদ। পরবর্তীকালে মহাকাব্যের যুগে কিংবা পৌরাণিক যুগের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় আয়ুর্বেদের নানান প্রসঙ্গ। পৌরাণিক মতে দেব বৈদ্য ধন্বন্তরী আয়ুর্বেদ বিশেষজ্ঞ। এছাড়া রয়েছেন অশ্বিনী কুমার দয়। রামায়ণে পাওয়া যায় লঙ্কার রাজবৈদ্য সুসেনের প্রসঙ্গ। মহাভারতে কনিষ্ঠ পাণ্ডুপুত্র নকুল ও সহদেব ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রে পারদর্শী। প্রাচীন ভারতে রচিত আয়ুর্বেদের প্রাচীনতম পূর্ণাঙ্গ গ্রন্থ চরক সংহিতা রচিত হয় আনুমানিক প্রথম শতকে। এর প্রথম রচনাকার আত্রেয় শিষ্য অগ্নিবেশ। পরবর্তীকালে মহর্ষি চরক এই গ্রন্থটি সম্পাদনা করেন। তাহলে বন্ধুরা, বহু শতাব্দীর বহমান ঐতিহ্য ধারণ করে আছে এই সুপ্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র। আজ শ্রবণী স্বাস্থ্যর আসরে প্রথমে শুনবেন ঘৃত কুমারী অর্থাৎ অ্যালোভেরার গুণাগুণ প্রসঙ্গে, বলেছেন চিকিৎসক ডাক্তার অম্বরীশ মুখোপাধ্যায়।
1: ঘৃতকুমারী গাছটি আজকের দুনিয়ায় অ্যালোভেরা নামে জনপ্রিয়। নানান গুণের জন্যে এর কদর বেড়েই চলেছে। এর ব্যাপক চাহিদা একে কৃষিজাত করে তুলেছে, ফলে এটি প্রাকৃতিক পরিবেশে অবলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে। এখন উন্নত শহরের বহুতল বাড়ির ব্যালকনি ও ছাদের টবে এটি বিরল নয়। আগে এর সংক্ষিপ্ত পরিচয় দেয়া যাক। বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা, গোত্র অ্যাসফোডেলেসি। আদিনিবাস আরব দেশে হলেও পৃথিবীর বহু জায়গায় এরা ছড়িয়ে পড়েছে। চীন, ভারতবর্ষ, গ্রিস ও মেক্সিকোয় এর ব্যবহার সুপ্রাচীন কাল থেকেই। গাছটিকে আনারসের মতো দেখতে হলেও পাতাগুলো রসালো, পুরু, এক হাত মতো লম্বা আর দৃঢ়। পাতার সীমানা বরাবর কাঁটা থাকে আর ভেতরে থাকে পিচ্ছিল রসালো শাঁস। এর ব্যবহার্য অংশ হলো পাতা। পাতাটি গাছ থেকে কেটে নেবার পর একটি হলুদ রঙের তরল পদার্থ নিঃসৃত হয়। এর এক ঘন্টা মতো সময় লাগে বেরিয়ে আসতে। এটি কোনোভাবে খাওয়া যাবে না, খেলেই বিপদ। পটাশিয়ামের পরিমাণ কমে যাবে, তার সঙ্গে কমবে রক্তের শর্করা ও রক্তচাপ, হার্টফেল করে মৃত্যু পর্যন্ত হতে পারে। অ্যালোভেরার ভেষজ গুণ সম্পন্ন রাসায়নিক পদার্থগুলি হল অ্যালোইন, অ্যালোইমোডিন, বারবালয়েন, অ্যান্থ্রাকুইনন। যাই হোক, ভয় পাবার কিছু নেই, ভয়কে জয় করে আসুন। আমরা তার কাছ থেকে কী কী উপকার পাবো জেনে নিই। এ একাই 100। কেন? কারণ এটি ভেষজ গুণে ভরপুর, পুষ্টির পরিপূরক, খাদ্য সুগন্ধি ও প্রসাধনে সুদক্ষ। শোনা যায় যে ক্লিওপেট্রার সৌন্দর্যের রহস্য ছিল অ্যালোভেরা। প্রসঙ্গত ল্যাটিন ভেরা শব্দটির অর্থ হল জেনুইন, তাই এ কর্তব্য সম্পাদনে অটল। এই ওয়ান্ডার প্ল্যান্টটি প্রসাধনিক গুণ অতুলনীয়। সাদা শাঁস দিয়ে তৈরি করা হয় সাবান, সানস্ক্রিন, লোশন,

0: ক্রিম ও শ্যাম্পু। মুখমণ্ডলে কালো দাগ, মেচেতা, ব্রণ, ফুসকুড়ি হলে টাটকা পাতার জেল ব্যবহার করা হয়। এর সঙ্গে মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মেশালে শুকনো মলিন ত্বকের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। ক্যান্সার রোগী যাদের রেডিয়েশন থেরাপির ফলে ত্বক কালো হয়ে যায় তারা এটি ব্যবহার করতে পারেন। পোড়া ত্বকের চিকিৎসায় অ্যালো জেল খুবই উপকারী। ত্বকের অকাল বয়প্রাপ্তি রোধে এই জেলটি সুদক্ষ। ব্যাকটেরিয়া ঘটিত দাঁতের গহ্বর বা ক্যাভিটির চিকিৎসার জন্যে সদ্য বার করা শাঁস অনবদ্য। আঙুলে করে ক্যাভিটি হওয়া দাঁতে মাখিয়ে নিলে সমস্ত কষ্টের অবসান হয়। দাঁতের সুস্বাস্থ্য রক্ষায় রোজ মাজনের মতো ব্যবহার করা যায়, কারণ জেলটি জীবাণুনাশক। কোষ্ঠকাঠিন্য সে যতই পুরনো হোক না কেন সারিয়ে নিতে রোজ 50 থেকে 250 মিলিগ্রাম মতো খাওয়া যেতে পারে। অর্শ এবং বয়স্ক মানুষদের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম এর চিকিৎসার জন্য নিয়মিত 2 চামচ ঘৃতকুমারীর রস অথবা 500 মিলিগ্রাম টাটকা শাঁস খেলে উপকার পাওয়া যায়। এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বরং রক্তাল্পতা সেরে যায় ও রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে, দৃষ্টিশক্তিরও উন্নতি হয়। হলুদ রঙের রস বা তরুক্ষীর, যেটা পাতা কাটলেই বেরিয়ে আসে, সেটি অ্যান্টিসেপ্টিক হওয়ায় পুরনো সেপ্টিক হয়ে যাওয়া ক্ষত এবং ডায়াবেটিসজনিত ঘা সারিয়ে নেওয়া যায়। অ্যালোর শাঁসটি পুষ্টি পরিপূরক হওয়ায় নানা রকম খাবারে ব্যবহার করা হয়। এছাড়া এটি খাদ্যের স্বাদও বাড়িয়ে তোলে, তাই ইয়োগার্ট, পুডিং, চকোলেট, কাস্টার্ড, পায়েস, ক্ষীর ও অন্যান্য ডেসার্টে এটি ব্যবহার করা হয়। হলুদ তরলটি বার করে নিয়ে পাতার কাঁটা সহ ধারের অংশটি ফেলে দিয়ে বাকি অংশটিকে ছোট ছোট টুকরো করে আর 5টা সবজির সঙ্গে মিশিয়ে রাঁধা যেতে পারে, পাঁচমিশালি তরকারি। এর সংযোজনে পুষ্টি অনেকটাই বেড়ে যায়। ভাত উনুন থেকে নামানোর খানিকটা আগে মাথাপিছু 1 টুকরো পাতা ভাতে মিশিয়ে ফুটিয়ে নেওয়া যেতে পারে। শাঁস অংশটি প্রথম পাতে ভাতের সঙ্গে মেখে খেলে হজম ক্ষমতা বাড়ে। এভাবে খেলে স্থূলতা কমানো যায় আর অর্শ সারিয়ে নেওয়া যায়। বিভিন্ন সংস্থার অ্যালোভেরার রস কিনতে পাওয়া যায়, যার 2 চামচ 1 গ্লাস জলে মিশিয়ে রোজ খেলে শরীর ছিপছিপে, চটপটে ও নিরোগ থাকে। 2-3 গ্রাম তাজা শাঁস খেলেও একই রকম উপকার পাওয়া যায়। তাই আসুন ঘৃতকুমারীকে আপন করে নিই আর অ্যালোর আলোয়ে আমাদের দিন কাটুক অসুখে নয় সুখে।
1: শ্রবণী স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরার গুণাগুণ প্রসঙ্গে বললেন ডক্টর অম্বরীশ মুখোপাধ্যায়। শ্রবণী স্বাস্থ্য অনুষ্ঠানে এবারে শুনবেন,
2: শ্রবণ শক্তি কমে যাওয়ার পিছনে থাকতে পারে বিভিন্ন কারণ। এই যেমন ধরুন কানের ময়লা জমা, কানের সংক্রমণ, উচ্চ শব্দের মধ্যে দীর্ঘদিন থাকা, বয়সজনিত পরিবর্তন বা অন্যান্য শারীরিক কারণ। আবার শিশুদের ক্ষেত্রে শ্রবণ শক্তির সমস্যা তাদের কথা বলা, ভাষা শেখা ও পড়াশোনার ওপরে প্রভাব ফেলতে পারে। তাই কানে কম শোনা বিষয়টি অবহেলা করলে সমস্যা ধীরে ধীরে বাড়তে পারে। অবহেলা করবেন না, সতর্ক হন এখনই। কানে কম শোনা, বারবার কথা জিজ্ঞেস করা, টিভির শব্দ খুব জোরে রাখা বা ফোনে কথা বুঝতে অসুবিধা হওয়াকে স্বাভাবিক বয়সজনিত সমস্যা বলেই আমরা ধরে নিই। এই সব সামান্য সামান্য সমস্যাই একসময় বড় আকার ধারণ করে। সময় মতো পরীক্ষা ও সঠিক চিকিৎসা শুধু শ্রবণ শক্তি রক্ষা করে না, একজন মানুষের যোগাযোগ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনযাপনও অনেকটা সহজ করে দিতে পারে। আজ শ্রবণী স্বাস্থ্য অনুষ্ঠানে বধিরতা প্রতিরোধ ও চিকিৎসা, এই বিষয়ে শুনবেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট নাক কান গলারোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি বুলবুলি সরকার।
3: নমস্কার ডাক্তারবাবু, আজ আমরা বধিরতা এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করব। এখন শিশুদের মধ্যে ফোনে গান শোনা, হেডফোন ব্যবহার করা, এই সমস্ত প্রবণতা অত্যাধিক বেড়ে গেছে, তার ফলে বধিরতার সমস্যাও ধীরে ধীরে বাড়ছে। তো প্রথমেই যদি আপনি আমাদেরকে একটু বলেন যে শ্রবণ শক্তি কমে যাওয়া বা বধিরতা বলতে আমরা ঠিক কি বুঝি।
4: মানুষের কানে শোনার ক্ষমতা, যদি আমি পুরো অ্যানিমাল কিংডমের কথা ভাবি, যে সব প্রাণীদের মতন কিন্তু মানুষের কানে শোনার ক্ষমতা নয়, অনেক প্রাণী অনেক বেশি শোনে। মানুষের যে কানে শোনার ক্ষমতা সেটা বেশি

0: বিভাগটাই হচ্ছে সামাজিক সংযোগ স্থাপনের মাধ্যমে। সেই মাধ্যমটা যাতে ঠিক থাকে, মানে মানুষের বলা কথা শুনতে পাওয়াটা মানুষের শ্রবণ শক্তির পরিমাপ বলে ধরে নেওয়া। যদি কানে এমন কম শোনেন কেউ যে তিনি তার সামাজিক যোগাযোগ রাখতে পারছেন না, সেটাকে আমরা বধিরতা বলি। বধিরতার আবার বিভিন্ন মাপকাঠি আছে, কম, অতি কম, বেশি, অতি বেশি এবং প্রায় শোনে না, এরকম। তো সেরকমভাবে শ্রবণ শক্তি কমে যাওয়ার যে ঘটনাটা, সেটা কিন্তু বিভিন্ন গ্রেডে ভাগ করা যায়, কম থেকে বেশি বিভিন্ন রকম হতে পারে। শ্রবণ শক্তি কমে গেলে আমি কি করে বুঝবো? একজন তো সে কানে শুনছে না, সে অন্যজন শুনতে পাচ্ছে অথচ উনি শুনছেন না, এরকম যদি পরিস্থিতি হয়, কেউ যদি তাকে বলে দেন যে আপনি কিন্তু এই কথাটা শুনলেন না, তখনই তার মনে ওটা আসা উচিত যে এবার আমাকে ডাক্তারবাবুর একটা পরামর্শ নিতে হবে, নিশ্চয়ই আমি কানে একটু কম শুনছি, অথবা বাড়িতে টিভি চলছে বা রেডিও চলছে বা ফোনে কথা বলার সময় আপনাকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে কি বললো রে, কি বলছিস, এই জিনিসগুলো যদি আসে তখন বুঝতে হবে যে আমার কানে কম শোনা আসছে।
1: মানুষের যে শ্রবণ শক্তি, এগুলো কমে যাওয়ার প্রধান কারণগুলি কি কি?
0: শ্রবণ শক্তি কমে যাওয়া হতে পারে, আবার শ্রবণ শক্তি প্রথম থেকেই কম থাকা হতে পারে,
1: একটা শৈশবে হতে পারে, যারা জন্ম থেকেই যাদের একটু শুনতে হয়তো সমস্যা আছে, এবং বৃদ্ধ বয়সে ধীরে ধীরে শ্রবণ শক্তি কমে আসে, এটা আমরা জানি। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তাদেরও তো অনেক সময় সমস্যা হয় যে কানে কোনো সমস্যা হচ্ছে, এর বিভিন্ন কারণ থাকতে পারে, তো আপনি যদি একটা দুটো আমাদেরকে বলেন।
0: শ্রবণ শক্তি কমে যাওয়ার প্রধান কারণ বয়স, বয়সজনিত কারণে শ্রবণ শক্তি কমতে থাকে এবং 50-এর পরে শ্রবণ শক্তি বেশ কিছুটা হ্রাস পায়। এবং এই যে বয়সজনিত শ্রবণ শক্তি হ্রাস পাওয়া, এখানে একটা বিশেষ ধরনের হ্রাস পাওয়া থাকে, সেটা হচ্ছে কথার মানে বুঝতে না পারা। কথা শুনতে পাচ্ছি কিন্তু তার মানে বুঝতে পারছি না। বেশিরভাগ সময়তেই হয় যে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, যেগুলো ব্যঞ্জন বর্ণগুলো বুঝতে অসুবিধা হয়, যার জন্য শব্দটার মানে কি, সে ফল বললো না নল বললো, এইটা বুঝতে অসুবিধা হয় বয়স্কদের ক্ষেত্রে। এছাড়া যেগুলো হয় সেটা হচ্ছে যে কানের যে হাইজিন, কানের যত্ন নেওয়ার যে জন্য কিছু কিছু জিনিস করতে হয়, সেগুলো সম্বন্ধে অজ্ঞতা। সর্দি হয়েছে, সেই বাচ্চা নাক টানছে, তার কানে ব্যথা হচ্ছে, মা খেয়াল করলো না, তখন কানে মুছ জমে সেই পর্দা ফুটো হয়ে বেরিয়ে এলো এবং বারে বারে হচ্ছে, বারে বারে তার ঠান্ডা লাগছে, বারে বারে তার সর্দি কাশি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে ওই যে কানের পর্দাটা ফুটো হলো, সেটা আর জোড়ারই সময় পেলো না। তো তখন কানের ভেতরে যে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম হাড় আছে, সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। সেই জন্য শোনাটা প্রথম দিকে যতটা খারাপ থাকে, তারপরে আরও কমতে থাকে। এছাড়া আরও যেগুলো হয় সেটা হচ্ছে যে কান পরিষ্কার করার ইচ্ছে, কান পরিষ্কার করতে গিয়ে কানে ময়লা জমে যায়। ময়লা তো নয়, এগুলোকে ওয়্যাক্স বলে, মোম বলা হয়। এই মোমটার কার্যকরী কিছু গুণ আছে, কিন্তু আমরা ওটাকে বার করতে চেষ্টা করে আমরা দেখি যে আমরা উল্টে মোমটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম, সেটা কান বন্ধ করে দিল। একটা ব্যাপার হচ্ছে যে অত্যধিক শব্দে কানকে এক্সপোজ করা, কানের কাছে খুব বেশি জোরে শব্দ হয়, সেটা মাইক হতে পারে, বক্স হতে পারে, ডিজে হতে পারে, ডিসকোথেক হতে পারে, বিভিন্ন জায়গায় ইয়াং জেনারেশন, অল্প বয়সীরা এক্সপোজড হচ্ছে খুব জোর সাউন্ডের কাছে। সেই জন্য একটা ডিরেকশনই আছে, যদি কোনো জোর শব্দের জায়গায়, ধরুন ডিসকোথেকে বা একটা পার্টিতে ঢুকেছেন যেখানে আপনি রয়েছেন, 15 মিনিট পরে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে যদি দেখেন যে কানের মধ্যে একটা বোঁ বোঁ করে শব্দ হচ্ছে, তার মানে জানবেন যে ওই শব্দ আপনার কানের পক্ষে ক্ষতিকর, ওই জায়গা থেকে সরে আসুন। বিভিন্ন কলকারখানায় যারা কাজ করেন, সেখানেও কলকারখানার নির্দিষ্ট নিয়ম আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী, যে যেখানে জোর আওয়াজ হয় সেখানে কাজের সময় কমিয়ে দেওয়া হয় যাতে তার কান নষ্ট না হয়, অথবা ইয়ার প্লাগ, ইয়ার মাফ এগুলো ইউজ করা হয় যাতে কান অতিরিক্ত শব্দে এক্সপোজড না হয়।
1: আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন করি আপনাকে, কোন ক্ষেত্রে আপনারা ওষুধ দিয়ে চিকিৎসার কথা বলেন এবং কোন ক্ষেত্রে হিয়ারিং এড বা এ ধরনের কিছু আপনারা রোগীকে দেন?
0: কানে কম শোনাটাকে আমি অনেক সময় আমার রোগীদের সাথে যখন কথা বলি, তখন চোখে কম দেখার সাথে তুলনা করি। যখন কেউ চোখে কম দেখছে, তখন বেশিরভাগ সময়তেই ওষুধ দিয়ে হয় না। কানের ক্ষেত্রেও যেখানে ইনফেকশন রয়েছে, তারপর যেখানে বললাম যে যদি দেখা যায় যে কানে ময়লা রয়েছে, এরকম যদি সিচুয়েশন হয়, তখন সেখানে ওষুধ দিয়ে কিছুটা উন্নতি করা সম্ভব। কিন্তু যদি কানে শোনার সত্যি সত্যি উন্নতি করতে হয়, তাহলে পরে যে কারণে হচ্ছে, এবং প্রত্যেকটি রোগী বা প্রত্যেক মানে মানুষ যিনি নিয়ে আসছেন শ্রবণ শক্তির অসুবিধে নিয়ে, তার মতন করে চিকিৎসাটা করতে হবে যাতে তার প্রয়োজন অনুযায়ী তিনি শুনতে পান। একজন যে টেলিফোন অপারেটর, তার যে শোনার ক্ষমতা, আর একজন যে বাজারে সবজি বিক্রি করেন, তার শোনার প্রয়োজনীয়তার মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ আছে।
2: শ্রবণ স্বাস্থ্য অনুষ্ঠানে বধিরতা প্রতিরোধ ও চিকিৎসা, এই বিষয়ে বললেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার।

0: সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি বুলবুলি সরকার। শ্রবণী স্বাস্থ্য অনুষ্ঠানে এবারে শুনবেন
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণের স্বাস্থ্যের আজকের দ্বিতীয় আলোচ্য বিষয়টি নিয়ে আমি ইমরান আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় বা বলা যেতে পারে অঙ্গীকারটি হল নিশ্চিহ্ন হোক টিবি। হ্যাঁ, ইতিহাস সাক্ষী রয়েছে, সে শরৎচন্দ্র রচিত দেবদাস উপন্যাসের দেবদাস বা চরিত্রহীনের সুরবালাই হোক বা ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র মেঘে ঢাকা তারার প্রধান চরিত্র নিতাই হোক। এই টিউবারকিউলোসিস বা রাজযক্ষা রোগ বারবার আমাদের মনে করিয়েছে আহত বর্তমান এবং অনিশ্চিত ভবিষ্যতের কথা, যার নাগপাশ থেকে মুক্ত হওয়ার তাগিদে মানুষ অতীতে নিঃস্ব ও সর্বশান্ত হয়েও এর করাল প্রাণঘাতী আঘাত থেকে বাঁচতে পারেনি। যদিও অতীতের তুলনায় বর্তমানে টিউবারকিউলোসিসে মৃত্যুর হার আগের থেকে কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিবি রিপোর্ট অনুযায়ী ভারতে 2015 থেকে 2024 সালের মধ্যে টিবি আক্রান্তের সংখ্যা 21% হ্রাস পেয়েছে। তবুও আমরা এই মারণ ব্যাধির প্রকোপ থেকে পুরোপুরি রেহাই পাইনি, তাই 100% অর্থাৎ পুরোপুরি নির্মূল করার জন্য আমাদের এই ব্যাধি সম্পর্কে সচেতন হওয়া অত্যাবশ্যক। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক এবং কমিউনিটি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইন্দিরা দে। ডাক্তারবাবু নমস্কার।
2: নমস্কার
1: ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইব টিউবারকিউলোসিস বা টিবি আসলে কি?
2: টিউবারকিউলোসিস বা যক্ষা বা টিবি এটি একটি সংক্রামক রোগ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই এই টিউবারকিউলোসিস হয়ে থাকে।
1: টিবি কিভাবে একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়ায়?
2: টিবি মূলত বাতাসে ভেসে থাকা ক্ষুদ্র ড্রপলেটের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়। সুতরাং টিবি একটি বায়ুবাহিত সংক্রমণ। ফুসফুসে সক্রিয় যক্ষায় আক্রান্ত কোনো ব্যক্তি, মানে যাদেরকে আমরা অ্যাক্টিভ টিউবারকুলোসিস আছে বলে বলি, যখন তারা হাঁচে কাশে বা কথা বলেন, তখন তার মুখ থেকে বের হওয়া ক্ষুদ্র ড্রপলেটে এই টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়া বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকে, যা কিনা বাতাসে ছড়িয়ে পড়ে। যখন কোনো সুস্থ ব্যক্তি এই সংক্রমিত বাতাসে নিঃশ্বাস নেয়, সেই ড্রপলেট তার মধ্যে প্রবেশ করে এবং সেখানে সংক্রমণ ঘটাতে পারে। তাই জন্য প্রধানত ফুসফুসই আমাদের সবচেয়ে আগে আক্রান্ত হয়। তবে এটাও জেনে রাখা দরকার যে হ্যান্ডশেক করলে বা কোনো জিনিসপত্র ছোঁয়াচের মাধ্যমে কিন্তু টিউবারকুলোসিস ছড়ায় না।
1: এই টিবির প্রধান লক্ষণগুলি কি কি?
2: টিবির প্রধান লক্ষণগুলির মধ্যে প্রথমেই বলতে হয় দীর্ঘস্থায়ী কাশির কথা। 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে অবিরাম কাশি থাকলে আমরা টিউবারকুলোসিস সাসপেক্ট করি। যদি তার আগে পেশেন্ট অন্য কোনো ওষুধ খেয়ে থাকে কিন্তু তাতে কাশি কমছে না, এরকম যদি হয়ে থাকে তাহলেও টিউবারকুলোসিস সাসপেক্ট করা হয়। এই কাশির সঙ্গে কফ উঠতে পারে বা শ্লেষ্মা থাকতে পারে বা অনেক সময় রক্তের ছিটে বা রক্ত দেখা দিতে পারে। এই কাশির সময় বা শ্বাস নেওয়ার সময় বুকে ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে পেশেন্টের, বিশেষত বিকেলে বা সন্ধ্যার দিকে, রাতে অতিরিক্ত ঘাম হতে পারে, আবার কখনো কখনো কোনো কারণ ছাড়াই শরীরের ওজন দ্রুত কমে যেতে পারে, খাবারের রুচি থাকে না, শরীর দুর্বল এবং কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ে। এই রকম লক্ষণগুলো থাকলে পেশেন্টের কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত প্রয়োজনীয় এবং যথানুযথ টেস্ট করা দরকার। এছাড়া ফুসফুস ছাড়াও কিন্তু শরীরের অন্যান্য অংশেও টিবি হয় এবং সেখানে অন্যান্য লক্ষণ দেখা যেতে পারে। যেমন যদি আমাদের লিম্ফ নোড এফেক্টেড হয় তখন লিম্ফ নোডগুলো ফুলে যেতে পারে, কখনো স্পাইনাল টিউবারকুলোসিস হলে পিঠে ব্যথা হতে পারে, কিডনি টিউবারকুলোসিস হলে তার অন্য উপসর্গ দেখা দিতে পারে। সুতরাং যেখানে যেরকম টিউবারকুলোসিস হবে তার সেই রকম ম্যানিফেস্টেশন হতে পারে।
1: ডাক্তারবাবু, টিবি কি শুধুমাত্র ফুসফুসেই হয়?
2: হ্যাঁ, টিবির জীবাণু প্রধানত শ্বাসনালী দিয়ে ঢুকে ফুসফুসের সংক্রমণ ঘটায়। তবে এইখান থেকে রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য অংশেও কিন্তু তারা পৌঁছে যেতে পারে এবং সেই অর্গানসগুলো অ্যাফেক্টেড হতে পারে। তার মধ্যে রয়েছে যে আমাদের মস্তিষ্ক বা ব্রেন, শিরদাঁড়া রয়েছে, কিডনি রয়েছে, ইউটেরাস রয়েছে, এবং যে অর্গান সংক্রমিত হবে তার উপর ডিপেন্ড করবে যে উপসর্গ বা লক্ষণ কীরকম হচ্ছে, কীরকম উপসর্গ দেখা দিচ্ছে।

নজরুল গীতি শুনলেন স্নিগ্ধদেব সেনগুপ্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান, শিল্পী দেবকুমার ঘোষ।

আধুনিক গান শুনলেন দেবকুমার ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন লোকগীতি, শিল্পী সুখবিলাস বর্মা।

শুনলেন লোকগীতি, শিল্পী সুখবিলাস বর্মা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা। আপনারা শুনছেন বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান পরম্পরা। বিশিষ্ট বাউল শিল্পী পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন আশিস কুমার গিরি।
1: ছাই চলেছেন পথে, মেটো পথ, গেরুয়া রাঙামাটির পথ। গুরু ব্রহ্ম, গুরুর সঙ্গে নাদ সঙ্গীত, আর ব্রহ্মের পেছনে ব্রহ্মেরই উপাসক শিষ্য। দেহ মন প্রাণ।

দিয়ে যারা সমাজ এবং মানুষকে আপন করে নেন, সমাজ এবং মানুষকে ভালোবাসতে শেখান, দর্শন এবং চিন্তা চেতনার মধ্য দিয়ে বিশ্বকে মানবতার বার্তা দিতে চান, তারাই তো বাউল। যে সাধনায় মজেছে সেই তো বাউল, আর সাধনার মন্ত্র সঙ্গীত।

অরুণ দাস বাউল বাংলা বাউল সঙ্গীতের জগতে নক্ষত্র, বাউল সম্রাট পূর্ণদাস বাউলের জন্ম 1933 খ্রিস্টাব্দের 18ই মার্চ বীরভূম জেলার এক চক্কা গ্রামে। বাবা নবনী দাস বাউল, নবনী খ্যাপা, রবীন্দ্রনাথের স্নেহধন্য। মা ব্রজবালা দাসী। সেই পূর্ণদাস বাউল আজকে 90 অতিক্রান্ত করে 91 বছরে পা দিলেন। আকাশবাণীর তরফ থেকে তাকে প্রথমেই নমস্কার এবং শ্রদ্ধা জানাই। আপনি বাউলকে সারা বিশ্বে খ্যাত করেছেন, সবই প্রভুর ইচ্ছা। আপনি আপনার প্রথম জীবন যখন শুরু হয়

0: ব্রিটিশ ভারত তখন। আপনার জন্ম ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে। নবনী দাস বাউল, নবনী খ্যাপা, একটু আগেই যেটা বললাম রবীন্দ্রনাথের স্নেহধন্য,
1: উনি দিয়েছেন খ্যাপা বাউল।
0: এই খ্যাপা, এই উপাধিটি দেওয়া রবীন্দ্রনাথের,
1: রবীন্দ্রনাথের।
0: কিন্তু তবু 1939 সালে যখন মন্বন্তর হয়, সাধক খ্যাপা নবনী দাস বাউল তিনি মাধুকরী করতে পারছিলেন না মন্বন্তরের সময়। আপনি তখন একরত্তি ছেলে, বাবার সঙ্গ নিলেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন, রেল স্টেশনে ঘুরে বেড়ালেন, গান গেয়ে বেড়ালেন, কারণ অন্ন সংগ্রহ করতে হবে।
1: ঠিক
0: সেই সময়ের কিছু কথা আপনার কি মনে আছে?
1: হ্যাঁ মনে আছে, নিশ্চয়ই মনে আছে। আমার তখন বয়স হচ্ছে এই 5 বছর বয়স। তো তখন আমি কথা বলি, আর বিশেষ করে আমার দিদি গান গাইতো, রাধা রানী দাস, ও গাইতো, আমি ওর সঙ্গে বাজাতাম, খমক বাজাতাম। কোনো সময়ে ভুল হয়ে গেলে আমাকে একটু বকুনি দিত। তো এখনই বকুনি দেওয়ার পরেই তখন মনটা খারাপ হয়ে যেত। তা মাকে বলতাম, মা আমি দিদির সঙ্গে যাব না। মানে কেন? বলে দিদি বকে দেয় এরকম 5টা লোকের সামনে, বকলে আমার খুব খারাপ লাগে। বলে কেন খারাপ লাগবে, কেন তোকে তো ভালো করার জন্য বলে। বলে না, 5টা লোকের সামনে বলে, আমি তো বড় হয়ে গেছি
0: 5 বছরে তখন। হ্যাঁ মনে হচ্ছে,
1: হ্যাঁ তখন মনে হচ্ছে আমি বড় হয়েছি, মানে আমি সংসার চালাই তো, তো আমি বড় হয়ে গেছি। তো ওই কথা বলাতে তখন খুব বললো না, খুব খারাপ করেছে, আমি রাধারানীকে বলে দিচ্ছি তোকে বলবে না, তুই গা। বলে না মা, তুমি আমায় একটা গান শিখিয়ে দাও, সেই গানটা আমি গাইব, আমি বাজাবো।
0: আচ্ছা,
1: আমি একা গা যাবো, আমি দিদি সঙ্গে যাব না,
0: মাধুকরীতে যাবেন।
1: হ্যাঁ, তো দিদিকে তখন অফ করে দিলাম, আমি গাইতে লাগলাম। তো গাইতে গিয়ে আমি গ্রামে ঘরে ঘরে যেতাম না, গিয়ে কোনো মন্দিরে বারান্দায় গিয়ে কি ঠাকুর দেবতা রয়েছে সেই উঠোনে আমি নাচ এবং গান দুটোই করতাম। তো একটা একটা করতে করতে করতে দেখতাম জায়গাটা ভর্তি হয়ে যেত। তো সবাই রান্না করতে, চাষিরা তো চাষ করে খায়, তাদের খাবার পৌঁছে দিতে হয়, তো দিতে অসুবিধে হয়। তো আমাকে বলছে একজন, এসে আরে পুরা মুখ, তোর আর সময় পাস না, এমন একটা সময় আসে যে সবাইকে খাবারটা পৌঁছে দিতে হয়, আর সে খাবার দিতে পারি না, তারা আমাদের এসে বসে বলে, বকে খুব, আমরা তো খুব কান্নাকাটি করি ঘরে, খুব অন্যায় করি এটা আমি মনে করি। তো বলাতে তখন মনে হলো যে তাহলে এক কাজ করি, আমি গান করছি আজকে, আজকে তোমাদের ওখানে, কালকে আজ তোমাদের আসবো না, একা তোমাদের এখানে, মানে একই গান বারবার গেয়ে যাচ্ছে। কেন একই গান বারবার? তো আমি বলি দেখো, একই গান মা আমার শিখিয়েছে, ওই গানটাই আমি বারবার গেয়ে যাচ্ছে। সে গানটা হচ্ছে, মরোনা মরোনা মাগো, ধরি তোমার শ্রীচরণে, মা মোলে মা মেলে না মা, খুঁজিলে মা ত্রিভুবনে, মরোনা মরোনা মাগো, ধরি তোমার শ্রীচরণে। তো এই কথা বলাতে তখন বলল যে তোমরা আমাকে আমাদের চরণ ধরে এরমভাবে গান গাইছ, আমাদের খারাপ লাগছে, কেন আমরা তোমাদের দেবতা মনে করি, তোমরা ঠাকুরের গান গাও, তার জন্য তোমাদের দর্শন করতে আসি, এবং তোমাদের গান এত মিষ্টি যে সে গান শুনতে আসি। তো আমরা আজকে গাইছি, কালকে আসবো না, কালকে আসবো না, এই কথা জোরে বললাম, কালকে আসবো না। তো আসতে আমার ট্রেনে দেখলাম অনেক লোক,
0: যখন স্টেশনে আপনি মাধুকরী করছেন,
1: তখন দেখছি যখন অনেক লোক, তো ধারণারে গ্রামের গান করি, মেয়েরা আস্তে আস্তে আসে, এসে সিঁধে নিয়ে আসে, যা যেটা তৈরি হয় বাড়িতে সেটাই তুলে নিয়ে আসে, নিয়ে এসে আমাকে দেয়।

0: তারপরে আমি তখন বলি যে তোমরা শীতের মধ্যে এত কিছু নিয়ে এসছো, আমার তো পরিপূর্ণ হয়ে গেছে, আর তো কিছু লাগবে না, এতেই তো হয়ে যাবে আজকে, তো সেটা আমরা খাবো। আমার বাবা আবার করেছে, মা করেছেন, তিনি আরও দুজন বৈষ্ণবকে দেখেছে। কেন দেখেছে? তারা জানে বৈষ্ণব ভিক্ষা করতে গেলে তাদের অন্ন জোটে না, এরকম হয়, তো তাদের বলে যে তোমরা আজকে আমাদের এখানে খাবে, আজকে আমার ছেলে গেছে গান করতে, আজকে আসবে, এখনই ভিক্ষা করে আসবে, এলেই তোমাদেরকে।
1: এ তো গেল আপনার প্রথম জীবন।
0: হ্যাঁ,
1: কিন্তু আপনার জীবনের একটা মোড়, দিক পরিবর্তন হয়েছিল।
0: হ্যাঁ,
1: সীতারাম ওঙ্কারনাথ সাধকের সংস্পর্শে।
0: হ্যাঁ, সেটা হলো, আমি সাঁইথিয়া স্টেশনে আমি বসে আছি বটগাছের গোড়ায়, তো আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি কি, যে একজন সাধু এসছে, খালি গা, তার মালা টালা আছে, আর শুধু কৌপিন পরা, শুধু বরিব্বাস, দেড় হাত এইটা পুরে আছে, আর জটা আছে অনেক, তো আমাকে বলছে চল আমার সঙ্গে চল। তো আমি বললাম তোমার সঙ্গে যাব, তাতে তো আমার মা বাবা থেকে তো খেতে পাবে না, বলে না চল আমার সঙ্গে চল, বলে ঠিক আছে, বলে আমি সে জিনিসগুলো গুটিয়ে, যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে আমি কাঁধে তুলছি, দেখছি সাধু নেই, সাধু নেই, আমার কি হলো স্টেশনে, তারপরে ঈদের ট্রেন আসছে, ওটা বর্ধমান যাচ্ছে, তো আমি সেই স্টেশনে উঠে গান আরম্ভ করলাম। গান ওই ট্রেনের প্রথম গান আরম্ভ হলো, আর আগে কোনো দিন ট্রেনে গান হয়নি, আমি ট্রেনে গান গাইতে লাগলাম, গান হয়ে গেল, তা দেখলাম গান করার সঙ্গে সঙ্গে আমার ঝোলা ভর্তি হয়ে গেলো, আমার এই যে যন্ত্রটা বাজায় এটা ভর্তি হয়ে গেল, সবাই একটা পয়সা দিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে, অমুক করছে, ভর্তি হয়ে গেল, হয়ে গেল, তখন বললো যে বা একটা কামরাতে তো সব হয়ে গেল। গিয়ে আমি বর্ধমানে নামলাম, বর্ধমানে নামলাম, তো নামার পরে সেখানে আমাকে একজন এসে বললো যে আমাদের এখানে চব্বিশ পহর হচ্ছে, তো বাবা তুমি চলো একটু চব্বিশ পহরে একটা গান করবে, বলে গান করব, তো গান করতে গেলাম, সেই চব্বিশ পহর করতে গিয়ে আর আমি গান বন্ধ করলাম না, চারটে দিন রয়ে গেলাম, চব্বিশ পহর ওদের করলাম, করে আমি তো আমার বাবা মা কী খাবে তখন আর চিন্তা নেই, তখন আমার মনে হলো যে যখন মনে পড়ছে তাই বাবা মায়ের তো কি করে খেতে পাবে, তো তো খেতে পারবে না, তার কারণ হচ্ছে যে আমার বাবা হচ্ছে গোস্বামী ছিলেন, তো মানে আমার ঠাকুরদা খুব ভালো গান গাইতেন, নাচছেন, মানে নয় পুরুষ হচ্ছে আমার ছেলে, এই ছোটো ছেলে, এই যে দিব্যেন্দু, এ হচ্ছে নয় পুরুষ, তার মানে নয় পুরুষ আমরা গান করছি, তার মানে চৈতন্য দেব থেকে আমাদের চলে আসছে ওই বংশটা, ওই বংশটা আসার পরে তো আমি অকুর মশাই গান করে তার গান আমি গাইব একটু পরে, তারপরে আরও হচ্ছে অনন্ত গোসাই, অনন্ত গোসাইয়ের গান, তার বাবা অনন্ত গোসাই, তার গান সুখের ধান ভানা, এমন মন ব্যবসা ছেড়ো না, সুখের ধান ভানা করো, কৃষ্ণ প্রেমের ভানা কুটো, কোনোই কষ্ট রবে না, এরকম সব অনেক গান আমি গান
1: গাইছি।

0: আপনার বয়স যখন 9 বছর, এই তো আপনার যাত্রা শুরু বলা যায়। শুরুর পরেই আপনি সীতারাম ওঙ্কারনাথ ঠাকুরের কাছে চলে যান। চলে যাওয়ার পরে তাঁর হাত ধরেই আপনি প্রথম বাংলার বাইরে গিয়ে কোথাও সঙ্গীত পরিবেশন করেন এবং জয়পুরে আপনার বয়স যখন 9, তখন আপনি স্বর্ণ পদক পান।
1: তখন গান্ধীজির বন্ধু ছিল,
0: হ্যাঁ,
1: তিনি আমায় সোনার মেডেল দিয়ে আমাকে বলল যে তুমি খুব ভালো গেয়েছ। হ্যাঁ, তো আমি বললাম গ্রামের ছেলে আমাকে নিয়ে গেছে শান্তিদেব ঘোষ। শান্তিদেব ঘোষ শান্তিনিকেতনে তখন শেখাতেন, তো শান্তিদেব ঘোষ নিয়ে গেছে জয়পুরে। জয়পুরে যাওয়ার পরে সেই বালির চরে সব বাড়ি করে সেখানে সে অনুষ্ঠান হচ্ছে, সে দেখার মতো। আমরা গেছি প্রথম দিল্লিতে, তারপরে দিল্লিতে গিয়ে ওনার শ্বশুর বাড়িতে রইলাম, তারপরে সেখান থেকে আমি
0: গান করলেন। গান করে তখন মাত্র আপনার বয়স 9 বছর,
1: 9 বছর,
0: এবং বিনোবা ভাবে তিনি আপনাকে পুরস্কার দিয়েছিলেন।
1: হ্যাঁ,
0: তার হাত দিয়ে আপনি পুরস্কার পেয়েছিলেন। সেই স্মৃতি এখন কেমন মনে হয় এই বয়সে এসে?
1: ওই তখন তখন মানে আশ্চর্য হয়ে গেছিলাম আমি, যে তার কারণ হচ্ছে এমনি তো ভিক্ষা টিক্ষা করলে যেই সব পয়সা পায় আর যা পায়, তার চেয়ে এমন একটা সোনার মেডেল দিয়েছে বড়, তো মনের মধ্যে তখন আমি চিন্তা করতে পারছি না যে এই গান গাইলাম, এই গানে শুনে আমাকে এইটা দিচ্ছে, তাহলে তো আরও ভালো গান করা দরকার, আরও সুন্দর করা দরকার। তো তখন বাবাকে আমি বলছি, বাবা এই গানে যদি এই রকম সোনার মেডেল দেয় তাহলে আমাকে তো আরও ভালো গাইতে হবে, তুমি আমাকে ভালো করে শেখাও। হ্যাঁ, সেই কথাটা তখন বাবাকে বললাম।
0: কলকাতায় ফিরে এসে প্রথম আপনি, কলকাতা বলবো না, পশ্চিমবঙ্গে ফিরে এসে কলকাতা শহরে প্রথম আপনি

0: মহল থিয়েটারে এবং বঙ্গ সংস্কৃতি মেলায় প্রথম গাইলেন।
1: বঙ্গ সংস্কৃতিতে পরিমল চন্দ আমাদের নিয়ে এসেছিলেন, নিয়ে আসার পরে সেই অনুষ্ঠানে আমি, আমার বাবা, আমার দিদি, আমার জামাই বাবু, আমরা সবাই এলাম। কিন্তু আমাদের নিয়ে গিয়ে রবীন্দ্রনাথের বাড়িতে গিয়ে তুললো। রবীন্দ্রনাথের বাড়িতে দুতলাতে তুললো, তিনতলার উপরে আর একজন শিল্পী আছেন, তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন। হ্যাঁ, তিনি এসছেন বাংলাদেশ থেকে, উনি গান গাইছেন,
0: ভাবাইয়া সম্রাট।
1: হ্যাঁ, তো তিনি এসছেন, তিনি যখন এসে বলল, আরে নবনী দাস এসছেন, আমার বাবা, আমি ওনাকে বাবা বলি, তো উনি এসছেন, তাহলে ওনার গান শুনতে পাবো। মানে হ্যাঁ, আমি তখন বললাম, আমার বাবা নবনী দাস। বলে আছে, আমি চলো আমি একটু দেখে আসি ওনাকে, ওনাকে প্রণাম করে আসি। তো তখন উনি প্রণাম করতে এসে তখন বলছে, বাবা আমি বাংলাদেশের গান গাই, আমি গাইবার জন্য এসছি, তো আমি আপনাকে গান শোনাবো। বললেন, তো তুমি বাবা এখন গান গেও না, তার কারণ আমি আসরে শুনবো, আসরে শুনবো, তোমার পরিবেশে শুনবো এই গান। বলে সেই কথা বললাম।
0: তখন তো আপনার ধরুন এই 18-20 বছর বয়স হবে, কারণ 1953-54 এই সময় বোধ হয়। পরবর্তীকালে আপনার যখন প্রথম রেকর্ডিং বেরোয় আপনার বাবার সঙ্গে যুগ্মভাবে, যে গানটি আপনি করেছিলেন সেটা কি মনে আছে?
1: হ্যাঁ, সেটা মনে আছে,
0: একটুখানি যদি শুনি।

0: বাবার গান, বাবার গানে
1: আপনি যুগমভাবে তখন রেকর্ডিং করেছিলেন প্রথম, এবং এটা অত্যন্ত জনপ্রিয় হয় বাংলার ঘরে ঘরে।
0: এটা করেছি, আরো করেছি, ওটা হচ্ছে গ্রামের একজন বাউল গানটা লিখেছে।

0: দুটো গান গেয়েছিলাম, দুটো গানই আমাদের রায়চাঁদ বড়াল বলল যে এই দুটোতেই আমার
1: খ্যাতি চূড়ান্ত হবে, একদম,
0: মানে চিন্তা করে যায় না যে

0: এই গান তুমি গাইবে এবং এত সুন্দর, মানে চিন্তা করতে পারছি
1: একদম
0: না।
1: তাই। শুধু এই দুটোই নয়, পরবর্তীকালে বহু গান, বহু গান বাংলায়,
0: আমি 10,000 গান মুখস্থ ছিল আমার, 10,000 গান।
1: কিন্তু সেটা তো আমরা পরে আসব, তার আগে একটু আপনার যাত্রাটা পরিপূর্ণ করি। যাত্রা আপনার পরিপূর্ণ কিভাবে হলো? পূর্ণ এখনো হয়নি, আরো অনেক পথ আছে হাঁটার। 1960 সাল, রাশিয়ায় হচ্ছে যুব সম্মেলন, বিশ্ব যুব সম্মেলন, সেখানে আমন্ত্রণ পেলেন বাংলার পূর্ণ দাস বাউল, বা ওরফে পূর্ণচন্দ্র দাস বাউল। বিশ্ব যুব সম্মেলনে আপনার অংশগ্রহণ এবং সেখান থেকে বিরাট খ্যাতি অর্জন করা, এই অভিজ্ঞতা কেমন লেগেছিল আপনার?
0: সে সত্য মানে বলতে পারবো না, মানে মানে মুগ্ধ হয়ে গেছিলাম, মানে এইরকম এত লোক আসতে, স্টেডিয়াম ভর্তি হয়ে গেছে, সে মানে এত এত লোক, মানে চিন্তা করা যায় না। গান ছাড়ার পরে আমাকে কোলে করে তুলে তুলে নিয়ে গেছে, যেন আমি হেঁটে যাব, হেঁটে যেতে দেয় না। আমি মানে গান ছেড়েছি, সঙ্গে সঙ্গে আমাকে তুলে নিয়ে যাচ্ছে এরম করে। তা বললো যে আরেকটু আমার আমার গান করতে ইচ্ছা হচ্ছে। বললো যে এখন তো আর বাবা আর সময় নেই, আমি তোমাকে যতক্ষণ সবার বাইরে না যাচ্ছি ততক্ষণ হবে না। তার কারণ আরও সব আর্টিস্টরা গেছে কলকাতার, প্রচুর আর্টিস্ট গেছে, তাতে সলিল চৌধুরী টৌধুরী এরা সব প্রচুর গেছে, এরা সব গান গাইবে।
1: সেই আপনি বুঝলেন,
0: হ্যাঁ
1: প্রথমবার নিশ্চয়ই বুঝলেন যে সঙ্গীতের নির্দিষ্ট কোনো ভাষা হয় না।
0: এটা সত্য, এটা সত্য।
1: তাই যদি হতো তাহলে বিদেশি মানুষরা যারা আমাদের ভাষা বোঝেন না, কিন্তু সুর তাল ছন্দ এবং মর্মবাণী যেটাকে আমরা বলি সঙ্গীতের মধ্যে নিহিত থাকে, সেটাকে অনুধাবন করে আপনার গানে ওইভাবে নাচা, সেই গানটাকে আত্মীকরণ করা, এটা তো সম্ভব হতো না।
0: ঠিক কথা।
1: এর পরবর্তীকালে আমেরিকা যুক্তরাষ্ট্রে আপনি যান 1965-তে, আমেরিকার লোককবি বব ডিলানের ম্যানেজার অ্যালবার্ট গ্রসম্যানের নিমন্ত্রণে।
0: হ্যাঁ,
1: এবং আমেরিকার প্রায় প্রত্যেকটি প্রদেশে ঘুরে ঘুরে আপনি গান করেছেন।
0: হ্যাঁ, প্রায় 40টা সিটিতে আমি প্রোগ্রাম করেছি।
1: 40খানা?
0: হ্যাঁ, 40খানা সিটিতে ওদের প্রোগ্রাম করেছি, সব বড় বড় হল। সেখানে এরা সবাই আমার সঙ্গে প্রোগ্রাম করেছে এবং তাদের সঙ্গে আমি প্রোগ্রাম করেছি, এবং আমার গান হয়েছে, তারপর ওদের গান হয়েছে, ওদের গান হয়েছে, আমার গান তারপর হয়েছে, এরকম পরপর একটার পর একটা অনুষ্ঠান করে গেছি, প্রচুর অনুষ্ঠান করে,
1: প্রচুর অনুষ্ঠান করেছেন আপনি। এবং আরও একটা মানে আপনার ক্ষেত্রে নিশ্চয়ই ভালো লাগার বিষয়, আর আমাদের ক্ষেত্রে বলবো সৌভাগ্যের বিষয়, যে আপনি বব ডিলানের বাসস্থান বিয়ার্স ভিলায় আপনি তখন গান করেছিলেন, তার সঙ্গে মিলিত হয়েছিলেন।
0: ওর পাশে যে পাহাড়টা ছিল, যার যে বাড়িটাতে আমি ছিলাম, সেই বাড়িটা হচ্ছে ম্যানেজারের বাড়ি, এবং সে তার পাশেই ওনার বাড়ি ছিল, মানে বব ডিলানের বাড়ি, এবং সেইখানে তার ফ্যামিলি আছে এবং সবাই আছে, এবং ও আসতো আমাদের সঙ্গে গান গাইবে এবং নাচবে, আমরা খিচুড়ি রান্না করব, সেই খিচুড়ি আমাদের সঙ্গে খাবে।
1: বাহ,
0: হ্যাঁ, সেইটা করতো। এমন হয়ে গেছিলো লাস্টে যে আমায় ছাড়া আর কোনো কিছু জানতো না সবসময়, তখন পূর্ণদাসকে চায়,
1: বব ডিলান বলছে।
0: হ্যাঁ,
1: আর বলছে কত বড় পাওয়া।
0: হ্যাঁ, বলছে যে তুমি হচ্ছে ইন্ডিয়ার বাউল, তোমার গুদুরি এমন গুদুরি যে, আর সেই গুদুরিটা আবার মঞ্জু দাস, আমার স্ত্রী মঞ্জু দাস তৈরি করে দিয়েছিল, তো সেইটা পরে গেছিলাম। তো সেইটা পরার পরে বলছে আমার জিন পরি, জিনের মধ্যে দু একটা তালি লাগানো, এই করে আমি গান করি, আর তুমি সম্পূর্ণটাই তালি দেওয়া, এরকম তাহলে মানে ইন্ডিয়ার বাউল কত ভালো, এবং তুমি মানুষের জন্য গান করো, মানুষের গান করো, আর আমি মানুষের গান করি, মানুষের গান করে আমি জেলে যাই।

যায়, আমাকে জেলে নিয়ে যায়। রবীন্দ্রনাথ নিজে লিখে আমার বাবাকে দিয়েছিলেন গানটা, এবং বলেছিল যে তুমি তোমার মতো করে বাউল যেরকম গায় সেরকমভাবে গাইবে।

0: পূর্ণদা, আপনি সেই সৌভাগ্যবান যিনি আমাদের বাঙালি মনন চিন্তা চেতনের কবি, আমাদের দর্শন রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন, একই সঙ্গে বিশ্ববাউল বব ডিলানের সান্নিধ্য পেয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আপনার জীবনে, সেটি হচ্ছে ফ্রান্সের মাইক জ্যাগারের সঙ্গে আপনার সাক্ষাৎ এবং তাঁর রোলিং স্টুডিওতে আপনার গানের রেকর্ডিং।
1: হ্যাঁ, আমি বেশ কিছু রেকর্ড করেছিলাম। তার প্রথম রেকর্ডটা হচ্ছে বাউল অফ বেঙ্গল। বাউল অফ বেঙ্গল সারা পৃথিবী সব জায়গাতেই আছে এবং যেখানে যাই সেখানেই আমাকে দিয়ে সই করে নিয়েছে তারা। আমি বললাম, দেখো আমি তো বাংলাতে সই করব, বাংলাতে করলেই হবে, কিন্তু আমাকে লাস্টে ইংরেজিতেই করতে হলো, করলাম। কিন্তু প্রতিটি জায়গাতে বাউলের গান এমনভাবে চলেছে মানে চিন্তা করা যায় না। তারা নেচেছে, গেয়েছে এবং তারা বাঙালি না, শুধু সাহেব
0: জ্যাগারের কথা বললাম আমি।
1: হ্যাঁ, মিক জ্যাগার, তার রেকর্ড কোম্পানিটা হচ্ছে সমুদ্রের নিচে, আর উপরে ছিল তার একটা ভ্যান, সেই ভ্যানের মধ্যে মেশিন টেশিন সব রয়েছে আর আমরা গাইছি সেখানে। মিক জ্যাগার আমার তখন তো নাম জানি না, নাম তো শুনিনি,
0: স্বাভাবিক।
1: হ্যাঁ, নাম শুনিনি আমরা। এরকম সে যা গায় মানে চিন্তা করা যায় না, সেই মিক জ্যাগার হচ্ছে এই মিক জ্যাগার, যে তোমাকে তোমার গান শোনার জন্য

0: ও পাগল, আর আমার এই ছেলেকে কোলে করে নিয়ে ঘুরেছে খুব। ওর সাঁতারের ইয়ে আছে, সে পাহাড়ের উপরে বাড়ি সেখানে রেখেছে, সেখানে ও রেখেছে ঘুরেছে।
1: বিশ্বে তো আপনি বাউলের বার্তা পৌঁছলেন, বাউল গানকে, বাংলার বাউল গানকে বিশ্ববন্দিত করলেন।
0: হ্যাঁ,
1: এখানে বাংলায় আপনি যেমন গান করেন তেমনি আপনি সুদর্শন পুরুষ, চেহারায়ও অসাধারণ।
0: আর আজকে যেসব আজকের দিনের যেসব বাউল যেসব গান করে শিল্পীরা, সবাই কিন্তু বাউল গান গাইছে।
1: হ্যাঁ,
0: তারা বাউল গান করে, নাচ করে এবং বাউল শুনে তারা বাউলের পোশাক করে, ভালো থাকে, ওরা ভালো লাগে ওদের।
1: আপনি 1967 সালে একটি বাংলা ছবিতে প্রথম অভিনয় করেন, গান করেন।
0: হ্যাঁ,
1: ছবিটির নাম নায়িকা সংবাদ।
0: হ্যাঁ, সেইটাতেই ওই গুদুরি করেছিল মঞ্জু দাস। হ্যাঁ, তো সেই গান করেছিলাম।
1: সেই গানটি মনে আছে?
0: হ্যাঁ মনে আছে।

0: এমন বোধহয় হতে পারে না। ১৯৮৩ সালে আপনি একটি ছবিতে সুর করেছিলেন, ছবিটির নাম আরোহণ।
1: হ্যাঁ,
0: তো এই যে সুর করা, তো সেখান থেকে পিছিয়ে এলেন কেন পরবর্তীকালে?
1: না, আমার ভালো লাগে না হিন্দি, হিন্দি আর ইংরেজিতে বা আমার কোনো, এই বাংলাতে থাকলে আমি সবসময় আছে,

0: আচ্ছা দাদা, বাউল মানে তো একটা তত্ত্ব, একটা দর্শন, একটা সাধনা।
1: নিশ্চয় নিশ্চয়,
0: সাধক বাউল,
1: বাউল হচ্ছে আত্মতত্ত্ব, পরতত্ত্ব, নিজের তত্ত্ব, মানে মনের মানুষকে খোঁজা। নিজের মনের মানুষকে যদি খুঁজে পেতে পারে সে হচ্ছে বাউল।
0: এবং তারা তো বিশ্বাস করেন যে যা আছে এই ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে, দেহতে,
1: ভাণ্ডে,
0: এই দেহের মধ্যে
1: খবর করে যে 3 লক্ষের ঠাকুর সে,
0: একদম। এবং এই ভাণ্ডের মধ্যেই পরমাত্মার অংশ আত্মা বিরাজ করেন,
1: ঠিক।
0: তাই এই দেহ আমাদের মন্দির, এই মন্দিরকে শুদ্ধ রাখতে হবে। শুদ্ধ যদি না রাখা যায় তাহলে পরমাত্মার অংশ আত্মা কি করে মন্দিরে বিরাজ করবে?
1: বাহ বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর কথা।
0: এই শুদ্ধ রাখার যে বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে গান গাওয়া, সঙ্গীতের মধ্য দিয়ে, ব্রহ্ম নাদ সাধনার মধ্য দিয়ে দেহকে শুদ্ধ রাখা। তার জন্য মনোচিক্ষা বাউল, তার জন্য দেহতত্ত্ব মানুষকে জানানো, তার জন্য গুরুকে শেখা, গুরুবাদী গান করা, আর তার জন্যই জীবনের শেষ প্রান্তে পৌঁছে আখেরি চেতন গান করা, তাই তো?
1: আমি এখন গাইছি, বাবু চিন্তারাম দারোগা বাবু করলে জ্বালাতন, এটা কবির চাঁদের গান।

0: আপনি ভারত সরকারের পদ্মশ্রী সম্মান পেয়েছেন,
1: হ্যাঁ,
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারাও সম্মানিত। আপনার এই দীর্ঘ পথযাত্রার আরো দীর্ঘায়িত হোক, আপনার সুস্থতা কামনা করি আকাশবাণীর তরফ থেকে। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আপনাকে নমস্কার এবং শ্রদ্ধা জানাই।
1: আমি আপনাদের সকলকেই আমার নমস্কার জানাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি, আপনাদের পরমায়ু বাড়ুক, আরো ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ শরীরে থাকুন। জয় গুরু।
2: শুনছিলেন বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান পরম্পরা, বিশিষ্ট বাউল শিল্পী পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন আশিস কুমার গিরি।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত শুনবেন কোরআন থেকে পাঠ। ছটা বেজে পাঁচে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশে আজকের চাষবাস। আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ বিষয়ে বলবেন ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। ছটা চল্লিশে আপনার স্বাস্থ্য, থাকছে গতিকা, বিনা অপারেশনে শিশুর সুস্থ হৃদয়, বলবেন ডাক্তার জয়ত্রী মজুমদার। প্রাত্যহিকী ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপস্থাপনায় অমৃতা হালদার রায় এবং প্রণব নস্কর। ছটা পঁয়তাল্লিশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। আটটায় জানা অজানা, থাকছে কথিকা ছাতু ছত্রাক মাশরুম, বলবেন ডক্টর অভীক সামন্ত, শুনবেন দ্বিতীয় পর্ব। আটটা বেজে পাঁচে নিরাময়, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ এই বিষয়ে একটি সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়।

আটটা বেজে কুড়ি মিনিটে গান্ধী চর্চা, পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি, বলবেন ডক্টর রেণুপদ ঘোষ। আটটা বেজে তিরিশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন পণ্ডিত সুজিত সাহা। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। নটা বেজে পঁচিশে সমীক্ষা, নটা তিরিশে গানে গানের পরবর্তী অংশ, দশটায় গানের ভেলা উপস্থাপনায় কার্তিক ঘোষ, এগারোটায় যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনা সম্পূর্ণা চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী, বেলা ১২টায় নজরুল গীতি শিল্পী মদন মান্না, ১২টা বেজে ১৫ মিনিটে লোকগীতি পরিবেশন করবেন রীতা বসু, ১২টা ৩৩ উনজমির দুনো ফসল গবাদি পশু পাখির রোগ বিষয়ে ডক্টর উৎপলেন্দু মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সমীরণ বন্দ্যোপাধ্যায়, একটায় গীতিকা, ১টা বেজে ৪৫ মহিলা মহল, বিষয় আলাপি কলম, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌসুমী মুখোপাধ্যায়। ২টো বেজে ৩০ মিনিটে সাঁওতালি সঙ্গীত পরিবেশনায় মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, এরপর কথিকা নমামি গঙ্গা যোজনা, বলবেন দীনবন্ধু সোরেন, সবশেষে পায়রানি সোমবারী মুর্মু এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায় লোকগীতি।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা গৌরব মুখোপাধ্যায়। মাঠে ময়দানে প্রতিবেদনটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে প্রশ্নোত্তরে পড়াশোনা, থাকবেন আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা হালদার এবং 3 বিদ্যার্থী। বিষয় নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান। সন্ধ্যে 6:05 সাঁওতাল অনুষ্ঠান। লোকগীতি পরিবেশন করবেন পূর্ণচন্দ্র সোরেন এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতাল অনুষ্ঠান। প্রথমেই স্বরচিত ছোট গল্প পাঠ করবেন বাদল হেমব্রম, এরপর লোকগীতি পরিবেশন করবেন লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও টেকসই কৃষির গুরুত্ব, এই বিষয়ে আলোচনায় সুমিত চক্রবর্তী, কল্লোল দত্ত এবং সুব্রত চক্রবর্তী। এরপর আমাদের রাজ্যে খরিফ ডাল চাষের সম্ভাবনা, এই বিষয়ে আলোচনায় থাকবেন অধ্যাপক রাজীব নাথ, ডক্টর স্বরূপ কুমার চৌধুরী এবং সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, বলবেন বৈজয়ন্ত চক্রবর্তী। রাত 8:00 বাংলা নাটক এবং ইন্দ্রজিৎ, রচনা বাদল সরকার, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা, পরিবেশন করবেন পণ্ডিত সুজিত সাহা। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমন্ত বোস। 9:45 রজনীকান্তের গান, পরিবেশনায় সুর ও শিখা। 10:10 সেরা সংকল্পে অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:25 নজরুল গীতি, শিল্পী মদন মান্না। 10:45 হাওয়াইয়ান গিটার, বাজিয়ে শোনাবেন পূজা সমাদ্দার। 11:00 লোকগীতি পরিবেশন করবেন রীতা বসু। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশন করবেন সোহিনী রায়চৌধুরী। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত দেবী প্রসাদ চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 244তম পর্ব। 6:45 ভজন, পরিবেশন করবেন সোহিনী রায়চৌধুরী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা নীনা মোদক। 8:30 রজনীকান্তের গান, পরিবেশনায়

সৌরশিখা। 8:50 লোকগীতি পরিবেশন করবেন রীতা বসু। 9:10 রসধারা উপস্থাপনা সবিতা পোদ্দার। 10:15 অঞ্জুমান উপস্থাপনা শেহনাজ খাতুন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান গোল্ডেন ওল্ডিজ। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। বেলা 12:00 সুরভি উপস্থাপনা সবিতা পোদ্দার। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা পরিবেশন করবেন পণ্ডিত সুজিত সাহা।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 পডকাস্টের ত্রয়োদশ পর্ব। এটি ধারাবাহিক প্রকৃতি কি বাত আকাশবাণীকে সাথ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পদ্মশ্রী বাসন্তী দেবী, যিনি প্রকৃতি সংরক্ষণ এবং উত্তরাখণ্ডের কোশি নদী সংরক্ষণ নিয়ে কাজ করে চলেছেন। 5:20 উর্বশী, উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশন, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, রাত 8 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20তম আসরের প্রতিদিনের হাইলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনা অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 25 সেপ্টেম্বর শুক্রবারের অনুষ্ঠান সূচি।

এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, যার পরিমাণ হতে পারে ঘন্টায় ২-৩ সেন্টিমিটার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৭% এবং সর্বনিম্ন ৮৮%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৭৪.৫ মিলিমিটার। এর মধ্যে সকাল ৮:৩০ থেকে বৃষ্টি হয়েছে ১৮.৭ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরের পশ্চিম, মধ্য, উত্তর পূর্ব এবং দক্ষিণ ওড়িশা ও উত্তরপ্রদেশের ও অন্ধ্রপ্রদেশের উত্তর ও সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে আগামীকাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল পর্যন্ত ঘন্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ বেড়ে ঘন্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সকালের পর থেকে আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে 25 সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ বেড়ে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থেকে প্রবল উত্তাল হয়ে উঠতে পারে। দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী অঞ্চল, বঙ্গোপসাগরের উত্তর ও দক্ষিণ মধ্য এবং সংলগ্ন অঞ্চলে 25 সেপ্টেম্বর পর্যন্ত মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হলদিয়া ও কলকাতা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতামূলক সংকেত এবং সাগরদ্বীপ বন্দরে 1 ও 2 নম্বর বিভাগীয় সংকেত জারি করতে বলা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।

মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:23 হয়ে 14 সেকেন্ড। জয় হিন্দ।